তার মা এগিয়ে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ালো, যেন নিতান্ত শিশু যাকে জড়িয়ে রাখা দরকার। কাজ ঠিকমতো সম্পন্ন হয়েছে বুঝে চিত্রগ্রীবের বাপ তৃপ্ত মনে স্নান করতে গেল। তারপর থেকে চিত্রগ্রীব প্রতিদিন আকাশে ওড়ে অনেক অনেকগুলো পায়রার সাথে, যেন উজ্জ্বল এক ঝাঁক পায়রা।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে 9903652 এই নাম্বারে আপনাদের সঙ্গে আমাদের যে বার্তালাপ হয়, সে বার্তাগুলো একটু চট করে পড়ে নেওয়া যাক। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, মে মাসে 4 কিংবদন্তির জন্ম এই বঙ্গে। আজ রাধারকুণ্ডে রামমোহন জন্মেছিলেন, যাতে খানাকুলবাসীর বুক ভরেছে গর্বে। মহাপুরুষ রবীন্দ্রনাথ রামমোহনকে বলেছেন ভারত পথিক। অনেকের মতে শুধু ভারতে নয়, তিনি অন্যতম বিশ্ব পথিক। খুব সুন্দর একটি সংযোজনা আজকে আপনার রামমোহন।

বোনকে নিয়ে গত বছর একটি অনুষ্ঠান করেছিলাম মনে আছে, মে মাসে। আসলে আজকে যেহেতু বায়োডাইভার্সিটি ডে, সেই জন্যে এই চিত্রগ্রীবের যে গল্পটি সেটি আপনাদেরকে শোনালাম। তবে ভবিষ্যতে কখনো অবশ্যই ইচ্ছে আছে যে অন্য অনেক বিষয় নিয়ে কথা বলার। আজকে 22 মে রামমোহনকে নিয়ে আর অনুষ্ঠান করা হলো না, তবে অন্য কোনো দিন তো করা যেতেই পারে, কারণ সত্যি সত্যি এদের তো জীবনের প্রতিটি অংশই আমাদের কাছে অনেক বেশি শুধু আকর্ষণীয় না, গ্রহণ করতে পারলে তা সেগুলোকে আমাদের জীবনই আরও সুন্দর হয়ে উঠবে, তাই না কি? ধন্যবাদ। এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, আবার এক নতুন সকালের শুরু, আবার এক চিরন্তনীর ভোর, দিনটি সবার শুভ হোক। গল্পটি শুনে হৃদয় ছুঁয়ে গেল। মায়েরা সব জানে, মায়ের কাছে কোনোদিনই কিছু লুকিয়ে রাখা হলেও মা কিন্তু সব কিছু বুঝতে পারে। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন মা তার চিৎকার, খিদে, আনন্দ, খুশি সব কিছু অনুভব, অনুমতি বুঝতে পারে, অনুভূতি। তাই মায়ের চোখে কিছু লুকিয়ে করা যায় না, সেই জন্যই তো মায়েরা মা। উজ্জ্বলবাবু এবং ইন্দ্রাণী, হ্যাঁ ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনীর অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। যাই হোক, আপনাদের ভালো লাগাগুলো অবশ্যই ইন্দ্রাণীকেও জানিয়ে দেব। এরপর লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, তবু এমন সময়ও চিরন্তনী জয় করে নেয় সবাই হৃদয় সবাকার। এই যে আপনাদের ভালো লাগা, বারবার করেই বলি, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি, এবং সত্যি সত্যি এটা প্রেরণাও বটে আরও নতুন কিছু গল্প সঙ্গে নিয়ে আসার। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, সকল শ্রোতা বন্ধু আর তোমায় জানাই সকালের শুভেচ্ছা। চিরন্তনী অনুষ্ঠানে আপনাদের পরিচালনার অপেক্ষায় থাকি, আজকেও গান আর শিক্ষামূলক গল্পের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা। অনেক ধন্যবাদ প্রবাল আপনাকে। এরপর লিখছেন চিরন্তনীর ভোরের ডাকে জেগে ওঠে মন, মিষ্টি গানে ভরে যায় সকালবেলার ক্ষণ, মোটিভেশনের গল্প শোনা, হার না মানার বাণী, শিক্ষামূলক কথায় মেলে জীবনের দূর হয় গ্লানি, শুক্র শনি রবির ভোরে সুখ ছড়ায় চিরন্তনী। সৌভিক সরকার কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতিদিহীন মোটর থেকে বলছি, আজ শুক্রবার প্রথম দিনে চিরন্তনী শুনছি, সুন্দর একটি গানের সাথে গল্প শোনার অপেক্ষায় আছি, সবাই গরমের তাপ থেকে যতটা সম্ভব তফাতে থাকবেন, প্রভাতী শুভেচ্ছা সবার জন্য। আসলে এই যে পারস্পরিক কেয়ারিং অ্যাটিটিউড, এটাই তো জীবনের সব কিছু, তাই না? খুব ভালো থাকবেন তপতিদি। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সৈজ্যোতি বিবেকনগর থেকে মাথানি সব পশ্চিম মেদিনীপুর থেকে, একটি সপ্তাহ পরে পেলাম উজ্জ্বল এই আসরে, গান গল্প কথার ডালিতে উজ্জ্বলবাবুর বাসরে, চিত্রগ্রীবের গল্প কথনে উজ্জ্বল সুরের সুধা, সুন্দর এই সকালে ভরছে মনের ক্ষুধা, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে যথার্থ গল্প জানি, জাগরণের সুধা প্রেরণে এই আসরে তা মানি, বাবার থেকে সাহস আর মায়ের থেকে বুদ্ধি, উভয়ের সংমিশ্রণে হয় চিত্রগ্রীবের সিদ্ধি, পশু পাখির এত বুদ্ধি, কখন কি করতে হবে ডিম পাড়া, ডিম রক্ষা ডিমে তা দিতে হবে, সময় মতো ডিম ফোটানো নবাগতের আগমন, সুন্দর পঠন গুণ এই আসরের জাগরণ, বাচ্চাদের খাওয়ানোর রীতি সত্যি দৃশ্যকল্প গঠন, নিত্য দেখতে পাচ্ছি যেন বাড়িতে এই পাখিদের যাপন, আমাদের বাড়ির ঝুলন্ত টবে বুলবুদির বাসা খাসা, বাচ্চাদের খাওয়ানো যত্নে আমাদের সঙ্গে মেশা, টুনটুনির বাসা তৈরি দেখছি কাজ থেকে, অবাক হয়ে ভাবি ওরা শিখে কিসের থেকে, নতুন নতুন চিন্তায় হোক সবার উত্তরণ, সাপ্তাহিক এই আসরে তারই উজ্জ্বল নিবেদন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দরভাবে ছন্দবদ্ধভাবে আপনার মনের কথাগুলো প্রকাশ করতে করার জন্য। এরপরে লিখছেন কে দেখা যাক, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, গত সপ্তাহে আপনাকে পেলাম না, ভালো আছেন শুনছি দাদা, এগিয়ে চলুন। হ্যাঁ, গত সপ্তাহে আমরা আসলে কলকাতায় ছিলাম না।

বাইরে গেছিলাম। তবে আপনারা সবাই অপেক্ষা করেছেন, বারবার লিখছেন দেখছি, সেটা কিন্তু আমাদের কাছে একটা পরম পাওয়া, ভালো লাগা। এরপর লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শুরু হলো জীব বৈচিত্র্য রিলেটেড গল্প শুনবো আজকে, অপেক্ষায় রইলাম। কালকের দিন প্রবাবলি চ্যানেলের বড় ডিস্টারবেন্স ছিল, ও কাল, আচ্ছা, কিছুই শুনতে পাচ্ছিলাম না, চিন্তায় ছিলাম আজকে ঠিক থাকবে কি না। ঠিকঠাকই চলছে, গল্প শুরু হলো মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। আসলে আপনারা আমাদের খুব দারুণ কিছু ফিডব্যাক দেন, এই যে ব্যাপারগুলো আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি না স্টুডিওতে বসে, আপনাদের কথার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনুষ্ঠানের পরিকল্পনাগুলো অনেক সময় করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারাই আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী শুধু নন, আমাদেরও যে ডেভেলপমেন্ট তার কাণ্ডারিও বটে। এরপর লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। শুভ সকাল দাদা ভাই, আজকের গল্প শুনছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভোসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে। সুপ্রভাত দাদা ভাই, আমি চিরন্তনের গল্পটা শুনছি, খুব ভালো লাগছে, ভালো থাকবেন আর এইভাবেই ভালো ভালো গল্প নিয়ে আসবেন চিরন্তনীর শ্রোতাদের জন্য। শুক্রবারের ভোরে আবারও জানাই তাজা সুপ্রভাত। অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শাওরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবারে চিরন্তনীদের শুনছি গান গল্প নতুন, খুব ভালো লাগছে এই চিরন্তনী অনুষ্ঠান, তাই তো অপেক্ষায় থাকি। জীব বৈচিত্র্য, আমাদের পাড়ায় এক অসম্ভব একটা ঘটনার কথা মনে পড়ল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটি সারমেহ বাচ্চা দিয়েছে গাছের তলায়, কিন্তু অসহায়, এর বাড়ি ওর বাড়ি ঘুরছে। তারপর আমাদের একজন ওই সারমেহ বাচ্চাটিকে প্লাস্টিকের তলায় রেখে দেয়। আশ্চর্য হলাম, সারমেহটি বাচ্চাদের কাছে নিশ্চিন্ত হয়ে শুয়ে রইল। এই দেখে ভাবলাম এরা জানে মানুষটাকে সাহায্য করবে। আজ আপনার গল্প এই শুনে ঘটনার কথা মনে পড়ল, মানুষের সঙ্গে এই না মানুষের সম্পর্ক। আসলে এই যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, এটাই কিন্তু আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবন এবং পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। যখন মানুষ বিশেষ করে লোভের বশবর্তী হয়ে তার চারপাশে নিষ্ঠুরভাবে হাত বাড়ায়, সব কিছুকে ধ্বংস করে, তখনই একমাত্র এই জীববৈচিত্র্য শুধু নয়, পৃথিবীও দুঃখিত হয়, ক্লান্ত হয় এবং কখনো কখনো ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনী, লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবসে দেখলাম যা দেখলাম তাই বলছি, পাড়ার মোরাম রাস্তার উপর কৃষ্ণচূড়ার পাপড়ি আর রাধাচূড়ার ঝরে পড়া পাপড়ি মিলেমিশে একাকার হয়ে রয়েছে। একটু এগিয়ে দেখি কামিনী ফুল আর টগর ফুল একসঙ্গে জড়িয়ে সহবাস করছে, আরও একটি দূরে বকুল কোনো অংশে কম যায় না, তার সেই গাছের ডালে একটি কোকিল তারস্বরে তার প্রিয়তমাকে ডাকছে, কি অপূর্ব সুন্দর সেই মুহূর্ত। আজ যেটুকু দেখলাম তাই দেখলাম। আসলে আমাদের চারপাশে কত কিছু ঘটে, আমাদের দেখা হয় না, তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তার যে ভালো লাগা, সে ভালো লাগাটুকু পেতে পারলে জীবনে আলাদা করে কখনো আনন্দ খুঁজতে হয় না, আনন্দ চারপাশেই ছড়িয়ে আছে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। এরপর লিখছেন কমলেশ দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে। খুব সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ দাদা ভাই চিরন্তনী, খুব ছোট্ট করে মনের কথা লিখেছেন, অনেক ধন্যবাদ। এরপর লিখছেন শুভ সকাল দাদা ভাই, মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে। চিত্রগ্রীবের গল্পে অভিভূত একরকম প্রকৃতির জীব বৈচিত্র্যের গল্প বারবার শোনাবেন, মানুষের গল্প তো শুনি, ভালো থাকবেন ভাই। আসলে মানুষ প্রকৃতি সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই বিশ্ব সংসার। অনঙ্গ মোহন রায় পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজকে তুমি উজ্জ্বল উজ্জ্বল গল্প শোনাচ্ছ, চিত্রগ্রুপের গল্পটা ছোটবেলাকার স্মৃতিকে তুলে ধরছে, তোমার বাচনভঙ্গি এবং গান নির্বাচন মুগ্ধ করেছে, সবাইকে সুপ্রভাত জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদেরই ভালো লাগাটুকুই তো আমাদের কাছে বড় পাওয়া। এরপর লিখছেন গুড মর্নিং, এই গল্পগুলো পঞ্চম শ্রেণীতে পড়ানো হতো, ইংলিশ গল্প হিজ ফার্স্ট ফ্লাইট স্টোরির সঙ্গে মিলে যায়। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। হ্যাঁ, আসলে এই গল্পটা কিন্তু ইংরেজি গল্প, সেটা নিয়েও একটা বিশাল গল্প আছে। আসলে ধনগোপাল মুখোপাধ্যায় যিনি এই গল্পটা লিখেছিলেন,

তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন। এখান থেকে 19 বছর বয়সে গিয়েছিলেন জাপানে, সেখানে কাজের তাগিদে, দেখুন 19 বছরের একটা বাচ্চা ছেলে, এবং তার আগে তার জীবন অদ্ভুত রকমের, মানে এটা নিয়ে একটা বড় গল্প। তারপর তিনি আমেরিকায় চলে গেলেন, আমেরিকায় তিনি দুখানা তিনখানা বই প্রকাশ করলেন, সেখানে মাদার ইন্ডিয়া বলে এক ভদ্র মানে একটা বই লিখেছিলেন এক ভদ্রমহিলা, ভারতের বিভিন্ন রকমের মানে ঘটনার যেগুলো নেতিবাচক ঘটনা সেগুলোকে তুলে ধরে তখন তিনি লিখলেন দ্য মানে ব্যাপারটা এরকম, আমার ঠিক দ্য অ্যান্সার অফ মানে এরকম বইটার নামটা ছিল, আমি পরে কনফার্ম করবো আপনাদেরকে, দ্য অ্যান্সার অফ দ্য সান অফ মাদার ইন্ডিয়া, ভারত মাতার সন্তানের জবানবন্দি। তাতে এখানকার অসম্ভব সুন্দর সুন্দর ঘটনাগুলো তিনি লিখে তুলে ধরেছিলেন এবং বইটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল। 3-4 মাসে কয়েক হাজার কপি বিক্রি হয়েছিল, ইংলিশে লিখেছিলেন। এবং এই যে বইটি চিত্রগ্রীব, যেটা আমরা বাংলায় পড়লাম, সেটার নাম ছিল মনে হয় গ্রে নেক বা এরকম কিছু, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং সেটা সেখানে একটা বিশেষ পুরস্কার পেয়েছিল। সে ঘটনাগুলো আপনাদের বলবো পরে, তবে এই মুহূর্তে আর যারা যারা পাঠিয়েছেন তাদের লেখাগুলো একটু পড়ে দিই, বার্তাগুলো। শুভ সকাল চিরন্তনী, লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদী মুর্শিদাবাদ থেকে। জীববৈচিত্র্য দিবসে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, গান গল্পে অনুষ্ঠানে জমে উঠেছে, ভোর থেকে গল্প শুনে মন খুব ভালো হয়ে গেল, সপ্তাহের প্রথম চিরন্তনী অনুষ্ঠান এভাবেই সুন্দর হয়ে উঠেছে, অনেক ধন্যবাদ। আগামীকাল ইন্দ্রাণী আসবে আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর তারপর রবিবার দিন আবার আমি আসবো আপনাদের কাছে। আর যারা যারা বার্তা পাঠিয়েছেন তাদের বার্তাগুলো একটু চট করে পড়ে দিই। গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চিত্রগ্রীব বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, আজ তোমার চিত্রগ্রীবের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, তবে তোমার দুটিতে জুটি বেঁধে ছুটি নিলে আর তাই গত সপ্তাহে আছে, গত সপ্তাহের কথা তিনি বলেছেন, যাই হোক। এরপরে উত্তরে জুটি না চিরন্তনী, উত্তরের আশায় থাকলাম, রাজা রামমোহন রায়ের জন্মদিনে প্রণাম, সবাই ভালো থাকবেন। আসলে 25শে বৈশাখ পড়বে মনে হলো, তবে সোমভাইও খুব ভালো শোনাচ্ছিল, আচ্ছা পুরনো আগের অনুষ্ঠানগুলো নিয়ে তিনি কথা লিখেছেন। হ্যাঁ, তবে আমরা সবাই চেষ্টা করি চিরন্তনীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসার, সেগুলো আপনাদের কাছে ভালো লাগার জন্যই কিন্তু আমরা সেগুলোকে পেশ করি। করিমপুর থেকে সন্তোষ সি লিখেছেন, সন্তোষ সিহি লিখেছেন, তিনি বায়োলজির টিচার। গুড মর্নিং উজ্জ্বলদা, আজ খুব ভালো একটা বিষয় আলোচনা হচ্ছে, আমার ওয়ার্ল্ডের সব প্ল্যান্ট অ্যানিম্যালদের সুরক্ষা দেব এই প্রমিস করব, পলিউশন কেন ওদের নষ্ট করতে না পারে, পলিউশন যেন ওদের নষ্ট করতে না পারে। আসলে একটা কথা জানেন তো, খুব সুন্দর আপনি কথাটা লিখেছেন সন্তোষবাবু, এই যে সুরক্ষার ব্যাপারটা, মানে সুরক্ষা আলাদা করে দেওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি নিজেকেই নিজে সুরক্ষিত রাখতে পারে, আমরা শুধু যেন ধ্বংস না করি। আমার বারবার করে মনে হয় চেরনোবিলের সেই ঘটনার কথা, চেরনোবিল আপনারা সবাই জানেন, রাশিয়ার চেরনোবিলে কি মারাত্মক রকম একটা নিউক্লিয়ার মানে বাস্ট হয়েছিল, সেখানকার রেডিয়েশনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, সেখান থেকে মানুষজন চলে গিয়েছিল বহু বহু দূরে, পুরো শহরটা একটা মানে মনুষ্যহীন একটা দ্বীপ হয়ে গেছিল, জনমানুষ শূন্য, এবং বিজ্ঞানীরা বলেছিল 100 বছর লাগবে সেখানে প্রাণ ফিরে আসতে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছিল 20 বছরের মধ্যে সেখানে বিশাল বিশাল টাওয়ার বাড়ি, তার পাশে বিশাল বিশাল গাছ, লম্বা লম্বা গাছ, আমরা দেখেছি ভিডিওতে, এবং সেখানে শেয়াল, ছোট ছোট কাঠবিড়ালি বা অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, পাখিরা উড়ছে, এবং রেডিয়েশন প্রায় নেই, প্রকৃতি সব শোষণ করে নিয়েছে, প্রকৃতির অসম্ভব হিলিং ক্ষমতা। আসলে আমাদের যা কিছু আমরা করি সব কিছু কিন্তু প্রকৃতির কাছ থেকে নিয়েই করি, এটা আমরা বুঝতে পারি না, ভাবি আমরা প্রকৃতিকে সুরক্ষা দেব, তা নয়, আমরা যেন প্রকৃতিকে ধ্বংস না করি, তাহলে প্রকৃতি সুরক্ষিত থাকবে, শুধু নয় আমাদের সুরক্ষা দেবে। এরপরে লিখছেন অভিজিৎ মণ্ডল, ভোরের সাথী চিরন্তনী, শুভ সকাল দাদা উজ্জ্বল,

করার মতো আজও চিরন্তনীর গল্প শুনছি। আর চিত্রগ্রীপের জন্মকাহিনী ভালো লাগলো। আজ 22 মে রাজা রামমোহনের জন্মদিন, তার স্মরণে একটি স্বরচিত কবিতা। হুগলি জেলায় জন্ম হলেও কর্মবিশ্বচোরা, তার কারণেই গর্বিত হই আমরা খানাকুলবাসী পরম্পরা। মনের ভিতর জ্বাললেন আগুন, শুনলেন যেই ভাতৃবধূর সহমরণের কথা, তাই তো তিনি করলেন রোধ এদেশ থেকে সতীদাহ প্রথা। বহু পণ্ডিত জ্ঞানীগুণীজন বিরোধ করেছিলেন তার, রানী রাসমণি বিদ্যাসাগর সহায় ছিলেন ইংরেজ সরকার। 1772 সালের 22 মে জন্ম তার রাধানগর গ্রামে, পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবীকে রত্নগর্ভা বলে সর্বজনে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আজকের এই পাদপূরণটা করলেন। হাওড়া থেকে লিখছেন রঞ্জন, দাদাভাই প্রচণ্ড গরম, 8টার পর আর বেরোনো যায় না, সামনেই নজরুল জয়ন্তী, তার নজরুলকে নিয়ে একটা অনুষ্ঠান করুন প্লিজ। অবশ্যই, রবীন্দ্রনাথকে নিয়েও করেছি, নজরুলকে নিয়েও নিশ্চয়ই করব। তবে ও বাবা, প্রচুর আরও এসে গেছে, চট করে পড়ছি। লিখছেন দীপ্তেশ রায় বর্তমান থেকে, আমি এখন মর্নিং ওয়াক করছি, দুপাশে ধান খেতে, খাল বিল, বক পানকৌড়ি, বট অসত্যের সমাহার। জীববৈচিত্র্যের এত সুন্দর উদাহরণ কোথায় পাবো, আমার গ্রাম এতই বৈচিত্র্যপূর্ণ, আপনাকে কী করে বোঝাই চিরন্তনী। ভালো থাকবেন, দীপ্তেশ রায় বর্তমান থেকে। আসলে এই জন্যই তো বলেছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এখানে এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য, বৈচিত্র্য যেন আমরা রক্ষা করতে পারি। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দাদাভাই, চিরন্তনী শুনছি, ভালো লাগছে, ভালো থাকবেন আর ভালো গল্প শুনিয়ে ভালো রাখবেন চিরন্তনীর শ্রোতাদেরকে। অবশ্যই, সেটাই তো চেষ্টা করি। শুভ সকাল, ঘুম ভাঙল ভোরের, শুক্রবারের সপ্তাহের প্রথম চিরন্তনী, গত সপ্তাহে আপনাকে পাইনি। জীবজীবন এবং প্রকৃতি উভয়ের উপরই নির্ভরশীল। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের গল্প লিখছেন পরের দিন প্রফুল্ল সিংহ, আজকের গল্প চিত্রগ্রীপ, জৈব বৈচিত্র্যের কথা শুনলাম, ভালো লাগলো। আমাদের গ্রামের মাঠে হাট্টিমাটিম বাচ্চা দিয়েছে, প্রতিদিন দেখি শত্রুরাত থেকে রক্ষা করে। প্রফুল্ল সিংহ, হাট্টিমাটিম জানি না সেটা কী, আপনি কোনো একটা জিনিস হয়তো মেনশন করেছেন। সুপ্রভাত উজ্জ্বল, তুমি খুব ভালো করে জানান দিলে, খুব ভালো লাগলো গল্পটা। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, আসলে এই যে সচেতনতা, এটা আমাদের প্রত্যেকের দরকার জানেন তো, যাতে আমরা প্রত্যেকে আরও ভালো থাকতে পারি। এই ভালো থাকাটুকুই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। আর ধনকুবাল মুখোপাধ্যায় সম্বন্ধে যেগুলো বলছিলাম, যে মানুষটি অদ্ভুত রকম ছিলেন যিনি এই গল্পটি লিখেছিলেন, তিনি তার প্রতিটি ক্ষেত্রে জীবনের এত সুন্দর করে তার সাহস, তার স্বপ্ন তাকে এগিয়ে নিয়ে যেত। আসলে দেখুন, দুখানা জিনিস খুব জরুরি আমার মনে হয়েছে জীবনে, একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন আছে সাহস নেই, সাহস আছে স্বপ্ন নেই, তাহলে কিন্তু হবে না। এই সাহস আর স্বপ্ন, এ দুটো মিশেই কিন্তু আমাদের জীবনটাকে আরও দারুণভাবে এগিয়ে নিয়ে চলে। তো ধনগোপাল মুখোপাধ্যায়ের যে গল্পটি পড়ছিলাম, সেই গল্পটি আপনাদেরকে কেমন লাগলো সেটা আপনারা জানিয়েছেন। আর শেষে যেহেতু একটা কবিতা দিয়ে শেষ করি অনেক সময়, মানে আগে শুরুতে বলতাম, এখন শেষে করি কবিতা, তো রবীন্দ্রনাথের একটি গান শোনাবো একটু ইচ্ছে আছে, তার সঙ্গে মিলিয়ে সেই গানেরই কয়েকটা কল কলি। আলোকে মোর চক্ষু দুটি মুক্ত হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, আমাদের চারপাশেই তো সেই সুন্দর ছড়িয়ে আছে। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করিল হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। আমরা প্রকৃতির মাঝে যেতে পারলে তবেই মনে হয় আমাদের এই ভালো লাগাটা তৈরি হয়, আমরা নবীন হয়ে উঠি। আর শ্রীকান্তের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেব। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরে মৌমিতা অপেক্ষা করছে। ভোরা এবং নমস্কার।

গানের পেছনে রেখেই আরও দুটো লেখা এসেছে, একটু পড়ে দিই কারণ আপনারা অনেক কষ্ট করে লেখেন। হাই উজ্জ্বলদা, আজকে চিরন্তন অনুষ্ঠান বেশ শেষ বেশ লাগলো, বেশি কিছু লিখলাম না। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, আর লিখেছেন ভবানী শঙ্কর রায়। সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানে সকল শ্রোতাবন্ধুদের জানাই শুভেচ্ছা অভিনন্দন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

যে আবেশ জড়ানো মেঘের চাদর সেটাকে সরিয়ে জেগে উঠছে আমার আপনার চারপাশ, জেগে উঠছে সব কিছু, ধীরে ধীরে ছন্দে ফিরছে আমাদের শহর কলকাতা। নতুন দিন নতুন তারিখ এলো আমাদের প্রত্যেকের জীবনে, আমার আপনার জীবনের সবার জীবনেই কিন্তু এখন একটা একেবারেই নতুন দিন নতুন তারিখ। স্টিমারের ভোঁ থেকে কারখানার সাইরেন, পথচলতি গাড়ির হর্ন, এমনকি পাখির, আরেকটু যদি শহর ছাড়িয়ে যদি যাই আমরা একটু মফস্বল বা গ্রাম এলাকাতে, তাহলে পাখির কলকাকলিও কিন্তু কানে আসবে। আমি আপনি জেগে উঠছি যেমন, ঠিক তেমনই আমাদের চারপাশের গাছপালা পাখি তারাও তো চেনা ছন্দে ফিরছে ওই দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই। আর আজকে তো সূর্যোদয় হয়েছে 4:50, আর এই সব কিছুর সঙ্গেই আমাদের বন্ধুত্ব কিন্তু অকৃত্রিম। সেই সূর্য বলুন বা চাঁদ, তারা, গাছপালা, পাখি, সবাই, সবার সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক যেন রয়েছে। না, সেই সম্পর্ক না দেখা গেলেও ফিল অন্তত করা যায়। অরণ্যের ডাকেই, পরিবেশের আহ্বানেই পৃথিবীর ঘুম ভেঙেছিল একটা সময়, তার কোলেই তো আমাদের প্রত্যেকের বাসস্থান, আমাদের আশ্রয়, তার জন্যই আমার আপনার আমাদের প্রত্যেকের বেঁচে থাকা। বলতে পারি আমাদের প্রাণের স্পন্দন, নিঃশ্বাস, আশ্বাস, সব সব কিছু হচ্ছে সে। আমাদের মায়ের মতো কিন্তু আগলে রেখেছে, যত্নে রেখেছে এই পৃথিবী, যোগান দিচ্ছে আমাদের অক্সিজেন, রক্ষা করছে পলিউশনের হাত থেকে, ভারসাম্য রাখছে ঠিকঠাক মতন, পরিবেশের ব্যালেন্স হচ্ছে বাস্তুতন্ত্রের। পৃথিবীতে, প্রকৃতিতে অনেক অনেক জীব রয়েছে, জীবের সম্মিলনকেই জীব বৈচিত্র্য বলছি আমরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই যে জীব বৈচিত্র্য, এটা তো ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা যে এটা যে কতটা যে গুরুত্ব সেটা আমরা প্রত্যেকে জানি, ছোট থেকে যে শুধু বইয়ের পাতায় পড়েছি বা তারপরে কলেজ লাইফে এসেও যখন আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছি তখনও তো সেখানেও সেই একই কথা, পৃথিবীর কথা, পরিবেশের কথা পড়েছি, কিন্তু সেটা ফিল করেছি ওই স্কুল কলেজ লাইফ থেকেই কিন্তু, যে সত্যি সত্যি যে পৃথিবীর খাবার, জল, অন্যান্য খনিজ পদার্থ সব কিছুর যোগান ঠিকঠাক রাখছে কিন্তু এই জীব বৈচিত্র্য। প্রাণ আর প্রকৃতি, এই যে তাদের ভীত হচ্ছে জীব বৈচিত্র্য। আর এই পরিবেশ মানেই ওই যে আমি আপনি আমরা মানুষদের চারপাশের যে গাছপালা, জল, বাতাস, মাটি, যা কিছু রয়েছে সবই তো আমাদের পরিবেশ, তাই না? এই সমস্ত কিছু আছে বলেই না আমি আপনি আমরা বেঁচে আছি, এই যে এখন এত কথা বলছি বা স্টুডিওতে এসেছি, সব কিছুই কিন্তু রয়েছে আমাদের এই পৃথিবীর জন্যই আমরা টিকে আছি। সমগ্র জীব জাতি সবাই কিন্তু টিকে রয়েছে, সেই গাছপালা, আমি বা আপনি বা অন্যান্য জন্তু পশু সবাই তাই, যদিও এই কথা মানতে চাই না আমরা অনেকেই, তাদের কাছে শুধুমাত্র আমাদের অনেকের কাছেই প্রকৃতি পরিবেশ আছে ঠিক আছে, পাশাপাশি প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ধ্বংস করে নিজের স্বার্থটাও আমরা কিন্তু খুব সহজেই চরিতার্থ করে ফেলি, এবং সেটাই আমাদের কাছে তখন সবথেকে বড় হয়ে দাঁড়ায় যে আমরা কীভাবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরা গাছপালা কাটতেই পারি, বড় বড় বিল্ডিং তৈরি করতে পারি। আর সেটা করতে গিয়েই যে এত গরম, সেই আজকে যে আমরা এত বিপন্ন হয়ে পড়েছি সেটা আমরা কীভাবে যেন ভুলতে বসেছি। দেখুন না, এই যে এত গরম, ঘরে ঘরে ফ্যান চলছে তো, কিন্তু ফ্যান চললেও এসি ছাড়া কিন্তু আমরা এখন আর থাকতে পারছি না, এসি অন, এবং একটা পরিবারে এখন আর ওই একটা মাত্র এসি আছে তা তো নয়, একটা পরিবারে তিনটে ঘর থাকলে তিনটে ঘরেই এসি চলছে, ঠান্ডা হচ্ছি, আরাম করছি নিজেরা, আর সেই আরামটাই হারাম হয়ে আমাদের ধ্বংসের একেবারে কিনারে এনে দাঁড় করিয়েছে। আপনি এই পর্যন্ত এতক্ষণ আমি কী কী বললাম সেই কথাগুলো শুনে নিয়ে ভাবছেন আজকে সকাল হয়েছে তো সময় মতোই 107 FM রেনবো টিউনও করেছেন আপনি সময় মেনেই, এবং সময় দেখেই আপনি জানছেন যে এখন একেবারেই ভোরাইয়ের সময়, অথচ ভোরাইয়ের পথ চলা শুরু হলেও আজকে কী নিয়ে কথা বলবো, পথ চলবো আমরা, হয়তো আপনি ভাবছেন আজকে খুঁজে ফিরবো অত্যন্ত বাস্তব একটা সমস্যার সমাধানকে, যার সঙ্গে রিলেশন আছে, সম্পর্ক আছে আমাদের প্রত্যেকের, আর সেই সম্পর্ক, সেই রিলেশন, আত্মীয়তা, যাই বলুন বলি না কেন, সেটা অবশ্যই বন্ধুত্বের, আমাদের যত্নে রেখেছে, আমাদের আগলে রেখেছে সে, শত শত বছর ধরে সে পালন করে চলেছে তার নিজের দায়িত্ব, সে হলো আমার আপনার পরিবেশ, যাকে আবার নিয়ন্ত্রণ করছে জীব বৈচিত্র্য। আজকে সেই দিন, আজ বায়োডাইভার্সিটি ডে, প্রত্যেক বছরই এই দিনটাকে সেলিব্রেট করে গোটা পৃথিবী, হবে নাই বা কেন, সেই জীব বৈচিত্র্য যে পরিবেশ আর আমাদের প্রাণের আধার, তো আমাদের টিকে থাকার ভীতি তো সে, তাই তার প্রতি আমাদের সচেতনতা সৃষ্টির জন্যই এই 22 মে দিনটাকে বায়োডাইভার্সিটি ডে বা জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়। আর আমরা সবাই এই পৃথিবীর আর এই পৃথিবীর পরিবেশকে যত্নে রাখলে তবেই না আমরা জীব সবাই টিকে থাকবো,
আমাদের অস্তিত্ব টিকে থাকবে? সেই কবেই তো কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ়।

অঙ্গীকার। আর এই সত্যিটাই যদি শপথ নিয়ে পালন করি আমরা, তাহলে কিন্তু পরিবেশের একদম ভারসাম্যটা ঠিকঠাক থাকবে। 107 FM রেইনবোর ভোড়াইতে আজকে সেই জীবের পৃথিবী, পরিবেশের সমতা কিভাবে রাখা যায়, বা পরিবেশ ঠিক থাকলে আমরা জীব কিভাবে পৃথিবীতে টিকে থাকব, সেই সমস্ত কথাই আজকে হবে। আগামী প্রজন্মই বা কীভাবে ভালো থাকবে, সেই সব কিছুই আজকে সকালে ফিরে দেখব, খুঁজে ফিরব। আর আপনার সঙ্গে আছি আমি আরজে মৌমিতা, 7টা পর্যন্ত সেই সন্ধানেই তো থাকব। জীবের পৃথিবী নাকি পৃথিবীর জীব, কী বলি বলুন তো, যাই বলি না কেন, আমাদের একটাই লক্ষ্য, পরিবেশের ভারসাম্য কী করে, সমতা কী করে আমরা রক্ষা করব, পরিবেশকে কী করে যত্নে রাখবো, এবং পরিবেশ আমাদেরকে কীভাবে যত্নে আগলে রাখছে, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কীভাবে সেই পরিবেশকে, সেই পৃথিবীকে টিকিয়ে রেখে সেই চাবিটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে দিয়ে যাব, এটাই হচ্ছে এখন আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ভালো থাকলে পৃথিবীও ভালো থাকবে, পৃথিবী ভালো থাকলে, পৃথিবীকে ভালো রাখলে আমরা টিকে থাকব, আর তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তাই তো পৃথিবীর চাবিটা নতুন প্রজন্মের হাতে আমাদের দিয়ে যেতে হবে, একদম ঠিকঠাক করে।

পৃথিবীর চাবি ততক্ষণই একেবারে কার্যকর হবে যতক্ষণ এই পরিবেশের ভারসাম্যটা একদম ঠিকঠাক থাকবে। এই চাবি তুলে দিতে পারবো তবেই যদি পৃথিবীকে আমরা রাখি যত্নে, যদি যত্ন নিই এই পরিবেশে, তবেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই পৃথিবীর চাবি আমরা তুলে দিতে পারবো। কবি সেই প্রতিশ্রুতি কাজে করে দেখালেই কিন্তু থাকবে আমাদের এই পরিবেশ, টিকে থাকবে আমাদের পৃথিবী, আর সেই পৃথিবী জীব হয়ে আমরাও থাকবো। এই যে বিশ্ব, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, আমার দৃঢ় অঙ্গীকার। এই বিশ্ব, এই পৃথিবীর পরিবেশ আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছে, এটা তো আমরা জানি। তার খেয়াল রাখা, যত্নে রাখা, এই ব্যাপারটা তো আমার, আপনার, আমাদের প্রত্যেকের কর্তব্য। কিন্তু আমরা না এই কর্তব্য থেকে কিভাবে যেন সবাই সরে আসি। আমরা যেই পৃথিবীর, আমরা যে পৃথিবীর জীব, আমরা একেবারেই ভুলে যাই। আমরা মনে করি এই পৃথিবীর জীব আমি ঠিকই, কিন্তু আমার পৃথিবী, সেই আমার পৃথিবীর ওপর আমরা কিভাবে যেন নিজেদের অজান্তেই অনেক সময় আমরা অনেক ক্ষতি করে চলেছি, আবার জেনে শুনে, জেনে বুঝেও করছি। অথচ এই পরিবেশের কত কিছু ধ্বংস হচ্ছে, যার ফল হিসেবে এই পরিবেশ আজ সত্যি সত্যি বিপন্ন। আর আমরা, আমরা তো সেটাই আর কি বুঝেছি যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের রেজাল্ট যে কতটা মারাত্মক, কতটা ক্ষতিকর, যার জন্য আমরা দায়ী নিজেরাই। গরমকালে এখন আমি আপনি কি করছি, এসি ছাড়া কি থাকতে পারছি? পারছি না। তো ফলাফল কি হচ্ছে, আমার, আপনার, আমাদের এই যে চারপাশ যেটা রয়েছে, আমরা, হ্যাঁ, আমরা আরাম পাচ্ছি ঠিকই, কিন্তু সেই আরামটা পেতে গিয়ে কোথায় যেন একেবারে ফলটা কিন্তু হয়ে যাচ্ছে হারামের। হ্যাঁ, পরিবেশে সেই মিশছে গরম হাওয়া, আমি আপনি ঠান্ডা হচ্ছি, কিন্তু আমাদের ঘরের সেই গরম হাওয়াটা পরিবেশে চলে আসছে, যা ব্যালেন্স একেবারে নষ্ট করছে, পৃথিবীকে উত্তপ্ত করছে, গরম করছে। পাহাড় কেটে ফেলছি আমরা। পাহাড় কেটে কি করছি আমরা? পাহাড় কেটে সেখানে আমরা আমাদের সেই একই জায়গায় আমরা বিভিন্ন রকম হোটেল তৈরি করছি, আমরা জঙ্গল কাটছি, গাছপালা কাটছি, আমরা এগুলো করে চলেছি। বা পাহাড় কেটে আমরা কি করছি, বাড়িতে, ঘরে, অফিসে, হোটেলে পাথর লাগাচ্ছি, পাহাড়ের পাথর নিয়ে সোজা চলে আসছি, আর সেই পাথরগুলো আমরা লাগাচ্ছি। আবার আমি আপনি পাহাড় কেটে ধ্বংস হচ্ছে বলে আন্দোলনেও কিন্তু সামিল হচ্ছি, গলা তুলছি, আমরা রাস্তায় হাঁটছি, কেন পাহাড় ধ্বংস হচ্ছে? কিন্তু আমি আপনি আমাদের নিজেদের ঘরে মার্বেলগুলো কিন্তু সেই পাহাড় কেটেই আসছে। এই পৃথিবীর পরিবেশ অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, মানে জ্বালানি দিচ্ছে, অর্থাৎ আমাদের জীবনকে একেবারে সচল রাখছে, বাঁচিয়ে রাখছে আমাদেরকে। অথচ আমরাই বেশি বেশি করে জ্বালানি পুড়িয়ে পরিবেশটাকে একদম নষ্ট করছি, পৃথিবীকে আমরা ঠেলে দিচ্ছি বিপদের দিকে। আমরা ধরেই নিয়েছিলাম যে পৃথিবী যেন সকল সহা, সকল বহা মাতার মাতা, কিন্তু আজ আমরা জেনেছি পৃথিবী মোটেই ওই রকম সব কিছু সয় না, সয়ে যায় না, বা সয়ে নেয় না। জ্বালানি ইউজ করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস পরিবেশে মিশছে, এতে পরিবেশ গরম হচ্ছে, গ্রিন হাউস গ্যাস প্রয়োজন এই পৃথিবীতে। তো এই পরিবেশে প্রাণের রক্ষার জন্য, আমাদের টিকে থাকার জন্য যে তাপমাত্রা, সেটা কিন্তু বেড়ে

গেলেই আমাদের ভারসাম্যটা, পৃথিবীর ভারসাম্য, পরিবেশের ভারসাম্য একেবারে নষ্ট হচ্ছে। আর এটাই তো আমাদের সব থেকে, সেখানে আমরাই কিন্তু, আমাদেরই সমস্যা হচ্ছে বেশি, আমরাই কিন্তু ভুগছি। বাড়তি যে গ্যাস, সেই গ্যাসটা কি হচ্ছে, পৃথিবীকে গরম করছে, জঙ্গলে আগুন লাগাচ্ছে, মানে দাবানল পর্যন্ত সৃষ্টি করছে। খরা দেখছি আমরা যেমন, আবার বর্ষাকালে অতিবৃষ্টি, বন্যাও হচ্ছে, ধস নামছে। এই যে গাড়ি বাড়ি ঠান্ডা করতে গিয়ে এয়ার কন্ডিশনার লাগিয়ে গ্রিন হাউস গ্যাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, পরিবেশকে একেবারে গরম করে তুলছে, আর পরিবেশের টেম্পারেচার বাড়িয়ে পৃথিবীকে একেবারে আমরা বিপদে ফেলে দিচ্ছি। এদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ে যে আন্টার্কটিকার হিমবাহ গলছে, সেটাও কিন্তু আমরা পত্রিকার পাতা উল্টিয়ে পড়ছি। গত 100 বছরে একটু একটু করে সমুদ্রতলের উচ্চতা বেড়েছে 15 সেন্টিমিটার, 27% প্রবাল প্রাচীর নষ্ট হয়েছে। আর এখন এই 2026, আর এখন আমরা 2026-এ রয়েছি, আজকে 22শে মে, আর 2100 সাল নাগাদ সমুদ্রতলের হাইট 4 ফিট পর্যন্ত বাড়বে। খাবার জলের একেবারে ঘাটতি হবে, জল থাকবে কিন্তু লবণাক্ত জল, খাবার জল কোথায় তখন, এতটা যদি সমুদ্রতলের হাইট বেড়ে যায়। পুরো জীবগুলি কিন্তু সংকটে পড়বে, ব্যালেন্সটা নষ্ট হবে, পরিবেশ ধ্বংস হবে। তাই তো এত কিছুর পরও এই পরিবেশ যত্নে রাখছে আমাদের, অথচ সে কিন্তু বিপদে, তার ডাকে আমি আপনি একেবারে নীরব হয়ে থাকি, আমরা কেউ শুনতে পাই না তার ডাক। সেই নীরবতা ভেঙেই তার ডাকে সাড়া দিয়ে পরিবেশের ব্যালেন্স, পরিবেশের সমতা ফিরিয়ে আনতে আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে, না হলে পরিবেশ তো নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, আমরাও কিন্তু একেবারে শেষ হয়ে যাব। ওই যেমন মঙ্গলে জীব অস্তিত্ব আছে কিনা খোঁজাখুঁজি করছেন যাঁরা, সেই নাসা বা ইসরোর বিজ্ঞানীরা, তারা কোথায় থাকবেন, কেউই তো আমরা টিকে থাকবো না। এই পৃথিবীকেও হয়তো কোনো সময় হয়তো মঙ্গল বা বৃহস্পতি বা শুক্রে কোনো হয়তো কোথাও জীব আছে, সেখানেই হয়তো মানুষ গড়ে উঠবে, এবং তারপরে সেখান থেকে হয়তো বিভিন্ন রকম যান আসবে আমাদের পৃথিবীতে, দেখবে হয়তো খুঁজে যে এখানেও কি জীব কোনো সময় ছিল। এইভাবেই তার মানে আমরাও কিন্তু একটা সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারি, যদি না আমরা পৃথিবী পরিবেশের যত্ন নিই। তাই তো এই 22শে মে সবাইকে একবার সচেতন করবার জন্যই কিন্তু এই ডেটা বছরের পর বছর সেলিব্রেট হচ্ছে। শুধু সেলিব্রেট করলে তো হবে না, বা আমি এই যে সকালবেলা এসে এত এত কথা বলছি, শুধু গুচ্ছ গুচ্ছ কথা বললেই হবে না, আমি যেমন কথা বলছি আমাকেও এই দায়িত্বে কিন্তু এগিয়ে আসতে হবে, আপনাকেও সচেতন করতে হবে, আপনি আরেকজনকে সচেতন করবেন, আমরা সবাই মিলে পরিবেশটার যত্ন নেব। পরিবেশ রক্ষা হলে জীবকুল রক্ষা পাবে, পরিবেশ থাকলে আমি আপনি আমরা সবাই থাকবো, জীব থাকবে এই পৃথিবীতে। তাই পরিবেশের যত্ন আমাদের নিতে হবে, সমতা বজায় রাখতে হবে, শুধুমাত্র নিজেদের স্বার্থেই সবুজে সবুজ করে তুলতে হবে আমাদের এই গোটা চারপাশ, গোটা পরিবেশ, গোটা পৃথিবী। তার জন্যে গাছ লাগাতে হবে, চাই তো আমরা অরণ্য, দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, জঙ্গল সাফারি করতে ভালো লাগে, সঙ্গে সবুজ দেখতেও ভালো লাগে, তাই তো চাই আমরা অরণ্য।

সত্যি কি অরণ্য চাই? সত্যি কি আমরা চাইছি অরণ্য আমার হাতে আসুক, আমি থাকি অরণ্যে, আমি দেখি অরণ্য? আমরা মানুষ যেদিন থেকে সভ্য হতে শিখেছি সেদিন থেকে কিন্তু নিজেদের অস্তিত্বের গোড়ায় কুড়ুলের আঘাত করে চলেছি। একদিন নিজেদের প্রয়োজনে নানারকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে প্লাস্টিক তৈরি করা হয়েছিল, আর আজকে সেই প্লাস্টিক, সেই পলিথিনই কিন্তু আমার আপনার আমাদের কাছে শুধু হুমকি হয়ে উঠেছে তা না, পৃথিবী, প্রকৃতি, পরিবেশের কাছেই সে আজ হুমকি। আমরা একদিকে বলছি সবুজ বাঁচাও, অন্যদিকে সেই সবুজই আমরা কাটছি, গাছ কেটে বিল্ডিং তুলছি, রাস্তা বানাচ্ছি, খাল বিল পুকুর ভরাট করছি, আবার আন্দোলনেও কিন্তু সামিল হচ্ছি, গলা ফাটাচ্ছি, রাস্তায় হাঁটছি, আর জীবের পৃথিবী এদিকে মুখে বলছি। সত্যি কি ভাবছি আমরা? আমরাই কিন্তু সামার ভ্যাকেশনে প্রকৃতির বুকে ফরেস্ট বাংলোতে থাকছি, জঙ্গল সাফারির মজা নিচ্ছি, আমরাই আবার দিনগুলোতে শুরু করি সেই বাড়িতে থাকা শাল বা মেহগিনি গাছটা কবে বড় হবে সেটার জন্য কিন্তু আমি আপনি কাউন্টিংয়ে বসে যাই। আমরা দিন গুনি কবে মোটা হবে গাছটা, তাকে কেটে আমার ফার্নিচার বানাতে হবে, এরকম একটা প্ল্যানও করি। অথচ আমরাই পারি এই সবুজের ডাকে এগিয়ে আসতে, আমরাই পারি অরণ্যে প্রাণকে বাঁচাতে, আমরাই পারি পরিবেশের সমতা ফিরিয়ে আনতে। আর সেজন্যই তো এই ডে সেলিব্রেট হচ্ছে প্রত্যেক বছর সবাইকে শুধুমাত্র সচেতন করে তোলবার জন্য। একটু হলেও যদি সবাই আমরা সচেতন হই, ঠিক আমাদের পরিবেশ, প্রকৃতি, পৃথিবী টিকে থাকবে। আর পরিবেশ বা এই পৃথিবী বা প্রকৃতি যদি টিকে থাকে তাহলে তো আমরাও থাকবো, অবশ্যই টিকে। এবারে একটু অতীতে ফিরে যাব, একটু পেছনে মানে ফিরে তাকাবো। এই যে 22শে মে, এই দিনটাই কেন সেলিব্রেট হচ্ছে এই জীব বৈচিত্র্য দিবস হিসেবে? নিশ্চয়ই একটু দেখতে হবে বায়োডাইভার্সিটি ডে কেন আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। এই যে 365 দিন আছে তো, তাই না? তাহলে কেন আমরা শুধুমাত্র 22শে মে দিনটাকে বেছে নিয়েছি? আর কবে থেকেই বা হচ্ছে এই দিনটা পালন করা হচ্ছে? অনেক বছর আগে সেই 1992-এ ব্রাজিলের রিও দ্য জেনেরিওতে আর্থ সামিটে ঠিক হয়েছিল যে টেকসই উন্নয়নের জন্য পৃথিবী জুড়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ তুলে দেওয়ার প্রচার দরকার। তখন একটা কনভেনশন হয় বায়োডাইভার্সিটিকে কেন্দ্র করে, একটা প্রস্তাব পাশ হয়েছিল। এরপর 1993 সালের 29শে ডিসেম্বর সেটা কার্যকর হয় এবং ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে হিসেবে ঘোষিত হয় তখন 29th ডিসেম্বরটাকে। তখন সেটা সেলিব্রেট হতো ওই ডিসেম্বরে। তবে 2000-এ জাতিসংঘ ইউএনও তাদের ক্যালেন্ডারে এই দিনটা সেলিব্রেটের জন্য 22শে মেকে বেছে নেয়, আর সেই থেকেই পালিত হচ্ছে এই 22nd মে বা 22শে মে জীব বৈচিত্র্য দিবস। আর এটার কারণ হচ্ছে 1992-এ রিও ডি জেনেরিও আর্থ সামিটে কনভেনশনটা অ্যাকসেপ্ট হয়েছিল 22nd মে, তাই সেই তারিখটাকে স্মরণ করেই এই ডেটটা ডিসেম্বর থেকে চেঞ্জ হয়ে 22nd মে অর্থাৎ 22শে মে শুরু হয়েছে। প্রত্যেক বছর একটা করে থিম থাকে, সেই থিমটাকে লক্ষ্য করেই সেলিব্রেট হয়। এই যে বায়োডাইভার্সিটি কথাটা বলছি তো, বা এই যে জীব বৈচিত্র্য কথাটা আমরা তো বলি, তো সেই বায়োডাইভার্সিটি কথাটা প্রথম কে বলেছিল জানেন? সেটা 1985-তে সে সময় আমেরিকান জীববিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন, তিনি প্রথম বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন। আর তারপর এই এত বছর ধরে আমরা সেই বায়োডাইভার্সিটি, সেই আমরা জীব বৈচিত্র্য, এই সমস্ত কিছু কিন্তু বইতে পড়ছি, বলে চলেছি আমরা। তো যাই হোক, প্রত্যেক বছর একটা করে থিমকে লক্ষ্য করে সেলিব্রেট করা হচ্ছে। এবছর মানে গত বছরে 2025-এর থিম ছিল প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন, আর 2026-এ এই বছরের থিম হচ্ছে বিশ্বব্যাপী প্রভাবের

0: স্থানীয়ভাবে কাজ করা, উন্নয়নের জন্য সেটা করতে হবে। আর সেই উন্নয়নে চাই অবশ্যই পরিবেশকে যত্নে রাখতে হবে। আজ সেই দিন, আবারও কিন্তু নতুন করে আমাদের প্রত্যেককে আরও একবার ভাবতে হবে, আরও একবার সচেতন হতে হবে এবং অবশ্যই পরিবেশের যত্ন নিতে হবে, কারণ অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট, এটাই তো এই 2026-এর থিম। পরিবেশের সমতাকে ফিরিয়ে আনবার অঙ্গীকার আমাদের আজকে থেকেই নিতে হবে, আজকে থেকেই প্রতিজ্ঞা করতে হবে। আর পরিবেশের সমতা বজায় থাকলেই এই পৃথিবী জীবের পৃথিবী হবে, তখন ওই মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি কোথায় না কোথায় জীব আছে, যেভাবে খোঁজাখুঁজি হচ্ছে, কোনো না কোনো সময় পৃথিবীতে এসে এরকম খোঁজাখুঁজির পরিস্থিতি আর অন্তত তৈরি হবে না, যদি আমরা এখন থেকে একটু একটু করে পরিবেশ, পৃথিবীর যদি আমরা যত্ন নিজেরাও একটু নিই। 107 FM রেনবোতে আমরা সেলিব্রেট করছি আজকের দিনটা, আজকে 22 May, 22 মে, মাস তো প্রায় শেষ হতে চললো, তাই না? হাতে কিন্তু আছে দেখুন একবার, আজকে তো শুক্রবার, কাল শনি, পরশু রবি, মানে দুটো শনিবার দুটো রবিবার আছে। চাইছি আমরা শনি রবিবার আপনাদের ভোরাইতে আপনাদের কথা শুনতে চাইছি, আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু মাস তারপরেই বদলে যাবে, মানে জুন মাস এসে যাবে, হাতে তো মাত্র কয়েকটা দিন রয়েছে। তো সেই জুন মাসেও আপনি কোন বিষয়ে বার্তা শেয়ার করবেন সেটাও কিন্তু এখন থেকেই আপনাকে মনে করিয়ে দিচ্ছি বা আপনাকে শুনিয়ে দিচ্ছি। সামনেই আসছে জুন মাস, তো জুন মাসে শনিবার রবিবার যারাই মে মাসে বার্তা শেয়ার করা হয়ে গেছে, সেন্ড করা হয়ে গেছে, তাদের জন্য জুন মাসের ভাবনার একটা প্ল্যানিং যাতে আপনি করে ফেলতে পারেন, আপনি কি মতামত শেয়ার করবেন, কিভাবে সেন্ড করবেন, সেটার জন্য আমরা একবার আপনাকে বিষয়টা শুনিয়ে দিচ্ছি। বিষয়টা শুনে ঝটপট করে আপনারা এই বিষয়টাও লিখতে শুরু করে দিন।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:38 হয়ে 54 সেকেন্ড, সময় এগোচ্ছে 7টার দিকে। 107 FM রেইনবো শুনছেন আপনি ভোরাই। সময় এগোলেও আমরা কিন্তু থমকে যাচ্ছি, আমরা পিছিয়ে পড়ছি, নিজেদের ক্ষতি নিজেরাই করছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করছি আমরা। ওই যেদিন থেকে আমি আপনি আমরা সভ্য হতে শিখেছি সেদিন থেকেই তো আমরা গাছ কাটছি, পুকুর ভরাট করছি, সবই নিজেদের প্রয়োজনে, নিজেদের উন্নয়নে, নিজেদের স্বার্থে। আর এই উন্নয়নই কিন্তু আমাদের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে, এই পরিবেশের কাছে, যে পরিবেশ আমাদের প্রাণের আধার, আমাদের জীবের আধার, সেই পরিবেশেরই কিন্তু আমরা ক্ষতি করে চলেছি। প্রত্যেকেরই প্রত্যেক বছরই কিন্তু এই দিনটা আসছে, ক্যালেন্ডারে মেনেই সে আসে, এই 22শে মে আমরাও করি সেলিব্রেট, কিন্তু কাজে করে আমরা দেখাই না। বিভিন্ন সেমিনার, বিভিন্ন ডিবেটে আমরা পার্টিসিপেট করি, কিন্তু কাজ কি আমরা করছি? যত্ন কিন্তু আমরা নিচ্ছি না। সমতা কীভাবে ফিরিয়ে আনবো আমরা পরিবেশের, ভেবে কিন্তু আমরা দেখি না। আমরা বড় বেশি উদাসীন, আমরা নীরব, পৃথিবীর ডাক, পরিবেশের ডাক আমরা শুনতে পাই না। একদিনের জন্য সচেতন হলেও কিন্তু আমরা সচেতন হই না, বা এই যে আজকের দিনটাই সেলিব্রেট করছি, আজকে আমি অনেকগুলো গাছ লাগিয়ে ফেললাম, না, একদিন করলে হবে না, সারা বছর ধরে যত্ন নিতে হবে নানাভাবে। এই প্রাণের আধার, এই পরিবেশের যত্ন আমাকে আপনাকে নিতেই হবে। প্রত্যেক মুহূর্তে তো আমরা বুঝছি যে বিশ্ব উষ্ণায়নের রেজাল্ট বৃষ্টির দেখা নেই। দেখুন, এখন আমরা চাইছি বৃষ্টি, ওয়েদার আপডেট রয়েছে, হ্যাঁ বৃষ্টি হবো হবো ভাব, বর্ষাও কিন্তু ঠিক সময় মতো আর আসছে না। তাই আমাদের উচিত, প্রত্যেকের উচিত, এই দিনটাতে ঠিক করে নানা রকম পদক্ষেপ নেওয়াটা আমাদের নিজেদেরকে নিতে হবে। আমরা যেই সবুজ, এই পরিবেশের সন্তান, সে যত্ন করে আমাদেরকে, মায়ের মতো আগলে রেখেছে। আর আমি আপনি আমরা কি পারি না? এই পৃথিবী সবুজ ছাড়া সত্যিই টিকবে না। সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্বে সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। সেই গাছ কেটে

এই জলবায়ু পরিবর্তন হয়েছে আর তার জন্যই কিন্তু বিশ্বের প্রায় সব দেশ আজকে প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই রকম অবস্থাতেই দরকার যেটা সবাইকে সচেতন করে পরিবেশের সমতাকে ফিরিয়ে আনা, তাহলেই জীব বৈচিত্র্য টিকবে, তাহলেই জীবের পৃথিবী বা পৃথিবীর জীব হয়ে আমরাও টিকে থাকব, পরিবেশ মোটেই ধ্বংস হবে না। গলা ফাটিয়ে বৃষ্টি চাই বললেও তো সেই বৃষ্টি আসছে না, আর তাহলে বৃষ্টি যদি না আসে থাকবে না তো প্রাণের আধার এই পরিবেশ, এই পৃথিবী। তাই চাই আমরা যেটা সেটা হচ্ছে সবুজ, সব সবুজ চাই, সবুজ মাঠ, সবুজ ঘাস, সবুজে সবুজে একাকার, মুগ্ধতার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকাই বারবার। আর তাহলে গলা ফাটিয়ে আমাকে আপনাকে শুধু সবুজ সবুজ নয় বা আমাকে আপনাকে বৃষ্টি চাই বলতে হবে না, বৃষ্টি সময় মতোই আসবে, শুধু দরকার একটু আমাকে আপনাকে এগিয়ে এসে পরিবেশের যত্ন নেওয়া, দুটো গাছ লাগানো, পুকুর ভরাট বন্ধ করা, অযথা গাছ কেটে ফেলা বা রাস্তার উন্নয়নের দরকারের জন্য গাছ কাটছি ঠিকই, পাশে আর একটা গাছ বসাই না। এভাবে এগিয়ে এলেই কিন্তু পৃথিবী, প্রকৃতি, পরিবেশ সব কিছু টিকবে, আর আমি, আপনি, আমরাও তার যত্নে থাকবো।

বৃষ্টি চাইছি কিন্তু বৃষ্টি পাচ্ছি কোথায়? সকালে ঘুম থেকে ওঠার পরেই ফিল করছি কি গরম। শুধু কি সকালে ফিল করছি, গোটা রাত জুড়েই ঘুমোতে গিয়েও কিন্তু প্রত্যেকে আমরা প্রচণ্ডভাবে গরমে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। বেলা বাড়লেই আবার চড়া রোদ, সঙ্গে ভ্যাপসা গরম, টেম্পারেচার রোজ বাড়ছে। বৈশাখ জ্যৈষ্ঠ প্রায় বলা যায় একেবারে নির্জলাই যেন কাটছে। একটু একটু বৃষ্টি হলেও গরম ভাবটা কিন্তু যাচ্ছে না। এবং এটাও দেখলাম কদিন আগেই যে 14 বছর ধরে সায়েন্টিস্টরা এরকম ওয়েদার কোনো সময় দেখেননি। মানে টেম্পারেচার দেখাচ্ছে কিন্তু পারদ যে 32, 34, 36 এরকম, কিন্তু ফিল হচ্ছে যেটা সেটা 52 এরকম ফিল হচ্ছে। যেটা তাঁরাও কিন্তু সেটা নিয়ে রিসার্চ করছেন যে কেন এরকমটা হচ্ছে। এবং এটাও আমরা জেনে গেছি যে এবার আবার সুপার এলনিনো আসছে, যেটা সেই ব্রিটিশ পিরিয়ডে ছিল, 140 বছর পরে আবার তিনিও এসে হাজির হচ্ছেন, মানে গরম আরও বাড়ছে। এবং এই যে সুপার এলনিনো, নামটাও আমাদের দেওয়া এবং তার জন্য দায়ীও কিন্তু আমরা নিজেরাই, কারণ আমরাই গরম করছি প্রকৃতি, পরিবেশ, পৃথিবী, আর তার ফলস্বরূপ ওই সমস্ত এক একটা নামে এসে সে হাজির হচ্ছে। পৃথিবী যেভাবে উষ্ণ হচ্ছে, গরম হচ্ছে প্রতিদিন, এই পরিবেশকে বাসযোগ্য করে রাখতে তাই বেশি করে গাছ লাগাতেই হবে। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের রেজাল্ট এটা তো আমরা টের পাচ্ছি প্রত্যেকেই, তাই না? তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তেমন জলাভূমিও সংরক্ষণ করতে হবে। জলই যাদের ঠিকানা, সেই জলজ প্রাণী তাদেরকেও তো কতখানি, তারাও যে কতটা গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষার ব্যাপারে, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, সেই গুরুত্বটাও কিন্তু বোঝাতে হবে সবাইকে। তাই পুকুর ভরাট নয়। আমরা বিভিন্ন ডে তো সেলিব্রেট করি। এই যে গত মাস, মানে এপ্রিল মাসে পৃথিবী দিবস ছিল, আর্থ ডে ছিল, বিশ্ব জলজ প্রাণী দিবস ছিল, তার আগের মাসে ছিল অরণ্য দিবস, আবার এই আজকে হচ্ছে বায়োডাইভার্সিটি ডে। দেখুন, আবার নেক্সট মাসে কিন্তু আসছে পরিবেশ দিবস, জুন মাসে আসছে রেইন ফরেস্ট ডে। এত এত দিন সেলিব্রেশনের পরেও কিন্তু এই প্রকৃতি, এই পরিবেশ, এই পৃথিবী একেবারে বিপন্ন, আজ একদম ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে। তাই আর কথার কথা নয়, করতে হবে কাজ, বাঁচাতে হবে এই পরিবেশকে, ফিরিয়ে আনতেই হবে প্রকৃতি, পরিবেশের সমতা। আর পরিবেশের সমতা, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গেলে কালকে করব এটা নয়, কাল থেকে নয়, আজ থেকেই এগিয়ে আসতে হবে। আমাকে, আপনাকে অবশ্যই এগোতে হবে। আমরা যেই পরিবেশের, তাই পরিবেশের সমতা ফিরিয়ে আনার দায়িত্বও কিন্তু আমার, আপনার, আমাদের প্রত্যেকের। এই যে আমরা সময়ের সঙ্গে চলতে গিয়ে নিজেদের আধুনিক করতে গিয়ে পৃথিবীকে একেবারে বিপন্ন করে দিচ্ছি। আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে প্রত্যেকটা দেশেই কোথাও চর, মানে সাংঘাতিক খরা, কোথাও আবার ভয়াবহ বন্যা, এ তো দেখছি আমরা। এভাবে প্রকৃতি মায়ের কি ঋণ কখনো শোধ করা সম্ভব? ছোট্ট থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে প্রকৃতির হাতে প্রাণীকুল লালন পালন হলো, এই প্রকৃতি কিন্তু আজকে চরম দুর্দশায়। বছরে একটা দিন হই হুল্লোড় করে আর্থ ডে সেলিব্রেট করলাম, তারপর আবার হাত গুটিয়ে বসে থাকলাম, এটা একেবারে চেনা ছবি। সারা বছর কজন মানুষ ভাবি বলুন তো এই পৃথিবীকে নিয়ে? দিনের পর দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে, আর কিছু বছর পর কি যে হবে আমরা কিন্তু কেউ কি ভেবে দেখেছি? এই যে গত এক সপ্তাহ ধরে সাংঘাতিক তো গরম আর কি আমরা ভোগ করছি, এখানে উপ বলতে পারবো না যে উপভোগ করছি, ভোগই করছি, এটা নাজেহাল হচ্ছি। গরম বেড়েছে আর তাতে এসি বিক্রির ধুমটাও কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এসি লাগানো

কথা সবাই আমরা কম বেশি ভাবতে শুরু করে দিয়েছি। কজন গাছ লাগানোর কথা ভেবেছি বলুন তো, সত্যি করে বলুন না, কজন ভেবেছি আমরা? সত্যি আমরা ভাবি না, এবং বাস্তবে করে দেখানোটাও খুব ঝক্কির। প্রতিদিন যদি নিয়ম করে একটাও গাছ লাগানো যায় যার যার এলাকাতে, তাহলে কিন্তু আগামীতে এই গরম নিয়ে হা হুতাশ অন্তত করতে হবে না। আগামীতে এই গরমটা হয়তো আমি আপনি এইভাবে ফিল করব না, বন্যা খরার প্রকোপে ভিটে মাটি আমাদের ছাড়তে হবে না। দূষণে ভরছে তো উন্নত সব দেশ, আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে পৃথিবীকে একেবারে পাহাড়ের খাদের কিনারে এনে দাঁড় করাচ্ছি আমরা। সত্যি ভাবনার সময় এসেছে সুজলা সুফলা বসুন্ধরাকে বাঁচাতে, তাই আজকে থেকে কিন্তু এগিয়ে আসতে হবে, শপথ নিতে হবে। পৃথিবী আমাদের উজাড় করে সব কিছু দিচ্ছে, খাবার দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, জল দিচ্ছে, অথচ আমরা পৃথিবীকে কি দিচ্ছি বলুন তো? সেটাই তো ভেবে দেখার দিন আজকে। সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রত্যেক বছর নানান থিম নিয়ে কিন্তু এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে। না, এখন আর কোনো কথা নয়, এখন আবারও একটা গান ব্রেকে যাচ্ছি। আছি তো এখনও সাতটা পর্যন্ত, শুধু আছি না, তার সঙ্গে সঙ্গে আজকে থেকেই কিন্তু আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমার আপনার আমাদের প্রত্যেকের এলাকাটা সবুজে সবুজ করে দিতে হবে। দু একটা করে গাছ লাগালে কিন্তু আমি আপনি ভালো থাকবো, পৃথিবী ভালো থাকবে, পৃথিবী ভালো থাকলে আমরা টিকে থাকবো, আমরা বেঁচে থাকবো, জীবের পৃথিবী, পৃথিবীর জীব থাকবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: দেখতে দেখতে 6:55 হয়ে 20 সেকেন্ড, সময় তো এগিয়ে চলেছে। সময়ের মূল্য যে কতটা সেটা তো সবাই আমরা প্রত্যেক মুহূর্তে বুঝছি, আর বুঝতে হবে। বেঁচে থাকতে গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটাও ঠিক কতটা জরুরি। পরিবেশের সমতা থাকলে আমরা নিশ্চিন্তে বেঁচে থাকব। অনেক কথা বলতে বলতে একটা কবিতার কথাই মনে পড়ছে, একদম যদিও সময় শেষ হতে চলেছে তবু একটু বলি। মাই ওন ট্রু ফ্যামিলি, তো সেই সত্যিকারের পরিবার হলো প্রকৃতি বা পরিবেশ, তার জীবজন্তু পাখি গাছপালা সব কিছু। আর ওই কবিতাতে মাই ওন ট্রু ফ্যামিলি সেই

কবি স্বপ্ন দেখেছিলেন অরণ্যের অধিকার পেতে একদল ওক গাছ তাকে ঘিরে রয়েছে কবিকে, এবং শপথ করিয়ে নিচ্ছে যে তিনি একটা গাছ কাটা পড়ে থাকতে দেখলে যেন দুটো গাছ লাগান। এরপর কবির স্বপ্ন যখন ভেঙে যায় তখন তার সেন্স আসে, উপলব্ধি করেন, ফিল করেন যে প্রকৃতি পরিবেশ তার আসল পরিবার। সভ্যতা সৃষ্টি হলে শহরকে আরও নতুনভাবে সাজাতে গেলে গাছ কাটা পড়বেই, জলাভূমিও বুঝিয়ে অবশ্যই সেখানে রাস্তাটা তৈরি করতেই হবে, সেক্ষেত্রে বিকল্প পথও কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই পৃথিবীতে বিলাসবহুল মানে আরও ভালো থাকবো, আরও ভালো লাইফ কাটাবো, লাইফস্টাইল ফলো করতে গিয়েই না আমরা আমাদের মোহের টানে একেবারে ইঁটের পর ইঁট, তার মধ্যে মানুষ কীট, এই রকমটা জীবনে আর কি আমরা এরকম নাগরিক জীবনে সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর সৃষ্টি হচ্ছে কি এতে? গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। রিসার্চে দেখা গিয়েছে গত 40 বছরে পৃথিবীর বন্যপ্রাণী জগৎ প্রত্যেক 10 বছরে 17 কিলোমিটার হারে আরও বেশি ঠান্ডা অঞ্চলে সরে গিয়েছে। এই যে পরিবেশের, এই পৃথিবীর আমরা, এই যে আমরা প্রত্যেকে জীব, আমরা সমস্ত জীব যে পৃথিবীর, সেটা কিন্তু আমরা ভুলতে বসেছি। মেরু অঞ্চলের বরফ গলছে এই অতিরিক্ত গরমে, গাছ কেটে নয়, গাছ লাগিয়ে পুকুর বুঝিয়ে নয়, আমরাই কিন্তু পারি এই পরিবেশ, এই পৃথিবী, এই প্রকৃতির যত্ন নিতে। তাই আমাদের প্রত্যেকের কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু এখন সময়ও এসেছে এই পৃথিবী, পৃথিবীর পরিবেশকে বাঁচানোর, পরিবেশকে যত্নে রাখা দরকার, আর দরকার ভারসাম্য বজায় রাখা। কথার কথা নয়, কিন্তু অবশ্যই সেটা কাজে করে আমাকে আপনাকে দেখাতে হবে। আর সেটাই তো, সময় যেমন এগিয়ে চলেছে দেখতে দেখতে 6:57 হয়ে গিয়েছে, কেউই থেমে নেই। তবে এখন আমাকে থামতে হচ্ছে, ভোরায়ের পথ চলা থামাতে হচ্ছে। ফিরছি একটু পরেই 7:02 নমস্কার কলকাতা নিয়ে। আমি আর যে মৌমিতা, থাকতে হবে কিন্তু আমার সঙ্গে ঠিক 10টা পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের রাষ্ট্রপতি। হামজা বুরহান 2019 সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রি গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীগুলিতে নিহত হয়েছে। আল বাদার জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী আখ্যা দেয়। সে মুজাফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিল এবং সেখানে গুলিবিদ্ধ হয়। মার্কিন বিদেশ সচিব মার্কো রিবুয়া বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন স্থগিত করা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। আফ্রিকীয় দেশগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে এই সিদ্ধান্ত। হন্ডুরাস উপকূলে বন্দুকবাজের দুটি পৃথক হামলার ঘটনায় গতকাল 16 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 6 জন পুলিশ আধিকারিক। হাওড়ায় একটি গুলি চালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখ শিবপুরে ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আহত হয়েছিলেন 4 জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স মোহনবাগান সুপার জায়ান্টসকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে লেখেন, এই গৌরবময় মুহূর্ত শুধু ইস্টবেঙ্গল সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমী বাঙালির জন্য। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 7:30। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: ঘড়ির কাঁটা অলরেডি 7টা ছুঁয়েছে, 22 মে তেও অনেক কাজ কিন্তু জমে আছে। সারাদিনের প্ল্যানটা সারো, আজ যে শুক্রবার, উইকের ফিফথ ডেতে শোয়া যাবে না। আর বিছানাকে গুড বাই বলে ওঠো তাড়াতাড়ি, সময়ের সঙ্গে করতে হবে অনেক কারিকুরি। টেম্পারটাকে লুজ না করে ঠান্ডা রাখো মাথা, FM রেনবোই শুনতে থাকো মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। 7টা তো অলরেডি বেজে গিয়েছে, বিছানাকে গুড বাই বলে উঠে পড়ো আর সারাদিনের কাজের দিকে একটা বার, জাস্ট একটা বার তাকিয়ে দেখো। বিছানার সঙ্গে না তোমার দোস্তিটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। বৈশাখকে গুড বাই বলে তো এক সপ্তাহ হয়েই গেল জ্যৈষ্ঠে আমরা এন্ট্রি নিয়েছি। আজকে জ্যৈষ্ঠ 7, আর গরমে হচ্ছে আবারও কাত। মে মাসের 22 আর উইকের ফিফথ ডে, অফিস ডে, নো ছুটি। আজও কিন্তু হবে শুধুই ছুটোছুটি। হ্যাঁ, স্কুল কলেজগুলোতে সামার ভ্যাকেশন চলছে, তবে অনেক স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু আবার মানে পরীক্ষাও চলছে। স্টেট ইউনিভার্সিটির যে আন্ডারে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এক্সাম চলছে। আজকে তো শুক্রবার, শুক্রবার ফ্রাইডেতে পুরো ফ্রাইড দশা হচ্ছে তোমার আমার। আর এই কেজো দিনটাকে কীভাবে তুমি ম্যানেজ করবে সেটা চক আউট করে ফেলো, আর টুকটাক ওয়ার্কআউট করতে করতেই বিন্দাস মুটে 10টা পর্যন্ত এনজয় করো। মৌমিতা আছি তো লাইভ 10টা পর্যন্ত তোমার সঙ্গে। আর এখন নতুন সকালে পথ চলা শুরু হোক একদম ভালোবেসে, ভালোবাসায়।

এইভাবেই তো ভালোবাসার সাগরে ডুবে যেতে হয়, আর এইভাবেই কিন্তু দিনের শুরু থেকে শেষ ভালোবাসার আবেশ নিয়েই চলতে হয়, নিজেকে হারিয়ে ফেলতে হয় ভালোবাসার মধ্যে। এইভাবেই তো দিনটা কেটে যায়, দিনের শুরু থেকে শেষ থাকুক সেই ভালোবাসার আবেশ, আর সেই ভালোবেসে এবং পজিটিভ চিন্তা ভাবনাতে দিন শুরু করলে কিন্তু ডেফিনেটলি অনেক হার্ডেল টপকে একেবারে সোজা এগিয়ে যাওয়া যাবে। এগিয়ে আসছে তো এদিকে তোমার আমার দিকে, কে বলো তো জামাই ষষ্ঠী। আরে বাবা, বৈশাখকে গুড বাই বলে আমরা এখন এই মুহূর্তে জ্যৈষ্ঠ মাসে এসেছি, কাঁঠাল পাকানো গরমে তো মোটামুটি তোমার আমারও সেই আর কি পেকে যাওয়ার মতোই অবস্থা হচ্ছে। আর কাঁঠাল পাকানো গরমেতেই হবে জামাই ষষ্ঠী, এটা ঠিক কথা, কিন্তু ওই ষষ্ঠীর সময় আবার কাঁঠাল আম লিচু এ সমস্ত পাওয়া যাবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এবার কিন্তু জামাই ষষ্ঠীটা জ্যৈষ্ঠই নয়, এবার জামাই ষষ্ঠী পড়েছে আষাঢ়ে। কারণ ওই যে জ্যৈষ্ঠ মাস মানেই যে এবারে মল মাস, তাই সমস্ত অকেশন সমস্ত উৎসব কিন্তু একটু একটু করে পিছিয়ে গিয়েছে। হ্যাঁ পিছিয়েছে তো, পঞ্জিকা তো তেমনটাই মোটামুটি আমাদেরকে দেখাচ্ছে, সে না হয় হলো। আর গরম নিয়ে তো চলছে গরমাগরম চর্চা, বৈশাখ শেষ হলেও গরমের তো শেষ নেই এক্ষুনি, সেটা তুমি আমি জানছি। কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজকে 22 মে, দিনটা স্পেশালিটি কি? হ্যাঁ আজকে যারা ভোরাইতে আমাকে শুনেছ তারা তো জেনেইছ আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। তাছাড়াও আজকে কী কী কারণে, কোন কারণে মেমোরেবল দিনটা, কী কী কারণে স্মরণীয়, সেটা দেখতে গেলে জানতে গেলে অবশ্যই ডায়েরির পেজ উল্টাতে হবে। আর সেই ডায়েরি তো এখন আর যে মৌমিতার হাতে। আজকে জ্যৈষ্ঠ মাসের সাত, গরমে হচ্ছে আবারও কাত। আর এই আজকে জ্যৈষ্ঠ মাসের সাত যেমন, আজকে আবার 1433 বঙ্গাব্দ, 22 মে আর 2026 ক্যালেন্ডার দেখাচ্ছে পঞ্জিকাও তেমনটাই বলছে, ডায়েরিও তাই বলছে। আর এবারে ডায়েরির পেজটা উল্টিয়ে তোমাকে বলছি আজকের ডেটা কেন মেমোরেবল। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে দিনটার গুরুত্ব অনেকখানি, আজকের দিনটা কিন্তু অনেক কিছু সাক্ষী রয়েছে আজকের ডেটটা। হাঙ্গেরির রাজা হিসেবে ক্যারল প্রথম সিংহাসনে বসেন 1712 আজকের দিনে। সুইডেন আর প্রুশিয়ার মধ্যে শান্তি চুক্তি হয় আজকের দিনে 1762 সালে। ইটালি এবং জার্মানির মধ্যে হয় শান্তি চুক্তি 1939 বাইশে মে। বুঝতে পারছো তো, চারিদিকে অশান্তি হলেও এত এত শান্তির কিন্তু দিন হচ্ছে।

0: আজকে, কারণ এই আমরা যে সমস্ত বছরগুলো ফেলে এসেছি সেইখানে কিন্তু শান্তির চুক্তি হয়েছে অনেক দেশের সঙ্গে আজকের দিনটাতেই, মানে 22শে মেতে। আর আজকে দেখছি আবার টেঙ্গার স্বাধীনতা দিবস। আর আজকে যারা আমাকে ভোরাইতে শুনেছো তারা তো জেনেইছো যে আজকে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। আর কবে থেকে ডেটা সেলিব্রেট হচ্ছে, কি দরকার, কেনই বা আমরা এই দিনটাকে সেলিব্রেট করব, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা বললাম সেই ভোরাইতে। আমি বলেছি যে কারণ আমাদের পরিবেশের সমতা বজায় থাকলে জীববৈচিত্র্যের অস্তিত্ব থাকবে, আর তাহলে আমি তুমি আমরা সবাই টিকে থাকবো এই পৃথিবীতে। আর শোনো না, তোমাকেই বলছি গো, আজকে তুমি সারাদিন যাই করো না কেন, যাই খাও না কেন, মনের সুখে ভ্যানিলা ফ্লেভারের মিল্কশেকের চুমুক দিও, সঙ্গে ব্রেকফাস্টের ডেজার্ট হিসেবে পুডিং রেখো, কারণ এইভাবেই ডেটা সেলিব্রেট করবে আজকে এই দুটোরই দিন। আর স্ন্যাক্স হিসেবে ফ্রাইডেতে বৃষ্টি হোক আর ছাই না হোক ফ্রাইড আইটেম রেখো। আর সেই জন্যই বলছি ফ্রাইড আইটেম কি রাখবে তাহলে আজকে স্ন্যাক্স হিসেবে ফ্রাইডেতে, চিজের আইটেমটা রেখো, চিজ পকোড়া হোক বা চিজ রোল বা চিজ স্যান্ডউইচে বাইট দিয়ে গরমটাও ভ্যানিশ হয়ে যাবে আর ডেটাও সঙ্গে সেলিব্রেট হবে, কারণ আজকে চিজের দিন। আর ডেটা মাখো মাখো করবার জন্যই তোমার মেনু লিস্টে এই বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম, তোমার জীবের স্বাদের অদল বদল এনে দেবে। আর এটাও তো ঠিক, আমরা খেতে যেমন ভালোবাসি তেমন ভালোবাসি গান শুনতে। আর এবারে কিন্তু ডায়েরির পেজটা আজকের মতো বন্ধ করে রাখছি একটা রোম্যান্টিক গান, শুধুমাত্র 107 FM রেনবোর নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: সাজ না কাটে না রাতিয়া তোরে বিন, সত্যি মনের কথা এইভাবেই যদি গানে গানে বলে দাও না, ভালোবাসার রসায়নটা ভালোবাসার কেমিস্ট্রিটা জাস্ট জমে যাবে, অনেকটা জোনাকির মতো। মানে জোনাকির ব্যাপারটা কি, ওই এই আলো আছে এই আলো নেই, ভালোবাসাও ঠিক সেরকমই, এই আছে এই নেই, এই একটু বেড়ে গেল আবার একটু কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। এইভাবে কিন্তু কম্পেয়ার করতেই পারি আমি তুমি আমরা ভালোবাসাকে ওয়েদারের সঙ্গে, প্রেডিক্ট কিন্তু সত্যিই করা যায় না এই ভালোবাসাকে। তবে এটা ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ইটিং আউটিং এ, আর বার্থডেটা তো জমে যায় কেক এবং পায়েসে মুখে দিয়ে। আর আজকে তো 22nd May, ডায়েরির পেজটা যখন উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল কেন স্মরণীয়, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে, আজ অনেক সেলিবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও তো করছি উইশ। আজকে অ্যাক্টর রাজিত কাপুর, আজকে অ্যাক্ট্রেস সুহানা খান, গ্রেসি গোস্বামী এবং ফিল্ম ডিরেক্টর এডিটর দিব্যেন্দুর বার্থডে আজকে। এক নিঃশ্বাসে এত এত সেলেবের বার্থডে বললাম বলে ভেবো না যে লিস্টটা শেয়ার করা বুঝি আজকে শেষ, না এখানেই শেষ নয় তো। আজকে এক কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার এবং অ্যাক্টরেরও বার্থডে, ভূতনাথ রিটার্নসের পার্টি তো বনতি হ্যায় বা ডিসকভার সেই তু হি হ্যায় আশিকি বা সুইট ওয়েডস এনআরআই এর জিন্দেগি বানালু, এইরকম যে সুপারহিট গান সেই গানের পাশাপাশি বহু অ্যালবামে সঙ্গীত পরিচালনা করে শ্রোতা মানে লিসনার দর্শকদের একেবারে মন প্রাণ সব কিছু জিতে নিয়েছে সে। কয়েকটা মুভিতে আবার অভিনয়ও করেছে এবং অভিনয়টা করেও কিন্তু সবার বেশ মানে নজরটাও কিন্তু কেড়ে নিয়েছে নিজের দিকে। সেই বি টাউনের জনপ্রিয় কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার, সুরের পাশাপাশি হাজারো মানুষের জীবনেও কিন্তু এনে দিয়েছে আলো। শুধু গায়ক বা সুরকার বা নায়ক নয়, গীতিকার নন তিনি, মানব সেবাতেও কিন্তু নাম লিখিয়েছেন তিনি এবং তাঁর দিদি। হ্যাঁ তিনি তাঁর দিদি বলছি বলে মানে ছোট ছোট ছেলে মেয়ে, তো তাতে কী হয়েছে। আজকে সেই বি টাউনের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, কম্পোজার, সিঙ্গার পলাশ মুচ্ছালের বার্থডে। উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। এই যে পলাশ আর পলক, এই দুই ভাই বোন কিন্তু বলিউডের একের পর এক হিট গান গেয়ে সুরে সুরে মানুষের হৃদয় যেমন ছুঁয়ে দিচ্ছে, ঠিক তেমনই কিন্তু হৃদয়কে যত্নে রাখতে হার্ট সার্জারির মতো জটিল ট্রিটমেন্টেও কিন্তু তাদের পার্টিসিপেশনটা সত্যি সত্যি মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেই। আর এখন আর কোনো কথা নয়, হবে গঙ্গা জলে গঙ্গা পুজো, বার্থডে বয় পলাশ মুচ্ছালের গানে গানেই সেলিব্রেট করব তো তার বার্থডে। 107 FM রেনবোর নমস্কার কলকাতায়
1: শুনছেন, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘুরতে সময় এখন ঠিক 7:24 হয়ে 27 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবো শুক্রবারের নমস্কার কলকাতা। এই যে যেমন ছুটছে সময় ঘড়ির মধ্যে, ঠিক তেমনই কিন্তু ছুটে চলেছি তুমি আমিও সকাল থেকে সন্ধে। আর শরীর ছোটাতে গেলে চাই যেটা, সেটা হচ্ছে সময় মেনে, সময় দেখে ফাস্টিংটা ব্রেক করা। হ্যাঁ, ব্রেকফাস্টটা টাইম মতো করাটা সব থেকে দরকার। খাওয়া দাওয়া দমদার হলে তবেই কিন্তু শরীর ছুটবে দম দেওয়া ঘড়ির মতো। আর আজকে তো অফিস ডে, তাই সময় মতো অফিসেও যেতে হবে, মিটিংয়েও অ্যাটেন্ড করতে হবে, সঙ্গে কিচুমিচি তোমাকে মুখেও দিতে হবে। চাইলেই টু হুইলারের মজা নিতে নিতে কন্টিনেন্টাল থেকে ইটালিয়ান ডিশে ডিনার সারতে পারো। এমনই কিন্তু বাইকার ক্যাফে রয়েছে তোমার আমার শহর কলকাতায়। আছে তো জঙ্গল সাফারির অপশনও রয়েছে, এমনই অ্যাম্বিয়েন্সে হতে পারে তোমার পেট পুজো। তবে এখন তো বড্ড গরম, ভ্যাপসা গরম যাকে বলে, তো সেই গরমা গরম ওয়েদারে দুপুরে স্পাইসি ডেলিশিয়াস বা নন ভেজ আইটেম অ্যাভয়েড করাটাই বেস্ট, অ্যাভয়েড করাটাই ভালো। আবার ওই ট্যাল ট্যালে ঝোলে ডুব দিয়ে খাবি খেতেও তো মন চায় না, পেটও ভরে না। আর এদিকে আজকে আবার শুক্রবার, অনেকের হেসেলেই কিন্তু পেঁয়াজ রসুনে নো এন্ট্রি। আরে বাবা, সেরকম বোর্ডও তো জল জল করে, যাদের বাড়িতে সন্দসীমা ওই সমস্ত কিছু আছে, মানে যাদের ওই উপোস টুপোস আছে, তারা তো অনেকের বাড়িতেই আছে সেই পেঁয়াজ রসুনে নো এন্ট্রি শুক্রবার বলে। তাহলে উপায়, আরে বাবা, আছে তো আর যে মৌমিতা, শেফ মৌমিতা হয়ে তোমাকে নিয়ে যাচ্ছে সোজা কোথায়, অবশ্যই অবশ্যই তোমার হেসেলের রান্নাঘরে।
3: Food Funda Food Funda

আজকে হবে কি বলতো? আজকে হবে দমদার রোল। হ্যাঁ, রোল খাওয়াবো, তবে এগ রোল, চিকেন রোল, মাটন রোল, পনির বা চিজ রোল নয়, এই রোল হচ্ছে কাঁক রোল। ওই দেখো, নাম শুনেই মুখ ভ্যাংচাচ্ছ। আরে বাবা, এই কাঁক রোলকে স্বর্গের সবজি বলে, সেটা কি জানো? সেটা জেনে ফেলো। প্রায় 7:30 তো বাজতে গেল। হ্যাঁ, 7:26 হয়ে 15 সেকেন্ড হয়ে গিয়েছে। বাজারমুখী আজকে যখন হবে, যদি বাড়িতে কাঁক রোল না থেকে থাকে

সে কি করবে, প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবে, নিয়ে সরু সরু সরু সরু সরু সরু করে কেটে, আলু ভাজার মতন কেটে, একটু জলে তুমি ওদেরকে ফেলে দেবে, সাঁতরাতে দেবে। আর তুমি, ওরা তো সাঁতরাবে জলে, তুমি কি করবে, তুমি যখন ওরা সাঁতরাবে তখন তুমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে কালো জিরে দিয়ে, মানে ফোড়নটা দিচ্ছ কালো জিরে, সেই ফোড়নটা দিয়ে তারপর ওতে দিয়ে দাও ওই জলে সাঁতরাতে থাকা কাঁকরোলের টুকরোগুলো, যেগুলো আলু ভাজার মতো করে কেটে রেখেছো, সঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দাও। মিনিট 4 পর ওই ঢাকাটা খুলে শান্ত মার্কা মিয়ে যাওয়া কাঁকরোলের গায়ে খুঁচিয়ে দেখো না একটু খুন্তি দিয়ে, ও কেটে যাচ্ছে কিনা, যদি কেটে যায় তাহলে বুঝবে কুক হয়ে গিয়েছে, মানে সেদ্ধটা হয়ে গেছে কিনা সেটা দেখে নিয়ে এবার ওই 2000 টাকা কেজি দরে পোস্ত, সেই পোস্তটা 1 চামচের ওপর ছড়িয়ে দাও, না না ওইটা তোমার বাটাবাটির ব্যাপার নেই, জাস্ট কাঁচা পোস্তই ছড়িয়ে দাও, সঙ্গে একটু চিনি কিন্তু দিও, কারণ টেস্টটা তো আনতে হবে, আর তেলটা ছেড়েছে কিনা দেখে এবারে যে পনিরটা তুমি এনেছো সেই পনিরটাকে ভালো করে গ্রেড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে জাস্ট দলাদলিকে সরিয়ে গলাগলি কন্ডিশনে পাঠিয়ে দাও। এবারে হাই ফ্লেমে 3 মিনিট নাড়িয়ে সার্ভিং বলে ল্যান্ড করে রুটি পরোটা বা ভাতের সঙ্গে মাখো। এবারে বলো তুমি সৌরজগতের কোনো রোল আজ পর্যন্ত রুটি পরোটা বা ভাতে মেখে কি চলবে বলো? কোনো রোলই কিন্তু তুমি রুটি বা পরোটা বা ভাতে মেখে খেতে পারবে না, কিন্তু এই রোলটা বানিয়ে দেখো না, সপ্তাহে 3 দিন বলবে তোমাকে বানাতে, এতটাই সুন্দর খেতে এই কাঁকরোলের এই মজাদার রেসিপিটা যেটা তোমাকে এখন বললাম। তাহলে আর কিন্তু দেরি নয়, সত্যি সত্যি মুখে দিয়ে বুঝবে তুমি এর স্বাদের ঠেলা, সেজন্যই তো তোমাকে এরকম একটা ডিশ বা এরকম একটা আইটেমের কথা বললাম। তাহলে আর দেরি নয়, সোজা কোথায় যাবে তুমি, রান্নাঘরে যাবে, আর সেই রান্নাঘরে যাচ্ছ বলেই তো তোমাকে এই রান্নাবাটির টাইটেল ট্র্যাকটাই জাস্ট আমি ডেডিকেট করছি।

খেলা, এমনই সব নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপি কিন্তু আমরা শেয়ার করি তোমাদেরকে এই নমস্কার কলকাতায়। আর এই শহর কলকাতায় কিন্তু এখন অনেক কিছুই রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে নমস্কার কলকাতাও তোমার সঙ্গে একেবারে 2 ঘন্টা 54 মিনিট কিন্তু রয়েছি আমরা। আর যেটা তোমাকে বলছি, দেখো এই যে আমরা রয়েছি, আমরা ফুড ফান্ডায় তোমাদের এসে যথারীতি বিভিন্ন রকম রেসিপি, আমরা আইটেম, বিভিন্ন আইটেম তোমাদেরকে সার্ভ করি। আসলে কেন বলি বলো তো, আসলে ফাস্টিং ব্রেকটা থেকে লাঞ্চ সময় যাতে মেনে তোমরা করো, যাতে তোমাদের সকাল থেকে ভাবতে না হয় কী রান্না করবো কী রান্না করবো, ধর বাবা ভালো লাগছে না আজকে, আমার কিছুতেই মনে হচ্ছে না যে কী রান্না করি, রান্না কী করবো, এটা একটা সবথেকে বড় আর কি সমস্যার জায়গা হয়। তো সেই জন্যই কিন্তু আমরা মাঝে মাঝে এসে তোমাদের ব্রেকফাস্টের রেসিপি বা আমরা লাঞ্চের কোনো একটা রেসিপি বা ডিনার এরকমটা কিন্তু করে আমরা মোটামুটি প্রত্যেক দিনই কিন্তু 7 দিনই 7 রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যখন আমরা সময় মতন খাওয়া দাওয়া করবে, ফাস্টিংটা ব্রেক করবে, লাঞ্চটা সময় মেনে করবে, তখনই কিন্তু তোমার শরীরটা ঠিকঠাক ছুটবে, ছুটছে ছুটছে, ট্রামও কিন্তু ছুটছে, ওই যে স্পেশাল ট্রাম করছে তো সফর গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার। আর সেই ট্রামেই কিন্তু রয়েছেন কে জানো, মেলবোর্নের প্রাক্তন ট্রাম কন্ডাক্টর রবার্তো ডি আন্দ্রেয়া। ডি কার্বোনাইজিং ট্রান্সপোর্ট হিসেবে গ্লোবাল ওয়ার্মিং এই বিরুদ্ধেই কিন্তু তার এই বড় হাতিয়ার হচ্ছে ট্রাম, তাই বিশ্বের সব সিটিতেই ট্রাম চালু হচ্ছে নতুনভাবে। আর এই শহরদের তো ছোটেই আমাদের ট্রাম, ঐতিহ্যবাহী ট্রাম, চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট, তিলোত্তমা কলকাতার সঙ্গে ট্রামের যে সম্পর্ক, ট্রামের যে রিলেশন, সত্যি সত্যিই ভালোবাসা, রোম্যান্সে ভরা। আর সেই ট্রামই কিন্তু নিত্য নতুনভাবে তোমার আমার কাছে এসে হাজির হচ্ছে, কখনো ট্রাম ক্যাফে, কখনো বা ট্রাম লাইব্রেরি, কখনো বা ট্রাম শীতের পোশাক থেকে হ্যান্ডিক্র্যাফ্টের নানান সম্ভার নিয়ে ছুটে বেড়াচ্ছে আমাদের এই শহরে। আর এখন এই ট্রামই কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতার সঙ্গে, কলকাতার যে যত্ন নেওয়ার তার মেসেজ ছড়িয়ে দিতে ছুটে চলেছে গড়িয়াহাট থেকে শ্যামবাজার রুটে। আর এই শহরে আছে ট্রাম থেকে আছে দোতলা বাস, আছে মিনি বাস। দোতলা বাসটা আমরা শীতকালে দেখতে পাই, হুড খোলা নীল সাদা দোতলা বাস আমাদের শহর কলকাতায় ঘোরে। আর কলকাতাতেই কিন্তু শান্ত গঙ্গা, সেই শান্ত গঙ্গা থেকে ঢেউয়ের মজা নেওয়ার মতো ওয়াটার পার্ক সেটাও আছে। আছে ব্ল্যাক প্যাগোডা থেকে জাপানি গার্ডেন, আর এই শহরেই কিন্তু আছে টেরিটি বাজারের মতো চীনাপট্টি থেকে গুম্ফা, এমনকি মনেস্ট্রিও কিন্তু আছে। কলকাতা মানেই তো চোখের আরাম, মনের স্বপ্ন পূরণ, কলকাতা আছে কলকাতাতেই। আর পুজো আসছে কদিন পরে বলো তো, ঠিক গোনাগুনতি করলে মোটামুটি 148 দিন পরেই আসছে। আর এদিকে জুন মাসের 1 জুনই কিন্তু শুরু হচ্ছে নতুন করে লাইট অ্যান্ড সাউন্ড শো হাওড়া ব্রিজে, আর ওই দিনই কিন্তু গঙ্গায় রয়েছে স্পেশাল সফর, প্যাডেল স্টিমার ক্রুজ দিচ্ছে কিন্তু এই অপশন, ডিসাইড করো তুমি কি করবে, ডিটেলসটা চেক করলে মানে করে নিতে পারো তুমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সাইটের পেজে গিয়ে। আপাতত মিলিয়ে নাও শহর কলকাতায়, দেখা যায় সব যে সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতেই পারো। আর সঙ্গে এটাও তুমি মনে রেখো, এই যে শহর কলকাতায় আবারও কিন্তু ট্রাম প্ল্যাটফর্ম হচ্ছে, নতুন রুটে কিন্তু ট্রাম ছুটতে চলেছে, তাই আর দেরি না করে শহর কলকাতায় কোথায় কোথায় ঘুরবে ট্রামে চড়ে সেটা একবার প্ল্যান করে ফেলো। এই গানটা শুনতে শুনতে

আর যে মৌমিতা আজকে শেফ মৌমিতা হয়ে তোমাকে এমন একটা রোল খাওয়ালো যে রোলটা সৌরজগতের কোনো জায়গায় কোনো গ্রহেই তুমি পাবে না, সেই যে রোলটা দিয়ে রুটি পরোটা বা ভাত মেখে খাওয়া যায়, সেই কাঁকরোলের রেসিপি কিন্তু আজকে তোমাকে আমি খাইয়ে দিলাম বা সার্ভ করলাম। মাত্র কয়েকটা মশলার সঙ্গে কাঁকরোলের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি এর স্বাদের।

0: চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: ট্রামে চড়তে চড়তে কিন্তু প্রেম বা ভালোবাসাকে ভালো করে কিন্তু উসুল করে নেওয়া যায়, মানে এতটাই আস্তে আস্তে ট্রাম যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি সবুজ প্রকৃতি দেখা যায় শহর কলকাতায়, ওই গড়ের মাঠের পাশ থেকে যখন ট্রামটা আসবে তখন ওই মানে দেখা দেখি করতে করতে মোটামুটি প্রেম ভালোবাসার ইকুয়েশনটা সাংঘাতিকভাবে জমে যাবে, এটা একদম হতেই পারে। আর দেখো শহর কলকাতা উইকডে বা উইকেন্ড একেবারে ঘোরাঘুরি তো নো এন্ড, মানে মোটামুটি যেটা হয় রোজ রোজ ছুটোছুটির পরে কিন্তু একটু চাপটাও বেড়ে যায়, আর এই চাপ কমাতে কিন্তু তুমি আসতে পারো আজ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। এখানে এলে পেট পুজো করতে পারবে যেমন, তেমন আবার তোমার চাপটাও কমিয়ে ফেলতে পারবে। কিভাবে সম্ভব এই চাপ কমানোর জন্য, নিউ টাউনের মতো এখানেও কিন্তু রয়েছে হ্যাং আউট জোন যেখানে তোমাকে আসতে বলছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। তো ফুড কমপ্লেক্স আছে, তার সঙ্গে রয়েছে চেস খেলা, ক্যারাম খেলার আলাদা আলাদা জোন রয়েছে, এখানে রয়েছে প্লে গ্রাউন্ড, রয়েছে জয় রাইডের ব্যবস্থাও, আড্ডা জোন থেকে সেলফি জোন, ফুড জোন, সমস্ত কিছু আলাদা আলাদা করে রয়েছে এবং বেশ কিছুটা সময় এখানে তুমি কাটিয়ে হ্যাং আউট তোমার হ্যাং ওভারকে হ্যাং আউট করে তুমি ফিরতে পারবে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের রোডের এই হ্যাং আউট জোন থেকে। আবার এখানে কিন্তু আছে ক্লাউন টাউন, সেখানে এই ক্লাউন টাউনে কি আছে, বাঞ্জি জাম্পের মতন সেই সমস্ত ঝাঁপাঝাঁপি করার ব্যাপারটা রয়েছে, রোপ আর স্কেটস রয়েছে, বাইক রাইডস রয়েছে, মোটর রেসিং ব্যবস্থা রয়েছে, অ্যাকোয়াটিক গেমস রয়েছে, ছোটদের রিফ্রেশমেন্টের জন্য সমস্ত কিছু রয়েছে এখানে। তাই অফিস ফেরতা পথে জমিয়ে কিন্তু কাটানোর জন্য আসতেই পারো তুমি ক্লাউন টাউনে। আচ্ছা শোনো না, তোমাকেই বলছি তুমি কি ফিলাটেলিস্ট, যদি হও ফিলাটেলিস্ট তাহলে তোমাকে বলবো, যদি তুমি ডাকটিকিট জমানো তোমার যদি হবি হয় তাহলে আজকেই তুমি একবার চলে এসো তোমার ডেস্টিনেশন হোক আরকে মিশনের গোলপার্কের মিউজিয়াম এবং আর্ট গ্যালারি। 175টা দেশের ডাকটিকিট, মাটি কাঠ ঝিনুকের তৈরি বিভিন্ন পুতুল এবং হস্তশিল্পের টুকিটাকি সম্ভার নিয়ে এখানে প্রদর্শনী চলছে। আজকে 22 মে, আর এই যে এই আমি মানে তোমাকে এটা বলছি যে আমি একদিন এর মধ্যে লাইভ ছিলাম, সেদিন কলকাতা কর্পোরেশনে যে গাছ 50,000 মতন গাছ আর কি বসানোর একটা প্ল্যান চলছিল সেটা কিন্তু চলছে, এখনও চলছে সেটা, এবং সেই 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল তিলোত্তমাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে সবুজ করা হবে বলে। আর এখানে কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের সমীক্ষাতে 2nd পজিশনে রয়েছে আমাদের শহর কলকাতা। IIT দিল্লি সেন্টার ফর এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট অ্যান্ড এয়ার পলিউশন, তারা কিন্তু সার্টিফিকেট দিয়েছে শহর কলকাতাকে। তাই শহর কলকাতা পলিউশন এই যে ফ্রি সার্টিফিকেটটা তো পেয়েছে, আর সেই শহর কলকাতা আরও বেশি করে পলিউশন ফ্রি করবার জন্য তা এখন কিন্তু এই শহরে আরও গঙ্গা পাড় বরাবর সবুজ গাছ বসছে, তাছাড়া আমাদের রেড রোডে

পকেট বাগান তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে শহর কলকাতা বেশি বেশি করে পলিউশন ফ্রি করার জন্য, সবুজে সবুজ করার জন্য। এই বায়োডাইভার্সিটি ডেতে কিন্তু তোমাকেও তাই বলছি, শহর কলকাতা যেমন সবুজে সবুজ হচ্ছে, তুমি তোমার নিজের এলাকাটাও না প্লিজ এরকম সবুজে সবুজ করো, তাহলে পলিউশন ফ্রি হবে, আর তার সঙ্গে সঙ্গে আমি তুমি আমরা সবাই ভালো থাকবো। আর এই ভালো থাকার কথা শুনতে শুনতে এই শহরে ঘোরার প্ল্যানটাও কিন্তু জমিয়ে তুমি করো, আর সেজন্যই তো তোমাকে এই গানটা আমি রাখছি তোমার জন্য, যাতে শহর সফর তুমি জমাতে পারো।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: Rainbow Time Check.
4: 7:45 হয়ে 32 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। আজকে তো 22 মে, আমরা এখন সবাই বিভিন্ন ডে সেলিব্রেট করি, আজকে ঠিক তেমনই বায়োডাইভার্সিটি ডে। তো তুমি আমি আমরা সবাই হচ্ছি পৃথিবীবাসী, আর এই পৃথিবী তোমাকে আমাকে অনেক কিছু দিচ্ছে, অক্সিজেন থেকে খাওয়া দাওয়া, খাবার জায়গা, তাছাড়া সব কিছু উজাড় করে কিন্তু সে দিচ্ছে, আর তুমি আমি কিন্তু তাকে কিচ্ছু দিচ্ছি না। আজকে যেহেতু জীব বৈচিত্র্য দিবস, বায়োডাইভার্সিটি ডে, তো এই পৃথিবীর পরিবেশে সমতা থাকলে তবেই কিন্তু তুমি আমি আমরা সবাই টিকবো, সব কিছু টিকবে। আজকে আমরাও কিন্তু তাকে কিছু রিটার্ন গিফট দেওয়ার শপথটা নিতেই পারি। সেটা কি হবে? তোমাকে এমন কিছু কাজ করতে হবে, তোমার এমন কিছু অ্যাক্টিভিটিস হবে যার মাধ্যমে তুমি এই পরিবেশকে, পৃথিবীকে কৃতজ্ঞতা জানাবে। কী কী কাজ করে আজকে তুমি এই পরিবেশকে রিটার্ন গিফট দেবে বলে ফেলো, আর একদিনের জন্য, এটা ভালো করে কিন্তু শোনো, আর এই একটা দিনের জন্য যদি তুমি পৃথিবীর বস হও তাহলে তুমি কোন নিয়ম

করবে বলতো? আর এত বড় পৃথিবী রয়েছে দেখো, সেখানে কত গাছপালা রয়েছে। আচ্ছা তুমি আমি তো সবসময় হোয়াটসঅ্যাপ ইউজ করছি, মানে মোবাইল ইউজ করছি, তাই না? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সব কিছু আমরা, ইনস্টাগ্রাম, অনেক কিছু আমরা সোশ্যাল সাইটে সবসময় আমরা মোটামুটি রাজ করছি। কিন্তু তোমার আমার মতন যদি গাছের কাছেও মোবাইল থাকতো, আর সেই মোবাইলটা যদি অপারেট করতে পারতো গাছ, তাহলে গাছের স্টেটাসটাই বা কী হতো বলে ফেলবে একটু? আর শোনো না, যদি এরকমটা হয়ে থাকে যে পৃথিবী ছেড়ে কোথাও চলে যেতে হবে, তাহলে তুমি কোথায় যাবে সেটাও কিন্তু একটু ছোট্ট করে জানিয়ে দিতে পারো। 9903659292 হজ করে খোলা রয়েছে এখন। আজ বায়োডাইভার্সিটি ডে, পাঠাও তার সঙ্গে আরও আরও রয়েছে ক্যাচি টাচি স্লোগান, যে স্লোগানে সচেতন হবে লোকজন, যা শুরুটা করে দিচ্ছি আমি, শেষ করবে তুমি। তাহলে কি সেই শুরুর লাইন দুটো হবে স্লোগানে? পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি। পরের লাইন জুড়ে তুমি পাঠাও খুব তাড়াতাড়ি। আর শোনো না, মোবাইলে তো তুমি আমি স্ট্যাটাস দিই, গাছও যদি এরকমভাবে স্ট্যাটাস দিতে পারতো হোয়াটসঅ্যাপে, তাহলে সে কী স্ট্যাটাস দিত? তুমি নিজেকে একবার গাছে পরিণত করে ফেলো না, নিজেকে একবার গাছ ভাবো না। তুমি যদি নিজে গাছ হতে, তাহলে তোমার স্ট্যাটাসটা কী হতো হোয়াটসঅ্যাপে সেটা তুমি বলে ফেলো। তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বলো যে আজকে বায়োডাইভার্সিটি ডেতে যে পৃথিবীর পরিবেশ তোমাকে আমাকে এত কিছু দিচ্ছে, তুমি আজকে কোন কোন কাজ করে পৃথিবীকে কিছু রিটার্ন গিফট দেবে বলে ফেলো। সঙ্গে এটাও বলো, আজকে একদিনের জন্য যদি তুমি পৃথিবীর বস হও, তাহলে তুমি কোন নিয়ম চালু করবে পৃথিবীর জন্য? আর ওই যে স্লোগান যেটা তোমাকে আমি পাঠাতে বলেছি, ক্যাচি ট্যাচি স্লোগান, যা শুরুটা করে দিয়েছি আমি, শেষ দুটো করবে তুমি লাইন দিয়ে, সেটা দুটো লাইন হতে পারে, একটা লাইন হতে পারে, তিনটে লাইনও হতে পারে। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি। পরের লাইন জুড়ে তুমি পাঠাও খুব তাড়াতাড়ি। আর আমি আমি এমনই একটা ইনফো তোমাকে শোনাবো, যেটা শুনলে ডেফিনেটলি তুমি মুগ্ধ হবেই হবে, মানে সেই ইনফোটা শুনলে তোমার মুগ্ধতা অটোমেটিক্যালি এসে যাবে।

0: এই ইনফোটা শুনলে না তুমি জাস্ট মুগ্ধ হয়ে যাবে, সত্যি একদম মুগ্ধ হয়ে যাবে। প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে শুধুই হীরে আর হীরে, 18 কিলোমিটার এলাকা পুরো জায়গাটা হীরে রয়েছে, জমাট বেঁধে রয়েছে হীরে। সেটা কোথায়? শহর কলকাতার রাস্তায় নয় গো। 18 কিলোমিটার শুনেই তুমি এমনি বেরিয়ে পড়লে বা তুমি তোমার এলাকায় যাচ্ছ, না এটা এই সমস্ত কোথাওই না, এটা হচ্ছে সৌরজগতেরই বুধ গ্রহে মিলেছে। হ্যাঁ, পৃথিবীতে শুধু মেলে জীব, কিন্তু বুধ গ্রহে মিলেছে হীরে, জমাট বেঁধে রয়েছে মার্কারি, মার্কারিতে হীরে রয়েছে। আর যেটা হচ্ছে এই যে আজকে তো শুক্রবার, কিন্তু মঙ্গলে কি হয়েছে জানো? মঙ্গলবার থেকেই সাংঘাতিকভাবে সোনার দামটা বেড়ে গেছে, কিন্তু মঙ্গলবার থেকে সোনার দামটা বাড়লেও মঙ্গল গ্রহে কিন্তু সোনা খুব সস্তা। কেন? সোনার খনি রয়েছে, নাসার রোভারের চাকা সেখানে আটকেছে, মঙ্গলে যে পাথর সেই পাথরে সেখানে আটকে গেছে, এবং সেই জায়গার ছবি দেখে বিজ্ঞানীদের চোখ পুরো কপালে উঠে গেছে। কারণ নাসাই ঠিক করেছে যে পৃথিবীর এই যে মানে যে এই রকম যে রয়েছে মঙ্গলে, সে ভাবতে পারছে না যে এই রকম ভাবে এত সোনা থাকতে পারে। আর নাসাই কিন্তু এর সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলেছে, কি বলতো, পৃথিবীর যমজ গ্রহ শুক্র, শুক্রে ইন ফিউচার কি কি করবে, শহর তৈরি করবে। শহর তৈরি করা যেতেই পারে, কারণ সেখানে থাকবে জিমখানা, সেখানে থাকবে হসপিটাল, নাকি সেখানে থাকবে আবার রেস্টুরেন্ট, এমনটাই কিন্তু তাদের প্ল্যানে রয়েছে। আর এবারে বলো তো তুমি তুমি কি করছো, মানে এই সমস্ত খবর টবর শুনে তুমি মুগ্ধ হচ্ছ কিনা সত্যি করে বলো। আর প্ল্যানিংটা তোমার কি রয়েছে, মানে এই যে তুমি যদি আজকে একদিনের জন্য পৃথিবীর বস হয়ে যাও বায়োডাইভার্সিটি ডেতে, তাহলে তুমি কোন নিয়মটা চালু করবে প্লিজ বলে ফেলো। আর যদি তুমি নিজে গাছ হও, তুমি তো মোবাইল ইউজ করো, আমি তুমি আমরা সবাই মোবাইলে আর কি অভ্যস্ত হয়ে গেছি, আমরা হোয়াটসঅ্যাপ করি তো সেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, তো সেরকমই যদি তুমি গাছ হও তোমার স্ট্যাটাসটা কী হবে বলে ফেলো। আর তার সঙ্গে সঙ্গে ক্যাচি ট্যাচি স্লোগানটাও কিন্তু সেন্ড করতে ভুলো না, আজকে বায়োডাইভার্সিটি ডেতে পাঠিয়ে ফেলো সেই স্লোগান, যাতে সচেতন হবেন লোকজন। শুরুটা তো করে দিয়েছি আমি, পরের লাইনগুলো জুড়ে ফেলো তুমি। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, আর পরিবেশ থাকলে বাঁচবো আমরা সকলে। আর এই তো পৃথিবীকে রিটার্ন গিফট হিসেবে কি দিচ্ছ, মানে তোমার অ্যাক্টিভিটিস বা কি হবে? আজকে তো পরিবেশ তোমাকে আমাকে উজাড় করে দিচ্ছে, আর আজকে যেহেতু বায়োডাইভার্সিটি ডে, তো তুমি পৃথিবীকে জন্য কি কি কাজ করবে আজকে রিটার্ন গিফট হিসেবে, সেটাও কিন্তু আজকে প্লিজ 1 2 3 4 করে ঝটঝট ঝটঝট করে লিখে পাঠিয়ে দাও, সেন্ড করে দাও। আমি তো আছি পুরো একদম 10টা পর্যন্ত তোমার সঙ্গে। আর এখন আমার সঙ্গে আছে সৌভিক, সৌভিক সরকার কসবা হালতু থেকে কি বলছে। আজকে ভোরাইতে শিক্ষামূলক আলোচনা শুনেছে, ওর ভালো লেগেছে, পরিবেশ গাছপালা নিয়ে অনেক কথা বলেছে, সত্যি আজকে থেকে ভাবা উচিত, এবং ও নিশ্চয়ই ভাববে পৃথিবীর জন্য, সেজন্যই ওই মেসেজটা করেছে। এরপর সৌভিক যেটা বলছে, যেটা করবে ও গাছ লাগাবে, জল অপচয় বন্ধ করবে, এটাই হচ্ছে পৃথিবীকে গিফট দেবে, পরিবেশকে গিফট দেবে, আজকে রিটার্ন গিফট দেবে। আর পৃথিবীর বস যদি ও হয়ে যায় সৌভিক, তাহলে কি করবে, যেটা করবে সেটা হচ্ছে যারা পৃথিবীতে জন্মাবে তাদের জন্য, নতুন যারা আসবে সেই নতুন প্রজন্মের জন্য 2টো করে গাছ লাগাতে হবে, এই নিয়মটাও চালু করবে। এই নিয়মটা আছে জানো তো, রাজস্থানে আছে, যদি একটা বাড়িতে একটা, তবে ওখানে আছে যেটা, সেটা হচ্ছে মেয়ে, কন্যা সন্তান হলেই কিন্তু গাছ লাগাতে হবে, এইটা রয়েছে রাজস্থানে একটা গ্রামে। আর ও যদি নিজে গাছ হয় আমাদের সৌভিক, তাহলে ওর স্ট্যাটাসটা কী হবে, নিজে যদি গাছ হতাম দিতাম সবারে ছায়া, ফুলে ফলে ভরিয়ে দিতাম এই পৃথিবীর মায়া। বাহ, দারুণ হয়েছে কিন্তু, কিন্তু স্লোগানটা কোনোভাবে মিস হয়ে গেছে। আমি তো একটা স্লোগানের কথাও বলেছি তোমাদের সবাইকে, তোমরা সবাই শুনে নাও, ঝট করে তারপরের লাইনগুলো লিখে ফেলবে। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, আর এর পরের লাইনগুলো লিখে পাঠিয়ে দাও তাড়াতাড়ি, ব্যাস আর কি চাই বলো তো। হ্যাঁ, 7:55 অলরেডি হয়ে গেছে, তুমি তো পাঠাচ্ছই তোমার প্ল্যান, তো সেই মানে তুমি যদি পৃথিবীর বস হও, তাহলে তুমি কীভাবে আজকে কি কোন নিয়মটা চালু করবে একটা দিনের জন্য যদি বস হও, আর যদি তুমি গাছ হও তাহলে তোমার স্ট্যাটাসটাই বা কী হবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। আর তার সঙ্গে সঙ্গে তুমি বলছো আজকে বায়োডাইভার্সিটি ডেতে পৃথিবীকে তুমি কী কী রিটার্ন গিফট দেবে, আর তার সঙ্গে আমি যে স্লোগানটা বলেছি ক্যাচি ট্যাচি স্লোগান, সেটাও তুমি লিখে ফেলো। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, আরে বাবা গড়তে পারি তো, আর তার সঙ্গে সঙ্গে যেটা পারি ছাতাকে সঙ্গী করতে পারি, কারণ যে হারে রোদ্দুর বেড়েছে তাই আমাদেরকে বাইরে বেরোতে গেলে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রোদের মধ্যে বেরোলেই কিন্তু আমাদেরকে ছাতাটা ক্যারি করতে হবে, তার সঙ্গে সঙ্গে জলের বাটল ইউজ করতে হবে। আর আজকে তো শুক্রবার, কতটা যে ফ্রায়ের দশা তোমার আমার হবে সেটাই তো আমাকে জানতে হবে না, আর সেই জানার জন্যই আমাকে কিন্তু অবশ্যই যেতে হবে, কোথায় আমাকে যেতে হবে এখন, ওই যে সেই হাওয়া অফিসে, তাই তো এখন যাচ্ছি আমি সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল
0: ছুঁয়ে ফেলেছিল, বাবারে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল, আর এখন কিন্তু আমাদের শহর কলকাতায়

গতকালই মোটামুটি ওই 36-37 এরকমটাই ছিল, আমার তো মনে হচ্ছে তাই। তো মাঝে মাঝে যদিও ভিজছে শহর কলকাতা থেকে জেলা, কিন্তু ভ্যাপসা গরমটা কিন্তু যাচ্ছে না। গতকাল যদিও ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি। আর এদিকে দিল্লিতে কিন্তু সাংঘাতিক গরম বেড়েছে, দিল্লিতে প্রায় 45-46 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে। আকাশের মুডটা যেটা হচ্ছে, সকাল থেকে একটু অফ থাকলেও কিন্তু যেই না বেলা বাড়ছে, একেবারে রোদের চচ্চড়িয়ে রোদ্দুর উঠছে। ঝড় বৃষ্টির চান্সেস আজকে আছে কোনো কোনো জায়গায়, সাম এরিয়া রয়েছে। সেই সাম এরিয়াজের মধ্যে যদি আমার এরিয়াটাও পড়ে বা তোমার এরিয়াটাও পড়ে, তাহলে ভীষণভাবে লাকি আমরা। আজকে টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 36 এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবার হাইয়েস্ট টেম্পারেচার ছিল 36, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। আর লোয়েস্ট টেম্পারেচার ছিল 29.8, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি বাতাসে। হিউমিডিটি ম্যাক্সিমাম 93%, মিনিমাম 67%। বৃষ্টি হয়নি, 8টা বাজে চলেছে, সূর্যের তেজও বাড়ছে, তোমার অফিসে যাওয়ার সময়টাও কিন্তু এগিয়ে আসছে। আর এগিয়ে আসছে স্লোগান যা লোকজনকে করবে সচেতন। আজকে বায়োডাইভার্সিটি ডে, তাই পাঠাও ক্যাচি ট্যাচি স্লোগান যাতে সচেতন হবে লোকজন। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, পরের লাইন জুড়ে পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, সেট করতে কিন্তু ভুলো না, কোন শপথ নিচ্ছে, কোন কোন কাজ করে পৃথিবীকে তুমি আজকে রিটার্ন গিফট দেবে। বায়োডাইভার্সিটি ডে তে পরিবেশকে কি কি গিফট দেবে সেটা বলে ফেলো, রিটার্ন গিফট কি দিচ্ছ। আর যদি একদিনের জন্য তুমি এই পৃথিবীর বস হয়ে যাও, তাহলে তুমি কোন নিয়মটা চালু করবে সেই নিয়মটা প্লিজ জানিয়ে দাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলো কিন্তু, যদি তুমি গাছ হও তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটাই বা কি হবে। সেন্ড করতে থাকো 10টার আগে 9903652992 তে। নিউজ হেডলাইন্স ব্রেকে যাচ্ছি, 8টা 2 তে ফিরছি। তোমার পাঠানো স্লোগান থেকে পৃথিবীকে রিটার্ন গিফট কি দেবে সেই বার্তা থাকবে, শহরের রীতিকথা হবে, অনেক গল্প কাথা। 107 FM রেইনবো টিউন করে বসে থাকো, কিন্তু আছি আমি আর যে মৌমিতা ঠিক সকাল 10টা পর্যন্ত তোমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদরস জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফ্ফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবিদ্ধ হন। আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স AIAA ভারতের চন্দ্রযান 3 মিশনকে 2026 সালের গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাত্রা AIAA অ্যাসেন্ট 2026 সম্মেলনে ইসরোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। রাজ্য প্রশাসনিক পদে একাধিক রদবদল করা হয়েছে। বিধাননগর পুরসভার নতুন কমিশনার হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক 2017 আইএএস আধিকারিক রবি আগরওয়াল। আসানসোল পুরসভার নতুন কমিশনার হলেন নেতাজি সুভাষ প্রশাসনিক শিক্ষা কেন্দ্রের অ্যাসোসিয়েট প্রফেসর তথা 2014 ব্যাচের আইএএস হিন্দুল দত্ত। তথ্য ও সংস্কৃত দপ্তরের নতুন তথ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন 2013 ব্যাচের আইএএস আধিকারিক রজত নন্দ। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8টা বেজে 3 মিনিট হয়ে 16 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেনবোতে আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। আজকে তো 22শে মে, জ্যৈষ্ঠ 7, গরমে হচ্ছে আবারও সেই কুপোকাত। জ্যৈষ্ঠের শুরু থেকেই গরম কাম ব্যাক করেছে আর আমিও কিন্তু ব্যাক করলাম নিউজ হেডলাইন্সের পরে। গরম এখন খুব দরাজ, আসছে আবার তার সঙ্গে সুপার এলনিনো, আর তাতে কলকাতাতেই কিন্তু ফিল হবে জয়সলমীরের মরশুম। হ্যাঁ, উট উট ফিলিংটা তোমার আমার আর কি চলে আসবে। তুমি আমি রাস্তায় বেরোলেই মনে হবে আরে বাবা এই তো উট আটছে, মানে আমাদের ফিলিংটা এমনটাই হবে। আজকে ফ্রাইডে, ফ্রাইড অবস্থাতেই রয়েছি এখন। আর এদিকে শুক্র গ্রহে তো শহর হবে বলে নাসা পরীক্ষা নিরীক্ষা করছে, হসপিটাল থেকে জিম সব হবে, রেস্টুরেন্টও হবে, ইন ফিউচার হবে, সেই সমস্ত লোকজন থাকবে সেখানে। চাঁদ থেকে মঙ্গল সব জায়গাতেই তো জমি কেনার হিড়িক তো চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। আর চোখে পড়ছে তো, তুমি যদি একদিনের জন্য এই পৃথিবীর বস হও তাহলে কোন নিয়ম চালু করবে, এই বায়োডাইভার্সিটি ডেতেই তুমি আমাকে সেন্ড করছো। আর তার সঙ্গে তুমি বলছো এই পরিবেশ পৃথিবী তোমাকে আমাকে সব কিছু উজাড় করে দিচ্ছে, খাবার দিচ্ছে, থাকতে দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, সমস্ত কিছু উজাড় করে তোমাকে আমাকে দিচ্ছে, যত্নে রাখছে। আর তুমি আজকে বায়োডাইভার্সিটি ডেতে পৃথিবীকে বা এই পরিবেশকে কী রিটার্ন গিফট দেবে সেটাও কিন্তু তুমি আজকে আমাকে জানাচ্ছ। আর যদি গাছেরাও তোমার আমার মতো মোবাইল ইউজ করতো, বা তুমি যদি নিজে গাছ হতে তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটাই বা কী হতো সেটাও বলো। আর কিন্তু ভুলো না সেন্ড করতে সেই স্লোগানটা, সেই স্লোগান যাতে লোকজন হবে সচেতন। আর হ্যাঁ, এত এত কথা আর যে মৌমিতা বলছে বলে ভেবো না এত গরমে সব বুঝি গুলিয়ে গেছে, সব ভুলে গিয়েছে। না, আমি গুনছি, আমার কিচ্ছু গোলায়নি, গোনাগুনতি আমি করছি, কাউন্টিং আমি করছি। 2026 ষষ্ঠী আসবে, বোধন হবে, ফুল ফ্যামিলি মা দুর্গা আসবেন ঠিক 148 দিন পর। আজকে তো শুক্রবার, গুনতে থাকো তুমি। আজকে 22 মে, একদম 148 দিন পরেই কিন্তু মা দুর্গা আসছেন তোমার আমার বাড়ির পুজোর মণ্ডপে, আমাদের পাড়ার মণ্ডপে। উইকেন্ড আজকে 5th ডে, 8টা বেজে গিয়েছে, গোটা দিনটা ওয়েট করছি কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখার। জন্য। আর আমিও কিন্তু শেয়ার করব তোমার সেন্ড করা সেই স্লোগান থেকে পৃথিবী কথা, হবে শহরের ইতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পকথা। ফিরে এসেছি তো চেনা জানা ঘরে, থাকবো কিন্তু একদম মানে পুরো 10টা পর্যন্ত। তোমাকে ছেড়ে আমি কোথায় যেতে পারলাম বলো তো? কোথাও আমি যাইনি, আছি কাছাকাছি, আছি পাশাপাশি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাইনি, যাচ্ছি না 10টার আগে।

আরে যাবো না তো, আমি 10টার আগে কিছুতেই তোমায় ছেড়ে যাব না, আর সেজন্যই তো একেবারে সকাল 7:02 তোমার দিকে হাতটা বাড়িয়ে আমি বসে আছি একদম 107 FM রেনবো স্টুডিওতে। তুমি আমি এখন চলে এসেছি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায়, আর ওদিকে সেও কিন্তু ফিরল উত্তরবঙ্গের নবীন থাপা। 24 বছর বয়সী নবীন বাইকার, সে একজন টু হুইলারে চড়ে কাশ্মীর লে লাদাখ হয়ে থর মরুভূমি ঘুরে ফিরেছে সে আবারও দার্জিলিংয়ে নিজের বাড়িতে। নবীন শুধু বাইকার তা কিন্তু নয়, একটা মেসেজ দিয়ে সবাইকে অ্যাওয়্যার করবার এইম নিয়ে কিন্তু তার এই সফর বা তার এই জার্নিটা ছিল। গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবার মধ্যেই সচেতনতা জাগিয়ে তুলতে নবীনের এই উদ্যোগটা ছিল। সচেতন তো তোমাকেও হতে হবে, সচেতন আমাকেও হতে হবে। সত্যি সেই সময়টাই কিন্তু এসেছে, যেভাবে গরম বাড়ছে গোটা পৃথিবী জুড়ে, যেভাবে গরম আমাদের লাগছে, সত্যি তাতে না আন্টার্কটিকার বরফটা পর্যন্ত গলছে সেটা খবরটাও কিন্তু তুমি আমি জানছি বা আমরা দেখেছি নিউজ পেপারে। অথচ এই পৃথিবী উজাড় করে দিচ্ছে তার সমস্ত কিছু, অক্সিজেন থেকে খাওয়া দাওয়া বাসস্থান সব কিছু তোমাকে আমাকে দিচ্ছে, অথচ আমি তুমি কিন্তু তাকে কিচ্ছু দিই না। আজকে তো বায়োডাইভার্সিটি ডে, পৃথিবীকে যত্নে রাখা, পরিবেশকে টিকিয়ে রাখার জন্য তুমি আমি পৃথিবীকে রিটার্ন গিফট কিছু দিয়ে অন্ততপক্ষে কৃতজ্ঞতাটা কিন্তু আমরা জানাতে পারি। রিটার্ন গিফট হিসেবে তোমার অ্যাক্টিভিটিস আজকে কী কী হবে সেটা তুমি বলে ফেলো, আজকে শুধু নয় গোটা বছর জুড়ে কী হবে সেটা বলে ফেলো। তার সঙ্গে সঙ্গে তুমি কী পাঠাচ্ছ, স্লোগান পাঠাচ্ছ,

0: যা করবে লোকজনকে সচেতনের সঙ্গে কিন্তু তুমি সেন্ড করছো। যদি আজকের দিনটার জন্য তুমি পৃথিবীর বস হয়ে যাও, তাহলে কোন নিয়মটা চালু করবে? এবং তুমি যদি আজকে নিজেকে গাছ মনে করো এবং তোমার হাতে একটা মোবাইল, যেমনটা রয়েছে গাছের হাতেও যদি মোবাইল থাকে, তাহলে সেখানে তোমার স্টেটাসটাই বা কী হবে সেটাও কিন্তু প্লিজ সেন্ড করে ফেলো। আর স্লোগানটা অবশ্যই পাঠাও, 10টা পর্যন্ত আছি তো আমি আর যে মৌমিতা। আর এই যে এত এত কথা বলছি তোমাকে, সেই বার্তা তো আমি চেক করবোই 10টার মধ্যে। তবে হ্যাঁ, এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর যে মৌমিতাকে শুনছো এবং ভাবছো আজকে কলকাতা শহরের রাস্তার হালচাল কেমন এবং সেই আপডেটটা তোমাদেরকে শেয়ার করব অবশ্যই, সেজন্যই তো আমি সোজা চলে যাচ্ছি এখন একদম কোথায়, অবশ্যই অবশ্যই লালবাজারে।
1: খবর রাখো বলতে, এই দুপুর 3টের সময় একটা আছে আমাদের সমাবেশ টাইপের, এটা হচ্ছে ওই এজেসি বসুর শ্রমিক ভবন, ওইখানে ওই 8000 বুধ কালেকশন হওয়ার কথা, যেটা আপনার বিগ বাজার নিয়ে শিয়ালদা ওইখানে অ্যাসেম্বল হয়ে আসবে। এছাড়া আর এখনো আপাতত বড় রকমের কিছু মিটিং মিটিং খবর এখনই নেই, আশা করি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ,
0: থ্যাংক ইউ। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তার অবস্থা কিরকম রয়েছে, এবং আজকে 3টের সময় যে একটা মিছিলের কথা রয়েছে সেটা শিয়ালদা চত্বরে, সেটাও তুমি জানলে। তবে তোমাকে আমি যেটা বলছি, এই মুহূর্তে শুনলে তুমি রাস্তাঘাটের অবস্থা একদম স্বাভাবিক রয়েছে, আর তুমি হয়তো অফিসে বেরোচ্ছ, একটু গরম রয়েছে, গরমের জন্য একটু দেরি হয়ে গিয়েছে, অমনি তুমি তোমার ওই আর কি গাড়ির স্পিডটা বাড়িয়ে দেবে, প্লিজ এটা করো না, কারণ রেকলেস ড্রাইভিং কখনোই সেটা কিন্তু ওই রাস্তায় মানায় না, একেবারেই না। তুমি যদি রেসের গাড়ি চালাও তাহলে সেটা ট্র্যাকে মানাবে, কিন্তু রাস্তাটা তো রেসের জায়গা নয়, তাই একেবারেই রেকলেস ড্রাইভিং নয়, রেসের রাস্তা নয় এটা। রাস্তায় শুধুমাত্র গাড়িটা চালিয়ে নিজের নিজের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু গাড়িটা চালাতে হয়। আর যারা টু হুইলারে চড়ছ তাদেরকে তো নিশ্চয়ই তারা এতদিন জেনে গেছো এবং নিশ্চয়ই মনে আছে প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ ঘামছি, আর তাই হাতে আমি ঝুলিয়ে নিয়ে যাচ্ছি, যখন আমি পুলিশ দেখতে পাচ্ছি অমনি মাথায় আমি হেলমেটটা পরছি, ওটি করো না, গুনে গুনে 500 টাকা জরিমানা তোমাকে দিতেই হবে। শুধু তাই না, এখানে তোমার নিজের লাইফটাও কিন্তু সাংঘাতিকভাবে আর কি যেটা হয়ে থাকে আর কি লাইফটাও রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, তাই অবশ্যই অবশ্যই গরম লাগলেও টু হুইলারে চড়লে এবং টু হুইলার চালালে অবশ্যই ওই হেলমেটটা ইউজ করো, আর ফোর হুইলারে গেলে তুমি সিট বেল্ট লাগাতে কিন্তু ভুলো না, আর ভুলেও কিন্তু কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে যেও না। আর অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে ওই ট্রাফিক রুল যদি ভায়োলেট করো তাহলে কঠিন আইনে তোমায় কলকাতা পুলিশ আটকাবে, তবে আটকাবে না কিন্তু, কী বলো তো, আটকাবে না, তোমার রিটার্ন গিফট দেওয়ার কথা সেটা কিন্তু সেন্ড করা আটকাবে না। 9903653992 একদম হাট করে খোলা 10টা পর্যন্ত। এবং তুমি তার সঙ্গে সঙ্গে এটাও বলবে, আজকে যদি তুমি পৃথিবীর বস হয়ে যাও এই বায়োডাইভার্সিটি ডেতে, তুমি কোন নতুন নিয়ম চালু করবে সেটা জানিয়ে ফেলো। আর যদি এমনটা হয়, তুমি মানুষ তাতে কি, যদি আজকে তুমি গাছ হয়ে যাও এবং তুমি যেভাবে মোবাইল ইউজ করো, মোবাইলে হোয়াটসঅ্যাপ স্টেটাস দাও, সেভাবেই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি গাছ, তোমার স্টেটাসটা কি হবে আজকে, তাহলে সেটাও তুমি জানিয়ে ফেলো। সঙ্গে ক্যাচি ট্যাচি স্লোগানটাও কিন্তু লোকজনকে করবে সচেতন সেটাও অবশ্যই বলো, শুরুটা তো আমি বলে দিয়েছি, পরের লাইন তুমি জোড়ো, শুরুটা কি বলেছি, পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, পরিবেশ থাকলে বাঁচবো আমরা সকলে, বলে ফেলো তারপরের লাইনগুলো। 9903653992 হার্ট করে তোমার জন্য 10টা পর্যন্ত খোলা। আর আমি এখন যাচ্ছি রেইনবো নিউ টিউন শোনাতে, হ্যাঁ 4 মিনিট 3 সেকেন্ডস পরে ফিরবো তো। আরে বাবা, ভানুপ্রিয়া ভূতের হোটেলের সেই ট্র্যাকই থাকছে এখন তোমার জন্য, কোথায় যাব, পালিয়ে যাব।
2: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: 107FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 8:20 হয়ে 16 সেকেন্ড, তুমি শুনছো 107FM রেনবো, শুক্রবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। হ্যাঁ শুনছিলাম বটে আমরা চল পালিয়ে চল, কিন্তু মৌমিতার এখন কোথাও পালিয়ে গেলে হবে না, কারণ 10টা পর্যন্ত তোমার সঙ্গে থাকতেই হবে। শুক্রবার প্রায় 10টাতেই আছি তুমি আমি, বৃষ্টি হলেও তো ভ্যাপসা গরমে আর রোদের তাপে কিন্তু তন্দুর দশা হব হব ভাব এমনটাই কিন্তু রয়েছে। তো ভাব জমিয়েছে বর্ষা, আগে ভাগেই সে এসে গেছে আন্দামানে, সে এসেছে সময়ের আগেই কিন্তু 26 মে নাগাদ কেরলেও কিন্তু আসছে বর্ষা। আর এদিকে নর্থ বেঙ্গলে তো ঝেঁপে বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গ পুরো চাতক পাখির রোল প্লে করছি আমরা। টেম্পারেচার 30 বা 32 বা 36 গতকালই তো হয়েছে, সেই রকম রয়েছে টেম্পারেচার, অথচ ফিল হচ্ছে 52-54 এরকম। সে তো তুমি আমি ফিল করছি যেমন, দেখছিও ওদিকে কলকাতা দেখছে ছোটে নবাব। ভিক্টোরিয়াতে গিয়ে সেলফি তুলতে ভোলেননি কিন্তু সৈফ আলী খান, ভুলিনি আমিও। আজকে বায়োডাইভার্সিটি ডেতে তোমার পৃথিবী কথা, পরিবেশ কথা চেক করবো এবারে। একদিনের জন্য তুমি পৃথিবীর বস হয়ে গেলে কোন নিয়ম চালু করতে, দেখবো তো তোমার আমার মতো গাছেরাও যদি মোবাইল ইউজ করতো তাহলে হোয়াটসঅ্যাপ স্টেটাসই বা কী দিত, বা তুমি কি দেবে যদি গাছ হয়ে যাও, তাহলে তোমার স্টেটাসটা কী হবে সেটাও চেক করবো। সঙ্গে দেখবো পরিবেশকে রিটার্ন গিফট হিসেবে তুমি

কি দেবে, কারণ আজকে বায়োডাইভার্সিটি ডে, সেই পৃথিবী সেই পরিবেশ তোমাকে আমাকে কত কিছু দিচ্ছে বলো তো, অক্সিজেন দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, থাকতে দিচ্ছে, আমাদের যত্নে আগলে একেবারে রেখে দিয়েছে। আর সেই পরিবেশকে আজকে তুমি কোন কী কী রিটার্ন গিফট দিচ্ছ সেটাই তো এবার চেক করবো, তার সঙ্গে দেখবো ক্যাচি ট্যাচি স্লোগানটাও, কীভাবে তুমি লোকজনকে করছো সচেতন। পরিবেশে আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, পরের লাইন জুড়ে তুমি পাঠাও খুব তাড়াতাড়ি। এবারেই তো আমি চেক করছি 9903653992, যেখানে কিনা রয়েছেন আমাদের দীপক দা, দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে কি বলছেন। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, হাজার হাজার গাছ লাগিয়ে সমতা রাখবো তারই। বাহ, দারুণ কিন্তু স্লোগানটা। আর গাছের কাছে যদি মোবাইল থাকতো তাহলে একটা ঝগড়া, সবুজ গাছ ডালপালা মেরে ধরে আছে সেরকম একটা ছবি দিয়ে স্টেটাসে আমি ভরিয়ে দিতাম। আচ্ছা বাহ, দারুণ ব্যাপার, অভিনব আইডিয়া। আর যদি আমাদের দীপক দা একদিনের জন্য পৃথিবীর বস হতেন, তাহলে সারা পৃথিবীতে যে নিয়মটা চালু করতেন সেটা হচ্ছে পৃথিবীতে প্লাস্টিক বর্জন করে একদম মানে সেটা পুরো পলিউশন ফ্রি জায়গা করে ফেলতেন। প্লাস্টিক ব্যবহার করব না, রক্ষা করব। যদি প্রতিনিয়তই সারা বছরই এরকমভাবে বিভিন্ন রকম সবজি বৃক্ষ গাছ চাষ করি, তবুও কিন্তু আজকের দিনে আমরা এই শপথটা নিতেই পারি। বাহ, খুব ভালো কিন্তু দীপকদা এইরকম মেসেজ আমাদেরকে একটা করেছেন, পরিবেশ কথা তার নিজের থেকে এটা যে জানিয়েছেন খুব খুব ভালো লাগলো সত্যি। আমরা কথার কথা নয় কাজে করে এবার থেকে দেখাবো। এরপরে আমি যাচ্ছি সুভাষদার কাছে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে কি বলছেন। জল অপচয় না করে গাছপালা বসিয়ে পৃথিবীকে রিটার্ন গিফট দিতে চাইছেন সুভাষদা। বাহ, খুব ভালো, তবে এটা কিন্তু কথার কথা নয়, সত্যি সত্যি গাছ লাগাতে হবে এবং গাছ লাগিয়ে সেই ছবিটা তুলে টুক করে পাঠিয়ে দিতে হবে 9903653992। আর পৃথিবীকে রিটার্ন গিফটের পরে তিনি কি বলছেন আমাদের সুভাষদা, যদি পৃথিবীর বস হয়ে যান একদিনের জন্য তাহলে কি করবেন, বাঁচতে যদি চাও গাছ লাগাও, এই আইনটাই তিনি চালু করবেন। বাহ, খুব ভালো। আর ভালোবাসার পৃথিবী ছেড়ে অন্য কোথাও কিন্তু যেতে চান না আমাদের সুভাষদা, ঠিক তাই, পৃথিবী ছেড়ে যাবো কেন, তাই জন্য তো পৃথিবীকে রিটার্ন গিফট দিয়ে আমাদেরকেই পৃথিবীর যত্ন নিতে হবে, তাহলেই পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তার পরের প্রজন্ম সবাই আমরা টিকে যাব এই পৃথিবীতে। আর পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, যদি আমরা সবাই মনে প্রাণে আমাদের পৃথিবীকে যত্ন করি। বাহ, দারুণ কিন্তু স্লোগানটা হয়েছে সুভাষদা। প্রত্যেকে এইভাবেই তোমরা পাঠাতে থাকো, সেন্ড করতে থাকো 9903653992, যে তোমার পরিবেশ কথা থেকে স্লোগান আমি দেখছি, দেখছি পৃথিবীর বস হলে তুমি কোন নিয়মটা চালু করতে সেটাও দেখছি। আরও দেখছি খুব ইন্টারেস্টিং একটা এক্সিবিশন চলছে শহর কলকাতায়, কি এক্সিবিশনটাই চলছে, কি প্রদর্শনী চলছে, অতীত আর বর্তমানের মিশেলে খণ্ড বিখণ্ড ঘটনা সেটাই ক্যানভাসে ফুটে উঠেছে ছবি হয়ে। আর চলছে কোথায় এই প্রদর্শনী, সীমা আর্ট গ্যালারিতে। হ্যাঁ, সীমা আর্ট গ্যালারিতেই তুমি আসতে পারো, আজই হতে পারে তোমার ডেস্টিনেশন। আর যদি আজকে না আসো যে প্রচণ্ড গরম রয়েছে, কালকেও আসতে পারো, পরশুও আসতে পারো, কারণ এই এক্সিবিশনটা কিন্তু 30 জুন পর্যন্ত চলবে। হ্যাঁ, 13 জুন, 13 জুন পর্যন্ত চলবে। আর এদিকে চলছে গরম, গরমে কষ্টে নাজেহাল হতে হতে কিন্তু হাল ধরে হাল হয়ে সাহায্য করছে কে বলতো, পাকা পাকা আম আর লিচু, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, এগুলো নয়, এখন কলকাতায় মিলছে দামি মূল্যবান, মিয়াজাকি থেকে পাওয়া যাচ্ছে সেই মালয়েশিয়া থাইল্যান্ডের আম চাকাপাত। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে চিয়াংমাইও পাওয়া যাচ্ছে, এই সমস্ত বিদেশি আম কিন্তু এখন শহর কলকাতায় রয়েছে, তাই একটু আর কি টাকা পয়সা একটু বেশি লাগবে, খরচাটা একটু বেশি হবে, কারণ জাপানের মিয়াজাকির আমটার কেজিটা কিন্তু অনেকটাই, তো সেই একটা আম অন্তত পক্ষে যদি কিনে নিয়ে আঁটিটা যদি বাড়িতে গাছ হিসেবে লাগানো যায়, আঁটিটা যদি সেটা থেকে যদি গাছ হয়, ডেফিনেটলি বাউন্সার রাখতেই হবে, কারণ মিয়াজাকি আমের দাম এতটাই। তবে থাইল্যান্ড আর মালয়েশিয়ার আম চাকাপাত থেকে চিয়াংমাই সেটাও কিন্তু শহর কলকাতায় মিলছে। আর এই সমস্ত কিছু আম কেনার জন্য তোমাকে বাজারে যেতেই হবে, আমিও যাব, আমি তবে আম কিনতে যাচ্ছি না, আমি যাচ্ছি এখন পাখি হয়ে উঠতে গান ব্রেকে। হ্যাঁ, এখন আমি পাখি হয়ে উড়বো, তো গান ব্রেক নিচ্ছি একটা, জাস্ট মিনিট দুয়ে।

0: আরে মন পাখির সঙ্গে যেমন উড়ান দেওয়া যায়, তেমনই কিন্তু আবার জম্মু থেকে সামার ভ্যাকেশনে শ্রীনগর পৌঁছে যাওয়া যায় বন্দে ভারত এক্সপ্রেসে। আর এখন তো শুধু ট্রেন নয়, অনেক জায়গায় কিন্তু জুড়ছে অনেক জায়গায় এবারে মেট্রোতে। হ্যাঁ, মেট্রো পথে, আই মিন ওয়াটার মেট্রোর আদলে দেশে 18টা শহরে ওয়াটার মেট্রো জুড়বে। তো সেখানে না থাকবে যানজট, শুধু ভেসে ভেসেই হবে সফর। আর এই 18টা শহরের মধ্যে কে কে রয়েছে জানো? গুয়াহাটি, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, সমস্ত জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে শ্রীনগরও কিন্তু রয়েছে। জলে ভেসে ভেসে হবে তখন এই সফর, সময় বলবে কি হবে, তবে হবে হবে। শাঁ করে শিলিগুড়ি থেকে বেনারস পৌঁছে যাওয়া যাবে মাত্র 3 ঘন্টাতে। না না না, 3 ঘন্টা নয়, একটু বেশি টাইম বলে ফেললাম, 2 ঘন্টা 55 মিনিটে। 2 ঘন্টা 55 মিনিটে পৌঁছে যাওয়া যাবে বুলেট ট্রেনে চড়ে শিলিগুড়ি থেকে বেনারস। 3টে স্টেট এক সুতোয় জুড়বে, 2027 দেবে এই সার্ভিস। আর আজকে তো বায়োডাইভার্সিটি ডে, আজ কিছুটা সময় তুমি কিন্তু ফ্রেশ হতে চলে আসতেই পারো, পরন্ত বিকেলে ইকো পার্ক মানে প্রকৃতির কোলে কাটাতেই পারো তুমি বেশ কিছুটা সময়, অথবা আসতে পারো বি গার্ডেনে, কিংবা তুমি থিম বেসড ক্যাফেতেও আসতে পারো। আছে তো গ্রিন হাউস ক্যাফে, আছে জঙ্গল সাফারি ক্যাফে, আর আমিও কিন্তু যাব এখন ক্যাফেতে, কফিতে চুমুক দিতে নয় গো, যাব আমি এখন পরিবেশ কথা, যা কিনা আসছে তোমার কাছ থেকে পরিবেশ কথা থেকে, যা আসছে স্লোগান হয়ে, সেই সমস্ত কথা এখন চেক করব 9903653992 তে গিয়ে। লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে কি বলছেন? প্রথমেই বলছেন যে এই সুন্দর পৃথিবী ছেড়ে কোথাও তিনি যেতে চান না। ঠিক, একদম তাই, এই পৃথিবীতেই থাকতে বা সেই জন্য পৃথিবীর একদম কি করতে হবে, অবশ্যই তার যত্ন নিতে হবে। আর গাছের যে স্ট্যাটাসটা হবে সেটা হচ্ছে একসাথে জড়িয়ে থাকবে দুই বন্ধু, আমাদেরকে কেটো না, এটাই হচ্ছে স্ট্যাটাস। যদি আমাদের লালমোহনদা গাছ হন তাহলে এই স্ট্যাটাসটাই দেবেন। আর নিয়ম, যদি পৃথিবীর বস হন, নিয়ম চালু করবেন, চলছে ফলের সিজন, আম, কাঁঠাল, জাম, আরও ফল, সেই ফল খাওয়ার পর বীজগুলো মাটিতে পুঁতে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বাহ, তাতে কিন্তু বীজ থেকে অঙ্কুরগম হয়ে সেই গাছ হবে, আর সেই গাছে আবার ফল হবে, তাহলে সবুজে সবুজ হবে, দারুণ ব্যাপার। তবে স্লোগানটা কিন্তু লালমোহনদা আমাকে পাঠাননি, তাতে কি, তবু তো এইগুলো পাঠিয়েছেন, ভালোই লাগলো। 9903653992 হার্ট করে কিন্তু 10টা পর্যন্ত খোলা, আছি আছি, আমি এখনও আছি, তোমার মেসেজ অবশ্যই আমি শেয়ার করব। তবে এই মুহূর্তে কিন্তু আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ রয়েছে, আমি একটু কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, যাব আর আসব।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব, প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

বায়োডাইভার্সিটি ডেতেই তুমি সেন্ড করছো সেই তোমার পরিবেশ কথা বা পৃথিবী কথা, এবং সেই পৃথিবী কথার মধ্যে রয়েছে তোমার স্লোগান, সেই স্লোগান যা করবে কিনা লোকজনকে সচেতন, যার শুরুটা দিয়েছি আমি, শেষ দুটো লাইন বা শেষ তিনটে লাইন বা শেষের লাইনটা জুড়ছো তুমি। আর তার সঙ্গে সঙ্গে এটাও হয়েছে আজকে যে আজ এই বায়োডাইভার্সিটি ডেতে যদি তুমি পৃথিবীর বস হতে তাহলে কোন নিয়মটা চালু করতে সেটা যেমন জানাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তুমি আমাকে সেন্ড করছো যদি তুমি নিজে গাছ হতে তাহলে তোমার স্টেটাসটাই বা কী হতো, মানে হোয়াটসঅ্যাপ স্টেটাস কী দিতে সেটাও তুমি আমাকে জানাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে ওই ক্যাচি ট্যাচি স্লোগানটা তো রয়েইছে, আর পৃথিবীকে রিটার্ন গিফট হিসেবে কী দিচ্ছ সেটাও 1 2 3 4 করে আমাকে পাঠাচ্ছ। আমি তো তোমার সেন্ড করা সমস্ত পরিবেশ সচেতনতার যে ক্যাচি ট্যাচি স্লোগান রয়েছে সেটা দেখছি, পৃথিবীর বস হলে তুমি কোন নিয়ম চালু করতে সেটা দেখছি, আর এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমার সামনে রয়েছে, আমার হাতে রয়েছে শর্মিষ্ঠার গাছ কথা। কি বলছে শর্মিষ্ঠা পরিবেশ কথায়? যে শুভ সকাল, হ্যাঁ গুড মর্নিং, গাছ কাটা যাবে না, গাছ লাগাতে হবে, ব্যাস এটাই হচ্ছে নিয়ম, এই নিয়মটাও চালু করবেই করবে, বাদ বাকি কথা ও আর কিছু বলেনি। কিন্তু নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন? নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে বলছেন, কাঁকরোলে যে আজকে রেসিপিটা বললাম সেটা খুব ভালো লেগেছে, এটা খুব ভিটামিন আছে এতে, সো এটায় পনির দিয়ে কোনোদিন করিনি, এটা নতুন রেসিপি, অবশ্যই ট্রাই করবো, অবশ্যই অবশ্যই করবে, তোমাকে বললাম না আজকে আমি সকালবেলাতে এসে তোমাদেরকে বলেছি রোল খাওয়াবো, তবে চিকেন রোল বা মাটন রোল বা পনির রোল এইসব নয় বা এগ রোলও নয়, তাহলে এই রোলটা কি? যে রোলটা সৌরজগতের কোনো গ্রহে খাওয়া যায় না, পাওয়াও যায় না, যে রুটি পরোটা বা ভাত দিয়ে মেখে খাওয়া যায় সেই কাঁকরোলকেই কিন্তু আজকে তোমাদেরকে খাইয়েছি, তো তোমাদের সেটা ভালো লেগেছে, ভালো লাগলো নিবেদিতা এটা জেনে, শুধু মুখে বললে তো হবে না, খেয়ে একদিন ট্রাই করে দেখো তারপরে বলো এসে। আর এরপরে ও যেটা বলছে যে গাছ আমাদের বড় বন্ধু, তাই পরিবেশকে সবসময় সুন্দর করতে হলে বাড়ি এবং রাস্তার দুপাশে অবশ্যই পরিষ্কার রাখতে হবে, আর ওটা দল বেঁধে করতে হবে, এই নিয়মটা কিন্তু আমাদের নিবেদিতা যদি পৃথিবীর বস হয় তাহলে চালু করবে। আর আমাদের আর একটা কাজ হবে, যখন ট্রেনে করে বাইরে যাই তখন প্রচুর গাছে বীজ নিয়ে যাব, সেটা ছড়িয়ে দেব, ব্যাস এইটাই হলে পৃথিবীর বস হলে এটাই করবে ও, আমাদের নিবেদিতা এটা বলছে। আর পরিবেশ সুন্দর করে আমরা বাঁচাতে পারি, পরিবেশ সুন্দর করে আমরা বাঁচাতে পারি, গাছ যে আমাদের বড় বন্ধু, এরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এটাই হচ্ছে স্লোগান। বাহ ভালো, গাছ হয়ে কথা দিচ্ছি ছায়া দেব ফল ফুল আর বৃষ্টিকে ডেকে আনবো, বাহ দারুণ কিন্তু ব্যাপার, গাছ হয়ে এটাই ওর স্টেটাস হবে, আমাদের নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে এটাই লিখেছেন। এরপরে আমি কোথায় যাচ্ছি? এরপরে আমি যাচ্ছি রজত বিশ্বাস, বানপুর নদিয়াতে রয়েছে, ওর কাছেই আমি যাচ্ছি এখন। আর রজত বলছে যে আজকে ভোড়াইটা দারুণ লাগলো, থ্যাংকস আ লট রজত ভোড়াই থেকে আমার সঙ্গে থাকার জন্য। রজত বলছে পৃথিবীকে কি রিটার্ন গিফট দেবে, ও গাছ লাগিয়ে পৃথিবীকে রিটার্ন গিফট দেবে, সঙ্গে গাছে জল দেবে, আর এমনিও বাড়িতে বেঁচে যাওয়া জল গাছের গোড়ায় রজত দেয়, পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, সুন্দর পৃথিবী তখনই গড়বে যদি আমরা চেষ্টা করি, একদম তাই, দারুণ কিন্তু ক্যাচি টচে স্লোগানটাও হয়েছে। আর যদি একদিনের জন্য পৃথিবীর বস হয়ে যায় আমাদের রজত তাহলে কি করবে? তাহলে এই নিয়মটাই চালু করবে যে গাছ কাটবে যে তার মোবাইল দেখা বন্ধ 2 বছরের জন্য, ওয়াও দারুণ ব্যাপারটা কিন্তু এটা, সঙ্গে সঙ্গে নতুন গাছ লাগাতে হবে, বাহ দারুণ ব্যাপার। আর তার সঙ্গে বলছে ও যদি রজত যদি নিজে গাছ হয় তাহলে ওর স্টেটাসটা হবে আমি মানুষের মতো টক্সিক নই, আমি অক্সিজেন দিই, O2 দিই, তাই আমি মানুষের মতন টক্সিক নই, বাহ দারুণ কিন্তু এই স্টেটাসটাও। খুব ভালো লাগলো তোমার এই পরিবেশ কথা বা তোমার এই গাছ কথা বা তুমি পৃথিবীর বস হলে কি করবে, কোন নিয়ম চালু করবে সেটা জানতে পেরে সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। তুমি তো সেন্ড করছো পরিবেশ সচেতন করবার ক্যাচি ট্যাচি স্লোগান থেকে পৃথিবীর বস হলে কোন নিয়ম চালু করবে সেটা দেখছি, আর দেখছি যে এতটাই গরম পড়েছে, হিউমিডিটি বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নিম্নচাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাকি এখন নেই, এমনটাই বলছে হাওয়া অফিস। তাহলে কি হবে, কিভাবে বৃষ্টি হবে? এই সমস্ত যা বৃষ্টি হবে সেগুলো সব প্রাক বর্ষণ, প্রাক বর্ষণে ভেজার চান্স কিন্তু আছে দক্ষিণবঙ্গেও। গরম বাড়লেও, টেম্পারেচার মারাত্মক হলেও, তন্দুর দশা হলেও, কলকাতা থেকে রাজস্থানের জয়সালমীরের মতো ফিলিংটা হলেও কিন্তু পেটে কিছু দিতে হবে। আর খেতে গেলে কি করতে হবে? বাজারে যেতে হবে, বাজারমুখী তো হবই। তার আগে আগে একটু বলি, সোনার দাম যে হারে কমছে লোকজনও কিন্তু সোনা কেনবার জন্য ছুটছে, কিন্তু না ছুটো না, দাম এর মধ্যেই কিন্তু 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে, তাই সোনা এখন না কিনলেই ভালো, কদিন পরে না হয় সোনাটা কেনা যাবে। আপাতত যেটা হবে বাজারে যেতে হবে, পেটে কিছু দিতে হবে, সময় মতো নিজের শরীরটাকে ছুটিয়ে নিয়ে যেতে হবে। আর সেজন্যই তো এখন কোথায় যাব, সোজা যাব একটু বাদেই বাজার।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:40 হয়ে 28 সেকেন্ড। ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো থাকতেই হবে, সময় মতো খেতে হবে, বাজারমুখী হতে হবে। তবে বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আসবে কি না সেই ব্যাপারটা এখন ওই গরমেও কিন্তু সন্দেহ আছে। গরমে পারদ চড়ছে, বেড়েছে সবজি আনাজের দাম, নাগালের মধ্যে দাম থাকার কথা কিন্তু এই গরমে। অথচ বাজার এতটাই গরম, অগ্নি মূল্য কিন্তু এখনও সব সবজি। এই দরদাম জানবার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই 107 FM রেইনবো টিউন করো, কারণ জানতে পারবে তো বাজার দর।
5: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর। প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
4: দেখো গ্যাসের তো দাম বেড়েছে, তো আজকে ফ্রাইডে যে একটু ফ্রাইড আইটেম কিছু খাবে টাবে, গরম আছে ঠিকই কিন্তু সন্ধ্যাবেলাটা তো একটু জমিয়ে স্ন্যাক্স খেতে ইচ্ছে করে। কিন্তু যে হারে গরম বেড়েছে এবং যে হারে গ্যাসের দাম বেড়েছে এবং সর্ষের তেলের দাম বেড়েছে, তাই ভাজাভুজি খাওয়ার কথাটা একটু দূরে রাখাটাই বেটার। তবে হ্যাঁ, একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে, কারণ ফ্রাইডে বলে কথা, ফ্রাইড আইটেম খাওয়া যেতেই পারে। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে তো অবশ্যই অবশ্যই একটু ভাজাভুজি খাওয়া যেতেই পারে। তার জন্য কি হতে পারে, আলুর চপ হতে পারে। বেসনের দামটা কিন্তু একই আছে, কিন্তু দাম বেড়েছে এক গাদা কার তো আটা থেকে ময়দা, আর তার জন্য পাউরুটির দামটা কিন্তু বাড়তে চলেছে। তাই ব্রেকফাস্টের টেবলে যে তুমি যে এবার থেকে পাউরুটি তোমাকে গুড বাই বললেও বলতে পারে, কারণ বেশ অনেকটাই কিন্তু পাউরুটির দাম বাড়তে চলেছে। আর যেটা হচ্ছে আলুর চপের কথা বললাম, সন্ধ্যেবেলা জমিয়ে খেতে পারো। আলুর দামটা বাড়েনি গো, আলুর দামটা একই জায়গায় আছে। একমাত্র এই আলু যার দামটা সে নিজের জায়গাটায় ধরে রেখেছে। যে কোনো সবজি খেতে গেলে আলুর কথা তো আসবেই আসবে, যে কোনো আইটেম যদি খাই আমরা আলুটা আমাদের লাগবেই। 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলু মিলছে,

জ্যোতি 12, চন্দ্রমুখী 22 থেকে 25 টাকা এরকম, নৈনিতাল 18 টাকা থেকে 20 টাকার মতো। আর ওদিকে খুচরো বাজারে রোজই কিন্তু পেঁয়াজের দামটা বাড়ছে। একটু যদি ভালো জাতের পেঁয়াজ কিনতে যাও তাহলে মোটামুটি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তুলনায় কম দামের পেঁয়াজ 25 থেকে 30 টাকা কেজি পাওয়া যাচ্ছে। সব রকমের শাক কিন্তু এখন মিলছে, লাল শাক, কলমি শাক, সমস্ত শাকই আছে বাজারে। তো সেই শাকের আঁটিগুলো 10 টাকা 15 টাকা এরকম হচ্ছে। আর বাজারে সস্তা যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো 30 টাকা মতন কেজি। তাছাড়াও রয়েছে লাউ, চাল, কুমড়ো, এগুলোও সাইজ অনুযায়ী মিলছে 40 থেকে 60 টাকা কেজি। আর গরমের প্রধান আনাজ যেগুলো পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, সে ওই হাফ সেঞ্চুরিতেই আছে। আর নানা রকম ডাঁটা গরমের বাজারে কিন্তু অ্যাটেন্ডেন্স মিলছে, তবে সেই ডাঁটার ডাঁটে পিলে রীতিমতো চমকে যাচ্ছে। সজনের ডাঁটা পাওয়া যাচ্ছে না, কিন্তু নাজনে মিলছে। দেশি নাজনে 100 টাকা ক্রস করেই বিক্রি হচ্ছে। আর বেঙ্গালুরু থেকে আসা যে চালানি ডাঁটা, সেগুলো 200 থেকে 250 টাকা কেজি। লাল ডাঁটা 40 টাকা, বেগুন কিন্তু বেশ আগুন, 100 ছুঁয়ে ফেলেছে। এঁচড়ও পাওয়া যাচ্ছে, কাঁঠালও মিলছে বাজারে। এঁচড় 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁঠাল মিলছে ভেঙে ওই পিস অনুযায়ী, মানে 10টা কোয়া যদি তুমি নাও তাহলে সেটার দাম হচ্ছে 20 টাকা 25 টাকা এরকম। বাদবাকি তুমি যদি পুরো কাঁঠাল কিনতে যাও তাহলে সাইজ অনুযায়ী সে দাম চাইছে, সেটাই নিতে হবে। লিচু, আম সবাই আছে। লিচুর দাম এখনও কিন্তু সেই 200 টাকা কেজি রয়েছে। আর এদিকে যে গোলাপ খাস আম, লাল লাল গোলাপ খাস আম রয়েছে, সেটাও কিন্তু 200 টাকা কেজি। তবে বোম্বাই আমটা 180 টাকা কেজি রয়েছে। তাল শাঁস মিলছে এখন বাজারে, যেটার দাম পিস অনুযায়ী 5 থেকে 10 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। মোটামুটি তোমাকে সবজি আর ফল টলের কথাগুলো বলে দিলাম, যে যে ফলগুলো গরমে আর কি পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি বাজারে গিয়ে ভীষণভাবে জল পিপাসা পায়, জলের বোতল কিনে জল খেও, ডাবটা কিনতে গেলে বড্ড পকেটে টান পড়বে, কারণ ডাবের দাম এখন 70 থেকে 80 টাকা। শিয়ালদা চত্বরেও কিন্তু এখন 70 টাকা, ছোট্ট ছোট্ট ডাব কিন্তু দাম রয়েছে 70 থেকে 80 টাকা, এরকমই দাম কিন্তু মিলছে। তবে পাতিলেবুর দামটা কিন্তু বেশ কমেছে। পাতিলেবু এখন সত্যিই পাতিই রয়েছে, 10 টাকাতেও যেমন মিলছে 7-8টা পাতিলেবু, ছোট ছোট কিন্তু রস আছে ভালো, আবার 3টে পাতিলেবুও কিন্তু 10 টাকায় মিলছে। আর এখন আমাকে ফিসফিসিয়ে ডাকছে ফিশ মার্কেট, কারণ তারা সবাই আছে এই গরমেও। রুই থেকে বাটা, কাতলা, লোটে এখন বাজারে আছে বটে, পাবদা গলদা দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট আছে 800 টাকা থেকে 850 টাকা কেজি, পার্শে সেও 700 টাকা, কাতলা 350 টাকা থেকে 400 টাকা, রুই কাতলা দুজনেরই এরকমই দাম। বাটা রয়েছে 180 থেকে 200 টাকা কেজি। ইলিশ আসছে, ইলিশ পাওয়া যাচ্ছে, তবে ইলিশ পাওয়া গেলেও হাত দেওয়া যাচ্ছে না, কারণ 3500 টাকা মতন কেজি রয়েছে ইলিশের। আর মাটন 950 থেকে 1000, মুখ করোনা বেজার, মাটনটা এখন না খেলেই হবে, গরম যা পড়েছে আর কটা দিন পরে খেও। আর সোনা, বাপরে বাপ, সোনার দাম গত পরশু দিনই কি বাড়া বেড়ে গিয়েছিল, কিন্তু এখন আবার একটু কমেছে গতকাল জিএসটি সমেত, কিন্তু এখন মোটামুটি 1,45,000 ক্রস করে গেছে, যদিও 22 ক্যারেটের সোনার দাম। তবে আপাতত যেটা মনে হয় যে সোনা কিনে ফিয়ন্সেকে না দেওয়ার থেকে বা অন্য কাউকে না দেওয়া থেকে, তার থেকে বরং ওই গানটা গাওয়া ভালো। সোনা সোনা করে বললে বরং তার মনটা বরং অনেক ইজি তুমি পেয়ে যাবে। তাই জন্যই তো এই গানটা তোমার জন্য রাখছি, জাস্ট লিপসিঙ্ক করো তাহলেই হবে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আটটা বেজে 49 মিনিট হয়েছে 40 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। আজকে তো 22nd May, আজকে বায়োডাইভার্সিটি ডে। পরিবেশে সমতা থাকলে তবেই কিন্তু এই তুমি আমি আমাদের গোটা জীবকুল টিকে থাকবে, আর তার জন্য চাই যেটা সেটা হচ্ছে সচেতনতা, যে দায়িত্ব দিয়েছি আজকে তোমাকে আমি। তুমি পাঠাচ্ছ স্লোগান যা করবে লোকজনকে সচেতন, পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি। পরের লাইনগুলো জুড়ে তুমি পাঠাচ্ছ খুব তাড়াতাড়ি, আর পৃথিবীকে রিটার্ন গিফট হিসেবে কি তোমার অ্যাক্টিভিটিস হবে সেটাও তো আজকে জানাচ্ছ, সেটাও আমি চেক করবো। তার সঙ্গে সঙ্গে এটাও তোমাকে বলেছি, আজকের দিনের জন্য যদি তুমি পৃথিবীর বস হয়ে যাও তাহলে কোন নিয়মটা চালু করবে, অথবা ধরো তুমি আজকে নিজে গাছ হয়ে গেছো তাহলে তোমার, তুমি তো নিজে হোয়াটসঅ্যাপে স্টেটাস দাও, তো সেরকম গাছ হলে তুমি কি স্টেটাস দেবে সেটাও আজকে জানাচ্ছ 9903655992 তে। এবারে কিন্তু আমি সেটাই চেক করতে চলে যাচ্ছি সোজা, একদম চলে এলাম কোথায়। এখন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি যাদবেন্দ্রদার কাছে, মানে জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুরে কিন্তু আমি চলে এসেছি। যাদবেন্দ্রদা বলছেন আজকে যে পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী আমরা গড়তে পারি, যদি আমরা প্রচুর গাছ লাগাতে পারি তাহলে আমরা পৃথিবীকে বাঁচাতে পারি। বাহ, দারুণ কিন্তু স্লোগানটা হয়েছে। আর তার সঙ্গে বলছেন পরিবেশ বাঁচানোর জন্য বাড়ির আশেপাশে প্রচুর গাছ লাগাতে চাই, প্লাস্টিক যেগুলো রয়েছে সেই প্লাস্টিক বর্জ্যগুলোকে রিসাইকেল করে বাড়ির থেকে বের হওয়ার রাস্তায় দিতে চাই। বাহ, দারুণ ব্যাপার। আর একদিনের জন্য যদি পৃথিবীর বস হন আমাদের যাদবেন্দ্রদা, তাহলে সবাইকে গাছ লাগাতে বলবেন, কড়া নির্দেশ দেবেন এবং প্লাস্টিক বর্জন করতে বলবেন। বাহ, খুব ভালো লাগলো। আর গাছ যদি নিজে হন তাহলে সবাইকে সুশীতল ছায়া ও ফুল ফল দান করবেন, এটাই হবে তাঁর স্ট্যাটাস। পৃথিবী ছেড়ে যদি যেতে হয় তাহলে চাঁদে যাবেন, প্রচুর গাছ সেখানে লাগাবেন। আর আজকে ফুড ফান্ডা যেটা বললাম সেটা খুব ভালো লেগেছে, সে কথাটা বলেছেন, ছুটির দিনে রান্না করে খাওয়ার ইচ্ছে আছে, অবশ্যই অবশ্যই খাবেন। আর তার সঙ্গে সার্টিফিকেটটাও তো পাঠাতে ভোলেননি, ওই যে আজকে ভোরাইতে আমার কণ্ঠে গলায় খুব ভালো লেগেছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের অনেক তথ্য আলোচনা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব যে পৃথিবীর সেই সমস্ত কিছু শুনে জেনে ভালো লেগেছে সেটা বলেছেন, অসাধারণ উপস্থাপনা, ফু লজ্জা করে কেমন যেন একটা। যাই হোক, যাদবেন্দ্রদা আমাকে লম্বা সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন, থ্যাংকস আ লর্ড দাদা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য। রয়েছে এখনো প্রচুর মেসেজ, বাপরে বাপ কখন শেয়ার করবো জানি না। আর তবে হ্যাঁ, আছি তো,

0: দশটা পর্যন্ত আছি, আর সেজন্যই কিন্তু দশটা পর্যন্ত যখন আছি তখন পরের ঘন্টায় হবে এখনই বাকি সমস্ত মেসেজ শেয়ার। তবে এখন আমি যেটা করতে চলেছি সেটা কি হতে পারে বলতো? এখন আমি কি করতে পারি? এখন আমি এটাই করতে পারি যে এখন এই মুহূর্তে তোমাকে আমি এমন একটা গান শোনাতে পারি যে গানটা শুনতে শুনতে আমি জানি ডেফিনেটলি তুমি অবশ্যই অবশ্যই নাচানাচি করতে শুরু করবে, কারণ এমন একটা নাম্বার এখন আসছে যে 107 FM রেনবোতে ইন্ডিপপ নাজিয়া হাসানের, তার গাওয়া গান কিন্তু নাম্বার সত্যি সত্যি সুপার ডুপার হিট। আর এখন কোনো কথা হবে না, নাজিয়ার লাইফ যদিও স্ট্রেসে ভরা কিন্তু ছিল, কিন্তু তার গাওয়া গান শুনলে আমাদের লাইফ থেকে কিন্তু স্ট্রেস একদম পুরোপুরি বাই বাই বলে দেয়।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

এই ডিস্কো দিওয়ানে গানটা শুনতে শুনতে নিজেও একটু পায়ে আর কি ওই মানে তাল টাল এই সমস্ত দিতে দিতে না আমি স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 8:56 হয়ে 38 সেকেন্ড হয়ে গিয়েছে। আরে বাবা, ঘড়ির দিকেও চোখ আছে 9903659 এর দিকেও আসছে, সেখানে পরিবেশ কথা। আর আজকে যে বায়োডাইভার্সিটি ডে, তো সেখানেই তো শেয়ার করছি তোমাকে সেন্ড করা পৃথিবীর কথকতা। তো তবে তার আগে যেটা বলবো, বেশি করে জল খেও, তরমুজ শশা টক দই এগুলো ডায়েটে রেখো, যতটা পারো হালকা সুতির জামা পরো, হালকা পাতলা খাবার দাবারই কিন্তু লাঞ্চে রেখো। তোমার আমার মতো ওদেরও কিন্তু ডায়েটে আবার রুটিনে চেঞ্জেস এসেছে, কাদের

বলছি চিড়িয়াখানার সমস্ত জন্তুদের কথা বলছি, ওদের ঘরেও বসেছে কুলার, হোস পাইপে মাঝে মাঝে স্নান করানো হচ্ছে, শিম্পাঞ্জি লস্যিতে চুমুক দিচ্ছে, সে মজেছে লস্যিতে, আর বাঘসিংহ একটু অখুশি কারণ তাদের মহিষের মাংস অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, তবে মুরগি বা চিকেনের পরিমাণটা কিন্তু বাড়ানো হয়েছে। আর হাতি থেকে খরগোশ, গুচ্ছের তরমুজ, শশা, লাউ এসব তারা খাচ্ছে, তাদেরকে এইসব সার্ভ করা হচ্ছে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে টেক্সট মেসেজ, আমাকে আন্দি না আন্ডে কি বলবো বুঝতে পারি না, নামটা মেসেজ করেছে, তো সেই মেসেজে রয়েছে প্রথমেই ভাবারি, মর্নিং বুলেট ট্রেন মৌমিতা সুপ্রভাত, তোমার কথায় শুধু শুনি ততই অবাক হয়ে যাই, এনার্জি এত কোথা থেকে পাও এই গরমে, জানি না কোথা থেকে পাই, তোমরা আছো বলেই না আমার এত এনার্জি বা এত এনার্জেটিক হয়ে যাই আমি তোমাদের সঙ্গে থেকে। এরপর যেটা বলছে আন্দে সেটা হচ্ছে, ও যদি বস হয় তাহলে পরিবেশকে বাঁচাতে পারি, তাহলে সুন্দর পৃথিবী গড়তে পারি, পৃথিবী আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি দূষণ মুক্ত সোলার সিস্টেম যানবাহন, বাহ খুব ভালো সেটা, আর আলোর শক্তির ব্যবহার, আচ্ছা আলোর শক্তি ব্যবহার যেটা হবে সূর্য সৌর ইয়েতেই আর কি, সোলার এনার্জিতেই হবে, আর আমি যদি মানে আমাদের আন্দে যদি গাছ হতো তাহলে স্টেটাসে হতো গাছ লাগান জীব জগৎকে রক্ষা করুন, বাহ খুব ভালো লাগলো তোমার টেক্সট পেয়ে, আছি আছি এখনো আছি, আমি চলে যাচ্ছি না, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলবো না বাই বাই, 10টা পর্যন্ত মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই, আপাতত দুষ্টু কোকিল হয়ে পরের ঘন্টায় উড়ে যাচ্ছে।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে জীবনযাপনের মানোন্নয়ন, সহজে ব্যবসা করার পরিবেশ তৈরিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়। বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট গতকাল ভারতে এসে পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতরাতে নতুন দিল্লি যান। সেখানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশ সচিব মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে

0: মধ্যে চাপ বাড়িয়েছেন। তারা দ্বীপরাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ধারাবাহিক হুমকি বলে উল্লেখ করেন। ফ্লোরিডা ও হোয়াইট হাউসে আলাদা আলাদা বক্তব্যে দুজনেই হাভানার প্রতি আমেরিকার কঠোর অবস্থান ব্যক্ত করলেও আলোচনার সম্ভাবনাও খোলা রেখেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 7 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। এখন তো তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর ওদিকে কিন্তু সূর্যদেবও রেডি ডিগ্রি বাড়াবে বলে। তবে বরুণদেবও কিন্তু রেডি হচ্ছে, 3-4 দিনের মধ্যেই কিন্তু কেরলে আসছে। হ্যাঁ, 26 তারিখেই মোটামুটি যা জানা যাচ্ছে, 26 মে কেরলে কিন্তু বর্ষা আসছে। আর এদিকে জলভরা মেঘও কিন্তু হাজির হবে কলকাতার আকাশে। হাওয়া অফিসের আপডেট এমনটাই রয়েছে, তবে এটা কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের আশা নয়। এই বৃষ্টি হচ্ছে, যদি হয় তাহলে সেটা প্রাক বর্ষণ। আর আর কি হবে? আরে বাবা, হবে তো। দিল্লিতে তো এখন 45 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে টেম্পারেচার, আর কলকাতায় 36 ডিগ্রি গতকাল ছিল। আর এই যে এত এত গরম, গরম বাড়ছে, সূর্যদেব যে ডিগ্রি বাড়িয়ে পৃথিবীকে উত্তপ্ত করছেন, গরম করছে, তার জন্য তো দায়ী আমরা নিজেরাও। পৃথিবী উজাড় করে দিচ্ছে আমাদেরকে, অক্সিজেন দিচ্ছে, আমাদের থাকার জায়গা, কত কিছু খেতে দিচ্ছে, যত্নে রেখেছে, অথচ তুমি আমি কিন্তু কিচ্ছু দিই না তাকে। কিন্তু আজকে আমরা সকাল থেকে শপথ নিচ্ছি, কিছু রিটার্ন গিফট আমরা পৃথিবীকে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে বায়োডাইভার্সিটি ডে। তো সেই পরিবেশে আমরা কিছু না কিছু দেবই, তো সেইটার জন্যই কিন্তু সমতা বজায় রাখবো কি করে, তার ব্যালেন্সটা কি করে রাখবো, সেই জন্য এমন কিছু কাজ করব, এমন কিছু অ্যাক্টিভিটিস হবে আজকে, যার মাধ্যমে কিন্তু তুমি আমি রিটার্ন গিফট দিতে পারি পৃথিবীকে, পরিবেশকে। তুমি আমি পৃথিবীকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে এইভাবেই। আর হ্যাঁ, আজকে তোমাকে এটাও বলেছি, আজকে যেহেতু বায়োডাইভার্সিটি ডে, যদি তুমি আজকের দিনের জন্য পৃথিবীর বস হও, তাহলে কোন নিয়মটা তুমি চালু করবে, সেই কথাও তুমি সেন্ড করছো 9903653992 তে, সঙ্গে পাঠাচ্ছ সেই স্লোগান যা করবে লোকজনকে সচেতন। আর যদি তুমি গাছ হও নিজে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাই বা কী দিতে? হ্যাঁ, আমি তুমি মানুষ, আমাদের হাতে আছে মোবাইল, আর সেখানে আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, আমরা স্ট্যাটাস আপডেট দিই। তো সেরকমই যদি গাছ তুমি হও, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কী হবে সেটাও আজকে বলে ফেলছো, সেটাও জানাচ্ছ, 10টার আগে পাঠিয়ে দাও। এদিকে এটাও দেখছি, কয়েক বছর ধরে না লোকজন প্রচুর চাঁদে গিয়ে জমি কিনছে, মঙ্গলের জমি কিনছে, এরকম একটা প্ল্যান ট্যান রয়েছে। আর নাসাও কিন্তু বলছে শুক্রে, মানে শুক্রে ভেনাসে শহর বানানোর একটা প্ল্যান এক্সিকিউট করা যায় কিনা সেটা কিন্তু তারাও ভাবছে। যদি আগামী দিনে এরকমটা হয় যে শুক্র গ্রহে গিয়ে সেখানে একটা শহর হবে, রেস্টুরেন্ট হবে, জিম হবে, হসপিটাল হবে, ব্যাপারটা কেমন হবে? সত্যি সত্যি তেমনটা কিন্তু হতে চলেছে, নাসার প্ল্যানটা কিন্তু সেরকমই রয়েছে। আর আমার প্ল্যান আছে কি, 10টা পর্যন্ত তোমার সঙ্গে লাইভ আছি, এটাই হচ্ছে আমার প্ল্যান। আর সঙ্গে অবশ্যই আছে, যেটা এই ঘন্টায় আছেন, কে এই ঘন্টায় আছেন? ডক্টর হবে আজকে, ডক্টরের সঙ্গে কথা হবে, শহরের রীতিকথা, আছি তো 10টা পর্যন্ত। আর দেখো, এই যে এত গরম, এই গরমে শান্তি কিসে বলো তো? এসিতে থাকলে তো শান্তি অবশ্যই, ফ্যানের তলায় থাকলে তবুও গরম হওয়া, কিন্তু এসিতে থাকলে কুল কুল ব্যাপারটা কিন্তু বিলকুল হয়ে যায়। কিন্তু আর সব থেকে শান্তি আর একটা জিনিসও আসে, সেটা হচ্ছে উত্তরটা খুব সহজ, স্নানে। স্নান মানেই কি চাই? সাবান চাই, চাই লাল, নীল, সবুজ, যে কোনো রঙের সাবানই হোক না কেন, ফেনা কিন্তু সেই সাদা, তাই না? কি লাল, নীল, সবুজ, হলুদ, নীল, যে সাবানই তুমি মাখো না কেন, নীল, লাল, এরকম কি ফেনা দেখতে পাই তুমি আমি? সেটা তো সাদা ফেনাই দেখি, কেন বলো তো এরকমটা হয়? খুব সহজ উত্তর, অথচ ঘেঁটে দেওয়া যায় কিন্তু যাই প্রশ্ন দিয়ে, তাই না? হবে হবে, সেই সমস্ত ব্যাখ্যা হবে, ডক্টরের সাজেশনস হবে, সবই আছে এই ঘন্টায়। আছি তো 10টা পর্যন্ত, আমি তোমার সঙ্গে ফিরে এসেছি, আমি একদম ওই নিউজ হেডলাইন্সের পরে, পুরো চেনা জানা ঘরে 107 FM রেইনবোতে।

সত্যি তাই আমিও ফিরে এসেছি, একদম চেনা জানা ঘরে রয়েছি 107 FM রেনবো স্টুডিওতে। তুমি আমি এই মুহূর্তে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি। আর দেখো, চলে এসেছি ঠিকই, কিন্তু এদিকে চলে আসছে সেও। হ্যাঁ, সকালের দিকে একটু মেঘলামুখো থাকলেও কিন্তু বেলা যত বাড়ছে চচ্চড়িয়ে রোদ দুটো কিন্তু উঠছে, তাকেও দেখা যাচ্ছে। মানে সূর্যের কথা বলছি, বেলা বাড়লেই গরমে পুরো নাজেহাল দশা হয়ে যাচ্ছে। আর সেই দশাকে হাল ধরাতে তুমি আমি সাবান মেখে স্নান করি, আমরা মুক্তি খুঁজি গরম থেকে। কখনো হাতে লাল, কখনো হাতে গোলাপি, কখনো বা সবুজ, কখনো আবার সাদা সাবান আমরা ঘষি। আর যতই ঘষো না কেন, ফেনা কিন্তু সেই সাদাই হয়। এটা কেন হয় মার কি মনে এই প্রশ্নটা তোমার কখনো আসেনি? এটা হতে পারে না, হবেই হবে, এই প্রশ্ন আসবে। নীল, কালো, লাল, গোলাপি, কত রকম সাবান মাখছি, অথচ দেখো ফেনা সেই সাদা। এই যে রং বেরঙের সাবানের গেঁড়োয় পড়েই কিন্তু আমি বসলাম নেট ঘাঁটতে, তো যেটা পেলাম উত্তর, সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম, যাকে ঘষলে যে ফেনাটা তৈরি হয় তাতে যখন আলো ঢুকছে তখন সেই আলোয় বিভিন্ন দিকে রিফ্লেক্ট হতে থাকে। আর তার স্পিড, তার গতি এতটাই দ্রুত, এতটাই তাড়াতাড়ি যে সমস্ত রং পুরো ভেঙে চুরমার হয়ে যায়। ফলে লাল, নীল, হলুদ, সবুজ যে সাবানই মাখো না কেন, ঘষো না কেন, গায়ে যতই ঘষো না কেন, ফেনা কিন্তু সেই সাদাই হয়। প্রশ্নটা ঘেঁটে দেওয়ার মতো ছিল কিনা বলো তো? উত্তরটা জলের মতো সোজা হলেও প্রশ্নটা কিন্তু ঘেঁটে দেওয়ার মতোই ছিল। আর সোজাসুজি কিন্তু এখন আসছে, ঘেটে ফেটে আসছে না, 9903659292 তে পৃথিবীকে রিটার্ন গিফট কি দেবে সেই লিস্ট আসছে। আসছে স্লোগান, করবো এবারে সে কথাই, দোকান থেকে দশকান। হ্যাঁ, এবারেই তো বলবো আমি আমাকে কে মেসেজ করেছে, এবারে আমি সেখানেই সোজা চলে যাচ্ছি। আমাকে পাঠিয়েছে গাছ কথা, পরিবেশ কথা, কত কিছু কথা বলে বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা। মাধাইদা কি বলছেন, মৌমিতার নমস্কার কলকাতা মানে তথ্যে ভরা ভান্ডার, থ্যাংকস আ লট। এই যে এইভাবে আপনারা কান মন সবকিছু দিয়ে যে শোনেন, যে ভান্ডারে সঞ্চিত তথ্য থেকে অনেক কিছু আমরা জানতে পারি। আরে বাবা, আপনাদের জানাতে পারি সেই জন্যই নিজে একটু পড়াশুনোও করতে পারি, আর কিচ্ছু না। ভীষণ ভালো লাগে, থ্যাংকস আ লট। আমারও ভালো লাগছে নিজের নামে এরকম গুণগান শুনতে, কান না ভালো লাগে বলুন তো? যদি একদিনের জন্য আমাদের মাধাইদা পৃথিবীর বস হয়ে যান তাহলে কি করবেন? একটা নিয়ম চালু করবেন, সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে সমস্ত রকম এমার্জেন্সি ছাড়া তেলে চলা যত যানবাহন আছে সেগুলো বন্ধ করে দেবেন, জাস্ট বন্ধ। তাতে পরিবেশ দূষণমুক্ত হবে, বাহ খুব ভালো। সাইকেল চলবে, তার সঙ্গে সঙ্গে ভ্যান রিক্সা চলবে, তার সঙ্গে সঙ্গে টোটো চলবে, কিন্তু ওই তেলে চড়া যে গাড়ি যানবাহনগুলো রয়েছে সেগুলো চলবে না, বা ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে যেমন আছে আমাদের শহর কলকাতায় সেরকমটা আর কি চলবে। আর যদি একদিনের জন্য আমাদের মাধাইদা গাছ হয়ে যান তাহলে তার স্টেটাসটা কী হবে? হাতে যদি মোবাইল থাকে তবে এই বার্তাই পৌঁছে দেবেন যে তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের পরিবেশ রক্ষা করি, আমি তোমাদের প্রাণ বাঁচাই, আমি তোমাদের বন্ধু। বাহ খুব ভালো। পৃথিবী ছেড়ে যদি যেতে হয় তাহলে মঙ্গলে যাবেন, কারণ ছোটবেলায় পড়েছিলেন মঙ্গলে নাকি প্রাণের অস্তিত্ব ছিল। আর স্লোগান, পৃথিবী আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি। সুন্দর পৃথিবী গড়তে হলে জল অপচয় বন্ধ করে কাটবো না ভাই গাছগাছালি, করবো না ভাই জঙ্গল খালি। এইভাবেতেই আমরা পৃথিবী বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে নিজ বাড়ি থেকে সেই সূচনা করতে পারি। বাহ দারুণ হয়েছে, থ্যাংকস আ লট মাধাইদা, এত সুন্দর করে আমাদের এই স্লোগানটা সেন্ড করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। এরপরে কোথায় চলে যাচ্ছি? এবারে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি আবার সেই কলকাতাটা, তা সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আমি আগরতলায়, কারণ ত্রিপুরায় আগরতলায় রয়েছে আমাদের অর্ণবদা, যদিও বাড়ি তার হুগলি। অর্ণবদা আগরতলা থেকে কি বলছেন অর্ণব?

বলছেন একটা সুন্দর স্বপ্ন আছে অর্ণবদা, সেটা হচ্ছে যে সমস্ত রাস্তা নদীর ধারে যদি ফলের গাছ লাগানো হয় তাহলে দেশটা ফলের দেশ হিসেবে পরিচিতি পাবে। বাহ, খুব ভালো, এই অ্যাওয়ারনেসটা শুরু করতে চান একদম প্রাইমারি স্কুল লেভেল থেকে। তো সবাই কিছু না কিছু ফল খেয়ে থাকি, ধরো ঘরে একটা উচ্ছে পেকে গেল তাকে যদি আমরা ফেলে দিই, বা কাঁঠাল খাচ্ছি সেই বীজটা যদি আমি যদি ফেলে দিই, বা লিচু খাচ্ছি লিচুর বীজটা যদি ফেলি, কিন্তু বীজগুলো আমরা কি করব, ফেলে দেব না বাইরে, বরং এটা সচেতনভাবে যদি এগুলোকে আমরা ফেলি, মানে আমরা মাটিতে ফেলি, গাছ হিসেবে কিন্তু চারিদিকে গজাবে। এবং তাতে কি হবে, 100টার মধ্যে 30টা ডেভেলপমেন্ট তো হবেই হবে, যদি কোনোটা নষ্টও হয়ে যায় কিছু তো বাঁচবে, ঠিক তাই। আর তার সঙ্গে 30 টাকা ডেভেলপমেন্ট হবে, আচ্ছা 100টার মধ্যে 30 টাকা ডেভেলপমেন্ট তো হবে, একবার ভেবে দেখো তো হাওড়া থেকে বেরিয়ে বর্ধমান পর্যন্ত দুধারে কত কাঁঠাল গাছ রয়েছে, ঠিক সত্যি ওই দিকে কিন্তু প্রচুর গাছগাছালি কিন্তু দেখা যায়, কি সুন্দর দেখতে লাগবে। কলকাতায় সমস্ত রাস্তার ধারে যদি দেখা যায় পাকা পাকা আম গাছে ফল ফলে রয়েছে, এতে মানুষের মন ভালো হবে, পেটটাও ভরবে, টুক করে একটু খেয়েও নেওয়া যাবে। আর তার সঙ্গে যেটা বলছেন আমাদের অর্ণবদা, জীবজন্তু পাখিদের তো উপকার হবেই, আর স্লোগান ফলের বাগান ফলের দেশ ফলের বাংলা, পুজো দেখতে আসবেন আমরা আমার হুগলির ভান্ডারহাটি গ্রামে। আচ্ছা ঠিক আছে, পুজোর সময়ের কথা তখন হবে, নিশ্চয়ই যাব। রয়েছে এখনো প্রচুর মেসেজ, অবশ্যই অবশ্যই সমস্ত পরিবেশ কথা তোমাদের স্লোগান সবই আমি শেয়ার করব, কারণ আমি আছি একদম 10টা পর্যন্ত। আর আর কি আছে, তুমি তো আমাকে কি পৃথিবীকে রিটার্ন গিফট দেবে সে কথা জানাচ্ছ, আর আমি তোমাকে শেয়ার করছি সেই ইনফোটা যে এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কিন্তু 20 থেকে এবারে একটু বেড়ে যাচ্ছে, কারণ লোকজন প্রচুর যাতে পুরী যেতে পারে সেই জন্য কিন্তু এই আর কি কোচের সংখ্যাটা বাড়ছে। আর এখন সামার ভ্যাকেশন চলছে, উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যাও বেড়েছে, এসেছে নতুন ট্রেন, আর সুযোগ পেলেই ব্যাগ প্যাক নিয়ে রেডি বলি আমরা কি, চলো লেটস গো, সে উত্তরবঙ্গই হোক কিংবা হিমাচল প্রদেশ হোক, গরমকাল আসা মানেই কিন্তু আমাদের সামার ভ্যাকেশন পড়া মানেই হচ্ছে আমরা চলো লেটস গো বলে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু বেড়াতে গিয়েও হতে পারে শরীর খারাপ, তখন তো পুরো বেড়ানোটাই মাটি হয়ে যায় না, তাই প্রিকশন কি কি নেওয়া যেতে পারে, কি করলে এড়ানো যায় প্রবলেম, ছোটদের ক্ষেত্রে আমরা কিভাবে টেক কেয়ার করবো, বা পেটের যদি কোনো রকম প্রবলেম হয় হিল এরিয়াতে গিয়ে তাহলেই বা আমরা কীভাবে কী করবো, কোনো রকম ভ্যাকসিন কি আগে থেকে নিয়ে যাওয়া বেটার, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের আজকে একটু শুনতে হবে জানতে হবে আমরা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে, সেই সাজেশনসটাই নেব ফিরছি একটু পরেই তাঁকে সঙ্গে নিয়ে। আপাতত প্রজাপতির মতোই উঠতে উঠতে ঘুরতে ঘুরতে দেখি কোথায় যাওয়া যায়।

0: এই কাহিনী বা এই জীবনী সেটাও কিন্তু ওই প্রজাপতির মতোই উঠতে উঠতে আমাদেরও প্রত্যেকের ইচ্ছে করে উঠতে, ইচ্ছে করে ঘুরতে। আর প্রজাপতির মতোই কিন্তু উঠতে ঘুরতে আমরা সবাই চাই, বেড়াতে আমরা সবাই ভালোবাসি। আর গরম মানেই তো ছুটি, আর ছুটি মানেই হচ্ছে অবশ্যই বেরিয়ে পড়া বাইরে। তো কাজ থেকে ছুটি নিয়ে বেড়াতে যাওয়া মানেই হচ্ছে স্ট্রেস, আর স্ট্রেস থেকে রিলিফ পাওয়া এবং ছুটিয়ে আনন্দ করে অনেকটা অক্সিজেন নিয়ে আবারও আর কি এনার্জেটিক হয়ে কাজে ফিরে আসা। কিন্তু বেড়াতে গিয়েই তো হতে পারে আবার শরীর খারাপ, তখন পুরো বেড়ানোটাই কী হয়ে যাবে, একদম মাটি হয়ে যায়। তাই কিছু প্রিকশন নেওয়া কিন্তু মাস্ট। কী কী করলে বেড়াতে গিয়ে এই বিড়ম্বনাটা হঠাৎ করেই, মানে যে বিড়ম্বনাগুলো এসে হাজির হয় সেগুলোকে এড়ানো যায়, কী ভাবে ছোটদের ক্ষেত্রে একটু আলাদা কিভাবে আমরা টেক কেয়ার করব, বা অনেক সময় এমনটা হয় পাহাড়ি এলাকায় হয়তো গেছি, হিল এরিয়াতে গেছি, রাস্তায় যেই বাঁকগুলো ঘোরা হয় অমনি দেখি গাড়ির মধ্যে যারা বাকিটা রয়েছে সবাই বমি করছে, উল্টি পাল্টি করা একদম শুরু হয়ে যাচ্ছে, বা অনেকের হিল এরিয়াতে গিয়ে ডায়রিয়া হয়, পেটের প্রবলেম হয়, অনেকে এটা ফেস করেন বেড়াতে গিয়ে। তো সেক্ষেত্রে ডায়েট বা জলটা খাওয়া কিভাবে খাবে এই সমস্তগুলো একটু জানবো, আর তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা এই সমস্যাগুলোকে এড়িয়ে চলতে পারবো বেড়াতে যাওয়ার আগে, কোনো রকম কোনো ভ্যাকসিন যদি নেওয়ার থাকে বা কী ধরনের ইনফেকশন হতে পারে তার জন্য আগে থেকে কোনো সতর্কতা যদি আমরা নিতে পারি, তাহলে কিভাবে বিড়ম্বনা আমরা এড়াবো কাজ থেকে বিরতি নিয়ে, ছুটি নিয়ে ঘুরতে গিয়ে যাতে বিপত্তি না হয়, কি কি সতর্কতা আমাদের মেনে চলা উচিত, সেই সাজেশনস নেব, গাইডলাইন নেব আজকে হ্যালো ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 এফএম রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: হ্যাঁ, তোমাদের সবাইকে গুড মর্নিং।
0: তো প্রথমেই তো আমি মোটামুটি বললাম যে আমরা ঘুরতে যাওয়ার পরে আমাদের শরীর খারাপের কথা আমাদের আর কি মনেই থাকে না যে শরীর খারাপ হতে পারে যখন আমরা ঘুরতে যাই, কিন্তু ঘুরতে যাওয়ার সময়টা কিছুতেই আমাদের ঠিক থাকে না। এমন কি যারা রেগুলার বেসিসে ওষুধ খান, মানে প্রেশার বা সুগারের ওষুধ নেন, তারাও কিন্তু বেড়ানোর সময় সমস্ত ওষুধ টষুধ খেতে অনেক সময় ভুলে যান। তো কী আর কি করলে, আপনি আমাদের প্রথমেই যদি একটু বলেন যে বেড়াতে গেলেই সাধারণত শারীরিক কী কী সমস্যা হতে পারে তাকে অ্যাভয়েডই বা আমরা কীভাবে করবো, কী কী করলে আমরা এই বিড়ম্বনাটাতে এড়িয়ে ভালোভাবে বেড়াতে পারবো।
2: প্রথমে দেখো, বেড়াতে গেলে শারীরিক সমস্যা ডিপেন্ড করে কোথায় বেড়াতে যাচ্ছে তার উপর। ঠান্ডার জায়গায় গেলে একরকম, মরুভূমিতে গেলে একরকম, আবার যদি জলের জায়গায় মানে ওই সি স্পোর্ট, ওয়াটার স্পোর্ট এগুলোই মেইন ইন্টারেস্ট থাকে তাহলে আরেক রকম, সেইভাবে ব্যাপারটা ভ্যারি করে অবশ্যই। তো গরমের জায়গা বলতে মরুভূমিতে খুব বেশি লোক
0: যাবে না,
2: তো সেখানে গেলে ওই সানবার্ন, হিট স্ট্রোক বা সান অ্যালার্জি, ফটো অ্যালার্জি এগুলো রিস্ক হয়। আবার যদি কেউ ওয়াটার স্পোর্ট, আসলে সবাই কায়াকিং, ওয়াটার স্কুটার এগুলো সমস্ত করে, সেখান থেকে আবার জলবাহিত অসুখ যেমন টাইফয়েড এক্সেট্রা এগুলো হতে পারে। বা অন্যদিকে অবশ্যই অ্যালকোহল খেয়ে জলের জায়গায় কাছাকাছি যাওয়া একদমই উচিত নয়, সেটা তো সেপারেট, কারণ সেটা ডুবে যাওয়ার চান্স থাকে। এছাড়া জঙ্গল এর অনেকে বেড়াতে যান, আজকাল জঙ্গল সাফারিটা তো খুব কমন, জঙ্গলে গেলে সাবধান থাকতে হয় যে বিভিন্ন রকম পোকার কামড় থেকে, ম্যালেরিয়া ম্যালেরিয়া সেটা একটা রিস্ক থাকে, বা এছাড়া অন্যান্য টিক বর্ন ডিজিজ, লাইট বর্ন ডিজিজ সেগুলো রিস্ক থাকে। সুতরাং এই কোথায় বেড়াতে যাচ্ছ তার উপর, ঠান্ডার জায়গায় যেটা সব থেকে বেশি লোকে এখন যাবে গরমের সময়, সেই ঠান্ডার জায়গায় গেলে অবভিয়াসলি ইয়ে হতে পারে, ঠান্ডা লেগে যাওয়া, অ্যাজমার অ্যাটাক হওয়া, সিওপিডি অ্যাটাক হওয়া, ইনফেকশন, বা এই পাহাড়ের ঠান্ডা জায়গা মানে অবভিয়াসলি পাহাড়, পাহাড়ের জায়গায় গেলে সেখানে ডায়রিয়া, মানে ফুড পয়জনিং সেগুলোর রিস্ক থাকে, এরকম ভাবে ভ্যারি করে অ্যাকর্ডিং টু প্লেস। আর এছাড়া আমাদের তোমাদের শ্রোতাদের একটা বড় অংশ এখন ছুটি মানেই বিদেশে যান, বিদেশ বলতে কেউ যাচ্ছেন কেনিয়া, কেউ যাচ্ছেন ভিয়েতনাম, কেউ যাচ্ছেন নিউজিল্যান্ড, এগুলো খুব পপুলার ডেস্টিনেশন। তো সেইসব বিদেশে গেলে আবার বিদেশে স্পেসিফিক কিছু কিছু অসুখ থাকবে, যেমন দেখো ইবোলা মানে কঙ্গো, কঙ্গোতে যে বাঙালিরা খুব বেশি বেড়াতে যায় তা নয়, বাঙালিরা মূলত যায় হচ্ছে কেনিয়া, মাসাই মারা, সাউথ আফ্রিকা, মানে হাজার হাজার বাঙালি এখন যায়। তো সেইসব জায়গাতে আবার ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হয় কিছু কিছু জায়গায়, তো সেইগুলো মাথায় রাখতে হয়।
0: আচ্ছা,
2: এটা অবশ্য আফ্রিকা, সাউথ আমেরিকা এই দুটো দেশের জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিন।

0: তারা জানবেনি, কিন্তু যারা নতুন যাচ্ছেন তারা
1: একটু বলি যে বেড়াতে গেলে ভ্যাকসিন ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হয়। ইয়েলো ফিভারটা তো আফ্রিকা সাউথ আমেরিকা স্পেসিফিক, যারা একবার গেছেন 10 বছরের জন্য একটা ভ্যাকসিন নিতে হয় ভ্যালিড, কিন্তু এছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, এগুলো কিন্তু বেড়াতে যাওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে নেওয়া উচিত।
0: সেইটা অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলে তারপর সেটা
1: করতে হবে যে কাদের লাগবে, কোন বয়সের লোকেদের লাগবে, এগুলো এক কথায় আনসার দেওয়া যায়।
0: হ্যাঁ হ্যাঁ। আর এই যে বেড়াতে যাওয়ার সময় আমরা কি কি ওষুধ মোটামুটি সঙ্গে নিতে পারি, কোন ধরনের, বা বাইরে বেড়ানো মানেই তো সময় মতো রুটিন মতো আমাদের খাওয়া দাওয়াটা হয় না, তারপরে যারা ধরুন হজমের যাদের সমস্যা আছে, সে মানে আমরা যেটা করে থাকি আর কি, অনেক সময় হজমের সমস্যা হচ্ছে গ্যাস ভাবলাম এবং সঙ্গে সঙ্গে আমরা নিজেরা যেটা করে থাকি ট্যাবলেট খেতে শুরু করলাম, অথচ দেখা গেল ওটা গ্যাস নয়, ওটা হয়তো অম্বল হচ্ছে, অ্যান্টাসিড খাওয়ার দরকার ছিল, এইটা তো আমরা অনেক সময় বুঝি না, কিন্তু আমরা সেলফ মেডিকেশন করতে শুরু করি। হ্যাঁ, আমরাও গ্যাস বলে আমরা সেটাকে চালিয়ে দিই, একদমই তাই, একদমই, সেটা অনেক সময় হয়ে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে একটু আর কি মানে নিজে থেকে আগে থেকে কিভাবে সচেতন হতে পারি যদি একটু বলেন।
1: তুমি একটা কথা বললে না যে বেড়াতে গেলে রুটিন গন্ডগোল হয়,
0: হ্যাঁ,
1: তার একটা বড় কারণ হচ্ছে যে বাঙালিরা যে বেড়াতে যায় বেশিরভাগই যায় হচ্ছে টার্গেট ফুলফিল করতে, মানে একটা ধরো দিল্লি আগ্রা গেলাম, গিয়ে 10টা জিনিস দেখতে হবে, কারণ ফেসবুকে পোস্ট দিতে হবে,
0: সুতরাং
1: যে 3 দিনের মধ্যে না ঘুমিয়ে না খেয়ে দৌড়ে দৌড়ে
0: ঘুরতেই হবে,
1: জিনিস দেখবো। হ্যাঁ, মানে বেশিরভাগ বাঙালির বেড়ানোই আমি দেখেছি নট ফর এনজয়মেন্ট, বেসিক্যালি টার্গেট
0: ফুলফিল করার মতো, গেছি
1: পরিচয় পছন্দ আনসার করার মতো করে বাঙালিরা করে। তা ফলে কি হয়, বেসিক্যালি বেড়াতে যাওয়া মানে কিন্তু রিল্যাক্সেশন, বিদেশিরা যে বেড়াতে যায় ওরা কিন্তু জাস্ট গিয়ে রিল্যাক্স করে, একটু সি বাইডিং করে, জলের উপর নৌকো নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বাঙালিদের হচ্ছে 10টা স্পট কভার করবে। তুমি যদি বেড়াতে গিয়ে ধরো আমি বলছি তুমি অফিসে সারা বছর প্রচন্ড প্রেশারে কাজ করছো, তারপরে তুমি বেড়াতে গিয়েও 6টায় উঠে বাসে করে রওনা হচ্ছে, তাহলে সেই বেড়ানোর কোনো
0: মানে থাকছে না, কিন্তু আমরা সেটা ভুলে যাই।
1: হ্যাঁ, বেড়াতে গিয়ে তো একটু রিল্যাক্স করবে, মানে সকাল 11টায় উঠলে একটু রেস্ট নিলে, তো সেটা না করে বেড়ানোটা হয় আরো স্ট্রেস। এবং এটা কেন বলছি, কারণ এই যদি সত্যি তুমি কোথাও বেড়াতে যাও এবং বেড়াতে গিয়ে রোজই সকাল 6টা থেকে রাত্রি 10টা অব্দি জার্নি করো, তাহলে তোমার প্রেশার সুগার সবই বাড়বে, তোমার ডাইজেশনেও গন্ডগোল হবে, তোমার যদি মাইগ্রেন থাকে মাইগ্রেন অ্যাটাক হবে, এগুলো হবে। সেই জন্য আমি শ্রোতাদের বলবো ওইভাবে বেড়াবেন না, আর বিশেষ করে বিদেশে যারা যায় তাদের উদ্দেশ্য থাকে বিদেশে গিয়ে যে যেন সব কটা শট কভার করে এসে ফেসবুকে লিখতে পারি, সেইভাবে ঘুরবো, সেটাই উদ্দেশ্য থাকে বাংলাদেশে, এটা একদম মূল। তাহলে কি হয়, ওই প্যারিসে গিয়েও দেখবে সকাল 6টায় উঠে বাসে করে বেরোচ্ছে, তাহলে তো প্রেশার বাড়বে, সেটা তো কোনো মানে নেই। সুতরাং নিজের শরীরটা বুঝে প্রেশার সুগারের ওষুধ অবশ্যই নিয়ে যেতে হবে,
0: এবং সময় মতো সেটাকে খেতেও হবে, নিতেও হবে সেটা।
1: আপনার শরীর তো আর বেড়াতে গেছেন বলে চেঞ্জ হয়ে যায়নি, সুতরাং সুগার যেটা বেশি ছিল সেটা এখনো বেশিই আছে, প্রেশার যেটা বেশি ছিল বেশিই আছে। এটা কেন বলছি, হাই অল্টিচিউডে গেলে একটা অক্সিজেনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যে অক্সিজেন কমে গেল হঠাৎ করে। এবার এইটার জন্য কিছু কিছু ট্রাভেল কোম্পানি বা কিছু কিছু অনলাইন ম্যাগাজিন এবং ওয়েবসাইট একটা পার্টিকুলার ওষুধ প্রেসক্রাইব করেন, মানে প্রেসক্রাইব করেন মানে সাজেস্ট করেন, ওরা তো ডাক্তার নয়, ওরা প্রেসক্রাইব করতে পারে না। এবার ওষুধটার নাম আমি বলছি না, তোমার ইচ্ছা করুন। এবার অনেকে বলেন যে যাওয়ার 48 ঘন্টা আগে থেকে এই ওষুধটা দিনে 2, দিনে 3, দিনে 4 করে খান, তাহলে ঠিক থাকছে। এই ব্যাপারটা কিন্তু মানে সায়েন্টিফিক ভ্যালিডিটি খুব বেশি নেই। অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন যে আমার ট্রাভেলিং কোম্পানি থেকে লাস্ট মোমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে অমুক ওষুধটা শুরু করে দিন আপনি বেড়াতে যাওয়ার আগেই, তাহলে ওখানে গিয়ে ঠিক থাকবেন। এটা কতটা ঠিক আমার মেডিকেল পয়েন্ট অফ ভিউ বলা খুব মুশকিল। এবার আসল যেটা বটম লাইন সেটা হচ্ছে যে যদি হাই অল্টিচিউড উঠে অমরনাথ বা মানস সরোবর বা চারধাম বা তপোবনে উঠে, যদি অথবা ইউরোপে গেলে অ্যাল্পস বা ম্যাটারহর্নে উঠে যদি শ্বাসকষ্ট হয়, প্রথম কাজ হচ্ছে নেমে আসতে হবে।
0: আচ্ছা,
1: একদম, মানে ওখানে গিয়ে শ্বাসকষ্ট হলো, তারপরে আমি ওষুধ নিজে ডাক্তারি করে ওখানে ওষুধ খেয়ে শ্বাসকষ্ট কমিয়ে আমি লে লাদাখ 18,000 ফুট ঘুরবো, ওটা কিন্তু হবে না। শ্বাসকষ্ট হলে একটাই সলিউশন, সেটা হচ্ছে ইমিডিয়েট অল্টিটিউড থেকে নেমে আসতে হবে, এবং দরকার হলে নিচে নেমে এসে ভ্যালিতে হসপিটালে যেতে হবে। ওই ওষুধ অনেক পোর্টেবল অক্সিজেন ক্যারি করে, এটা খারাপ না, করতেই পারে।

0: কিন্তু এটা মনে রাখবেন, যেটা আমি শ্রোতাদের বলতে চাই, যে হাই অল্টিটিউডে শ্বাসকষ্ট হলে কতটা ম্যানেজ করা যাবে তার কিন্তু একটা গ্রস লিমিটেশন আছে। তারপরে কিন্তু আপনি ওষুধ মুঠো মুঠো খেয়ে শ্বাসকষ্ট কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে নেমে আসতে হবে, এটাই হচ্ছে মেইন কথা।
1: এছাড়া
0: তো তুমি বাকি যেগুলো বললে,

0: দুবাই দুবাইতে কিন্তু ওষুধ নিয়ে ঢুকতে দেয় না ওইভাবে, তো সেগুলো আবার ওইসব দেশে আরেকটা প্রবলেম আছে, ওইসব দেশে কিন্তু ওইভাবে ডাক্তার দেখানো যায় না। ইন্ডিয়াতে যেমন ইচ্ছা হলে যে ডাক্তার দেখানো যায়, ওইসব দেশে ইন্স্যুরেন্স না থাকলে মানে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে ডাক্তার দেখানো যায় না।
1: আচ্ছা,
0: মানে সুতরাং ওষুধ কেস থেকে নিয়ে যাওয়াই যেতে পারে,
1: অবশ্যই সঙ্গে প্রেসক্রিপশনটাও যেন থাকে,
0: কিন্তু কিন্তু তা বলে আমি যেটা বলবো অ্যান্টিবায়োটিক ফায়োটিক নেবেন না, কারণ ওগুলো আপনি তো ডোজ জানেন না, ডিউরেশন জানেন না, কি অসুখ হয়েছে জানেন না আপনি, ওই
1: কিন্তু আমাদের একটা স্বভাব আছে, আপনি ব্যথার কথাটা বললেন, হ্যাঁ বলুন, আচ্ছা এই যে ব্যথার কথাটা বললেন না, যে ব্যথার জন্য ওষুধ নেওয়া যেতে পারে, তো আমরা অনেক সময় যেটা হয় বেড়াতে গেলে আমরা হয়তো পাহাড়ে উঠছি, পেশিতে টান পড়লো, তো এটা খুব কমন ব্যাপার, তো সেক্ষেত্রে কি আমরা ওরাল মেডিসিন নেব নাকি অয়েনমেন্ট নাকি স্প্রে, যেটা আর কি হুট করে নাকি মেডিসিন প্যাচ যেগুলো এখন পাওয়া যায়?
0: তুমি এটা ভালো কোশ্চেন করলে, কেন আমি বলছি,
1: হ্যাঁ
0: ক্যানিস্টার কিন্তু অনেক সময় মানে লো প্রেশার লিক করতে পারে এবং কাজের সময় দেখবেন আর ওষুধ নেই,
1: আর নেই,
0: তার থেকে অয়েনমেন্ট বা ক্রিম নিয়ে যাওয়াটা সবসময় ভালো।
1: আচ্ছা, আমরা ওই যে অ্যান্টিবায়োটিক এর কথা আপনি বলছিলেন, যে আমাদের এই একটা আর কি অনেকেরই অভ্যেস আছে, আমার অমুক অমুক সিমটমস ছিল আগের বার, অতএব আমি এই অ্যান্টিবায়োটিকটা ক্যারি করেছি, আমি এটা আমার এই এখনো হচ্ছে, আমি খেয়ে নিতে শুরু করলাম, এবং দেখা গেল দুদিন পরে জ্বরটা থেমে গেল, আবার ওই মানে ওষুধপত্র আমরা আবার ফেলে দিলাম বা খেলাম না, এটাও তো আমরা অনেক সময় সেই ক্ষেত্রে বা মানে আপনি একদমই বারণ করছেন,
0: আমাদের চ্যানেলে আমি বহুবার বলেছি যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাওয়া বাড়িতে থাকলে উচিত না, বেড়াতে গেলে উচিত না,
1: হ্যাঁ ট্রাভেলের সময়
0: মানে মানে যে কথাটা বলতে চাই আমি সেটা হচ্ছে, যদি বেড়াতে গিয়ে শরীর খারাপ হয়, যেটা অনেকেরই হয়, তাহলে কিন্তু সেখানে বেড়ানো ছেড়ে হসপিটাল বা ডাক্তারের কাছেই যেতে হবে।
1: আচ্ছা,
0: আপনার ব্যাগের মধ্যে কয়েকটা ওষুধ নিয়ে গিয়ে আপনার শরীর খারাপ সেরে যাবে সেটা হবে না,
1: ঠিক,
0: এইটা লোককে একটু বুঝতে হবে যে বেড়াতে গিয়ে শরীর খারাপ হলেও তখন ডাক্তার দেখানোটাই প্রায়োরিটি, মানে ওই টিক বক্সে টিক দেওয়ার জন্য সব জায়গায় ঘুরে বেড়াতে হবে এর কোনো ভাবি নেই,
1: দেখতেই হবে, ছবি আমাকে তুলতেই হবে,
0: এসে লোককে বলার জন্য ভ্যাকেশনের ছবি দেখানোর জন্য করা, ওদের নিজের শরীর খারাপ,
1: এটা নয়
0: ভ্যাকেশন মানে শরীর খারাপ বাড়ানো না,
1: ছুটি মানে ছুটি একদম,
0: আমাদের ক্ষেত্রে আমি ওটাই লোককে বলছি যে বলেন না বেড়াতে গিয়ে প্রেশার বেড়ে গেল, সুগার বেড়ে গেল, তার কারণ হচ্ছে এইগুলো, বেড়াতে গিয়ে নর্মাল লাইফের থেকে ডবল স্ট্রেস, কিন্তু তাহলে আমি আবার বটম লাইনটা বলে দিচ্ছি, আপনার যা যা ওষুধ চলে, থাইরয়েড সুগার প্রেশার কোলেস্ট্রল ঘুমের ওষুধ নার্ভের ওষুধ যা যা চলে, বেড়াতে গিয়ে প্রত্যেকটা ওষুধ সেম ডোজেই চলবে, যাদের ইনসুলিন চলে বেড়াতে গিয়ে ইনসুলিনও সেম ডোজে চলবে, ইনসুলিন আপনি কিভাবে ক্যারি করবেন সেটা আপনি চিকিৎসকের সঙ্গে কথা বলে, দরকার হলে একটা কোল্ড বক্স কোল্ড ফ্লাস্কে করে ইনসুলিন নিয়ে যেতে হবে, এটা কোনো অল্টারনেটিভ নেই, অনেকে আমার বলেন যে আমি আমি 15 দিনের জন্য ধরো ইউরোপ বেড়াতে যাচ্ছি, 15 দিনের জন্য আপনি আমাকে ওষুধ দিয়ে দিন, আমি এতদিন ইনসুলিন চলছিল, আমি ফিরে এসে আবার ইনসুলিন নেব, সেটা আনসারটা খুব সিম্পল যে আপনাকে বেড়াতে গেলে ইনসুলিন ক্যারি করার রেসপন্সিবিলিটি নিতে হবে, আপনি ইউরোপ বেড়াতে যাচ্ছেন
1: ওষুধ খাবো আমি উনি ওরাল সেটা হবে না, হ্যাঁ যেটা আপনি করছেন সেটা
0: বলেন যে ইউরোপের এয়ারপোর্টে ঝামেলা করবে ইনসুলিন ক্যারি করা, সেটা আমার দায়িত্ব নয়, আমার প্রেসক্রিপশন ইনসুলিন সেটা আপনাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে,
1: ঠিক ঠিক। আমরা তো একদম শেষেও পেয়ে গেলাম আপনার কাছ থেকে যে গাইডলাইনটা যেটা আমাদের দরকার সেটাও পেয়ে গেছি, মোটামুটি সবই আমরা শুনলাম, তো শরীর ফিট রেখে ভালো করে ঘুরে আসার জন্য একদম টিপস,
0: খাওয়া দাওয়া নিয়ে আরেকটা কথা বলে দিই, দেখো খাওয়া দাওয়া ব্যাপারটাও তো বেড়াতে গিয়ে উল্টো পাল্টা হয়,
1: হ্যাঁ একদমই তাই, এবং আরো একটা আমাদের থাকে টেন্ডেন্সি যে এই খাবারটা ওই জায়গার বিখ্যাত অতএব আমায় খেতেই হবে, আমার শরীর ভালো লাগুক আর না লাগুক,
0: কিন্তু তা বলে আপনি যদি একাই খেয়ে নেন তাহলে আপনার অবস্থা খারাপ হবে, আমার ভালো লাগছে কিন্তু এবার তারপরে নিজের কন্ট্রোলটা এলো যে না আমি ভালো লাগছে, আমি কতটা খেলে আমার পেট খারাপ হবে না বা আমার সুগার বাড়বে না বা আমার অন্য প্রবলেম হবে না সেটা আমাকে বুঝতে হবে,

0: ফুড ট্রেলে যাওয়াটা তো এখন মানে ইয়াং জেনজির একটা খুব পপুলার ট্রেন্ড, সেটা বন্ধ করবো কেন বলো তো? সারা ইউরোপেই প্রমোট করছে ওরা ওদের ট্র্যাডিশনাল ফুড। কিন্তু ওই যে আমি প্রথমে যে কথা বলেছি ওটা নিয়ে শেষ করি, জাপানে যেমন অনেক জায়গায় সি ফুড পাওয়া যায়, যে সি ফুড সবার
1: সহ্য হয় না অনেকে।
0: হ্যাঁ, তারপরে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো লাইসেন্স, অনেক আছে যেগুলো লাইসেন্স নয়,
1: আমাকে বুঝে শুনে সেটা খেতে হবে অবশ্যই।
0: হ্যাঁ, রংচঙে মাছ বা ইন্টারনেটে দেখলাম খুব ভালো, মানে গুগল রিভিউ দেখে খেয়ে নিলাম, এটা উচিত না।
1: ঠিক ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ।
0: কনজারভেটিভ ওয়েতে যদি মানে একটু কনজারভেটিভ ওয়েতে ঘুরতে পারলে ঘোরাটাও ভালো হয়, আর এই ধরনের অনাবশ্যক ঝামেলাগুলো অ্যাভয়েড করা যায়।
1: ঠিক ঠিক।
0: আর আরেকটা হচ্ছে, দেখুন লাস্ট কথা বলি, ইন্টারনেটে আজকাল তো সবই পাওয়া যায়, সুতরাং কোথাও যাওয়ার আগে সেখানে কি কি হেলথ প্রবলেম হতে পারে একটু সার্চ দিলেই বেরিয়ে যাবে, সেইগুলো জেনে নিয়ে একটু প্রিকশন নিয়ে যাবে। যেমন ধরুন কোথাও একটা হয়তো দেখলেন যে আপনার ফুড পয়জনিং এর চান্স বেশি, তাই সেই জায়গাটাই সাবধান থাকবেন, ইন্টারনেটে তো সবই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কোথাও জেনে যাবেন, এই তো ব্যাপার।
1: থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে আপনি আমাদের লিসনারদের যে গাইড করলেন, একদম মানে এত সুন্দর করে পুরো পুঙ্খানুপুঙ্খ সুন্দর করে বলে দিলেন, ধন্যবাদ আপনাকে, আবার কথা হবে অন্য কোনো দিন। হ্যাঁ হ্যাঁ।
2: হ্যালো ডক্টর,
1: আজকে আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। খুব সুন্দর করে আমরা আজকে কিন্তু তাঁর কাছ থেকে শুনলাম যে কিভাবে সুস্থ শরীরে প্ল্যান মতো ঘুরে আসা যেতে পারে, অসুস্থ হলেই বা আমরা কী করতে পারি, যে নিজে নিজে ডাক্তারি নয়, সঙ্গে সঙ্গে কোথাও হেলথ যে ছোটোখাটো হলেও কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তো থাকে, তো সেখানে গিয়ে আমরা কিন্তু তাদের গাইডলাইন নেব এবং দরকার পড়লে হসপিটালে ভর্তি হওয়ার দিকেও কিন্তু যেতে হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে কেউ একটা বললো আর আমার হাতে ওষুধ দিয়ে দিল, অমনি সেলফ মেডিকেশন আমি শুরু করে দিলাম, এটা নয়। ভালো করে শরীর ফিট রেখে বেরিয়ে আসার জন্য এই টিপসগুলো আমাদের অবশ্যই মানতে হবে, যেগুলো আমাদেরকে গাইড করলেন ডক্টর রুদ্রজিৎ পাল। তাহলে এখন আর কি হতে পারে বলো তো? এখন একটু আগে প্রজাপতির মতো উঠতে উঠতে ঘুরতে ঘুরতে যখন ডক্টরের কাছে চলে এলাম, এখন এবারে একটু টয় ট্রেনে চড়ে আমরা দার্জিলিংটাও ঘুরে নিতে পারি।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে 39 মিনিট হয়ে 12 সেকেন্ড, তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। দেখো আজকে হচ্ছে বায়োডাইভার্সিটি ডে, আর এই বায়োডাইভার্সিটি ডে তেই তুমি শুধু না, তুমি আমি আমরা সবাই কিন্তু আজকে শপথ নিতে পারি, আমরা প্রত্যেকে আজকে কিছু রিটার্ন গিফট দিতে পারি। কারণ পৃথিবী আমাদেরকে কত কিছু দিচ্ছে বলতো, অক্সিজেন দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, আমাদের থাকতে দিচ্ছে, আমাদের আগলে রেখেছে, আমাদের যত্নে রেখেছে, আর সেই পৃথিবীকে তুমি আমি কিছুই দিই না, কিন্তু আজকে আমরা রিটার্ন গিফট কিছু না কিছু দেবই দেব। তো সেটা কী কী দিচ্ছ সেটা সকাল থেকে জানাচ্ছ, কী কী কাজ করে তুমি কৃতজ্ঞতা বা স্যালিউট জানাবে আজকে পৃথিবীকে সেটা শেয়ার করছো 9903655992। সঙ্গে কিন্তু যেটা বলছো সেটা হচ্ছে আজকে যদি তুমি আজকে একদিনের জন্য যদি পৃথিবীর বস হয়ে যাও তাহলে কোন নিয়মটা তুমি পৃথিবীতে চালু করবে সেটাও তুমি জানাচ্ছ। সঙ্গে তুমি আবার বলছো তোমার আমার হাতে যেমন মোবাইল থাকে, আমরা হোয়াটসঅ্যাপে স্টেটাস দিই, তো সেরকম গাছ যদি তুমি হয়ে যাও তাহলে তুমি সেখানে কী বা স্টেটাস দেবে, সঙ্গে একটা ক্যাচি টাচি স্লোগানও কিন্তু তুমি আমাকে সেন্ড করছো 9903655992। তো আমি এবারে তোমাকে যেটা বলবো, এই যে পলিউশন পলিউশন করে তো আমরা জেরবার, আর দূষণ যখন মাত্রা ছাড়া তখন না বেজিংয়ে মেট্রো স্টেশনে প্লাস্টিকের বাটল ফেরত দিলে মিলছে মেট্রো টিকিট। শুধু তাই নয়, ইস্তানবুলেও আরও মানে গুছিয়ে তারা প্ল্যানটা করেছে। ইস্তানবুলে আবার মেট্রো কার্ডে জমা হয় ক্রেডিট, প্লাস্টিকের বাটল ফেরত দিলেই কিন্তু সেখানে সেই ক্রেডিটটা, মেট্রোতে শুধু নয় যে কোনো ভেহিকলসে, যে কোনো যানবাহনে প্যাসেঞ্জার হতে পারবে তুমি, সেটা ওই প্লাস্টিকের বাটলটা ফেরত দিলেই। আবার অস্ট্রেলিয়ার সিডনিতে বসেছে রিভার্স ভেন্ডিং মেশিন, সেখানে প্লাস্টিকের বাটল শুধু নয়, প্লাস্টিকের তৈরি যে কোনো আইটেম, যে কোনো কন্টেইনার, সেগুলো ফেরত দিলেই কিন্তু সেখান থেকে আবার মেলে মুভি টিকিট এবং নানা রকম ডেলিশিয়াস খাবার। আর লখনৌতেও প্লাস্টিক বাটল ফেরত দিলেই পেট ভরানো খাবার দাবার মিলছে। আরে বাবা, আমি তোমার কাছে ফেরত চাইছি না কোনো কিছু, আমি চাইছি জাস্ট একটু সচেতন করতে, একটু সচেতন হতে, যাতে কিনা প্লাস্টিক মুক্ত পলিউশন ফ্রি শহর হয় তোমার আমার এই শহর কলকাতা, বা তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়া। এই যে এখন যেমনটা হচ্ছে রেড রোডে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে পকেট বাগান হচ্ছে, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বেহালার থেকে আমাকে উৎপল কি বলছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করবো। বেহালা থেকে উৎপল বলছে পৃথিবী ছেড়ে যদি যেতে হয় তাহলে ও চলে যাবে সোজা প্লুটোতে, না আমরা পৃথিবীতেই থাকবো, আর সেই জন্যই তো পৃথিবীতে থাকবো বলেই কিন্তু পৃথিবীর বসও তোমাকে আজকে বানিয়ে দিয়েছি। তো একদিনের জন্য বস হলে উৎপল কি করবে, প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে পেট্রোল বা ডিজেল যে গাড়ি, সেই গাড়িগুলোর বদলে সৌরবিদ্যুৎ বা সোলার চালিত যে গাড়ি হবে সেগুলো ইউজ করবে, মানে ইকো ফ্রেন্ডলি গাড়ি হবে, চলবে, তবে পকেট ফ্রেন্ডলি প্রাইসটা হবে, প্রত্যেককে বাধ্য করবে সেটা কিনতে। আর গিফট, রিটার্ন গিফট, সময় পেলে যত গাছ মানে ফুল গাছ নিচে অনেক আগাছা যেগুলো জন্মায় সেগুলো নিয়ম করে সপ্তাহে একদিন পরিষ্কার করবে, বাহ খুব ভালো। আর ও যদি উৎপল যদি গাছ হয় তাহলে ওর স্টেটাসটা কি হবে, আমি যদি কৃষ্ণচূড়া হতাম তাহলে রাধাচূড়াকে টেনে একটা সেলফি তুলে স্টেটাস দিতাম, আর স্লোগান বাপরে বাপ কি সাংঘাতিকভাবে স্টেটাসটাও দিত সেটাও বলেছে, আর তার সঙ্গে স্লোগানটাও বলেছে উন্নত পরিবেশ উন্নত ভবিষ্যৎ বাঁচাতে পারি যদি আমরা মানুষকে সচেতন করতে পারি। উৎপল মাইতি বেহালা থেকে আমাকে কিন্তু তার পুরো পরিবেশ কথা সেন্ড করে দিয়েছে। এরপরে আমি কোথায় যাচ্ছি, শাওন, বারাসাত থেকে শাওন কি বলছে, পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, যে লাইন দুটো আমি প্রথম দিয়েছিলাম স্লোগানে, তারপরের সঙ্গে কি ও যোগ করছে, পৃথিবী না থাকলে ভাই কোথায় আর যাবি, কারণ নেই তো কোনো প্ল্যানেট বি। হ্যাঁ ঠিক তাই, সেজন্যই পৃথিবীতে থাকতে হবে, পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। আর যদি একদিনের জন্য শাওন আমাদের পৃথিবীর বস হয় তাহলে ওই দিনের জন্য নিয়ম হবে এটাই যে নো ইউজ সিঙ্গল ইউজ প্লাস্টিক, 50% লেস ইউজ অফ ফসল ফুয়েল।

বাহ খুব ভালো, একটা গাছ কাটলে দুটো গাছ অবশ্যই অবশ্যই লাগাতে হবে, আর তারা বড় না হওয়া অবধি দেখাশোনা তোমাকেই করতে হবে, আর 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো যাবে না। বাহ দারুণ ব্যাপার, যখন 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসিটা অন করা যাবে না, একদম 24-এর ওপরেই রাখতে হবে। আর ও যদি গাছ হয় আমাদের শাওন, তাহলে ওর হোয়াটসঅ্যাপ স্টেটাস হবে যেটা, সেটা হচ্ছে ভগবান না পৃথিবীকে একমাত্র আমিই পারি বাঁচাতে, এটাই হবে ওর স্টেটাস যদি ও গাছ হয়। খুব ভালো, খুব ভালো লাগলো। পৃথিবীকে রিটার্ন গিফট হিসেবে আমাদের শাওন যেটা দেবে, প্লাস্টিক ও মানে দেয়, সেটা হচ্ছে প্লাস্টিক কখনোই ফেলে না, জলের অপচয় করে না, বাইসাইকেল ব্যবহার করে, বিদ্যুতের অপচয় বন্ধ করে, নিজের কার্বন ফুটপ্রিন্ট কমানোর যতটা সম্ভব সেটা চেষ্টা করে। বাহ দারুণ, থ্যাংকস আ লট শাওন, এত সুন্দর করে তুমি আমাদেরকে সেন্ড করেছো তোমার কথা। গৌতমদা কিষানগঞ্জ থেকে কি বলছেন? গৌতমদা বলছেন, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর আগামী প্রজন্মের জন্য খুব দরকারি, একদমই তাই। স্টেটাস হবে যেটা গাছ যদি হন আমাদের আর কি গৌতমদা, তাহলে অবশ্যই যেটা হবে, নবজাত শিশুরা গাছকে জড়িয়ে ধরে রেখেছে, এটাই হবে তার ছবিতে দিয়ে স্টেটাসটা। আর ক্যাপশনে লেখা থাকবে, আমরাও এই বসুন্ধরায় থাকতে আর বাঁচতে চাই। ভাগলপুরের একটা গ্রামে ভ্রূণ হত্যার প্রচুর হতো, সেখানকার গ্রামবাসীরা একটা উপায় করলো যে মেয়ে শিশুর জন্ম হলেই সেখানে কমসে কম 12টা গাছ লাগাতে হবে। ঠিক রাজস্থানেও কিন্তু এরকম আছে, 65টা করে একটা মেয়ে হলে 65টা গাছ লাগাতে হবে। তো এই কাজটা ভাগলপুরেও রয়েছে, বেশ ভালো লাগলো জানতে পেরে। আর এই কাজটা হওয়ার জন্য যখন মেয়ের বিয়ের বয়স হয় তখন খরচটা ওই গাছই দিয়ে দেবে, একদমই তাই। রাজস্থানেও কিন্তু এই নিয়মটাই চালু আছে। খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে, আপনার বার্তা পেয়ে। আমি গাছ হলে আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস হবে মৌমিতা না, জোড়া মন্দির গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনা থেকে আমাকে যে বলছে তার আর কি স্টেটাস হবে কি, সেভ মি সেভ ফর ইওর লাইফ। কুমার শঙ্কর বাড়ুই এই মেসেজ ও পাঠিয়েছে, কিন্তু পৃথিবীর বস হলে কি করবে সেটা কিন্তু আমাকে জানায়নি। এরপর আমাকে কে মেসেজ করেছে, বাউরিয়া থেকে রিঙ্কু। রিঙ্কু কি বলছে, পৃথিবীর বস হলে বলবে আমি নদীতে, আচ্ছা আমায় নদীতে ফেলো না, আমার নদীতে ফেলো না বর্জ্য, জল হবে নির্মল, বাঁচবো তুমি আমি আমরা সবাই। এটা হবে পৃথিবীর বস হলে এই নিয়মটা চালু করবে। আর গাছেরও প্রাণ আছে, তাই গাছ কেটো না, পরিবেশ রক্ষা হবে, এটাই হচ্ছে আমার কামনা। এটা হবে হচ্ছে যদি গাছ হয় তাহলে ওর স্টেটাস হবে কিন্তু এইটা। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি, 7 সকাল থেকে তোমার সঙ্গেই পথ চলছি, তোমার সঞ্চালন আমার খুব ভালো লাগে। কে বলছো গো? সোমেন, আচ্ছা সোমেন যাদবপুর থেকে আমাকে এই মেসেজ করেছে, থ্যাংকস আ লট সোমেন আমার সঙ্গে সকাল থেকে থাকার জন্য। সোমেন যেটা বলছে, পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি যদি প্লাস্টিক বর্জন করে, বৃক্ষছেদন বন্ধ করে, অজস্র গাছ রোপণ করতে পারি। বাহ দারুণ কিন্তু এই স্লোগানটা হয়েছে। আর স্টেটাস হিসেবে গাছের ছবিটাকে মানুষের সঙ্গে এমনভাবে দেখাতে চায় যে গাছের যেমন প্রাণ আছে মানুষের তেমন প্রাণ আছে, আমরা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক এমনভাবে ওই কল্পনাটা করে নিতে হবে, এমনই কিন্তু স্টেটাস দেবে। বাহ খুব ভালো। আর একদিনের জন্য যদি পৃথিবীর বস হয় তাহলে আইন হবে কি, প্লাস্টিক ব্যবহার করা একদম যাবে না, গাছ একদম কাটা যাবে না। সোমেন যাদবপুর থেকে কিন্তু আমাদের পৃথিবীর বস হয়ে কিন্তু জানিয়ে দিয়েছে তার সমস্ত কথা। এরপরে আমাকে কে পাঠিয়েছে, ও মা হলদিয়া থেকে সৌরভ, কিন্তু কি বলছে, ব্যান কর, আচ্ছা চীনের মতো ব্যান করে দেবে যত প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলো, এটা কিন্তু ও জানিয়ে দিয়েছে এক কথায় একটা লাইনে কিন্তু ও আমাদেরকে শেয়ার করেছে। এবারে আমি সোজা যাচ্ছি কোথায়, শঙ্করদার কাছে, কারণ বারাসাতে শঙ্করদা রয়েছেন। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন, যদি আমি হই এই পৃথিবীর একদিনের বস অথবা রাজা, ধরণীমায় সম্পদ লুট করে তাদের কোষাগার তুলছে ভরে, সবাইকে আমি ধরে ধরে দেব কঠিন সাজা, করব নিয়ম জারি সব মানুষের প্রতি, সবুজায়ন করবে ধরণী না করে তার ক্ষতি, জলাভূমি বোঝাবে না বন্ধ জল অপচয়, প্লাস্টিক করো বর্জন যত্রতত্র, জঞ্জাল ফেলা নয়, পৃথিবী ছেড়ে যাব না কোথাও, থাকবই ধরণীতে, মায়ের আঁচলের ছায়ার মতো দেব তাকে ভরিয়ে দিতে, বিশাল এক মহিরুও হব, মানুষ বসবে ছায়া তলে, শাখে শাখে পাখির নীড় ভরবে ওদের কাকলি কোলাহলে, ঝড় তুফান আটকে দেব, শীতল করব রবির তাপে, গাছ হলে এটাই আমি স্ট্যাটাস দেব হোয়াটসঅ্যাপে। আর স্লোগান, পরিবেশ আমি বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, সকলে মিলে এসো একসাথে, হাতে হাত মোড়া ধরি, মায়ের আঁচলের ছায়ার মতো এক নতুন পৃথিবী গড়ি, জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ। এই সুন্দর করে পুরো প্যাকেজটা, মানে পুরো পরিবেশ কথা স্লোগান সমস্ত কিছু পাঠিয়েছেন আমাদের শঙ্করদা বারাসাত থেকে। ওরে বাস, প্রচুর প্রচুর কিন্তু এখনো মেসেজ রয়েছে, অবশ্যই শেয়ার করে দিই। SSD, হ্যাঁ শ্যাম সুন্দর দা, বাপরে বাপ কি স্টাইল করে দিচ্ছে আজকাল SSD শ্যাম সুন্দর দা, নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে ছন্দে বেঁধে কিন্তু তিনিও গোটা কথা পাঠিয়ে দিয়েছেন, গোটা পরিবেশ কথা আর কি। একদিনের বস হলে জনগণকে দেব নির্দেশ, রোপণ করুন একটি গাছ, বাঁচাতে

আমাদের পরিবেশ, গাছের অন্তরে প্রবেশ করে মোবাইলে দেব স্ট্যাটাস, আমারও প্রাণ আছে তবুও কাটছো কেন বারো মাস, বই খুলে দেখো সবাই মোড়া আনন্দে হাসি দুঃখে পাই আফসোস, প্রমাণ দিয়ে গিয়েছিলেন তোমাদের সেই জগদীশচন্দ্র বোস, পৃথিবী ছেড়ে যেতে চাই সবুজের মাঝারে, গাছেরা যেখানে সুখে আছে আঘাত হানে না মানুষ বারে বারে, পরিবেশকে আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী বানাতে পারি, স্বার্থপরতা দূরে রেখে সবুজকে রক্ষা করতে পারি। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে করছি আবেদন, সমস্ত জীব বেঁচে থাক, সুস্থ হোক সবার জীবন। কি বলি বলুন তো, কুর্নিশ জানাবো, স্যালিউট জানাবো, না প্রণাম জানাবো, বুঝতেই পারছি না। এত সুন্দর করে পাঠিয়েছেন, পুরো পরিবেশ কথাটা ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো। এর মধ্যে আবার কে আবার ভয়েস মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজ নয়, যা লিখবেন সেটা লিখে পাঠাবেন এবং অবশ্যই অবশ্যই টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতেই পারেন। 9903659992 হার্ট করে খোলা, এখন আর কোনো কথা হতেই পারে না। তাহলে এখন কি হতে পারে? এখন যেটা হতে পারে সেটা হচ্ছে কথার বদলে পরপর তিনটে গান আসতে পারে, যে গানগুলো সত্যি সত্যি ভীষণ ভীষণ হিট। FM Rainbow তে 3

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: 9টা বেজে 55 মিনিট হয়ে 48 সেকেন্ড হয়ে গেল। পরপর তিনটে হিট গান রেখেছিলাম তোমার জন্য গানের হ্যাট্রিকে, তিনেককে তিন গানের হ্যাট্রিক, যে গানগুলো সত্যি সত্যি মন ছুঁয়ে দিল আমাদেরকে প্রত্যেকেরই। শুধু মন হৃদয় ছুঁয়ে দেওয়া না, তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেই গানগুলো মনেও থেকে যাওয়ার মতনই কিন্তু গান আজকে তুমি শুনলে। আর এই মুহূর্তে কিন্তু আমার চোখ যাচ্ছে যে আমার 9টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড হয়ে গেল কথা বলতে বলতে, ঠিক সেরকমই কিন্তু চোখ যাচ্ছে 9903655992 এর দিকে। কারণ সুখেন্দুদা গুরুপল্লী শান্তিনিকেতন থেকে একদম শেষ মুহূর্তে আমাকে মেসেজ করেছেন, কি বলছেন দেখি। পরিবেশ আমরা বাঁচাতে পারি, সুন্দর পৃথিবী গড়তে পারি, মানবিক আইন হলে জারি, পরিবেশের সমাধান হবে তাড়াতাড়ি। বাহ, আমার হাতে আসলে ক্ষমতা, সকলকে বোঝাবো মাটি, সকল মৌলের ভাণ্ডার শেথা, যা সোনার থেকেও খাঁটি, গাছের ডালে পাখির নীর, দেখাবো দুটি কচি ছানা, গাছ কাটা ভালো নয়, মনে করবেই মানা, মন করবেই করবে মানা। বাহ, খুব ভালো লাগলো। এই ছন্দে বেঁধে পুরো তিনিও কিন্তু পাঠিয়ে দিয়েছেন তাঁর কথা, খুব খুব ভালো লাগলো। এর পরে আমাকে কে এটা, আচ্ছা এই শুধু শুধু মেসেজগুলো এমনি কোনো কথা না বলে শুধু এইটুকু, আচ্ছা না একদম লাস্ট মুহূর্তে পেলাম শান্তিপুর নদিয়া থেকে বাবুল, আমি গাছ খুব ভালোবাসি, আমার বাড়িতে আম কাঁঠাল লেবু গাছ আছে, এছাড়াও বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ারের গাছ আছে, কিন্তু আমার পাশের বাড়ির ভদ্রলোক আমায় খুব হিংসা করে, উমা তার বাড়িতে দুটো গাছ লাগিয়ে রেখে এসো, তিনি নিশ্চয়ই তোমাকে হিংসা থেকে আশীর্বাদ করবেন, সেজন্য অনেক গাছ আমার কাটতে হয়েছে ওই লোকের জন্য, তাই আমি বলবো যে একটি গাছ একটি প্রাণ, একদমই তাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি পৃথিবীর বস হলে কি করতে, সেই সমস্ত কথাগুলো কিন্তু আমাকে জানালে না। মণিকাঞ্চন দত্ত হায়দ্রাবাদ থেকে একদম লাস্ট মুহূর্তে, আজ জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আমার আবেগপূর্ণ হৃদয়স্পর্শী অনুষ্ঠানটা সত্যি মন ছুঁয়ে গেল, থ্যাংকস আ লট, আজকে প্রথম আপনাকে আমি পেলাম, অথচ একদম শেষ মুহূর্তে, কি আর বলি বলুন তো, সময়টাও তো এদিকে একদম শেষ হয়ে যাচ্ছে, আমারও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। শুধু বিনোদন দেয় না এই অনুষ্ঠান, খুব প্রশংসনীয়, মানুষের মনে সচেতনতা সৃষ্টি করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব মনে করি।

দিচ্ছে, আপনার উপস্থাপনা ভাবনা বার্তা সত্যি অসাধারণ লেগেছে, থ্যাংকস আ লট। এই একদম শেষ মুহূর্তে নিজের নামে এরকম একটা সার্টিফিকেট পেয়ে এবং প্রথম যাকে পেলাম আমি আজকে মেসেজে লিসনার হিসেবে, আমার খুব ভালো লাগছে নিজেরও। তো এরপরে যেটা বলছেন, রেডিওর মাধ্যমে এত সুন্দর মানবিক একটা সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এভাবেই মানুষের মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান উপহার দিয়ে আমাদের অনুপ্রাণিত করে যান। মণিকাঞ্চন দত্ত হায়দ্রাবাদ থেকে মেসেজ সেন্ড করেছেন। আর এদিকে 9:58 হয়ে গেছে, কথায় কথায় বোঝাই যায়নি সময় প্রায় শেষ, কথায় গানে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকে আমি যাচ্ছি চলে, বলছি টাটা বাই বাই। FM রেইনবোর সঙ্গে তোমার প্রতিদিন থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল সাইপ্রাসের প্রেসিডেন্ট ভারতে এসে পৌঁছেছেন। মাউন্ট এভারেস্ট জয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর অল উওম্যান মাউন্টেনিয়ারিং দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে আজ তিনি লেখেন, নারী শক্তির এই সাফল্য BSF-এর অপরাজেয় শক্তির কথা প্রমাণ করে। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহান 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। মুজাফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ বুরহান সেখানেই গুলিবিদ্ধ হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক নিরলস প্রচেষ্টায় তৎকালীন সমাজের সতীদাহ প্রথা রদ করা সম্ভব হয়েছিল। রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক বলে উল্লেখ করা হয়। সমাজ সংস্কারক হিসেবে নারীর অধিকার প্রতিষ্ঠার কাজেও ব্রতী হয়েছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের প্রায় প্রতিটি জেলাতেই গরম ও অস্বস্তিকর এবং উপকূলীয় জেলাগুলিতে ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। গত রাতেই তিনি নতুন দিল্লি যান, সেখানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। ফলতার পুনর্নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত 88.13% ভোট পড়েছে। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। একটি হলে 20টি টেবিলে মোট 21 রাউন্ড গণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক মামলার শুনানি হতে পারে। কয়লা পাচার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে অভিযান চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে বাধা দেবার অভিযোগ তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আজ সওয়াল করার কথা। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। এই সম্পর্কিত 11টি মামলার শুনানিতে গতকাল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি মামলা ছাড়া কার্যত সব মামলাই খারিজ করে দিয়েছে। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপরেই ছেড়ে দিয়েছে কোর্ট। ট্রেন চলাচল এবং রেল পরিকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক কয়েকটি অপ্রীতিকর ঘটনায় রেলমন্ত্রক যাত্রীদের সফরকালে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন কোনো ব্যক্তির কাজকর্ম চোখে পড়লে অবিলম্বে 139 হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে বলা হয়েছে। নতুন দিল্লির রেলভবনে গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর এই আবেদন জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং জেলায় রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অস্বস্তিকর এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক অনির রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত

0: করতে কাজই হ্যাঁ।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান্দরিয়া গান্দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: আজকের গান্দরিয়ায় আপনাদের সাথে আমি মধুমিতা,
4: আর আমি সোমা। স্টুডিওর ঘড়ি যেখানে বলছে 11টা বেজে অলরেডি 3 মিনিট হয়ে গেছে, প্রায় 4 মিনিট। আর এই সময়টা আপনারা যারা FM রেইনবো শোনেন এবং গান্দরিয়া শোনেন তারা তো উন্মুখ হয়ে থাকেন, তাই না? ঠিক 11টা থেকেই আপনারা অধীরাগ্রহে অপেক্ষা করতে থাকেন কখন গান্দরিয়া শুরু হবে। আর আজকের গান্দরিয়া নিয়ে আমরা দুই বন্ধু চলে এসেছি, সোমা আর মধুমিতা। হ্যাঁ, আর আজকে গান্দরিয়া মানে আজকে কি বার, সবাই নিশ্চয় মনে পড়ে গেছে আজকে কি বার। আজকে হচ্ছে ভাজা দিন, মানে শুক্রবার, ঠিক ফ্রাইডে। তো শুক্রবার কি আছে বলো মধুমিতা?
3: কিরকম একটা প্রশ্নের মতো হলো না বিষয়টা,
4: খুব কঠিন প্রশ্ন করে দিয়েছি।
3: আমার চাইতে শ্রোতা বন্ধুরা এক্ষুনি উত্তর দিতে পারলে টপ টপ টপ করে।
4: এক্ষুনি যদি বলতাম যে এটা ফোন ইন, আজকে কি বার, আজকে কি হয়, গান্দরিয়ায় কি হয়, সঙ্গে সঙ্গে ফোনে ব্লিঙ্ক করতে শুরু করে দিতে। এক্স্যাক্টলি।
3: তা আমার ক্ষেত্রে দেখুন, এরকম একটা প্রশ্নবাণের মধ্যে দিয়ে যদি
4: বান একেবারে ছুড়ে দিয়েছি, কিন্তু
3: যেদিন যাত্রাটা শুরু হয় আমার মনে হচ্ছে চশমা টশমা খুলে টুলে রেখে দেখে বেশ একটু গপ্পে মশগুল হয়ে পড়ি, যে গল্পে থাকবে কাজী নজরুল ইসলাম। আর একটা ছোট্ট ভাবনা যে রাখছি না তা নয়, তা হলো কাজী নজরুল ইসলাম নাটকের জন্য অনেক গান লিখেছিলেন, সেই গল্পটা টুকরো টুকরো করে তুলে ধরবার চেষ্টা করব।
4: আসলে আমরা তো সবসময় গল্পে থাকতে ভালোবাসি, সবাই কিন্তু বেশ একটু গল্প গুজবে থাকতে ভালোবাসেন, আর গান্দরিয়াতে ছোট্ট ছোট্ট গল্প আপনাদের জন্য আমরা নিয়ে আসি। আর সেখানে থাকে বেশ কিছু ইনফরমেশন যেমন থাকে, তার পাশাপাশি কিছু মজাদার গল্প থাকে, সব কিছু মিলে গান্দরিয়া আপনাদের কাছে এতটা গ্রহণযোগ্য, এতটা ভালোবাসার, এতটা জনপ্রিয়তা পেয়েছে। আর এমনই একটা অনুষ্ঠানে স্টুডিওর হট সিটে আমরা দুই বন্ধু রয়েছি, আর রয়েছে একগুচ্ছ নজরুল গীতি।
3: তাহলে প্রথমে একটি গান শুনে নিই চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে।

0: সুন্দরের প্রতীক হতে কার না ভালো লাগে না? এরা তাই তো বারবার এই কথা বলে গেছেন, বলে যাচ্ছেন। কাজী নজরুল ইসলাম যখন তার সৈনিক জীবন, আর্মি জীবন শেষ করেন 1920 এরকম সময়,
1: হ্যাঁ 1920 সালে, তখন তো তিনি তার সৈনিক জীবন শেষ করলেন। দেখো তারপর ধীরে ধীরে তার এক নতুন জীবন শুরু হলো, সেটা হচ্ছে সাহিত্য জীবন। হয়তো তার আগে থেকেই তিনি তার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যেটা ফুল ফ্লেজেডে একটা স্রোতে ঢুকে পড়া, সেটা কিন্তু এই সময়তেই মূলত বলা যায়।
0: এবং এই সময় যেটা ওনার মধ্যে প্রভাব ফেলে, অন্যরকম গানের পাশাপাশি নাট্যসঙ্গীতেও তিনি তার চর্চা শুরু করেন,
1: আসলে নাটক লেখা শুরু করলেন। আমরা না, দেখো কাজী নজরুল ইসলাম বলতে কি বুঝি বলতো? মূলত এই যে গানগুলো শুনছি, হ্যাঁ নজরুল গীতি, তাই না? মানে কাজী নজরুল ইসলাম মানে নজরুল গীতি, কাজী নজরুল ইসলাম মানে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, মানে কবিতা, ঠিক? কিন্তু কাজী নজরুল ইসলাম এবং নাটক, এই দুটো যে কতটা সম্পৃক্ত এবং সেই জগতে, নাট্য জগতে তার যে কতখানি অধিকার ছিল, তার রচনাগুলো দেখলে আমরা বুঝতে পারি, বা সেই নিয়ে একটু চর্চা করলে বুঝতে পারি। যদিও দেখো মানুষটা তো আমরা যতটুকু পড়েছি, আমাদের তো সেই সৌভাগ্য হয়নি যে তাকে আমরা তার সান্নিধ্য পাওয়া, তাকে দেখা, এটা তো সেই সৌভাগ্য তো আমাদের হয়নি। তো কিন্তু যতটুকু আমরা জেনেছি, সেখানে আমরা জেনেছি যে তিনি অনেকটা এলোমেলো গোছের মানুষ, তাই না? কিছুটা খামখেয়ালি, যখন যেটা ইচ্ছা হলো করলেন, এবং খুব গোছানো মানুষ ছিলেন না। হয়তো যদি গোছানো মানুষ হতেন তাহলে আরও কত কি পেতাম,
0: এটা খুব বিস্ময়ের মতো লাগে। এবং প্রসঙ্গত একটু অন্যভাবেই বলি যে পরবর্তী সময়ে অনেকটা সময় তার পরিবারকে জানলাম, সব কিছু জানলাম, যে কোনো কারণেই হোক কাজগুলো এক জায়গায় এখনও সব কিছু করা সম্ভব হয়,
1: এখনও হয়নি।
0: তবুও অনেকে খুব চেষ্টা করছেন যে সমস্ত কাজকে এক জায়গায় করে রাখবার। অনেক লেখা বেরোচ্ছে, এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই যথেষ্ট গুরুত্ব নিয়ে কাজ হচ্ছে, কারণ এই গুরুত্বগুলো হারিয়ে ফেললে তো আমাদের নিজেদের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে।
1: তাই তো
0: গান শুনবো, গানের পরে আসবো অবশ্যই নাটকের গানে। তবে আমাদের যেটা হয়, প্রথমেই বলি যে অনেক গান, অনেক নাটক, অনেক কিছু এই করতে করতে দেখা যায় যে যতটা পরিমাণ শোনাবো ভেবেছিলাম ততটা হলো না,
1: প্রত্যেকবারই কিছু রয়ে যায় জানো তো, নিয়ে আসি এতটা, তো তারপর ওই মুঠো করে তুলতে গিয়ে দেখা যায় মুঠোয় অল্প রইলো, খানিকটা পড়ে গেল। মানে এরকম ভাবেই কিছুটা শোনাতে পারি, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিছুটা পারি না, তবে চেষ্টা তো করি অবশ্যই। আর তার সঙ্গে ভালো ভালো গান যেটা আমাদেরও পছন্দের,
0: প্রথমে যে কয়েকটি গানের চয়ন করেছি, নাটকের নাম মহুয়া। এই মহুয়া নাটকের গান লেখার জন্য কাজী নজরুল খুব পরিশ্রম করেছিলেন। একটা গান শুনে নি, তারপরে আসি সেই নাটকের গান তৈরির কিছু গল্পে।

0: কাজী নজরুল ইসলামের গানে কিন্তু ধুতরা ফুলের খুব, এবং তুমি যদি চুরুলিয়ায় যাও, আসানসোল থেকে চুরুলিয়া যাওয়ার রাস্তায় শেষ পর্বটা ওনাদের বাড়ি যাওয়ার যে গলি বলি বা চওড়া আছে, ওখানে চারপাশে অনেক ধুত্র গাছ, যে বাড়িটায় শেষের দিকে থাকতেন, যে স্কুলটা ওখানে ছিল, তার চারপাশেও প্রচুর ধুত্র গাছ। এবং
1: সেই জন্য বোধ হয় তার সমস্ত মানে বহু লেখাতেই ধুতরা ফুল পাওয়া যায়।
0: তারপরে আমরা কাছে দেখি, সামনে দেখি, তার একদম
1: অবশ্যই অবশ্যই মানে আনকনশাস মাইন্ডে কিন্তু তারা কোথাও না কোথাও প্রভাব ফেলে এবং সেটাই মনে পড়ে যায়। এবার দেখো, নাটকের কথা বলছিলে, মহুয়া নাটক, কিন্তু নাটকের এই যে নাটকে তিনি আসলেন, এটা কি হঠাৎ করে চলে আসলেন? তা তো না,
0: অল্প বয়সে গায়ের ছেলে হলেও নজরুলের জীবনের মানে ইতিবৃত্ত যদি একটু দেখি, তার নাট্যপ্রেম গীতপ্রেম হঠাৎ নয়,
1: একেবারেই সেখানে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। তার জীবনের যে প্রথম থেকেই যে লড়াই, সেই লড়াই কিন্তু তাকে এর মধ্যে নিয়ে চলে গেছে
0: একদম। লেটো দলের কবি হিসেবে পালাধর্মী নাট্য রচনার কথা আমাদের মনে রাখতে হবে। আর কিছু না জানলেও পালাধর্মী নাটক গান তো রচিত হয়েছিল, কবি সে মুকুলিত পর্যায়ের উদাহরণ তুলে দিয়ে আমি জানি ব্রহ্মমোহন ঠাকুর আমাদের অনেক সোর্স বলো বা খবর দিয়েছেন, এবং আমরা দেখব যে বহরমপুর জেলে 1923 সালে যখন কবি ছিলেন, সেই সময়টাতে কিন্তু তার নাটকের চর্চা মানে ইতিমধ্যে বেশ শুরুই হয়ে গেছে বলা যায়।
1: ওই যে আমরা প্রথমেই বললাম না যে 1920 সাল, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তার জীবনে সময়, কারণ 1920 সালের পর থেকে তার সাহিত্যে ঢুকে পড়া, এবং এই যে বহরমপুর জেলে 1923 সালের কথা বলা হচ্ছে, তখন তিনি রীতিমতো জেলে বসে লিখছেন। হ্যাঁ, এবং এই যে তার আগে যে পালাগানগুলো লেটোর দলে তিনি করলেন, সেখানে কিন্তু তখনও তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমরা জানি যে তার রচনার মধ্যে বারবার চলে এসেছে হিন্দু পুরাণ, তাই না? তো হিন্দু পুরাণ এসেছে কোথা থেকে? সেই যে লেটোর দলে তিনি গান গাইতেন, সেই সময়ে যে বিষয়গুলোর উপর তিনি পালাগান গাইতেন সেখানে কিন্তু ছিল হিন্দু পুরাণের কাহিনী, তার ফলে তার মধ্যে এগুলো চলে এসেছে এবং সেগুলো ধীরে ধীরে এই এবং জনজীবন সেটাও চলে এসেছে তার সাহিত্যের মধ্যে। মহুয়া নাটকের কথা আমরা ছিলাম, মহুয়া একদম মহুয়া নাটকের কথায় যাব। মহুয়া নাটকে যে কী কী ঘটনা ঘটেছিল, স্পেশাল স্পেশাল ঘটনা, সেই স্পেশাল ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু তার আগে মহুয়া নাটকেরই আরও একটা।

0: গানটি শুনছিলাম
1: অনুপ ঘোষালের কণ্ঠে।
2: মহুয়া নাটকের গান আমরা পরপর শুনছি। প্রথমেই মহুয়া নাটক নিয়ে আমরা চলে এসেছি তার গানের, তার নাটকের গানের যে প্রসঙ্গ আমরা উত্থাপন করেছি সেখানে মহুয়া নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নাট্য জীবনের ক্ষেত্রে। তার নাটকের যে সম্ভার সেখানে সরজুবালা দেবীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরজুবালা দেবী মহুয়া নাটকের নাম ভূমিকায় তিনি অভিনয় করবেন। এবার ভেবে দেখুন, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে হয়তো এখনকার ছেলেমেয়েরা জানি না কতটুকু জানেন, সেই সময় তারা কিন্তু ডাইরেক্ট গানও করতেন এবং ডাইরেক্ট অভিনয় করতেন, যেটা এখনও ধরো যাত্রায় হয়ে থাকে, তাই না? যে ডাইরেক্ট গান হচ্ছে এবং নিজেই, মানে কোনো প্লেব্যাক সিঙ্গার নয়, ডাইরেক্ট স্টেজে গান করতে হচ্ছে। এবং সেটা কী গান? সেটা হচ্ছে নজরুল ইসলাম, তিনি সরজুবালা দেবীকে বললেন যে তোমার জন্য কিন্তু অনেকগুলো গান রেডি করেছি এই মহুয়া নাটকে, তোমাকে সেই গানগুলো গাইতে হবে। এবার যথারীতি কাজী সাহেবের গান, মানে সেখানে তো প্রচুর মুরকি, হ্যাঁ, এবং এক একটা গান এক এক ধরনের। এই যে আমরা শুনছি গানগুলো, ভেবে দেখুন, কে দিল খোপায় ধুতুরা ফুল, সেই গানের যে চলন, আর এই এখন অনুপ ঘোষালের কণ্ঠে যে গানটা শুনছিলাম, এই গানগুলো চলন তো সম্পূর্ণ আলাদা। কিন্তু সেই গানগুলো, অনেকগুলো গান, সেই গানগুলোকে কিনা গাইতে হবে সরজু দেবীকে। তো সরজুবী দেবী তো যথারীতি বেঁকে বসেছেন, না না অসম্ভব, কী করে হবে, এতগুলো গান, আগে আমি গানগুলো সহজ সহজ ছিল আমি তুলে নিয়েছি, এখন এই এতগুলো গান আমি কিছুতেই তুলতে পারবো।

0: কিন্তু কাজী সাহেব তিনি তো ছাড়ার পাত্র নন, তাই না? তিনি একদম যেভাবে হোক রাজি করিয়েই ছাড়বেন। তিনি কি বললেন? তিনি বললেন, তোমাকে তো বাবা এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলছি না, তোমাকে তো আর কিছু করতে বলছি না, তোমাকে তো কান ধরে উঠবসও করতে বলছি না।
1: এই কথাটার মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে
0: রয়েছে, একেবারেই
1: আসল কথা।

0: ভাবলে অবাক লাগবে যে এত সুন্দর সুন্দর গান, সেই গানগুলো মাত্র 3 দিন সময় লেগেছিল কাজী সাহেবের সরজুবালা দেবীকে শেখাতে, এবং মহুয়া নাটক একদম রমরমিয়ে চলেছিল।
1: গানে থাকি, গানে যাই আবার।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আবার আগে শুনিয়েছি ভরিয়া পরাণ, হ্যাঁ সেই গানটা কোন রাগে হচ্ছে? বসন্ত এবং বাহার রাগে, এই বেহাগ রাগে।
1: হ্যাঁ,
0: তো কি অপূর্ব! অথচ এই নাটকেরই যদি আরো অন্য অন্য কিছু গানের কথা ভাবি, সে গানও শুনিয়েছি যেটা বলছিলাম, ওই যে কেদিবি খোঁপায় ধুতুরা ফুল, সেই গানটা আবার কেমন? সেই গানটা একেবারেই লোক আঙ্গিকে, মানে বাউল আঙ্গিকের একটা গান। হ্যাঁ, বলে যে ঝুমুর, ঝুমুরের বেশ প্রভাব আছে ওই গানটাতে, মানে লোকগানের প্রভাব এ প্রভাবিত সেই গান। তার মানে কি, গানগুলোর নিয়ে যে কতখানি এক্সপেরিমেন্ট করা হলো সেটা কিন্তু অত্যন্ত প্রকাশ পেল, অত্যন্তভাবে প্রকাশ পেল যে গানটাকে, গানগুলোকে নিয়ে কতটা ভাবনা চিন্তা করা হয়েছে। যেমন গানগুলোর কথা নিয়ে ভাবা হয়েছে, তেমনি গানগুলোর সুর নিয়ে ভাবা হয়েছে, তেমনি নাটকটা নিয়েও ভাবা হয়েছে। মানে একটা জিনিস দাঁড় করানোর জন্য কতখানি পরিকল্পনা, কতখানি ভাবনা এবং সেটাকে এক্সিকিউট করা, এই পুরো জিনিসটা প্রপার হয়েছে বলেই কিন্তু এটা এতটা মানুষের কাছে পৌঁছেছে।
1: এবং এটা বিষয় লাগে না যে এই ব্যাপারটা বাংলাদেশে যতখানি বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত আনাচে কাঁচে কোথাও, মানে আমাদের বলে না রক্তে মিশে থাকা, নাহলে এত পরিশ্রমে বা করবে কেন? সব মিলিয়ে এই যে একের পর এক গান শুনছি, এবারে গানটি শুনি দীপাবলি দত্তর কণ্ঠে, আমার মনে হয় এই গানটিতেও আরেকটা ভালো লাগা তৈরি হবে।

0: গানটা শুনলেই বোঝা যায় একটু আগে আমরা রাগ রাগিনীর কথা বলছিলাম। এই পর্বে আমরা এই নাটকটাতেই থাকি, এই নাটকের গল্পেই থাকি।
1: একদম মহুয়া নাটকে আমরা ছিলাম সোমা আর মধুমিতা আপনাদের সঙ্গে গান দরিয়া নিয়ে। আজকে আছে দরিয়ায় ভাসতে ভাসতে কাজী নজরুল ইসলামের নাটকের গানে আমরা এগিয়ে চলেছি।
0: মহুয়া নাটকের আরেকটি গান এই পর্বে শুনি, তারপর সংবাদ বিরতির পরে আবার অন্য নাটকের কথা নাটকের অন্য গানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মিজোরামের 1টি করে আসন রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 18 জুন, ওই দিনই ভোট গণনা। স্নায়ুবিক রোগ নিরাময় ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির অধীনে অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবালিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বৈধ প্রেসক্রিপশন ছাড়া ওষুধটি আর বিক্রি করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। বেআইনি জমি দখল মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতা ও মুর্শিদাবাদ সহ 3টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ইডির অভিযোগ, বেআইনি জমি দখলের অর্থে অভিযুক্ত ওই পুলিশ অফিসার তার বাড়ি নির্মাণ করেছিল। IRCTC হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কথিত অর্থপাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব, তার পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত করেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির তদন্তাধীন। এর আগে CBI এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে আলোচনা করবেন তারা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন।

গান শোনানোর বা চেষ্টা করব। আলিয়া নাটক, এই গানগুলো সম্বন্ধে একটা অস্পষ্টতা ছিল অনেকদিন, এবং যতক্ষণ না কোনো নির্দিষ্ট লেখা প্রকাশিত হয়েছে তখন ততক্ষণ প্রমাণেরও একটু অপেক্ষা ছিল যে এই গানগুলো এই নাটকেরই গান। তো দোসরা পৌষ 1338 বাংলায় আলিয়ার 10টি গানের একটা তালিকা প্রকাশিত হয় এবং নাচঘর পত্রিকায়। দেখো, এই যে গল্পটা বলছিলাম যে গান লেখা, গান তৈরি, তাকে মঞ্চস্থ করা, এই যেমন একদিক, আবার অন্যদিকে কিন্তু সেই নাটকের গান নিয়ে লেখা গানা, গানগুলো কেমন হলো তার একটা সংখ্যা করা, এটা একটা বিষয়। পুস্তক আকারে প্রকাশিত আলিয়া নাটকে 28টা গান ছিল, কিন্তু তার মধ্যে নাচঘর নাচঘরে পত্রিকাতে উল্লেখিত হয় যে গানগুলো, তার মধ্যে কে এলে গো চিরচেনা অতিথি, কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি, ঝরা ফুলো দলে কে অতিথি, কেন বারে বারে আমি এসে, এই চারটি গানে খুব বিশেষভাবে উল্লেখ ছিল। কারণ রঙ্গমঞ্চে নাটকটি অভিনয় চলাকালীন নাচঘরে যেহেতু এই গান চারটি প্রকাশিত হয়েছিল, আলিয়ার গান হিসেবে এই গানগুলোর কথা কিন্তু খুব বলে না বড় করে উল্লেখ করা হয়। তাই আমরা এই নাটকেরই একটি গান শুনে নিই।

0: দেখো, গানটা তো এখন শুনলাম এখনকার শিল্পীদের কণ্ঠে, কুমার শানুর কণ্ঠে গানটি শুনলাম, সেই সময়ে কি আধুনিক? এবং একটু আগে যে গল্পটা করছিলাম যে রঙ্গমঞ্চগুলোকে দেখতে ইচ্ছে করে, তখন তো এত উন্নত আলো
1: না, না না তো
0: কিছু না,
1: কিন্তু তার মধ্যেও যেটা ছিল সেটা কিন্তু অভাবনীয়,
0: মানে তুলনার বাইরে। তার একটু আগেই কেতুকিদুই গল্প করছিলাম যে তারা না যেটা করেছেন, আমরা হয়তো আমাদের মতো করে ঠিকই করি, কিন্তু তারা যেটা করেছেন সেটা একেবারে সম্পূর্ণটা দিয়ে করেছেন, কোথাও কোনো ফাঁক টাকের ব্যাপার ট্যাপার নেই।
1: অবশ্যই, এবং সেটা অনেক কঠিন ছিল সেই দিনগুলো। এখনকার দিনে এত রকম প্রযুক্তিগত সহযোগিতা আমরা পাই যে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে অনেক অবস্ট্রাকশনস উত্তীর্ণ করে তবে গিয়ে কিন্তু একটা প্রোডাকশন হতো, আর সেই প্রোডাকশন মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য। কিছুক্ষণ আগে এটাও বলছিলাম যে বিনোদনের কথা, মানুষের সেই সময় মানুষের হাতে বিনোদনের উপকরণ

0: উপাদানগুলো অনেক কম ছিল, ফলে এই যে নাটক গান এগুলো অনেক বেশি গ্রহণযোগ্য ছিল বলেই আমার মনে হয়।
1: গানের মধ্যে দিয়ে যে কথাগুলো যা প্রকাশ করা যেত সেটা তো একটা বড় মাপের। তুমি এই কথা চিন্তা করো, যখন আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়, স্বাধীনতা সংগ্রাম আমরা করি, তখন আমাদের কাছে কোথায় এত মিডিয়া? কিন্তু মানুষ তার মধ্যে দিয়ে তো নিজেদের এগিয়ে নিয়ে গেছেন, সেখানে বড় হাতিয়ার ছিল এই গান, কবিতা, সাহিত্য, বিরাট হাতিয়ার।
0: অবশ্যই
1: এগুলোকে তো ভুললে চলবে না। তবে এই স্বাধীনতা সেই সময়ের কথা বলতে বলতে মনে পড়ছে কারাগার নাটকের কথা, সেখানেও বেশ অনেকগুলো গান। এবং আরেকটা জিনিসও, যে তখন যে নাটকগুলো মঞ্চস্থ হতো কাজী নজরুল ইসলামের, প্রায় সব নাটকেই গান থাকতই। আর ধরিত্রী চরিত্রের যে গান সে তো অনবদ্য, সব গান হয়তো শোনানো যাবে না, পাবো না বা নেই ইত্যাদি ইত্যাদি হবে,
0: খুব স্বাভাবিক। সেটা যে প্রসঙ্গে আমরা পৌঁছেছি আজকে, সেই প্রসঙ্গে অবশ্যই আমাদের শ্রোতা বন্ধুরা তারা বুঝতেই পারছেন যে সমস্ত গান শোনানো সম্ভব নয়। হয়তো অন্য কোনো গানও আমরা শোনাবো নজরুল গীতি, কিন্তু সেটা নাটকের গান নয়। তবু যে নাটকের প্রসঙ্গগুলো উঠছে সেই কথাগুলো আপনাদের সঙ্গে এই যে আমাদের বিনিময়, এই বিনিময়টা কিন্তু আমার মনে হয় অনেকটা গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই এই নাটকে 18টা গান ছিল, 18টা গানের মধ্যে 8টা ছিল কাজী নজরুল ইসলামের এবং বাকি গানগুলো ছিল নাচঘর যে পত্রিকার কথা বলছিলাম সেই সম্পাদকের লেখা। তার মানে দেখো একটা মেলবন্ধনও তৈরি হচ্ছে।
0: অবশ্যই
1: কাজী নজরুল ইসলামের গানকে যে প্রথম বাংলা আধুনিক সঙ্গীত বলা হতো, কেন বলা হতো, এখন তার একটা আঁচ পাওয়া যায়। কারণ ওই যুগে রবি ঠাকুরকে পার হয়ে প্রথম নজরুল, তারপরে সবাই আস্তে আস্তে পঞ্চকবি এলেন, তারপরে আস্তে আস্তে আমরা এই আধুনিক ধারায় বেশ একটা অনেক বছর ধরে আস্তে আস্তে করে এলাম। আর সময়গুলোকে বারবার দেখতে চাওয়া, বারবার তার মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতিকে খুঁজে দেখা, এই চেষ্টাটা চলতেই থাকুক। এই মুহূর্ত গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: দেখো কি গান তৈরি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি। যখন এই নাটকটির গান তৈরি হয় তখন তিনি
1: কারারুদ্ধ। সে সময়টা ভাবো 1930 সাল, 1930 সালে এই ঘটনা ঘটছে, গান তৈরি হচ্ছে, নাটক মঞ্চস্থ হচ্ছে, অথচ তিনি কারারুদ্ধ হয়ে যাচ্ছেন। তিনি যদিও বহুবার কারারুদ্ধ হয়েছেন এবং কারাগারে বসে বসে যে অসাধারণ সৃষ্টিগুলো তিনি করেছেন সেটা ভাবলেও কিন্তু আমাদের অবাক হতে হয়।
0: আমার যেটা খুব এই যে আমরা রাজদ্রোহ টোহই শব্দগুলো তো এই সময়টা থেকে পেয়েছি, তা সেখান থেকে মনে হয় যে আমরা যে স্বাধীনতা, যে আনন্দ, যে সুখটা ভোগ করলাম সেটা যারা এনে দিয়েছিল কত কিছুর বিনিময়ে, মাঝে মাঝে খুব মাথা নত হয়ে যায় যে সত্যি কথাই তো কি দেওয়া উচিত, কি করা উচিত, নীরবে একটা পার্ট বোধহয় জীবনে রাখা উচিত যে যেই সময়টুকু শুধু যদি বলি ভালো কাজ ভালো ভাবনায় রাখা সেটাই। এই কথাগুলো বলতে পারার মধ্যেও আমাদের একটা সুখ আছে। এই যে নজরুল ইসলামের গানগুলো কথা আমরা বলছি বলবো, এই কারাগার নাটক তো শুধু একটা নাটক নয়, বাঙালির সাহিত্যের একটা বড় বেদনার কথা বলেছে। বিক্ষুব্ধ সমগ্র বাঙালি জাতির পক্ষে এই গানগুলো একটা গৌরবের সামগ্রী হয়েছে। আবার তুমি যদি বলো শুধু তাইও নয়, এই গানের কথা, গানের সুর যে কোনো জীবন সৃষ্টির মানে একটা নতুন দৃষ্টি দিয়ে বলিয়ান মহিয়ান করে তুলতে পারা, এই যে শব্দের কত জোর। আমরা খুব সুন্দর করে এখন তো সোশ্যাল মিডিয়া ভরে শব্দই ব্রহ্ম, কে বলছে আমার পাশের বাড়ির পুটুপিসি তার বাড়িতে যে থাকে, কে বলছে অমুক পাড়ার অমুক দাদা অনেক দিন ধরে বাড়িতে বসে আছেন তিনি বলছেন, শব্দই ব্রহ্ম বলে একেবারে গগনভেদী উচ্ছ্বাস। কিন্তু ঘটনাটা এটা ঘটে যাচ্ছে যে শব্দ ব্রহ্ম এটা অনুভব করছে না। যদি সত্যি সত্যি এটা অনুভব করত বাজে শব্দে কথাই বলতো না, বাজে শব্দগুলো তো বাজে ভাবনার জন্ম দেয়।
1: শব্দগুলো তো চারিদিকে এতটা বিস্তৃত হয়ে গেছে যে সেই নেগেটিভ শব্দগুলো একদম মানুষের মনে, ওই যে বললে বাজে শব্দ বাজে ভাবনার জন্ম দেয়, তেমনি বাজে ভাবনারও জন্ম দিচ্ছে মানুষের মধ্যে। তো এই যে অসামান্য গানগুলো রচনা হয়েছে, যেখানে দেখো আমরা কিন্তু নাটকের মধ্যে জাগরণের কথাও পাচ্ছি, তাই না, জেগে ওঠার কথা বলছে। আসলে নাটক মানে সমাজের একটা দর্পণ তো বটেই, এবং সেখান থেকে কিছু পজিটিভ দিককে তুলে ধরা, যেমন নেগেটিভ দিক আছে সমাজে সেই নেগেটিভ দিকগুলোকেও যেমন নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে, কিন্তু তারপরে সেই নেগেটিভ থেকে কিভাবে উত্তরণ হয়ে একটা পজিটিভিটির দিকে এগিয়ে যেতে হয় সেটাই কিন্তু দেখানো হয়েছে নাটকগুলোর মধ্যে।
0: এই নাটকেরই আরেকটা গান আমরা শুনে নিই।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একটা অন্যরকম গান শুনলাম। গানটা আমরা বসন্তকালে খুব শুনি, কিন্তু কখনো মনে মনে কোনোদিনই ভাবিনি যে এই গানটিও নাটকের গান হতে পারে।
1: হ্যাঁ অবশ্যই নাটকের গান হতেই পারে, কেন তুমি ভাবলে না বলো?
0: ভাবিনি, তার কারণ হচ্ছে এই নাটকগুলো আমরা চোখে দেখিনি বলে।
1: একদমই তাই,
0: এই অভিনয়গুলো আমরা দেখিনি, আর তখন গানগুলো নাটকে ব্যবহৃত হয়েছে, গাওয়া হয়েছে, পরবর্তীকালে নজরুলগীতি হিসেবে পেয়েছি
1: একেবারেই। এবার দেখো চলে যাচ্ছি রক্তকমল নাটক, রক্তকমল নাটক কাজী নজরুল ইসলামের, সেটা প্রকাশিত হলো এবং নটরাজে প্রকাশিত হলো, এবং সেই রক্তকমল নাটকে আবার একগুচ্ছ গান চলে আসলো, একগুচ্ছ গান, নদশটা গান, এবং বলা হয় যে দুটো গান পরবর্তীকালে সেটা মঞ্চায়িত হয়নি, মঞ্চস্থ হয়নি, সেটা হচ্ছে দুটো মমতার গান, মমতা ক্যারেক্টারের গান, এবং এছাড়া যে গানগুলো ছিল
0: এই নাটকের পরপর কয়েকটি গান শুনবো। এবং যেটা মজার, একজনই যে এরকম সুপারহিট বা সুপারস্টার নায়িকা ছিলেন এরকম না, অনেকজন ছিলেন। আরেকটা জিনিস লক্ষ্য করেছো, গান শুনতে শুনতে শোনাতে শোনাতে দেখছি যে মহিলা কণ্ঠে গানের সংখ্যাটা একটু বেশি।
1: হ্যাঁ,
0: কখনো সরোজবালা, কখনো ইন্দুবালা দেবী, তারা গাইছেন
1: অবশ্যই।
0: মমতা চরিত্রে যে কথাটা বললে যে ওই গান দুটো সত্যি পাওয়া যায় না। আমরা এই নাটকেরই আরেকটা গানে থাকি,

0: সত্যি কেউ ভোলে না, কেউ ভোলে। একটু আগে যে মঞ্চগুলোর কথা বলছিলাম, মনমোহন দে তখনকার সময়ে কি পপুলার। আমরা এখন নাটকের নিয়ে পড়াশোনা করতাম, তখন এই থিয়েটারগুলোর নাম খুব পড়তে হতো, জানতে হতো, বা যা হয় তার সাথে সম্পৃক্ত হতেও হতো। এই মনমোহন থিয়েটারে যুক্ত ছিলেন শচীন্দ্র সেনগুপ্ত।
1: হ্যাঁ, রক্তকলম, রক্তকলম দেখেছো একটু আগেও, সে রক্তকমল আর রক্তকলম গন্ডগোল হয়ে যাচ্ছিল আর কি।
0: প্রস্তুতির কাজটা কিন্তু তখন
1: একদমই, গান রচনা, সুর সংযোজনা আর সঙ্গীতের শিক্ষাদান, এই সমস্তগুলোর ভার পড়ল কার উপরে? স্বাভাবিকভাবে কাজী সাহেবের উপরে। থিয়েটারে গিয়ে মানে অভিনয় দেখা এবং অভিনয়ের প্রস্তুতি দেখা, এগুলোও কিন্তু একটা দেখার বিষয় ছিল এবং সময় কাটানোর বিষয় ছিল, তাই না?
0: পুরো দস্তুর মানে সমস্ত সময়টা এতেই কাটে। ভাবো, এক লোক অফিসে চাকরি করে, তারপরে তার দিন যাপনের নানান ঘটনা থাকে, কিন্তু একটা মানুষ সকাল থেকে উঠে গান তৈরি করেন, গান ভাবেন, গান গান, গান শেখান, সেটাকে তারপরে প্রয়োগ করেন। এই যে একটা মিউজিক ইন্ডাস্ট্রি যার সাথে অনেকগুলো মানুষ, নাটকের মানুষ, থিয়েটারের মানুষ সব যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাজী নজরুল ইসলামের ভূমিকা অনস্বীকার্য। চলে যাই আরেকটি গানে।

0: এই গানটা সরজুবালা দেবী কিন্তু গাইতেন নাটকে, হ্যাঁ, এবং তিনি জানিয়েছেন যে এই গানটা মানে মোর ঘুমো ঘোরে এলে মনোহর, এটা তিনি গাইতেন। এবং প্রথম দিকে তিনটে গানই তিনি গাইবার সুযোগ তার বেশি ছিল, এবং পরে বাদ দিয়ে দেওয়া হয় কয়েকটি গান।
1: এগুলো তো হয়েই থাকে মানে, এবং এই এই চলনটাও খুব ছিল প্রথম শো কিছুদিন শোতে দেখা গেল নটা গান এই বাজলো ওই বাজলো এই ওই হলো, তারপরে যখন শোটা কন্টিনিউড হলো বা ভিড় বাড়লো বা ডিরেক্টরের মনে হলো একটু গানটা পাল্টে দেওয়া যাক, তখন দেখা গেল একটু এর জায়গায় ওর জায়গায়
0: কিছু গান পরিবর্তন হলো,
1: গান পরিবর্তন,
0: নতুন গান অ্যাড হতে পারে, কখনো গান বাদ চলে যেতে পারে।
1: এবং এখানেও তো রাগরাগিনীর ছোঁয়া তো থাকবেই, তোমার একটু গানের সম্বন্ধে ধারণা আছে বলে বুঝতে পারবে কোন গান কী রাগে বিস্তৃত। কিন্তু গানের কথা, একটা গানের কথা একটু পড়ি। দারুণ পিপাসায় মায়া মরিচিকায় চাহিতে এলি জল বনের হরিণী, দুগ্ধ মরুতল কেতরে দেবে জল, ঝরিবে আঁখি জল তরি নিশিদিনী।
0: বাহ, এই গানটা কিন্তু কবি জয়জয়ন্তীর আগে নিবদ্ধ করলেন। আমরা তো এর আগেও বললাম না, তাই না মধুমিতা দি, যে তিনি বিভিন্ন নাটকে বারবার একাধিক রাগ ব্যবহার করেছেন, এক একটা গানে একাধিক রাগের ব্যবহার। এই ক্ষেত্রে এই গানটার সঙ্গে জয়জয়ন্তী রাগকে যুক্ত করে দিলেন তিনি।
1: সরজুবালা দেবীর কথা হচ্ছে, তাকে তো দেখিনি, কিন্তু আমার মনের কোণে কেন জানি না বারবার সুপ্রভা সরকারকে মনে হয়। বর্দি বলতেন সবাই, সব গল্প গল্প শুনেছি, আকাশবাণীর সঙ্গে তার যোগাযোগ, তারও গল্প শুনেছি, এবং কোথায় ওই সাদা

শাড়ি গায়ে আঁচল ঢেকে আসা, যেমন পূর্ণিমা ঠাকুর ছিলেন, এই কয়েকজনের চরিত্রের সঙ্গে সেই পুরনো সাবিকিয়ানা বনেদিয়ানার একটা মিল বারবার অনুভব করি। এই নাটকেরই একটি গান শুনি সুপ্রভা সরকারের কণ্ঠে।

0: কয়েকটা নাটকের গল্প, নাটকের গান শোনানো হয়। ওই প্রতিদিন শুরুতে যেটা বলেছিলাম সেটাই, যাওয়ার সময় মনে হয় আরও কত গান শোনানো যেত, আরও কত নাটকের কথা বলা যেত, কারণ তিনি অনেক নাটকে তো গান লিখেছেন, সেটা তো বলাই বাহুল্য। আমরা মাত্র কয়েকটা নাটকের আজকে উল্লেখ করলাম, এবং যে গানগুলো শোনাতে চাই সেগুলো যদি শোনাতে পারি তাহলে তো ভালো লাগা থাকেই। সর্বহারা নাটকে তিনি গান লিখেছেন 1936 সালের 30 মে। এই যে থিয়েটারের গল্পগুলো বলছিলাম, হলগুলোর গল্প, রংমহলে এই নাটকটি অভিনীত হতো। এবং এই ঋণ শিকার অংশে কাজী নজরুল ইসলাম লিখছেন যে মুখে তাদের চপল হাসি এই গানটি ভিন্ন নাটকের, অন্য গানগুলো সুকবি কাজী নজরুল ইসলামের রচনা, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সর্বহারা নাটকে নজরুল রচিত গানগুলো ছিল এই রকম, গানগুলো আর শোনাতে পারবো না কিন্তু গানগুলো বলে দিই। এই রইল তোর সাধের বসন ও গো চৈতি রাতের চাঁদ যেও না, এবং তার সঙ্গে লেখা কোনটা দ্বৈত সঙ্গীত কোনটা নৃত্য সঙ্গীত, আবার কোনটা এমনি নবীন বসন্ত, পাপিয়া আজ কেন যে ডাকে, মলয় হাওয়া আসবে কবে ফুল ফোটাতে, সখী দক্ষিণা মলয় ছিরি ছিরি বয়। তো এই রকম কত নাটকের গান তিনি রচনা করেছেন, আলাদিন নাটক। মনে হচ্ছে যে অনুষ্ঠানটা এখন থেকে শুরু হলে ভালো হতো তাহলে আর কি।
1: না নিশ্চয়ই আমরা চেষ্টা করতে পারি যে যেগুলো বাকি রয়ে গেল সেইগুলোকে নিয়ে আবার কোনো একদিন আমরা বসলাম এবং আমরা শেয়ার করলাম,
0: সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, সেটা তো অবশ্য কর্তব্যের মধ্যেই।
1: আজকে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু হবে
0: একেবারেই। আমাদের সময়সীমা একেবারে শেষ, কিন্তু এই নাটকের দুটি গান আছে, ছোট ছোট করে চেষ্টা করি শুনিয়ে দিতে।

বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বৈঠকে বসেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করছেন তারা। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় করা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদনসহ একাধিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি গেছেন। গতরাত্রি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তিনি। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌডিডেসের সঙ্গে বৈঠক করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার করেন। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং

0: এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ পয়লা জুন থেকে তেসরা জুন পর্যন্ত তার শর্তসাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। উল্লেখ্য, উমর খালিদ তার প্রয়াত কাকার চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে, ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে ইউরোপের মিত্রদেশগুলিকে আশ্বস্ত করতে একটি কূটনৈতিক মিশনে রয়েছেন। তিনি আজ সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
1: আজকের নাটক তিন পরীর গল্প।

রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা রামজীবন মিত্র। নাটক তিন পরীর গল্প।

0: আরে সুমিতা, আয় আয়, কিছু হয়েছে মনে হচ্ছে?
1: বলছি বলছি, আগে বল তোর বাবা কোথায়, মানে মানে মেসোমশাই।
0: বাবা এখন ভেরি বিজি, মার সঙ্গে হেভি ডিসকাশন হচ্ছে।
1: কি নিয়ে রে?
0: কি আবার, কে এক চৌধুরী এন্ড কোম্পানি আমাকে চণ্ডীগড় থেকে দেখতে আসছে।
1: কনগ্রাচুলেশন, তুই তাহলে সেসব দিব।
0: ভাগ, আমি অত হ্যাংলা নই, তাছাড়া কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না। ইট ইজ মাই প্রমিস।
1: তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর ঘরে চল, দারুণ একটা খবর আছে।
0: কি খবর রে? আমাদের লম্বা চুল ইংলিশ প্রফেসরের খবর?
1: আরে না না, আজকের কাগজ পড়েছিস?
0: আমাদের কাগজ তো এইমাত্র এলো। বল না বাবা কি খবর।
1: কফি খেতে খেতে বলবো, দাঁড়া দাঁড়া, মাসিমাকে কফি আর পাঁপড় ভাজার কথা বলে আসি আগে।
0: এবার বল কি বলবি।
1: আজকের পাত্রপাত্রীর পাতায়।
0: ধ্যাত, তুই পাত্রপাত্রীর পাতা পড়িস বুঝি? ও তো মা বাবাদের পড়ার জন্য।
1: তুমি একটি অতি ন্যাকা, পাত্রপাত্রীর পাতা সবাই পড়ে, সবাই। ইন্টারেস্টিং, থ্রিলিং, অনেক বিবাহিতরাও লুকিয়ে লুকিয়ে পড়ে। তোকে দেখাবো বলে বুকের মধ্যে লুকিয়ে এই কাগজখানা এনেছি। এই দেখ, এই যে এই এই বক্স নাম্বার বিজ্ঞাপনটা পড়।
0: এই খবর আজকাল সব প্রায় হয়।
1: কি দারুণ না ব্যাপারটা, সুইডেনের ছেলে, 27 বছরের কম্পিউটার ইঞ্জিনিয়ার, হ্যান্ডসাম অ্যান্ড টল, মান্থলি ইনকাম $6,000 কত টাকা হয় রে?
0: অনেক অনেক টাকা,
1: 2 লাখের কম কিছুতেই নয়। 2 লাখ, ইস, আমার বুকের মধ্যে কিরকম হচ্ছে। এই ছেলেটা এদেশের যে কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়।
0: হ্যাঁ, বিজ্ঞাপনে তো তাই লিখেছে। নে পাপড় খা।
1: খাচ্ছি খাচ্ছি, আমার কিন্তু ভাই আপত্তি নেই।
0: কিসে আপত্তি নেই? ওই সুইডেনের ছেলেটাকে তুই সত্যি?
1: Why not? আমার দাদা আমার জন্য একজন ডাক্তার ছেলের বাবার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তারা কোনো ডাউরি নেবে না।

0: একখানা এসি গাড়ি চাই তাদের।
1: বলিস কি রে,
0: আমার দাদা তো তাতেই রাজি।
1: তোর দাদা বিয়েতে গাড়ি যৌতুক দিলে আমরা কলেজের সব ছেলেমেয়েরা তোদের বাড়ির সামনে হাঙ্গার স্ট্রাইক করব।
0: গুড আইডিয়া, এটা তো আমার মাথায় আসেনি। মাসিমা, মাসিমা, কফি দারুণ হয়েছে।
1: কাজলটা এই সময় এখানে থাকলে না বেশ হতো বল সুমিতা।
0: হ্যাঁ
2: কাজল হাজে।
1: ও মা, তুই চুপি চুপি এসে কখন থেকে দাঁড়িয়ে আছিস?
2: এইমাত্র এলাম, আরো আগে আসতাম। আমাদের নতুন গাড়ির ড্রাইভার।
0: আবার গাড়ি কিনলি তোরা?
2: 15 দিন হয়ে গেছে বৎস।
1: আচ্ছা কাজল, তোদের বাড়িতে তো 4 জন লোক।
2: ইয়েস, 4 জনের জন্য 5টা গাড়ি। আমার কাকু 1 বছর হলেই বলেন পুরনো গাড়ি চড়তে তার লজ্জা করে।
1: তুই কি লাকি।
0: এই এই কাজল শোন, তোদের নতুন গাড়িতে করে না আমরা সবাই একদিন ডায়মন্ড হারবার বেড়াতে যাবো। হ্যাঁ
2: যেদিন ইচ্ছে। কবে যাবি বল?
1: তোর জন্মদিনের দিন।
2: সরি সরি, আমার জন্মদিন এবার 5-স্টার হোটেলে হবে, কাকু আগেই বলে দিয়েছে। আরেতে ও কাকিমাকে বল না, পাঁপড় ভাজা আমিও ভীষণ ভালোবাসি।
1: তুই পাঁপড় ভাজা খাস।
2: ওয়াই নট, আলু চপ বেগুনে আমার মোস্ট ফেভারিট। চান্স পেলেই আমি লুকিয়ে দারোয়ানকে দিয়ে কিনে আনাই।
0: লুকিয়ে কিনিস?
2: বাড়ি কাকু রাস্তার জিনিস খাচ্ছে শুনলে ফায়ার হয়ে যাবে।
1: ছাড় তো এসব কথা। এই কাজল, সুমিতা কি করছে জানিস?
2: না, কে করছে?
1: ও না একটা সুইডিশ ছেলেকে বিয়ে করবে। ছেলেটা আজকের কাগজে এদেশের মেয়েকে বিয়ে করবে বলে একটা বিজ্ঞাপন দিয়েছে।
2: কেন, ছেলেটা কি ওদেশের রাজকুমার?
0: কম্পিউটার ইঞ্জিনিয়ার, টল, হ্যান্ডসাম, মাসে 2 লাখের বেশি মাইনে পায়।
2: মাসে 10 লাখ করে পেলেও আমি ভাই ওর মধ্যে নেই। আয় সুমিতা।
0: বল।
2: তুই শুক্তরাধ্যে জানিস?
0: না।
2: ধোকা ডাললাম। তাহলে না চট করে একটা রান্না শেখানোর ক্লাসে জয়েন করে ফেল। ওই দেশের ছেলেরা আসলে আমাদের দেশের ডিলিশিয়াস রান্না খাবার লোভেই এদেশি মেয়েদের বিয়ে করে।
0: রীতি, মাসিমা কোথায় রে?
1: কেন
0: যাই, মাসিমাকে বলে আসি। কাল থেকেই মাসিমার কাছে ধোকার ডালনা শুক্ত রান্না শিখতে আসবো।
2: শুধু রান্না শিখলেই হবে না, তোকে রান্নার সঙ্গে সঙ্গে গানও শিখতে হবে।
0: আমি গান জানি, শুনবি তোরা? রূপে তোমায় ভোলাবো না।
2: না, রবীন্দ্রসঙ্গীত চলবে না।
0: আমি নজরুল, দ্বিজেন্দ্রও জানি।
2: বাউল জানিস?
0: না।
2: আজকাল বাউল খুব চলছে ওদেশে। তুই এক কাজ কর সুমিতা।
0: রীতি, তুই যেখানে গান শিখিস সেখানে বাউল শেখায়?
1: না।
0: তাহলে তাহলে
1: তুই তুই এক নম্বরে সেলফিশ। আমার বিপদের কথাটা একবারও ভাবলি না।
0: তুই তুই এক কাজ কর রীতি, বাড়ি থেকে পালিয়ে যা।
1: কোথায় যাবো?
2: বম্বেতে তোর এক পিসি থাকেন না?
1: হ্যাঁ থাকে।
0: ব্যাস, প্রবলেম সলভড। দাঁড়া দাঁড়া মনে করি। হ্যাঁ, সন্ধেবেলা হাওড়া থেকে বম্বের একটা ট্রেন ছাড়ে।
1: আমি একলা যাব, তোরাও চল।
2: ভাব, বললাম না 5-স্টার হোটেলে আমার জন্মদিন।
0: আমার ধোকার ডাল্লার ক্লাসটা না থাকলে ঠিক তোর সঙ্গে যেতাম।
1: তাহলে তোরা আমাকে পালাতে বলছিস?
2: এই শোন শোন শোন, যাবার সময় সঙ্গে করে বম্বের গোটাকতক ডাইরেক্টরের ঠিকানা নিয়ে যাবি। ওরা বাড়ি পালানো মেয়েদের ছবির হিরোইন করা খুব পছন্দ করে।
1: না, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না, যেতে পারবো না।
2: আরেতে ফোনটা ধর।
1: হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার বাগের বাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি আমি আমি রীতি। হ্যাঁ ওনার মেয়ে। যা কি দুষ্টু আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাবাকে বলে দেব। হ্যাঁ থ্যাংক ইউ।
0: হেই রীতি, দু হাতে মুখ ঢাকলি কেন? কার ফোন? বল শিগগির বল।
1: ওই যে ওই চন্ডিগড় পার্টি, মনে হলো পাত্রই নিশ্চয়ই।
2: কি বললো তোকে?

0: ওরা আজ আসতে পারবে না, নেক্সট উইকে আসবে, বাবাকে জানিয়ে দিতে বলল।
1: বাবা, ও বাবা
0: দাঁড়া, বাবাকে খবরটা দিয়ে আসি।
2: থ্যাঙ্ক গড, রীতির ভাড়া কেটে গেল। হ্যারি সুমিতা, তুই তাহলে সুইডেনের ছেলেটার সম্বন্ধে সত্যি সিরিয়াস?
3: দারুণ পাত্র। শোন কাজল, আমি যদি বিয়ে করে সত্যি ওদের দেশে চলে যাই, তাহলে তোরা আমার উপর রাগ করবি?
2: একটু রাগ করবো না,
3: কিন্তু আমার দাদা ভীষণ রাগ করবে। দাদা ওই ডাক্তার পাত্রকে একরকম কথা দিয়েই ফেলেছে। আচ্ছা কাজল, তোকে একটা কথা জিজ্ঞেস করব।
2: কি কথা?
3: তোর ডাক্তারদের কেমন লাগে রে?
2: নট ব্যাড।
3: তাহলে তুই এই ডাক্তার ছেলেটাকে বিয়ে করবি?
2: নো নো নো,
0: কখনো না।
2: সব ডাক্তারদের গায়ে কেমন ওই ওই হাসপাতাল হাসপাতাল গন্ধ থাকে।
1: আরে, এই ঘামটা এখানে কে ফেললো?
0: তাই তো, এইমাত্র তো এখানে কিচ্ছু ছিল না।
1: দাঁড়া দাঁড়া, তুলে দেখি। আরে, এ তো মেসোমশাইয়ের চিঠি। নে রীতি, মেসোমশাইকে দিয়ে আয়।
3: আমি জানি ওই চিঠিতে কি লেখা আছে।
0: কি লেখা আছে তুই জানলি কেমন করে?
3: আজ সকালে আমাদের ঘরের মেঝেতে আমি অবিকল এই রকম একটা খাম পেয়েছিলাম। খামের উপরে দাদার নাম লেখা ছিল।
1: চিঠিতে কি লেখা ছিল?
3: লেখা ছিল,
0: বল না, ঘাবড়ে যাচ্ছিস কেন?
3: লেখা ছিল, আপনার বোন সুমিতা ছাড়াও ওর বন্ধু কাজল আর রীতিকে আমি চিনি। এই থ্রি মাস্কেটিয়ার্স শিগগিরই একটা স্বপ্নের খেলায় জড়িয়ে পড়তে পারে। ওই স্বপ্নটার কথা যদি জানতে চান, তাহলে অবশ্যই আগামীকাল বেলা দুটোয় কফি হাউসে 7 নম্বর টেবিলে উপস্থিত থাকবেন। ইতি
1: ইতির পরে কি?
3: শুধু একটা না লেখা আছে।
0: না মানে কি?
2: না মানে অনেক কিছুই হতে পারে। এই ধর, নাথিং, নারকেল, তারপর নারকোটিক।
0: চুপ কর কাজল, চিঠিখানা আমি বাবাকে দিয়ে আসি।
2: আমরা তাহলে যাই?
3: হ্যাঁ, পরে ফোন করবো তোকে।

0: Hello? Hello? Yes, Mr. Bagh speaking. Ke Dibankar Babu? Sumita. আমাদের সুমিতার দাদা, এবার চিনতে পেরেছি। নমস্কার নমস্কার। হ্যাঁ বল, বলুন কি ব্যাপার? চিঠি? হ্যাঁ আমিও একটা চিঠি পেয়েছি, আপনিও পেয়েছেন। আপনাকে কপি হাউসে যেতে বলেছে। স্ট্রেঞ্জ, কি বললেন? হ্যাঁ হ্যাঁ আপনি যাবেন, আপনি যাবেন। হ্যাঁ না না, সে আর লালবাজারে আমারও অনেক জানাশোনা আছে। হ্যাঁ না না শুনুন শুনুন, এখনই পুলিশে খবর দেওয়ার দরকার নেই, দেখি না ওরা কি বলতে চায়, কি করতে চায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কাল কফি হাউসে দেখা হচ্ছে। ওকে রাখি। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, ব্ল্যাকমেল। রীতি, রীতি,
1: কি বলছো?
0: কোথায় থাকিস? কতক্ষণ ধরে ডাকছি তোকে?
1: তুমি তো মাত্র একবার ডেকেছো।
0: আমি ঠিক আছে তাই একবারই দেখেছি। আচ্ছা তুই কিছু আন্দাজ করতে পারছিস?
1: কিসের আন্দাজ?
0: ধর কোন ষড়যন্ত্রের।
1: ষড়যন্ত্র? কে করছে ষড়যন্ত্র, কাদের নিয়ে করছে?
0: ও সেসব তুমি বুঝবে না, সেসব তুমি বুঝবে না। এইমাত্র তোমার বন্ধু সুমিতার দাদা দীপঙ্কর বাবু আমাকে ফোন করেছিলেন।
1: কি বললেন ফোন করে?
0: ও সেটা তোমার জানার কিছু দরকার নেই।
1: তাহলে আমি যাচ্ছি।
0: হ্যাঁ দাও দাও। আচ্ছা তোমার এমন কেউ চেনা জানা আছে যার নাম তা শুরু হচ্ছে নয় আকার দিয়ে?
1: আছে।
0: কে সে?
1: তুমি?
0: আমি?
1: ছোটবেলায় তোমাকে ঠাকুমার নাড়ু গোপাল বলে
0: ডাকতে। রাইট রাইট, ঠিক বলেছিস, আমার একদম মনেই ছিল না রে, তুই আমার ছোটবেলাটা ফিরিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ মাই ডিয়ার। ঠিক আছে তুমি এখন যাও, তুমি এখন যাও, আর একটা কথা শুনে যাও, এই তোমার জন্য আজকে আমার ফাইভ স্টার হোটেলের অফিশিয়াল লাঞ্চটা মিস হয়ে গেল।
1: মা তো তোমার জন্য লাউ চিংড়ি রান্না করেছে।
0: নন্সেন্স, ড্যাম ইওর লাউ চিংড়ি।
2: এই সকালে আমার কার ফোন এলো? মেজাজে একটু দাড়িটাও কমাতে দেবে না?
3: হ্যালো, দীপঙ্কর স্পিকিং।
2: হ্যালো, আরে অঞ্জলি, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের দীঘা যাবার কথা মনে আছে, কিন্তু কিন্তু তুমি রাখো না ডার্লিং, আজ একটা আমি সাংঘাতিক কাজে ফেসে গিয়েছি। হ্যাঁ অফিসের? না না অফিসের ঠিক কাজ নয়, মানে এই অঞ্জলি, অঞ্জু অঞ্জু, হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল।
4: কার ফোন দাদা? অফিসের?
2: না, হ্যাঁ হ্যাঁ। সুমিতা,
4: আজ আজ সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো দাদা?
2: কি আবার হবে, কিচ্ছু হয়নি। যা গালটা কেটে গেল।
4: এত সকালে তো তুমি কোনোদিন দাড়ি কাটো না দাদা, মাকে বললে অফিসে যাবে না, তারপর তারপর আমি কি স্বপ্ন দেখি তাই নিয়ে?
2: তুই না সব কিছুতেই অন্য মানে খুঁজিস, কতবার বলেছি কলেজের পড়া বাদ দিয়ে ওই সব ফালতু গোয়েন্দা বইগুলো পড়িস নে।
4: আমাদের সাইকোলজির প্রফেসর কি বলেন জানো?
2: কি
4: বলেন? গোয়েন্দা বই পড়লে বুদ্ধি শার্প হয়,
2: মুন্ডু হয়। ননসেন্স। এই শোন, আরে তোর কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ রে?
4: আমার আমার আমার আকাশি নীল। কেন দাদা, পর্দা কিনতে যাবে বুঝি? তাহলে রঙের কথা জিজ্ঞেস করলে কেন?
2: গাড়ি, মানে ধর তোর জন্য যদি একটা গাড়ি কিনি তাহলে?
4: না দাদা, গাড়ি ঘুষ দিয়ে আমায় ডাক্তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে না।
2: স্টুপিড, ঘুষ বলছিস কেন?
4: এই গাড়ি দেওয়াটা কি ঘুষ নয়?
2: তুই তো বলেছিলি তোর এক বন্ধুর বিয়েতে তার বাবা একখানা ফ্ল্যাট দিয়েছিলেন।
4: হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু আমি কিছুতেই দিতে দেব না। তুমি তোমার ডাক্তার পাত্রকে বলে দিও আমি বিয়ে করব না।
2: তার মানে? তার মানেটা কি, তুই কোনোদিন বিয়ে করবি না?
4: হ্যাঁ করব, কেন করব না?
2: তাহলে চিঠির কথাটা সত্যি?
4: চিঠি? কিসের চিঠির কথা বলছো দাদা, কার চিঠি?
2: সে তোমার জানা দরকার নেই, শুধু জেনে রেখো আমি সব কিছুই জানতে পারবো।
4: কি জানতে পারবে তুমি?
2: তুমি আর তোমার দুই বন্ধু কাজল আর রীতি।
4: দাদা আমার বন্ধুরা তোমার কি করেছে?
2: তোমার বন্ধুরা আমার আজকে অবাক দেরি হয়ে গেল। এই শোন মাকে বলে দিস দুপুরে আজ বাইরে খেয়ে নেবো, আজ আমার ফিরতে রাতই হতে পারে।
4: দাদা, তুমি কিন্তু কিছু লুকোচ্ছো।
2: তুমিও আমায় অনেক কিছু লুকোচ্ছো মাই ডিয়ার সিস্টার। চলি

0: গুড আফটারনুন। আপনি নিশ্চয়ই দিদির বাবা মিস্টার বাগ? আমি সুমিতার দাদা দীপক।
1: বসুন বসুন বসুন বসুন। আচ্ছা, লোকটা এখনই এলো না, প্রায় তিনটে বাজতে চলল। লোকটা চিট নয় তো?
0: নাথিং ইম্পসিবল, ব্ল্যাকমেলারও হতে পারে।
1: বলেন কি, ব্ল্যাকমেলার?
0: আমরা দুজনেই দেখুন না, একখানা চিঠি পেয়ে এখানে এসে হাজির হয়েছে, অথচ চিঠিখানা কে লিখেছে তার নাম পর্যন্ত জানি নে।
1: বলুন তো, লোকটা আমাদের কি বলতে পারে?
0: কি যেন ওই সব স্বপ্নের কথাটা তো লিখেছে।
1: মিস্ট্রি?
0: না না না না, মিস্ট্রি কোথাও নেই। ভদ্রলোক হয়তো আমাদের ওয়েলুশার।
1: একটু আগে আপনি ব্ল্যাকমেল কথাটা তুলেছিলেন।
0: একটু আগে আমি ব্ল্যাকমেল কথাটা তো মিস্টার বাগ, এ কি আপনার সিগার নেবে গেছে?
1: ও জাগি জাগি। আর দেখুন, ওই লোকটা যদি এখানে এসে কিছু সাংঘাতিক কিছু বলে, তাহলে আই মিন আপনি কাইন্ডলি আমাকে একটু সামলে নেবেন, আমার হাইপার টেনশন আছে তো।
0: প্লিজ প্লিজ প্লিজ, এত চট করে ঘাবড়ে যাবেন না।
1: রীতি আজ সকালে একটা অদ্ভুত কথা বলছিল।
0: কি কথা?
1: ছিল যে সে এমন একটা কিছু করতে যায় যা এই বংশের কেউ কখনো করেনি। আমি সেই থেকে ভাবছি যে কি করতে চায়।
0: গুড গড, আমার বোন সুমিতাও আজ আমাকে ঠিক একই কথা বলেছে।
1: স্ট্রেঞ্জ, এই একই কথা বলেছে?
0: হুম।
1: আচ্ছা, আপনি বলতে পারেন যে সত্যি ওরা কি করতে চায়?
2: আমি বলতে পারি রীতি, সুমিতা আর কাজল কি করতে
1: চায়। কে কে? আপনি কে?
2: আমি।
1: হ্যাঁ,
2: দেখুন আমি আপনাদের না এখানে আসতে বলেছিলাম।
0: ও, আপনি তাহলে সেই?
2: হ্যাঁ, কিন্তু আপনারা দুজন এসেছেন দেখছি। কাজলের মাকেও তো আমি আসতে বলেছিলাম।
0: She must be a clever lady.
2: কি বলেন?
1: না না, উনি কিচ্ছু বলেননি।
2: ঠিক আছে, দেখুন আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে জানাবো বলে এখানে ডেকেছি।
1: দেখুন মোটাই, আমরা এক ঘন্টারও বেশি সময় হলো এখানে এসে বসে আছি, and you should know যে আমাদের সময়ের একটা দাম আছে।
2: সরি সরি মিস্টার বাগ।
0: সরি বলে না, সব মিটে গেল। হ্যাঁ, আপনার জন্য আজ আমাকে কতার খেলাপ করতে হলো তা জানেন?
1: আজ কালকাড়া ক্লাবে আমার একটা আর্জেন্ট বিজনেস মিটিং ছিল, বাধ্য হয়ে আমাকে।
2: আমি সব জানি দীপঙ্কর বাবু, আমি সব জানি দীপঙ্কর বাবু। আপনার তো আজ আপনার প্রেমিকার সঙ্গে গাড়িতে দীঘায় যাওয়ার কথা ছিল। আর মিস্টার বাগ, আপনার মিটিং ছিল কাল, আজ নয়। মিটিং এর নাম করে আপনি আমি বলতে চাই যে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে সবই আমি জানি।
1: আপনি কি ম্যাজিশিয়ান নাকি?
2: না, আমি আমি নাট্যকার।
1: নাট্যকার? শুনুন ভাই, এই নাটক দেখার মতো সময় বা ইচ্ছা আমাদের কোনোটাই নেই।
0: হ্যাঁ, নেই নেই নেই।
2: দেখুন, আমার পরিচয় নিয়ে আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, আমি যা বলতে এসেছি সেটা আগে শুনুন।
0: কি বলবেন আপনি?
1: কি বলতে চান চটপট বলুন, আবার রাতের পার্টিটা আমি মিস করতে চাই না।
2: মিস্টার বাগ, আপনি জানেন আপনার মেয়ে রীতি এখন কোথায়? দীপঙ্কর বাবু, আপনি বলুন তো, সুমিতা কাজলের সঙ্গে কোথায় গিয়েছে?
1: রীতি বাড়িতেই আছে।
2: রীতি বাড়িতেই আছে? আপনি শিওর?
1: ইয়েস।
2: না, নেই নেই। আপনি কি সত্যি করে আপনার মেয়েকে চেনেন? জানেন ও কি চায়?
0: হ্যাঁ জানি ওরা কি চায়। আমার বোন সুমিতা পড়া কমপ্লিট হলে জার্নালিস্ট হতে চায়।
1: আর রীতি বলছিল সে আর তার বন্ধু কাজল প্রফেসর হতে চায়।
0: কি হলো?
2: চমৎকার চমৎকার ভাবে আপনাদের বোকা বানিয়েছে ওরা। ওরা তিনজনই চায় সত্যিকারের নারী হয়ে উঠতে, পারফেক্ট ইন্ডিয়ান ওম্যান।
1: নাট্যকার মশাই, আপনি তো বললেন না ওরা এখন কোথায় এবং কি করছে।
2: ওরা এখন চৌরঙ্গীর একটা অতি সাধারণ রেস্তোরাঁয় বসে মোগলাই পরোটা খাচ্ছে।
0: আপনি ভুল দেখেছেন।
1: Yes, আপনি ভুল দেখেছেন। আমার মেয়ে পার্ক স্ট্রিটের কোনো নামকরা রেস্টুরেন্ট ছাড়া অন্য কোথায় ঢুকতেই পারে না।
0: তাছাড়া এর মধ্যে বলার মতন কি আছে আমি তো বুঝতেই পারছি না। ওদের খিদে পেতেই পারে আর খাবার জন্য রেস্টুরেন্টে যেতেই পারে। বুঝলেন নাট্যকার মশাই, খিদে পাওয়াটা আর যাই হোক নাটক নয়।
1: ঠিক বলেছে।
2: প্লিজ শুনুন, আমি আগে যেটা বলছি সেটাই আগে শুনুন।
0: বেশ, বলুন বলুন বলুন।
2: আচ্ছা, আপনারা নিশ্চয়ই আজকের কাগজ পড়েছেন?
0: কাগজ পড়া আমি ছেড়ে দিয়েছি, শুধু খুন আর ধর্ষণের খবর।
1: শেয়ার মার্কেটের পাতাটা আমি খুব মনোযোগ দিয়ে পড়ে থাকি।
2: বোঝা গেল যে পাত্রপাত্রী বিজ্ঞাপনের পাতাটা আপনারা পড়েননি।
1: ওয়েস্ট অফ টাইম।
2: কিন্তু আমার মনে হয় ওই পাতাটাই আপনাদের মন দিয়ে পড়া উচিত। আজকের কাগজে ওই পাতায় একটা ইন্টারেস্টিং বিজ্ঞাপন ছাপা হয়েছে।
0: আমাদের কোনো ইন্টারেস্টিং পাত্রপাত্রীর বিজ্ঞাপন পড়ার প্রয়োজন নেই।
2: কিন্তু বিজ্ঞাপনটা এরকম যে সুইডেনের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এদেশের একটি মেয়েকে বিয়ে করতে চায়।
3: আরে ওরাই আজকাল এসব আকচার হচ্ছে, আকচার হচ্ছে। এই তো গত মাসেই আমার বসের মেয়ে একটা জার্মান মেয়েকে বিয়ে করে ওদেশে চলে গেল। আমার মেয়ে রীতি এসব পছন্দ করে না।
4: নাট্যকর্মশাই শুনে রাখুন, আমার বোন সুমিতা একদিনও সুইডেন কেন, নিউ ইয়র্কে গিয়েও থাকতে রাজি নয়। কলকাতা হচ্ছে ওর প্রাণ। ওর মন খারাপ হলে, কিছু ভালো না লাগলে ও কোথায় যায় জানেন?
2: কোথায় যায়?
4: কফি হাউসে। সুমিতার কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হলে ও কি করে সব ভালো করে জানেন? জানেন না তো? মন ভালো করার জন্যে ও কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে দোকানে ঘুরে বইয়ের গায়ে হাত বুলোয়, পুরনো বইয়ের গন্ধ শোকে।
2: বাহ বাহ, কি রোমান্টিক, কি থ্রিলিং! আমার নাটকে এইরকম একটা চরিত্র এই জন্যই তো আমি দেখেছি।
3: ও মশাই, তখন থেকে আপনি শুধু সুইডেন সুইডেন করছেন। সুইডেনে কি কালীঘাটের মা কালীর মন্দির পাওয়া যাবে না? ও দেশের বাজারে কিছু পুঁই শাক আর কুচো চিংড়ি পাওয়া যায়।
2: পুঁই শাক আর কুচো চিংড়ি?
3: হ্যাঁ।
2: না, যায় না,
3: যায় না, যায় না। শুধু সুইডেন কেন, পৃথিবীর কোনো দেশেই আপনি এই জিনিসটি পাবেন না। দ্বিজেন্দ্রলাল কি আর এমনি এমনি লিখেছেন নাকি? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি।
2: কি অদ্ভুত না, যে গত মাসে ধানবাদ থেকে কাজলের একটা বিয়ে সম্বন্ধ এসেছিল, কলকাতা ছেড়ে যেতে হবে শুনে কাজল সারা রাত ধরে কেঁদেছিল।
0: বাবা বাবা, আপনি এসব জানার পরেও সুইডেন সুইডেন করে যাচ্ছেন?
2: না, আমি বলছিলাম যে পাত্রের

0: রোজগারের কথাটা একবার সরিয়ে রাখুন, কাজে লাগতে পারে মাসে 5 লাখ।
1: ও নাট্যবাবু চাই, আপনি নাট্যকার না ঘটক ঠিক করে বলুন তো।
0: আমি
2: আপনার সঙ্গে ফালতু বকতে বকতে গলাটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাই এই টেবিলে 3 কাপ কফি।
1: আসলো 3 প্লেট চিপস তো দিও ভাই।
0: 3 কাপ নয়, 2 কাপ কফি।
2: নাট্যকার সিগারেট খাবে না?
0: না না, আমার এখন মানে প্রধান চিন্তা হচ্ছে যে
1: চিন্তা করার কিচ্ছু নেই।
0: আছে আছে আছে, আপনাদের মেয়েরা মানে রীতি, কাজল আর সুমিতা ঠিক এই মুহূর্তে একটা জটিল সমস্যার চারপাশে ঘুরপাক খাচ্ছে।
1: আপনি এমন করে বলছেন যেন আপনি সব জানতা, ওদের মনের খবর আপনার সব জানা।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো, এই কথাটাই আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝাতে চাচ্ছিলাম। আসলে ওদের মনের ঠিকানা জানি বলেই সঠিক রাস্তাটা ওদের আমি বলে দিতে পারবো।
2: অসহ্য ইনটলারেবল, এতক্ষণ সময় বাজে নষ্ট হলো, আমি আর অঞ্জলি নিঘাত এতক্ষণ দীঘায় পৌঁছে যেতাম।
1: আচ্ছা নাট্যকার মশাই, একটা কথা ঠিক করে বলুন তো।
0: কি কথা সেটা আগে বলুন।
1: আমাদের দুজনকে দেখে কি আপনার খুব বোকা বলে মনে হচ্ছে?
0: আমি কি বলতে চাইছেন বলুন তো মিস্টার বাগ।
2: কিছুই বলতে চাইনি, পুলিশে খবর দিয়ে আমরা।
0: পুলিশে?
2: হ্যাঁ পুলিশে খবর তো।
0: পুলিশে খবর দেবেন কেন?
2: কারণ আপনি আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন।
0: আপনারা নিজেরাই নিজেদেরকে ব্ল্যাকমেল করছেন দীপঙ্কর বাবু, আমি আপনাদের বাঁচাতে চাই, বিশ্বাস করুন আমি আপনাদের ওয়েল উইশার।
2: ঠিক আছে এই প্রসঙ্গটা এখন বন্ধ থাক, আপনি আর কি বলতে চান ঝট করে বলে ফেলুন।
0: দেখুন আপনাদের কাল না একবার হোটেল টাইগারে আসতে হবে।
1: দেখুন ওরাই হোটেল টাইগার অথবা হোটেল ক্যাট, আমরা কোথাও যাব না।
2: আমরা আপনার মতন ভ্যাগাবান্ড নেই, ফালতু নষ্ট করার মতন সময় আমাদের নেই।
0: কিন্তু আপনাদের কিন্তু আসতেই হবে জানেন, মানে কারণ আমার নাটক অনুযায়ী কাল ওখানে রীতি, তারপরে কাজল আর এই সুমিতা, এরা সবার ভাগ্য মানে এদের তিনজনেরই ভাগ্য ঠিক হয়ে যাবে তো,
1: তাই আপনাদের। হ্যাঁ ভাগ্য, আমার মেয়ের ভাগ্য। আচ্ছা আপনি এত জটিল কথাবার্তা বলছেন।
0: না বলছি যে সুইডিশ সেই ছেলেটা তো ওই হোটেলেই উঠেছে না?
1: সুইডিশ ছেলেটা ওই হোটেলে ওঠার সঙ্গে রীতির ভাগ্য কেমন করে জুড়ে যায় এটা আমি কিছুই বুঝতে পারছি না।
2: এই যে নাট্যকার, আপনি যে একজন চিট তা ধরা পড়ে গিয়েছেন। সুইডেন কি ভারতবর্ষ নাকি যে মেয়ের বিয়ের জন্য বাপ মাকে ছেলের কাছে ইন্টারভিউ দিতে হবে?
0: না আপনারা দুজনেই না এখনো আপনাদের সেই ঠাকুর দাদার আমলে দাঁড়িয়ে আছে।
2: আপনি কি একালের পক্ষে নাকি?
0: আমি নাটকের পক্ষে।
1: শুনুন আপনি এখন যান, আমাদের দুজনের মধ্যে একটা গোপন আলোচনা আছে।
0: দেখুন একটা ব্যাপারে কিন্তু আমি আগে থাকতেই আপনাদের মানে জানিয়ে রাখছি, বললেন নাটকের পরিণতিটা যে কি মানে আমি কোথায় যেমন ভেবে রেখেছি আর কি, সেরকম কিন্তু নাও হতে পারে, মানে অন্যরকমও ঘটতে পারে।
1: আপনি বললেন আপনি সব জানতা, যা কিছু ঘটবে সবই আপনার জানা।
0: ভবিষ্যতে কি ঘটবে তা একমাত্র কালই বলতে পারবে। কাল কোন সময়ে আপনাদের হোটেল টাইগারে আসতে হবে সেটা আমি ফোন করে জানিয়ে দেব। গুড নাইট।
2: কি কি, আরে আরে ও নাটকার মশাই, আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন নাকি? আরে দাঁড়ান দাঁড়ান মশাই দাঁড়ান,
0: আমার পেছনে ডাকলেন।
2: আপনার তো মশাই সামনেটাই পেছন আর পেছনটাই সামনে।
0: 50 টাকা, ঠিক 50 টাকা।
1: 50 টাকা কিসের?
0: ওই যে বললাম না, ওরা একটা রেস্তোরাঁয় বসে মোগলাই পরোটা খেয়েছে, তার বিল হয়েছে 50 টাকা। ঠিক 50 টাকা।
1: আচ্ছা 50 টাকা, 50 টাকা আমি দিয়ে দিচ্ছি।
2: খবরদার মিস্টার বাগ, ব্যাগটা আগে আপনি পকেটে পুরুন, রেস্টুরেন্টের বিল নাট্যকার কি দিতে হবে, কারণ সেই উল্টোপাল্টা বুঝিয়ে ওদের রেস্টুরেন্টে পাঠিয়েছে।
1: কারেক্ট কারেক্ট, ঠিক বলেছেন নাট্যকার, তুমি বাবু ডাহা মিথ্যেবাদী এন্ড চিট। ইয়ার
0: চিট মিথ্যেবাদী, সৃষ্টি শুরু থেকেই না এমনি ভাবে ক্ষমতাবান মানুষেরা প্রতিভাবানদের মিথ্যেবাদী চিট বলে এসেছে, আর আপনারা তার সঙ্গে ব্ল্যাকমেল শব্দটাকেও জুড়ে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা আমার মাথায় যে কাঁটা।

0: দিবঙ্গর বাবু, আপনি কোথায় যাবেন? চলুন আমার গাড়িতে আসুন, আমি আপনাকে ড্রপ করে দিয়ে যাব।
1: থ্যাঙ্কস। আমার মনে হচ্ছে কি জানেন মিস্টার বাগ, নাট্যকার লোকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওকে আরো ভালো করে জানতে হবে। ইয়েস, আমি কাল হোটেল টাইগারে যাচ্ছি।
0: আমিও আপনার সঙ্গেই যাব।
1: ওকে।
2: সে কখন থেকে আমাদের ড্রেসগুলো পরে আছে, কেউ নিয়েও যাচ্ছে না। দেখ,
3: এত বাজে সার্ভিস, এই জন্য আমি এই সব রেস্টুরেন্টে কখনো ঢুকি না। আয় সুমিতা, বিল দিতে বল।
4: হ্যাঁ, এই যে দাদা, আমাদের বিলটা পাঠান তো।
3: এই নে, এতে হবে না আরো দেব?
4: 100 টাকা? দূর, এত লাগবেই না। 3টে মোগলাই আর 3 কাপ কফি
2: 50-এর বেশি কিছুতেই নয়।
3: কি বলছি শুনিতে, 3 জন পেট ভরে খেলাম আর বিল হবে 50 টাকার কম? আমার কাকু শুনলে বিশ্বাসই করবে না।
4: কি করে বিশ্বাস করবেন বল? তুই যেখানে খেতে যাস সেখানে 1 কাপ চা খেলেও 100 টাকা টিপস দিতে হয়।
3: ঠাট্টা করছিস তোরা?
4: ঠাট্টা করবো কেন? তুই যে এয়ার কন্ডিশন গাড়িটা করে রোজ কলেজে আসিস না, ওই রকম একটা গাড়ি আমি ঋষি কাপুরের একটা সিনেমায় দেখেছিলাম।
2: এই সুমিতা, চুপ করবি?
4: সরি, কি বলবি বল?
3: হ্যারে, সুইডেন দেশটা ঠিক কোথায় রে?
4: কেন রে, তুইও কি?
3: না না না না না না, আমি তোর কম্পিটিটর নই। আসলে কাকুকে বলবো এবার গরমের ছুটিতে যাতে ওই দেশটা।
2: ওখানে বেড়াতে যাবি? ইস, তোর কাকুকে বল না রে, তোর সঙ্গে আমাদের দুজনকেও।
4: হ্যাঁ দিদি, তুই তো ভীষণ হ্যাংলা, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি ভেবেই রেখেছি আমার বিয়ের পর তুই আর কাজল আমার কাছে বেড়াতে যাবি, আমি ওখান থেকে প্লেনের টিকিট পাঠিয়ে দেব।
2: থ্যাঙ্কস। আমি কিন্তু বাজি ফেলে বলতে পারি, ওদেশে যাবার পর তুই আমাদের ঠিক ঠিক ভুলে যাবি।
3: আর আর রেতে যা, তুই এত সেন্টিমেন্টাল। সুমিতা তো ঠিকই বলেছে, ওর ওখানে আমরা দুজন বেড়াতে যাব, কি মজা হবে বলতো?
4: দারুণ মজা হবে। ওদের দেশে তো শাশুড়ি ননদরা আলাদা থাকে, কেউ তোদের দেখে নাক সিঁটকবে না।
2: আমার না একটা কথা মনে হচ্ছে, বলবো?
3: বল না।
2: দেখ, পৃথিবীর সব দেশেই একটা করে ইস্ট বেঙ্গল মোহনবাগান আছে, আর সব জায়গাতেই গড়িয়াহাটের মোড়ও আছে, শুধু নামটাই অন্য।
3: ঠিক ঠিক ঠিক বলেছিস।
4: দেখেছিস, আমাদের বিলটা এখনো দিল না।
3: সুমিতা, আমার একটা রিকোয়েস্ট আছে, ব্যাপারটা তুই আরেকবার ভেবে দেখ।
4: ভাববার কিচ্ছু নেই, আমি ডিসিশন নিয়েই ফেলেছি।
3: আই হেট।
4: হোয়াট ডু ইউ মিন?
3: বিদেশে শুনলেই আমাদের জিভ দিয়ে জল পড়ে। আমাদের দেশেও হাজার হাজার পাত্র পাওয়া যায় যারা সব দিক দিয়ে এক্সেলেন্ট।
4: যত এক্সেলেন্ট তত তার বেশি ডিমান্ড।
3: সুইডেনের পাত্রটার ডিমান্ড আকাশ ছোঁয়া। তুই কেন যে বুঝতে পারছিস না সুমিতা?
2: কাজল তো ঠিকই বলেছে, সুইডেনের ছেলেটা এদেশের মেয়েকে কেন বিয়ে করতে চায় জানিস? তোকে আমাদের দেশের 5000 বছরের ট্র্যাডিশনের প্রতিভু হতে হবে সুমিতা।
4: দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা আমাকে গুলিয়ে দিচ্ছিস।
2: শোন শোন শোন শোন,
3: আর 1 কাপ করে চা খাওয়া যাক।
2: নট ব্যাড আইডিয়া।
3: ও ভাই, এই যে শুনছেন, আমাদের আরো 3 কাপ চা।
2: শোন সুমিতা, কোনো ডিসিশন নেবার আগে চল আমাদের নতুন গাড়ি করে ডাবল ডাবল থেকে ঘুরে আসি।
3: ইয়েস, ফর কাজল।
4: হিপ হিপ হুররে,
3: হিপ হিপ হুররে,
4: হিপ হিপ হুররে।
2: আরে দি, লুক লুক, এই লোকটা,
3: হ্যাঁ, পাশের টেবিল থেকে অনেকক্ষণ ধরে আমাদের ওয়াচ করছে।
2: স্টুপিড,
4: রীতিকে দেখছে।
2: এই, ভালো হবে না বলে দিচ্ছি,
3: আবার একটা গান গাইতে ইচ্ছে করছে।
4: কি গান রে?
3: ও আমার দেশের মাটি,

0: ঢাকায়। কিরে থামলি কেন? ওই লোকটা আমাদের দিকেই আসছে।
1: আসতে দে, আসতে দে।
2: এই যে, এই যে মশাই, আপনি তখন থেকে আমাদের সামনে ঘুর ঘুর করছেন কেন বলুন তো?
3: তুমি তো রীতিবাগ, থার্ড ইয়ার আর্টস, আর তুমি তো সুমিতা। এই মুহূর্তে খুবই চিন্তিত সুইডেনের সেই পাত্রটা।
2: আপনি আমার নামটা কোত্থেকে জোগাড় করলেন?
3: হ্যাঁ, সুমিতার দাদা অঞ্জলি বলে একটা মেয়েকে ভালোবাসে, সেটাও কিন্তু আমি জানি।
0: আপনি কি জ্যোতিষী?
3: তোমরা তো তিনজনে বসে আছো, তোমাদের পাশে এই যে খালি চেয়ারটা, মানে চতুর্থ চেয়ারটা আমি বসতে পারি?
0: বসুন না, বসুন। কই, বললেন না তো কে আপনি?
3: আমি কে? আগে তো বসি। আমি নাট্যকার।
2: আমরা তিন বন্ধু প্রায় একাডেমিতে নাটক দেখতে
3: যাই।
0: আপনি চা খাবেন না কফি?
2: আপনি আপনি কি কি নাটক লিখেছেন?
3: কি কি নাটক? আমি না মাত্র একখানা, তাও না সবে আরম্ভ করেছি বুঝলে। নাটকের নামটা অবশ্য ঠিক হয়ে গেছে।
2: কি নাম?
3: তিন পরীর গল্প।
4: গল্প?
3: হ্যাঁ গল্প। বারে, গল্প ছাড়া নাটক হয় নাকি? নাটক মানেই তো গল্প।
0: আপনার নাটকের নামটা কিন্তু বেশ মিষ্টি, তিন পরীর গল্প।
3: নামের চেয়েও পরী তিনজন কিন্তু অনেক বেশি মিষ্টি। তাদের নাম কি জানো?
2: কেমন করে জানবো, আপনি বলুন।
3: তাদের নামগুলো হচ্ছে রীতি, কাজল আর সুমিতা।
2: না না না না না, এই কিছুতেই হতে না। আপনি ভীষণ মিথ্যে কথা বলছেন।
0: ইশ, আমরা মোটেই আপনার নাটকের চরিত্র নই।
2: হ্যাঁ
3: দেখো, আমার এই নাটকে না তোমরা ছাড়াও কিন্তু আরো চরিত্র আছে। একজনের নাম মিস্টার বাগ,
0: আমার বাবা।
3: আরেকটি চরিত্রের নাম হচ্ছে দীপঙ্কর,
2: আমার দাদার নাম।
0: আমার মাও নিশ্চয় আপনার নাটকের একজন চরিত্র।
3: ঠিক বলেছো কাজল, ঠিক বলেছো। কিন্তু কিন্তু আমার নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো,
2: আপনাকে বলতে হবে না, আমরা জানি, আমরা জানি।
3: তোমরা জানো? কি করে জানলে? আমি তো তার কথা তোমাদের এখনো বলিনি।
2: আজকের কাগজে পাত্রপাত্রীর পাতায় তার বিজ্ঞাপন ছাপা হয়েছে।
3: হো, ব্যাস তাহলে তো মিটেই গেল।
2: বারে, আপনার সঙ্গে তো আমাদের ভালো করে আলাপই হলো না।
3: দেখো তুমি তো সুমিতা, আলাপের আরেক নাম কি বলো তো?
2: কি?
3: বিলাপ।
2: আচ্ছা আচ্ছা নাট্যকার মশাই,
3: হ্যাঁ,
2: চারপাশে এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে তো তাদের বাদ দিয়ে আপনি হঠাৎ আমাদের নিয়ে নাটক লিখতে গেলেন কেন বলুন তো?
3: দেখো ওদের নিয়েও নাটক লেখা যেত, কিন্তু তারা না বড্ড একঘেয়ে, বড্ড চেনা।
2: আচ্ছা আমরা বুঝি আপনারা অচেনা। এই তো, এই তো একটু আগেই গড়গড় করে আমাদের নাম ঠিকানা সব বলে দিলেন।
3: দেখো নাম ঠিকানা জানা তো পোস্টম্যানের কাজ, নাট্যকারের কারবার কিন্তু অজানাকে নিয়ে। এই দেখো না, এই দেখো না, তোমরা নিজেরাই তো তোমাদের নিজেদের চেনো না। রীতি কাজলকে চেনে না, কাজল সুমিতাকে চেনে না, আবার সুমিতা চেনে না রীতিকে।
2: আপনার চা জুড়িয়ে গেল, খেয়ে নিন শিগগির।
3: আমি চা খাবো। চা খাবো?
2: হ্যাঁ খাবেন।
3: কি করে খাবো, আমার তো মুখই নেই।
2: আপনার মুখ নেই? সে কি?
3: না আমার মুখ নেই, শুধু একটা তাজা হৃৎপিণ্ড, দুটো কৌতূহলী চোখ, আর লেখার জন্য একখানা সবল হাত। দেখো না আমার মুখ নেই বলেই তো আমার লেখা সংলাপ অন্যেরা বলে।
0: থামুন, প্লিজ থামুন, আমাদের সবকিছু কেমন গলিয়ে যাচ্ছে।
2: ঠিক বলেছিস কাজল।
3: আচ্ছা ঠিক আছে শোনো, আমি না এখন যাচ্ছি, কাল কি বলবো, কাল আবার তোমাদের সঙ্গে আমার হোটেল হার্টে দেখা হবে। তোমার বাবা মিস্টার বাগ আর তোমার দাদা দীপঙ্কর বাবুকে আমি অবশ্য হোটেলের ঠিকানাটা অন্য একটা হোটেলের নাম বলেছি। কেন বলেছি জানো?
2: কেন বলেছেন?
3: দেখো আমার মনে হচ্ছে যে নাটকের শেষে না, মানে শেষ দৃশ্যে পৌঁছে ওই চরিত্রগুলোর আর থাকার দরকার নেই।
0: শেষ দৃশ্যের কথা বললেন আপনি, আপনি জানেন শেষ দৃশ্যে কি ঘটবে?
3: সেটা তো তোমরাই জানো, তোমরা, আমি কেমন করে জানবো? কিন্তু কিন্তু তোমাদের কিন্তু

0: এখানে বেশিক্ষণ থাকা যাবে না জানো।
1: কেন, এখানে থাকলে কি হবে?
0: আরে ওই ছেলেটা, আরে ওই ছেলেটা মানে বিদেশে সেই হবু পাত্রটি শুধু কাগজে বিজ্ঞাপন দিয়ে চুপ করে থাকেনি বুঝলে। এই শহরের সবচেয়ে মিষ্টি মেয়েটাকে খুঁজে বার করার জন্য তিনজন শখের গোয়েন্দাকে কাজে লাগিয়েছে।
1: তাতে আমাদের কি?
0: বারে তোমাদের মধ্যে একজনকে যদি ওরা মানে ওই শখের গোয়েন্দারা পছন্দ করে ফেলে তাহলে আমার নাটকটাই তো আদ রাস্তায় ঝুলে যাবে না।
1: আপনার নাটক নিয়ে আপনি থাকুন, আমরা এখান থেকে এক পাও নড়ছি না। তাছাড়া আমি আর রীতি এই কম্পিটিশনে নেই নেই নেই, আমাদের মধ্যে শুধু সুমিতা।
0: সুমিতা?
1: সুমিতা, কাগজে বিজ্ঞাপনটা পড়ার পর থেকেই সুমিতা সুইটন দেশটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। ওকে, আপনি আমার কথা শুনে হাসলেন কেন? বলুন বলুন কেন হাসলেন?
0: দেখো, জীবন যখন কোনো সংলাপ খুঁজে পায় না তখনই হাসে।
1: ধ্যাত, আপনি বড্ড হেয়ালি করে কথা বলছেন।
0: সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। আমি যা আন্দাজ করেছিলাম তাই ঘটেছে।
1: বলুন না কি সর্বনাশ হয়েছে।
0: মিস্টার বাগ আর দীপঙ্কর বাবু মানে তোমার দাদা খুঁজতে বেরিয়ে পড়েছে। ওই তো, ওই তো সুমিতার দাদার গাড়িটা এদিকেই আসছে। শোনো, আমি না, আমি এখন পালাচ্ছি।
1: চল

0: এখানে তো আর কেউ নেই। কিরকম হোটেল রে বাবা, কি কি করি এখন? ঠিক আছে ঠিক আছে, কাউন্টারের ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করি। শুনছেন?
1: ইয়েস প্লিজ, বলুন কি দরকার?
0: আমি মানে একজনের সঙ্গে একটু দেখা করতে চাই।
1: কার সঙ্গে দেখা করতে চান বলুন?
0: সরি, মানে নামটা তো ঠিক জানি না, ভদ্রলোক নাকি সুইডেন থেকে এসেছেন।
1: আমাদের হোটেলে এখন তিনজন সুইডিশ আছেন, একটি কাপল আর একজন যুবক। হোম ডু ইউ ওয়ান্ট টু সি?
0: না না, কাপল নয়, আমি মানে ইয়ে আর কি,
1: যুবকটির সঙ্গে দেখা করতে চাই।
0: হ্যাঁ
1: তাই তো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আপনার আগেও আর একজন ইয়ং লেডি তার সঙ্গে দেখা করতে এসেছেন, ওই ঘরে বসে আছেন, যান।
0: আমি জানি কে দেখা করতে এসেছে, সুমিতা, মোস্ট হ্যাংলা, সকাল হতে না হতেই চলে এসেছে।
1: কিছু বলছেন আপনি?
0: না না, মানে কিছু বলিনি।
2: হিকি, রীতি, তুই এখানে?
0: হুম, চলে এলাম। তুই হয়তো ভাবছিস তোর মতো আমিও।
2: আমি জানতাম তুই কাজল দুজনাই আসবি এখানে।
0: কেন, তোর হিংসা হচ্ছে?
2: শুধু শুধু তোকে হিংসে করবো কেন?
0: আসলে নাট্যকারের সঙ্গে দেখা না হলে আমি এখানে আসতামই না।
2: কাজলও এই একই কথা বলবে।
0: না, আমি যা বলবো তা শুনে তোরা বিশ্বাসই করতে পারবি না। এ কি কাজল, তুই কখন এলি? আমি তোদের সকলের আগে এসেছি। কেন এসেছি জানিস? আমি সুইডিশ পাত্রটাকে বিয়ে করতে চাই। আমিও এক রাতের মধ্যে অনেক বদলে গিয়েছি, ওকে বিয়ে করতে আমারও আপত্তি নেই। ভদ্রলোক বিজ্ঞাপনে কি লিখেছেন দেখিসনি, একজন প্রকৃত সুন্দরী মেয়েকে।
2: রীতি রীতি, তুই আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী, কিন্তু আসল সুন্দরী সেই যাকে ওই ভদ্রলোক সুন্দরী বলে মনে করবেন।
0: শোন রীতি এবং সুমিতা, তোদের একটা খুব জরুরি কথা বলার আছে, প্লিজ তোরা শুনবি?
2: কাজল, তোর জরুরি কথা মানেই তো ওই ফাইভ স্টার হোটেলের পার্টি, এয়ার কন্ডিশন গাড়ি, নয় তো ফরেন ট্রিপ। দু বছর ধরে তোর খুব জরুরি কথা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে।
0: তোরা এতদিন ধরে যা জানতিস সব সব মিথ্যে।
2: মিথ্যে? তার মানে
0: সত্যিটা শুনলে তোরা শিউরে উঠবি।
2: আমারও একটা কথা বলার আছে।
0: ঠিক আছে সুমিতা, বল তোর কথাটাই আগে শুনি।
2: তোরা শুনে অবাক হয়ে যাবি, ওই নাট্যকারের সঙ্গে না কাল রাতে আমার আবার দেখা হয়েছিল।
0: কোথায় দেখা হয়েছিল রে?
2: নাট্যকার আমাদের কথার জবাব না দিয়ে কেন হেসেছিল তাও আমি বুঝতে পেরেছি। ওই হাসির মানে হচ্ছে যা ঘটবে তা ঘটবেই, আমরা চাইলেও আমাদের ইচ্ছের স্বপ্নটাকে মুঠোর মধ্যে পেয়ে যাব না।
0: আমার কেন যেন মনে হচ্ছে কাগজের ওই বিজ্ঞাপনটাই সত্যি নয়, এটাও নাট্যকারের একটা খেয়াল।
3: না না না না না, আমি খোঁজ নিয়েছি, সুইডেনের ওই পাত্র এই হোটেলেই আছে, একটু আগে ঘর থেকে বেরিয়ে কাউন্টারে এসেছিল। হি ইজ কোয়াইট হ্যান্ডসাম, লাভলি।
0: এই কাজল, তুই যেরকম করে কথাটা বললি না, মেয়েরা প্রেমে পড়লে ঠিক এই রকম করে কথা বলে।
2: আমরা সবাই ওকে দেখার আগেই ওর প্রেমে পড়ে গেছি।
0: না না, আমরা ওর প্রেমে পড়িনি, আমরা একটা স্বপ্নের প্রেমে পড়েছি।
2: বোধহয় আমাদের বয়সী সব মেয়েই নতুন কিছুকে চায়, যা আগে কেউ পায়নি, তেমন কিছু।
0: সুমিতা তুই ঠিক বলেছিস, কাজলকে ইংরেজির প্রফেসর ইংরেজির নোট ছাড়া আর কিচ্ছু দিতে পারেননি। তোর দাদার ঠিক করা ডাক্তার পাত্র তোর কাছে একটা টাকার বান্ডিল ছাড়া আর কিচ্ছু নয়। আর আমার প্রেমিক এই শহরটা, গড়িয়াহাটার ফুটপাত, এখানকার দুর্গাপুজো, কাল রাতেই আমার প্রথম মনে হলো জানিস, অনেক দূরে কোথাও গেলে তবে আমি বুঝতে পারবো আমার এই ভালোবাসা কতখানি গভীর। তাই আমি ঠিক করেছি এখান ছেড়ে আমি
2: সুইডেন চলে যাবি। একে একে কাজল, তুই কাঁদছিস, কি হয়েছে তোর?
0: না রে, কাঁদিনি, নিজের সঙ্গে লড়াই করছিলাম।
2: লড়াই?
0: আমার সত্যিকারের জীবনটার কথা
3: তোদের বলার সাহস হচ্ছিল না আমার, কিন্তু তা আমাকে বলতেই হবে।
2: বল না বল না, আমরা কিচ্ছু মনে করব না।
3: তোরা আমায় যেভাবে চিনতিস সেসব সাজানো, যে পাঁচতলা বাড়িটাকে আমাদের বলে জানতিস, তার একতলার একখানা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা ওই বাড়ির রাধুনী।
2: রাধুনী
3: রোজ প্রকাণ্ড গাড়ি করে আমার কলেজ যাওয়াটাও একটা ভয়ঙ্কর মিথ্যে।
2: কাজল,
3: গাড়ির ড্রাইভার বাড়ির কর্তার অজান্তে রোজ দয়া করে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আর আর এই দেখ, এই দেখ আমার পরনের এই শাড়িটার, এই শাড়িটার দাম 1,500 টাকা। সত্যি 1,500 টাকা? এটাও বাড়ির মালিকের মেয়ের পুরনো ফেলে দেওয়া শাড়ি। আমি আমি কুড়িয়ে নিয়ে
0: কাঁদিস না, কাঁদিস না কাজল, কাঁদিস না
2: কাজল। আমি আর রীতি চলে যাচ্ছি, ক্লাস 9 পড়ার সময় ভূগোলের বইতে সুইডেনের কথাটা পড়েছিলাম, সেটা পৃথিবীর ম্যাপে ঠিক কোথায় অবস্থিত এখন এখন সেটাও আর মনে নেই, সত্যি মনে নেই রে।
0: এই কাজল, নাট্যকারের সঙ্গে দেখা হলে বলিস নাটকের শেষ দৃশ্যটা আমরা আমরা তোর ইচ্ছে মতো সাজাবো।
2: সেখানে সেখানে তোর জন্য একটা আশ্রয় থাকবে, যেখানে যেখানে বাঁচার সঙ্গে সঙ্গে তোকে দুঃসহ লজ্জার বোঝা বয়ে বেড়াতে হবে না।
0: বিশ্বাস আর সত্যি দিয়ে তৈরি তোর সংসারে তুই নিজের পরিচয়ে নিজের মতো করে বাঁচবি।
1: এই যে আপনারা এখানে সবাই আছেন, যান 7 ঘর, এক এক করে যাবেন।
0: না, আমরা কেউ যাব না।
2: কাজল একলা যাবে।
0: যা
2: কাজল,
0: কাজল যা,
2: যা।
0: উইশ ইউ
2: বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক কাজল,
0: যা,
2: লাক
0: যা,
2: যা।

শুকরির গল্প নাটকটি শেষ হল। রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, অভিনয় করেছেন মিস্টার বাগ বলাই মুখোপাধ্যায়, দীপঙ্কর সুনীল চট্টোপাধ্যায়, রীতি শুক্লা রায়, সুমিতা আম্রপালি।

0: বন মিত্র।
1: শুনলেন নাটকের দুপুর। আজকের নাটক ছিল তিন পরীর গল্প। এখন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে জানিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। নির্দেশে বলা হয়েছে হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে। এই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধিরাও। চিংড়িঘাটা মেট্রো রুটের প্রথম দফার কাজের পর দ্বিতীয় দফার কাজ আজ রাত 8টা থেকেই শুরু হবে। এই কাজের জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। সোমবার সকাল 8টা পর্যন্ত চলবে এই কাজ। ওড়িশার গঞ্জামে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 4 জন। পুরুষোত্তমপুর থানার অন্তর্গত লড়কাপল্লির কাছাকাছি আজ পুরুষোত্তমপুর থেকে বেরহামপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত করে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ

এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ সকালে কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এইসব বেআইনি নির্মাণের দায় মেয়র ফিরহাদ হাকিমকে নিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জৈব বৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 22 মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবসের এই বছরের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ একটি ব্যাংক জালিয়াতি কাণ্ডে 119 কোটি টাকার অর্থ তছরূপ মামলার প্রেক্ষিতে মুম্বাই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায়। শ্রীহরি এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশন লিমিটেডের সঙ্গে যুক্ত দুটি পৃথক ঘটনায় এই তল্লাশি অভিযান চলে। বেশ কিছু বেআইনি নথিপত্র এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার যে দীর্ঘ সীমান্ত তা সুরক্ষিত করা যাবে। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কথিত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব তার পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত করেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির তদন্তাধীন। আগামী 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে বিনামূল্যে রাজ্যের মহিলাদের যাতায়াত করার জন্য পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে বিডিওর কাছে জমা দিলে তাকে স্মার্ট কার্ড দেওয়া হবে। তার মাধ্যমে মহিলারা পরিবহন করতে পারবেন। চিংড়িঘাটা মেট্রো রুটের প্রথম দফার কাজের পর দ্বিতীয় দফার কাজ আজ রাত 8টা থেকে শুরু হবে। এই কাজের জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। সোমবার সকাল 8টা পর্যন্ত চলবে এই কাজ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্ত।

0: 人对弈。
1: Kaneba Juk Monir Radio Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadin Shat Shure Sharadin
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: तुम्ही शुनछो विकेंड कैफे 107 FM रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফেতে তো চলে এসেছি, কারা এসছি একটু পরে বলছি, কিন্তু ঘড়ির কাঁটা আপাতত কী বলছে সেটা তো বলে নিতে হবে। ঘড়ির কাঁটা বলছে 4:09 আর আপাতত আমি না মানে ওই দেখবে হাই মানে সিমে যখন গ্যাসটা থাকে এবং দুধটা টকবক টকবক করে ফুটে আমি সিম্পল ওইভাবে ফুটছি, কেন ফুটছি সেটা এক্ষুনি বলবো না।
2: হ্যাঁ কেন ফুটছি সেটা সবাই বুঝতে পারছে, কারণ এই আমরা যে ফার্স্ট যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা রিদিমে মোটামুটি কালকে শহর কলকাতা ভাসছিল, মোটামুটি 22 বছরের দুঃখ ফুক্ষ ভুলে তোমরা
1: মাঠে কী হয়েছে
2: ঠিক আছে। এবং সেইটা বোঝানোর জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাল হলুদ পরে এসে বলতে হচ্ছে, মানে বোঝাতে হচ্ছে ভাই আমরা জিতেছি। আসলে এত বছর পর তো
1: আসলে না এটা আমাদেরকে বোঝাতে হচ্ছে না, সারা শহর কলকাতা এই ইস্ট বেঙ্গলের জন্য আজকে মানে আমরা ভারত ছেড়া, আর আমরা আজকে কোনো রকম যুদ্ধ নয় শান্তি চাই। আমরা বুঝতে পারছি কনসোলেশন প্রাইজ পেলে কেউ কেউ দুঃখ পায়,
2: না কনসোলেশন প্রাইজের কথা হচ্ছে না, যেটা বিষয়টা হচ্ছে যে এইটা খুব এটা ভাগ্য যে জিতেও আমরা হেরে গেলাম।
1: হ্যাঁ মানে ওই যে বাজিগর সিনেমার একটা ডায়লগ ছিল না যে হার কি জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হয় আর জিত কে হারনে ওয়ালো কো
2: ক্যা কি বলে জানি না, অবাজিগর বলে কিনা জানি না,
1: মোহন বাগান কহতে হয় না। ঠিক আছে আমরা আজকে কোনো দ্বন্দ্বে যাব না, কারণ আলটিমেটলি এটা মানে জোকস অ্যাপার্ট ভারত সেরা হয়েছে বাংলার একটা টিম,
2: অ্যাবসলিউট এইটা খুব দরকার ছিল, এবং সেটা মানে ইস্ট বেঙ্গলের ঝুলিতে এসেছে 22 বছর পর, সেটাও খুব দরকার ছিল, যাকে এটা বোধহয় হালকা একটু বেশি হয়ে গেল ডোজটা, কিন্তু এই ডোজ কমে গিয়ে যে ডোজটা কমছে না সেটা হচ্ছে আমাদের এই শহর কলকাতার বাইরের হিটটা কমছে না। এই হিটটা একটা মারাত্মক রকমের হিট রয়েছে, কিন্তু হিট থাকুক বৃষ্টি থাকুক শীত থাকুক যাই থাকুক না কেন আমাদের এই মানে মোটামুটি ক্যাফে কলকাতার উইকেন্ড ক্যাফে এইটা কিন্তু থাকবেই। হ্যাঁ মানে এটা নিয়ে কোনো কথা হবে না, কারণ আমরা বিশ্বাস করি বস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, তাই যাই হয়েছে না কেন তোমার অফিস যেমন থাকবে, তোমায় যেমন গিয়ে অফিসের ওই বসকে ফেস করতে হবে, ঠিক তেমনই আমরা প্রচণ্ড তুমি হয়তো রেগে গেছো সেই সময় গিয়ে একটুখানি অফিস করিডোরে ঘোরাঘুরি করছো, কি যারা করবার চেষ্টা করছো, একটা গরম চা হাতে এদিক ওদিক যাচ্ছো, কি হচ্ছে ভাই এগুলো আর চলতে পারে না, ঠিক তার মধ্যেখানে
1: আমাদের কিরকম একটা মনে হয় না মানে প্রচন্ড গরমেও কেউ যেন এক গ্লাস দইয়ের ঘোল, না আমরা তোমাকে ঘোল খাওয়াবো না, কিন্তু মানে ওই ঠান্ডা আরামটা দেওয়ার, যেহেতু কালকে ইস্ট বেঙ্গল জিতেছে, বেটার টু সে গোটা ভারতবর্ষে বাংলার একটা টিম জিতেছে, তাই জন্য আমরা সবাই আমরা যারা ফুটবল প্রেমী আছি
2: একসঙ্গে বলবো হাল্লা বল।

0: শুনছো উইকেন্ড ক্যাফে উষুষি আর অরিজিতের সঙ্গে। স্টুডিও ক্লক বলছে বিকেল 4:16 হয়ে 56 সেকেন্ড। আর মোটামুটি আশেপাশের ব্যাপার স্যাপার যা বলছে তাতে হচ্ছে মোটামুটি একটা 34 ডিগ্রির মতো গল্প রয়েছে এবং মোস্টলি ক্লাউডি একটা ব্যাপার স্যাপার রয়েছে। একটা আশা করা যাচ্ছে, সামান্য আশায় বাজে আশা, যেটা হচ্ছে যে একটু সন্ধ্যের দিকে কি হালকা কিছু হতে পারে।
1: হ্যাঁ, মানে মোটামুটি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এটা হালকা হালকা মেঘের ছবি, বুঝলে তো, ওয়েদার আপডেটের উপরে একটা হালকা মেঘের ছবি দেখা যাচ্ছে ওই ওই সন্ধে 7-8টার দিকে, তবে সেটাও দেখাচ্ছে 10%।
0: ও বাবা, সেই মেঘের ওজন কমবে না সেটুকু আমরা বুঝতে পারছি, তবে যে বিষয়টা আমাদের মানে তোমাদের আমাদের ওজনটা কি করে কমবে সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই ওজনটাকে একটা মেনটেনে রাখাটা খুব দরকার। আর এই যেখানে প্রচন্ড গরম সেখানে বাইরে বেরিয়ে

0: খিদে পেয়ে গেলি আপনি অযাচিত একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছেন, এই বিষয়টা খুব একটা ঠিকঠাক হচ্ছে না, মানে ঠিক দিকে এগোবে না। হ্যাঁ,
1: এমনি মানে বাইরে মোটামুটি যা গরম, সে তো সবাই বলছে যে লেবুর জল খান, প্রচুর পরিমাণে জল খান, ডাবের জল খান, এবং আর যাই করুন বাইরের ফাস্টফুড টাস্টফুড খাবেন না, এবং বাড়িতে পাতলা ঝোল খান।
0: হ্যাঁ, একটু ঝোল ভাতে থাকুন, একটু অম্বল টম্বল খান, দেখবেন আবার কোনো কিছু খেয়ে অম্বলটা করে ফেলবেন না, সেটা সমস্যা। আর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে 9903655992, বাবা এ গরম হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যা খুশি হোক না কেন, এ কিন্তু খোলা রয়েছে, কিন্তু এখন সে খুলে করবেটা কি, তার তো একটা কাজ আছে নাকি?
1: হ্যাঁ, মানে যেহেতু আমরা মানে আমরা যারা ইস্ট বেঙ্গল সমর্থক, কালকে তারা জিতে গেছে।
0: না মানে ছড়াও কি ইস্ট বেঙ্গল নিয়ে?
1: হ্যাঁ, না ঠিক ইস্ট বেঙ্গল নিয়ে বলা যায় না, কিন্তু আজকে আমি মোটামুটি যা ফুটছি, আমি না আপাতত কিছুক্ষণ ইস্ট বেঙ্গলের বাইরে বেরোতে পারছি না।
0: আমি এইটা ভাবলাম যে ছড়াও যদি ইস্ট বেঙ্গল হয়, তাহলে অ্যাটলিস্ট আমার মতো যারা মোহনবাগান, তারা কি ছড়া কাটিং অংশগ্রহণ করবে না করবে না, এই পারমিশনটুকু
1: নিয়ে? না না না না, এইরকম কোনো বৈষম্য আমরা রাখছি না, আমরা রাখিনি, কারণ আমরা চিংড়ি খেতে ভালোবাসি, ইলিশ খেতে ভালোবাসি। এবার আজকে ছড়া কাটিং যেটা, সেটা মেইনলি বলা ভালো যে ফুটবল নিয়ে, কারণ কালকে আমরা মানে আইএসএল জিতে গেছি, এবং সেটা ইস্ট বেঙ্গল জিতেছে না মোহনবাগান জিতেছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু এইটা খুব বড় ম্যাটার যে একটা ভারতবর্ষের খেলা যেটাতে মানে বাংলার দুটো টিম ফার্স্ট এবং সেকেন্ড।
0: ট্রু ট্রু, এইটা নিয়ে আমাদের গর্ব করার মতো বিষয়, এবং কলারটা একটু তুলতেই পারি, কিন্তু ঘটনা হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ফাটাফাটি ছড়া কাটিং এর দুটো লাইন উশসে দিচ্ছে, বাকি দুটো তিনটে লাইন মিলিয়ে যদি লিখে ফেলো না, তাহলে আমরা একটা জমিয়ে পড়ে দিতে পারি আর কি আর কি।
1: কেউ চিংড়ি কেউ বা ইলিশ, তবুও সবাই খেলায় মাতি। আই রিপিট, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, তবুও সবাই খেলায় মাতি। বাকিরা লিখতে হবে তোমাকে 9903655992 তে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও আমাদের।
0: একদম, এই যে শেষে ইলিশ আর মাতি, মানে ইলিশে মেতে থাকবার জন্য সেটা বলার, সেই কিন্তু ঘুরে ফিরে মোহনবাগানে গেলে। যাক, ঘটনা হচ্ছে তুমিও যদি এরকম ভাবে মেতে থাকতে চাও, সেটা চিংড়িতেও মারতে পারো, ইলিশেও মারতে পারো, যাই হোক
1: ইভেন দুধ ভাতেও পারো,
0: দুধ ভাতেও পারো, আবার একটু হালকা করে ঝোল ভাতেও পারো, কারণ যা গরম পড়েছে। তোমার জন্য থাকলো তোমারই মন ভালো করার জন্য একটু মনের রেডিও, সেই মনের রেডিওটার দিকে কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, সেখানে মাঝে মাঝে কিন্তু ভালো ভালো গানও বাজে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: নমস্কার, লাল ভাই ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এখনো পর্যন্ত চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। মিটিং মিছিল বলতে একটাই শিয়ালদায় মিছিল ছিল রাজনৈতিক, সেটা মিটে গেছে। পরবর্তী সময় কিন্তু আর কোনো মিটিং মিছিল কিছু নেই শহরের বলতে। আর এমনি দুপুরের দিকে গাড়ি কম আছে, সেই জন্য যানবাহন একেবারেই স্বাভাবিক আছে। পাশের কাছে যাদের সময় ছিল তাদের স্বাভাবিক।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ঘটনা
2: হচ্ছে, আমরা একটু আগে একটা কাজ করেছিলাম, সেই কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, সামাজিক কাজ, সেটা হচ্ছে এটা ছড়া কাটিং, ঠিক আছে? তো ছড়া কাটিং এ দুটো লাইন উষশী দিয়েছিল, তো দুটো লাইন আরেকবার বলবে নাকি একটু?
1: হ্যাঁ, আর এই ছড়া কাটিং বলার আগে না শুধু মুখে বলতে নেই, একটু বাজনা বাজিয়ে বলতে হয়।
2: ওকে,
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
2: ছড়া কাটিং এ আমাদের দুটো লাইন দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই ছড়া কাটিং এ যে দুটো লাইন বলা হয়েছিল সেটা হলো যে কেউ চিংড়ি,
1: কেউ বা ইলিশ,
2: আমরা সবাই খেলায় মাটি, এই দিয়ে ব্যাপারটা শেষ হয়েছিল। এবার বাকিটা ছিল তোমার দায়িত্ব, তো সেই তোমার দায়িত্ব কিভাবে তুমি পালন করেছো সেটা একটু দেখি।
1: হ্যাঁ, মানে এই আমি প্রথম যে ছড়া কাটিংটা করছি না, এটা শুনলে অরিজিৎ মানে এই যে এই মানে বুঝতে পারছি ওর মনটা এই যে একটু মিয়ানো মুড়ি হয়ে আছে, এক্ষুনি ঝুড়ি ভাজা হয়ে যাবে। কেন, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, যদি জিততো মোহনবাগান হতো একেবারে ফাটাফাটি। বললাম অসীম ঘোষ নলপুর থেকে এই মেসেজটি পাঠিয়েছেন।
2: অসীম বাবু, আপনার সঙ্গে যদি দেখা হতো না ভালো হতো, এইভাবে একটু আমাদের দিকটা দেখবেন।
1: তবে এই ছড়া কাটিং এর বাইরেও শর্মিষ্ঠা মুখার্জী সাঁকরাইল থেকে আমাদের জন্য খুব চিন্তা করে ভীষণ ভালোবেসে একটা মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, মানে ও লিখেছে, শুভ বিকেল দাদাভাই ও দিদিভাই, কি গরম আর এই প্রখর রোদ্দুরে কি করে এলে ভাবছি।
2: শুধুমাত্র তোমার জন্য,
1: একদম
2: বিশ্বাস করো, শুধুমাত্র তোমার জন্য।
1: নেক্সট মেসেজটা আমার জন্য, মানে আমার মতন ইস্ট বেঙ্গল
2: ব্যালেন্স শিখলে কি করে
1: যায়, ছোটবেলায় করতাম এরকম ব্যালেন্স খেলা।
2: ঠিক আছে চলো,
1: কালকে ইস্ট বেঙ্গল জিতেছে তাই চওড়া হয়ে গেছে ছাতি, মানে আমাদের ফার্স্ট লাইন ছিল কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, কাল ইস্ট বেঙ্গল জিতেছে তাই চওড়া হয়ে গেছে ছাতি।
2: এই পর্যন্ত।

0: এই পর্যন্ত আমরা যে ছড়াকাটিং পেয়েছি
1: সেটাও এক এক গলে আছে,
0: এক এক গলে আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটা বেস্ট হয়ে গেছে, এইটা বেস্ট। ভাই তুমি যত ইস্ট বেঙ্গলের হয়ে লেখো মানে ফাটিয়ে লিখেছো, এবং ওই যে মাটির সঙ্গে একটা ছাতিটাকে মিলিয়ে দিয়েছো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ,
1: একদম। আর দাঁড়াও, কার জন্য ক্ল্যাপটা অরিজিৎ দিল? অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে মেসেজটা পাঠিয়েছিল। আর কিন্তু আমাদের আপাতত ইস্ট বেঙ্গল মোহনবাগান এখন এক এক গোলে চলছে,
0: এই এক এক প্রচুর গোল আসবে, আমি জানি প্রচুর শট নেওয়া হবে, প্রচুর আপনারা ছড়াকাটিং পাঠাবেন, সেগুলো তো ঠিক রয়েছে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যখন প্রচন্ড গরমে আপনি বাইরে বেরোবেন তখন অবভিয়াসলি কিন্তু একটু হাইড্রেটেড থাকার চেষ্টা করবেন, এবং সেই ক্ষেত্রে জল অবশ্যই নিয়ে যাবেন, ওয়ারেস ক্যারি করতে পারেন, বাইরের কাঁটা ফল প্লিজ না না না, যত পারবেন কোল্ড ড্রিঙ্কসটা কম খাবেন, এবং সবচেয়ে বড় কথা ঠান্ডা জল যদি পান তাহলে সেটা কিন্তু হালকা কিনতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর বাইরে থেকে জল খেলে সেটা যেন অতি অবশ্যই ফিল্টারের জল হয় বা তাছাড়া প্যাকড সিল ওয়াটার হয়, এবং সেই প্যাকড সিল ওয়াটারের ক্ষেত্রেও যেটা বলার সেটা হচ্ছে কিন্তু মানে রেজিস্টার্ড কোম্পানিরই খাবেন, এই মুহূর্তে এত ভুলভাল কোম্পানির জল মার্কেটে রয়েছে, তাই সেদিকটাও একটুখানি দেখা, কারণ সত্যি ভাই বাইরে বড্ড গরমি হয়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আজকে উইকেন্ড ক্যাফেতে যেহেতু উষসী অরিজিৎ রয়েছে, আমরা যেহেতু একটু ব্যালেন্সের কথা বলছি, তেমনই আজকের দিনটাও কিন্তু ভীষণ রকমের স্পেশাল, কি উষসী, তাই তো? এমন একটা দিক থেকে স্পেশাল যেখানে বারবার করে ওই ব্যালেন্সের কথা বলা হচ্ছে, বাকি যা ডিটেল বলার সেগুলো উষসী বলবে, কিন্তু আমি নাটশেলে একটা কথা বলে দিই, কারণ বরাবর পড়াশোনায় উষসী বেটার। আমি ওই আশেপাশের দেখে একটা ফোট করে একটা দেখে একটা সামারি করে ফেলতাম, সেই রকম একটা মানুষজন। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে আজকের দিনটা যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা একটাই কথা বলে যে আমাদের আশেপাশে যা যা রয়েছে না, প্রত্যেকটা বিষয়, মানে মানে যে কোনো প্রাণ আর কি, যে প্রত্যেকটা প্রাণ রয়েছে, ডিফারেন্ট টাইপের প্রাণ, সেই প্রত্যেকটা প্রাণের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ভীষণ দরকার আমাদের বাস্তুতন্ত্রটাকে ঠিক রাখার জন্য। তাই অকারণ কাউকে মেরে ফেলে বিরাট কৃতিত্ব অর্জন করেছি এই ভাবনাটাও না ভাবা ভালো। আর আরো যে বিষয়টা ভালো সেটা একটুখানি উষসী বলুক, ভালো ভালো কথা বলে।
2: হ্যাঁ, বুঝতে পেরেছি।

0: বুঝতে পেরেছি। হয় হয়, মানুষ যখন দুঃখে থাকে, মানুষ যখন মানে যাই হোক যেভাবে হোক মনের বল জোগাড় করে, তখন মানুষজন এই রকম করে। আমি আমি ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আসছে বছর আবার হবে।
1: ওকে,
0: এবার আজকে যে দিনের কথা উঠেছে এতক্ষণ বললো, সেটা হচ্ছে আজকের দিনটা আমরা যদি পরিষ্কারভাবে বাংলায় বলি, আজকে হচ্ছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, এবং এটা একদম ইউনেস্কো স্বীকৃত একটি দিন। এবং এই 22 মে গোটা পৃথিবী জুড়ে মানে ওয়ার্ল্ড ওয়াইড এই দিনটাকে পালন করা হয়। কিন্তু কেন পালন করা হয়, তার কারণ এই যে ধরো তুমি আমি ভাবছি যে হ্যাঁ ঠিক আছে আমরা আছি, খুব ভালো কথা, একটুখানি আমরা বড়জোর সচেতনতা বৃদ্ধি করতে হলে আমরা কি বলি যে ওই গাছ লাগান প্রাণ বাঁচান। যেমন ধরো এই প্রচণ্ড গরমে আমরা এই যে প্রচণ্ড একটা এসির ব্যবহারটা বেড়ে গেছে, আগে তো এই পরিমাণ গরমটা পড়তো না। কেন পড়তো না, তার কারণ আমরা ঠিকঠাকভাবে গাছ ছিল, এবং আমাদের প্রত্যেকেরই বাড়ি হোক ফ্ল্যাট হোক বা আমরা যে যেখানে থাকতাম অন্তত 3-4টা করে গাছ আমাদের থাকতো। কিন্তু এখন যেহেতু ফ্ল্যাট বা বড় বড় বিল্ডিং এর সংখ্যা বেড়ে গেছে এবং আমাদের চাহিদা বেড়ে গেছে, সব থেকে বড় কথা যেটা,
1: এবং গাছ কমে গেছে,
0: দ্যাটস ওয়াই এসির ব্যবহার বেড়ে গেছে।
1: অ্যাবসলিউটলি, এবং এই
0: গরমটা বেড়ে গেছে,
1: ট্রু। আর কারণ মানে এসির ব্যবহারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব সস্তা, মানে সোজা কথায় যদি বলা যায় সেটা হচ্ছে যে আমাদের ঘরটা ঠান্ডা হচ্ছে কিন্তু বাইরেটা তার 3 গুণ বেশি কিন্তু আমরা গরম করে ফেলছি।
0: একেবারেই তাই। এবং তুমি যদি একদম মানে খুব সাদা চোখে একটা জিনিস দেখো, আফটার কোভিড মোস্ট প্রবাবলি বা এই যে এসির জন্য আমাদের ঠান্ডা লাগা, গলা খুশখুশানি, কাশি, সারা বছর ধরেই প্রায় আমরা অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছি, মানে ওই দেখবে তোমার আমার যখনই দেখা হয় কখনো না কখনো তুমি হয়তো কথা বলতে একটু কেশে ফেলছো বা আমি কেশে ফেলছি, এইটা কিন্তু আমাদের নর্মালাইজ হয়ে যাচ্ছে। কেন, কারণ আমরা এই প্রচণ্ড গরম থেকে বাড়িতে ঢুকছি, ঢুকে এসি ডাউন করে দিচ্ছি। আবার ধরো বাইরে বেরোচ্ছি, আমরা তো মধ্যবিত্তদের সেন্ট্রালাইজড এসি তো আমাদের পক্ষে পসিবল না, একটা ঘরে বা দুটো ঘরে বড় জোর এসি থাকছে। নর্মালি জায়গাটা যখন প্রচন্ড গরম লাগছে আর ওই ঠান্ডা গরমটাই শরীরটা খারাপ হচ্ছে।
1: মানে এখন যে বিষয়টা হচ্ছে সুশীল, মানে রান্নাঘরে তুমি যদি গিয়ে 1 কাপ চা অবধি করতে যাও তাতেই মোটামুটি তুমি জল হয়ে যাচ্ছ। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো এই দেখুন, এই দিক থেকে দাঁড়াতে গেলে আমাদের দায়িত্বটা না সবচেয়ে বেশি। আমরা যতটা এই দোকানে গিয়ে ভিড় করছি যে কোথায় 2 টাকা কমে এসি দিচ্ছে তার জন্য, ঠিক দেখবে মানে আমি একটা জিনিস খুব আমার ভালো লাগলো, মানে দারুণ একটা জিনিস দেখলাম, জাস্ট এইটা শেয়ার করতে ইচ্ছে হলো। আমাদের যেখানে মানে আমি এক্সাক্ট জায়গাটা বলছি না, কি এত ফ্যান ফলোয়ার্স তো আমার, ভিড় করে গেলে মুশকিল হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের স্পেসিফিক জায়গা মানে ওখানে তোমার একটা জায়গা জুড়ে যেটা হচ্ছে আমরা ওটাকে মানে ইলেকট্রনিক্স পাড়া বলা হয়, ঠিক আছে, পুরো জিটি রোডটা দুটো ধারে সমস্ত ব্র্যান্ডের সমস্ত ইলেকট্রনিক্স এর ব্যাক টু ব্যাক দোকানগুলো, মানে ফ্ল্যাটের তলায় তলায় পুরো সমস্ত। তো 3টে 3টে 6টা বোধহয় পাশাপাশি এরকম রয়েছে। তো সেইখানে যেটা আমার খুব ভালো লাগলো, হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই গরমে যেমন সেই দোকানে প্রচুর ভিড় বেড়েছে, সেই দোকানগুলোই ভিড় বেড়েছে, তাদের যারা সেলস এক্সিকিউটিভ তাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, তার সঙ্গে যেটা হয়েছে স্পেসিফিক ওই দোকানগুলোর সামনে নার্সারির থেকে বেশ প্রচুর গাছ নিয়ে সেখানে বসা হচ্ছে। এই যে বিষয়টা আমার ভালো লাগছে, এবং প্রচুর মানুষকে আমরা দেখছি যে অ্যাটলিস্ট হয়তো দোকানে গিয়ে প্রথম দিনই এসিটা কেনা হলো না, কিন্তু বেরিয়ে তার একটা গাছ কিনে যাচ্ছে। এটা যে কত বড় কাজ হচ্ছে সেটা খুব ভালো লাগলো, যে এই ব্যাপারটা এই ব্যালেন্সটুকু আমরা করতেই পারি।
0: একেবারেই তাই। আর এই যে গাছের কথা আমরা বলছি, জীব বৈচিত্র্য বা প্রাণীকুল রক্ষা মানে শুধু গাছ লাগানো নয়, কিন্তু এটা মানে এই গরমে আরো বেশি করে আমরা ফিল করি প্রত্যেক বছর, কারণ এবছর চরম ঠান্ডা পড়েছে, চরম গরম পড়ছে, এবং আগের বছর আমরা অলরেডি বৃষ্টিতে কিন্তু নাজেহাল অবস্থা হয়েছিল, এবছর কি হবে আমরা জানি না
1: একদম, এবং সেটাও বলছে নাকি মারাত্মক
0: হবে। মানে এখন আমরা না কিরকম একটা চরম ভাবাপন্ন ওয়েদার পেতে চলেছি,
1: যেটা আগে শুধুমাত্র ভূগোল বইতে পড়তাম সেটা এখন আমরা ফিল করছি।
0: একেবারেই তাই। আর এর পাশাপাশি দেখবে আমরা ওই যে যেটা একটু আগে অরিজিৎ বললো, যে আমি কোনো একটা ছোট প্রাণীকে মেরে ফেললাম এবং মেরে ফেলে একটা বিশাল বীরত্ব করলাম, এটাতেও কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ বিশাল বড় এফেক্ট পড়ছে।
1: অ্যাবসলিউটলি, দেখুন ভূগোলের বইতে সেই যে নাতিশীতোষ্ণ ব্যাপারটা ছিল, সেইখানে নাতিশীতোষ্ণর কোনো ব্যাপার নেই, উল্টে নাতি কোথা দিয়ে দাদু হয়ে যাচ্ছে সেটা ধরতে পারছি না। ব্যাপারটা যেটা হচ্ছে প্রচন্ড গরম বাড়ছে আর তোমার জন্য থাকছে একটা ফাড়াফাড়ি গান, সেই গানের পর উষুষের অরিজিৎ ফিরছে তোমার কাছে, এবং আমাদের 9903655 99.2 তে তোমার প্রচুর মেসেজ, ছড়াকাটিং এর মেসেজ, সবকিছু নিয়ে ফিরছি। তার আগে
0: না বলছি, মানে আমি যেটা বলতে চাইছিলাম, এই যে গানে যাচ্ছি আমরা বললে না,
1: যাবো না?
0: হ্যাঁ যাবো, কিন্তু এই যে জীব বৈচিত্র্যের কথা বলতে চাইছিলাম, বলতে বলতে আমার একটা কথা জাস্ট মাথায় এলো, যে এই যে আমরা গাছ টাছ লাগাতে খুব একটা পছন্দ করি না, বা ধরো এই যে স্তন্যপায়ী, মানে ওই যে সাপ টাপ হেনা তেনা এলে আমরা বলি এটাকে মেরে ফেলো, এটাকে বন জঙ্গলে পাঠিয়ে দাও, মানে মোদ্দা কথা আমরা মানুষরা

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: समझ रहे हो कि जगह सही नहीं है अर्जुन।
1: বুঝতে পারে না সবাই, কেন বুঝতে পারে না? আমি বুঝে উঠতে পারি না এই মনের কথাটা, বুঝতে পারে না কেন বলো তো?
2: আসলে কি হয় বলো তো, মানে এই মুহূর্তে আমার এরকম একটা ফিল হচ্ছে যে আমরা এই যে ফুটবল নিয়ে কথা বলছি, গোল নিয়ে কথা বলছি, কিন্তু গোল কি শুধু ফুটবলের মাঠেই হয়?
1: না, গোল আমরা বিভিন্ন সময় খাই, মানে এই গোল হচ্ছে ধরো আমরা অনেক সময় রেজাল্টে গোল খেয়ে যাই, এই গোল আমরা অনেক ক্ষেত্রে অফিসে গিয়ে বসের কাছে খেয়ে যাই, এক ভেবে গেলাম আর এক হয়ে গেল, কোথা দিয়ে টুক করে সাইড দিয়ে গোল করে দিলাম,
2: উল্টোটাও তো হয়, মানে সুযোগ বুঝে গোল করে দেওয়া,
1: গোল দিয়ে দিলাম, সেটা হয়,
2: গোল করে দিলাম।
1: আর একটা যেটা হয় সেটা হচ্ছে ওই একটা মিষ্টি মিষ্টি প্রেমের সম্পর্কে, মানে ধরো প্রেমটা তখনো মিষ্টত্বে যায়নি, বুঝতে পেরেছো, তখন একটা টক মিষ্টি ব্যাপার রয়েছে এবং বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা আদৌ আমার দিকে আসবে, খেলাটা আমার দিকে আছে না খেলাটা আমার দিকে নেই। এবার সেইটা চেক করবার জন্য কি হয়, অনেক সময় সাইড বুঝে ফাঁক তালে একটা গোল মেরে দেওয়া যায়, আর সেই গোল আমাদের ছড়া কাটিং একদম গোল গোল হয়ে এসেছে।
2: মানে এই ছড়া কাটিংটা আমি আর অরিজিৎ অ্যাটলিস্ট এক্সপেক্টই করিনি,
1: না, এবং আমরা প্রচন্ড হেসেছি, আর এবং এই জন্য আমরা যেটা ভেবেছি যে এই ছড়া কাটিংটা আমরা শুধু এই কাটিংটাই পড়বো এবং তার জন্য স্পেশাল একটা গানও দেবো।
2: একেবারেই তাই, ছড়া কাটিংটা এবার পড়ি,
1: পড়ে ভালো।
2: শুভ অপরাহ্ন, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, তুমি যদি গ্রিন সিগন্যাল দাও আমি হতে রাজি তোমার জীবন সাথী।
1: ওফ,
2: মেসেজটি পাঠিয়েছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে।
1: ভাই মনিরুদ্দিন তুমি ছিলে কোথায়?
2: হ্যাঁ মানে মনের মধ্যেই ছিলেন বোধহয়।
1: হ্যাঁ মানে তুমি তো আমাদের প্রোগ্রামে থাকো কিন্তু এইভাবে তোমাকে পেলাম। ওফ, নাও তোমার জন্য থাকলো অরিজিৎ সিং, চলো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, তোমাকে তো ছুঁয়েই রয়েছি আমি আর অরিজিৎ, মানে উষসি আর অরিজিৎ, সাড়ে ছটা পর্যন্ত একেবারে তোমাকে ছুঁয়েই থাকবে।
2: ট্রু, আর সেই ছুঁয়ে রয়েছো তুমিও আমাদেরকে 9903655992 এর মধ্যে দিয়ে। সেখানে দুটো মেসেজ চট করে পড়ে ফেলি, কারণ একটা নিউজ ব্রেকে যেতে হবে।
1: শাওন বারাসাত থেকে লিখছে, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, ফুটবল আমায় টানে না অত, খাওয়ার দিক থেকে আমি কিন্তু বাটি।
2: ঠিক আছে, নো গটি।
1: গুড ইভিনিং, শুভ বিকেল তোমাদের দুজনকে জানিয়ে চলে এলাম। তোমাদের গ্রামের মেয়ে মিতালি, কেউ চিংড়ি কেউ ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, খেলায় যে দল জিতুক না কেন, আমরা যেন সবাই আনন্দে থাকি। সবশেষে বলবো, নো লড়াই নো ঝগড়া, জয়েস বেঙ্গল, মিতালি সামন্ত, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। দুর্দান্ত দুর্দান্ত
2: সত্যি সত্যি দুর্দান্ত। আর একটা ছোট্ট পুচকে খবর দেওয়ার আছে, পট করে দিয়ে দিই কেসটা। ঠিক আছে, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে কিন্তু একটা কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে ঝোড়ো বৃষ্টি, বজ্রপাত এই সমস্ত হতে পারে, এবং একই রকম খবর পুরুলিয়ার জন্যও রয়েছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এদিকে যদি ছিটে ফোটা দিয়ে দেয় তাহলে বড্ড আনন্দ পাবো এই আর কি।
1: হ্যাঁ, মানে পুরুলিয়া তো আমাদের এখান থেকে খুব একটা দূর নয়, বলো
2: না? তবে যেতে তো এখন পারবো না, কিন্তু এরকম কোনো একটা উইকেন্ডে তুমি কিন্তু একটা

0: প্ল্যান করতেই পারো পুরুলিয়া যা, তবে এটুকু বলে দিই যে পুরুলিয়া এখন প্রচুর প্রচুর ফাটাফাটি রিসর্ট করেছে।
1: এই বলবো বলবো, দাঁড়াও এক্ষুনি শব্দ বললে হবে না, আমরা বলবো কিন্তু ওই সংবাদ বিরতির ওপারে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিসের বৈঠকের পর আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছেন। তিনি বলেন, সাইপ্রাস মুম্বাইয়ে একটি বাণিজ্যিক কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র প্রবীণ নাগরিকদের সুবিধার্থে আজ জয়েন্ট এল্ডারলি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক বা জীবন নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার নতুন দিল্লিতে এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে প্রবীণ নাগরিকরা সরকারি বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচির তথ্য এবং জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাবেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই একটি ব্যাংক জালিয়াতি মামলায় ১১৯ কোটি টাকার অর্থ তছরূপের ঘটনায় মুম্বাই ও আহমেদাবাদের একাধিক জায়গায় আজ তল্লাশি চালায়। শ্রী হরি এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশন লিমিটেডের সঙ্গে যুক্ত দুটি পৃথক ঘটনায় এই তল্লাশি অভিযান চালানো হয়। আফগানিস্তানের কান্দাহার, হেরাত এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝড় ও বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে, আরও ১১ জন আহত। প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে আফগানিস্তানের বহু এলাকা ক্ষতিগ্রস্ত। 20টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে আফগানিস্তান বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিকেলে তার বৈঠকে বসার কথা। কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত করে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: উইকেন্ড ক্যাফে আর রুচিতে তোমার সঙ্গে স্টুডিও ক্লকে সমস্ত কিছু পেরিয়ে গেছে, মানে এক ঘন্টা ওভার হয়ে গেছে, প্রায় এক ঘন্টা দশ মিনিটের দিকে আমরা একটা নিউজ ব্রেক হয়ে গেছে।

0: এত শত ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেক সময় এই ঘটনাটা রটনার মতো মনে হয় যে ভাই আমি ছুটি পেয়েছি। এই কথাটা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারি না যে কখনো কখনো ছুটি পেয়েছি, কিন্তু এই ছুটি পেলে এক্স্যাক্টলি কী কী হতে পারে, এই ছুটিতে তুমি কোথায় যেতে পারো, এই ছুটিতে আপনি কোথায় যেতে পারেন, এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই জানার জন্য আমাদের কিন্তু প্রচুর মানে আছে ব্যাপার স্যাপার।
1: হ্যাঁ, মানে কারণ আজকে উইকেন্ড, আর প্রত্যেক সপ্তাহে আমরা সপ্তাহ শুরু করি এই দিনটার জন্য। আর উইকেন্ডটা না কিরকম যেন হুশ করে এসে হুশ করে চলে যায়, কিন্তু এই হুশ করে এসে হুশ করে চলে যাওয়ার মধ্যে আমরাও হুশ করে কোথাও চলে যেতে পারি। যেমন মানে আমরা চলে যাওয়ার আগে, মানে এই সংবাদ বিরতির আগে আমরা একটা হিন্টস দিয়ে গেছিলাম যে এই উইকেন্ড হোক বা অন্য কোনো উইকেন্ড তোমরা প্ল্যান করে নিও, তোমরা কিন্তু বাড়ির কাছে পুরুলিয়ায় যেতে পারো, তাই তো?
0: হ্যাঁ, পুরুলিয়া যেতে পারো। পুরুলিয়া যদিও তুমি এখন শুনে বলবে যে আপনার কি তোমার কি মাথা খারাপ,
1: গরম, এটা আমিও সেটা ভাবছিলাম,
0: গরম হোক, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তোমার এখান থেকে যে 5-5.5 ঘন্টা যে জার্নিটা করবে, ট্রেনে জার্নি করলে, তুমি যদি বাই কার যাও, করলে গিয়ে প্রচুর রিল ফিল শুট করতে করতে গিয়ে সেখানে যখন পৌঁছলে, ওই ওখানে কিছু এখন হিল টপ প্রচুর রিসর্ট তৈরি হয়েছে, যেগুলো না ওই সন্ধেবেলাটা তুমি যখন সুইমিং পুলে শুধু বেঁচে থাকবে আর আশেপাশে পাহাড়টা দেখবে, তখন মনটা মানে একদম ফুরফুর করে উঠবে, ফুরফুর করে উঠবে।
1: আর একটা ব্যাপারও আছে, পুরুলিয়ায় আমরা জানি বৃষ্টির সময়টা একটু স্লাইট রিস্ক থাকে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু পুরুলিয়ায় ওই যে অযোধ্যা পাহাড়ের এবং চারপাশের সৌন্দর্যের ওই যে বৃষ্টিতেও যদি এনজয় করা যায়, অবভিয়াসলি আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ভেবে, এবং যেহেতু অরিজিৎ বললো যে অনেক ধরনের রিসর্ট হয়েছে, নিশ্চয়ই তার মানে যে রিস্কগুলো ছিল ওই রিস্ক ফ্যাক্টরগুলোও অনেকটা
0: নিশ্চয়ই অনেকটা
1: অনেকটা ম্যানেজ করা হয়েছে। দ্যাটস ওয়াই এই বর্ষাকালটাতেও কিন্তু পুরুলিয়া ভীষণ সুন্দর হতে পারে। আর দেখো, আর কটা দিন পরেই বর্ষাকাল আসতে হয়তো একটু দেরি, কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এইরকম একটা দিন, মানে রাত্রিবেলা, আমি যতটুকু জানি, আমি এখন অব্দি পুরুলিয়া যাইনি, কিন্তু রাত্রিবেলা ট্রেনে করে ভোরবেলা পুরুলিয়া পৌঁছানো যায়, রাইট? হ্যাঁ, তো তুমি যদি সেইভাবে পুরুলিয়া পৌঁছে যাও, আর মোটামুটি একটা রিসর্ট বুক করলে, সেখানে এসি রুম বুক করলে, কারণ আমরা বাড়িতেও এসিতেই থাকি, আর যদি মানে সেই রিসর্টে সুইমিং পুল থাকে, তাহলে আর বস, তুমি কলকাতায় না থেকে পুরুলিয়া কেন যাবে না?
0: একদমই তাই। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা জায়গার খোঁজ পাওয়া যাচ্ছে,
1: সেটা
0: প্রচুর এখন এই মুহূর্তে তোমার সোশ্যাল মিডিয়াতে মারাত্মক রকমের ট্রেন্ডিং ব্যাপার স্যাপার চলছে। জায়গাটার নাম হচ্ছে বেরালি। সেখানে কি হচ্ছে,
1: নামটা খুব কিউট।
0: এবার এই বেরালিতে যেতে বলছে তোমাকে দুপুর 1টার পর, বুঝতে পেরেছো? কেন 1টার পর? তোমার হতে পারে যে প্রচন্ড ভাই গরমে আমি কি করব, কিন্তু এই 1টা থেকে মোটামুটি বিকেল সন্ধে পর্যন্ত ওইখানে না জলটা অনেকটা এগিয়ে আসছে, এবং সেই জলে তুমি মোটামুটি পা ডুবিয়ে বসে জাস্ট সময় কাটাতে পারো বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। প্রচুর ছাওয়া রয়েছে এবং সেখানে ওই রকম সুইমিং পুল, অরিজিনাল সুইমিং পুলে পা ডুবিয়ে মজা করতে পারো। তাই দুটো জায়গা তোমাকে দিয়ে দিলাম, একটা দূরের একটা কাছের। আর এই মুহূর্তে তোমার জন্য আরো একবার থাকলো আজকের ছড়া কাটিং।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: হ্যাঁ, মানে আমরা যেরকম আজকের ছড়া কাটিং এ একেবারেই মানে ফুটবল নিয়ে রয়েছি, আর আজকের ছড়া কাটিং ছিল কেউ চিংড়ি কেউ বা ইলিশ, তবুও সবাই খেলায় মাতি। আর 9903652992 প্রচুর মেসেজ এসেছে, তার মধ্যে টুক করে একটা মেসেজ পড়ে নেওয়া যেতেই পারে। প্রিয় দাদা ও প্রিয় দিদিভাই, শুরুতেই জানি তীব্র দহনের জ্বালাজুড়াতে এক পশলা বৃষ্টি ও এক আকাশ ঠান্ডা বাতাসের ন্যায় মিষ্টি শুভেচ্ছা। সরাসরি ছড়া কাটিংয়ে প্রবেশ করি, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি। চিংড়ি ভাগাভাগি থাক না আজই দূরে, বাংলার জয় বলবো আমরা, বলবো একই সুরে। তাই তো আমরা ফুটবল নিয়ে করি মাতামাতি, সব খেলার সেরা ফুটবল মোদের, মোরা বাঙালি জাতি।
0: ওরে বাবা, মানে মাটি থেকে কোথাও তো একটা মেলাতে হবেই, সেইটা এত দূরে সেটা জাতিতে মিশেছে, কিন্তু ব্যাপারটা বেশ জমেছে এটুকু বলতে।
1: এবং এটা কে জমিয়েছেন? মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে।
0: আরে মাধাই দা, ভালো লেখো।
1: হ্যাঁ সত্যি, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের লিসনাররা যারা নিয়মিত শোনেন, এবং আমাদের এরকম প্রচুর লিসনার আছেন যারা দুর্দান্ত লেখেন, এবং আমরা মাঝে মাঝে ভাবি, মানে আমরা যখন ছড়া কাটিং দিই বা কোনো টপিক দিই, আমরা তো মোটামুটি এরকম ভাবি যে এরকম একটা কিছু হতে পারে, এরকম একটা কিছু আসতে পারে, কিন্তু অলওয়েজ আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি।

0: ভালো কিছু হয়।
1: অ্যাবসলিউটলি, মানে তোমাদের লেখার ওই ক্ষমতা যদি আমরা একটু পেতাম না ম্যাডাম, তাই যাকগে
0: আমরা না হয় তোমাদের কলমেই লিখি। আর এইরকম একটা মানে মানে ছড়ার পরে এইরকম একটা গান না হলে কি চলে? কারণ ওই যে চিতার আনন্দটা শুধু ইস্ট বেঙ্গলের নয়, বাঙালি হয়ে বাংলার মানে ঘরে কাপ আসা অ্যাজ মানে টোটাল ভারতের মধ্যে, তাই জন্য এই গানটা আমরা সবাই মিলেই আনন্দ করে শুনবো।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: হ্যাঁ, বার্থডে আছে লোকজনের, ভালো লোকজনের বার্থডে আছে, সেগুলো সমস্ত ঠিক আছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আজকে এই একটু আগে আমরা মানে এই মুহূর্তে যে গানটা শুনলাম, এই গানটা মানে যে সিনেমার একটা বড় সময় পর্যন্ত এই গান মানে এই সিনেমাটাকে গার্ডার বলতাম।
2: গার্ডার। আর এই সিনেমাটা মানে একটার সময় এতটা হিট হয়েছিল, এতটা হিট হয়েছিল মানে আমরা কেউ কেউ, আমি যদিও অনেক কাল অব্দি, আমার থেকেও আমার বাবা বেশি ভয় না করছেন করতেন গদর, মানে কদর থেকে যেন ব্যাপারটা।
1: তখনও কিন্তু আমরা এতটা মানে এখন অব্দি দেখবে তুমি, অ্যাটলিস্ট এই যে প্রায় গোটা 20 বছর পরে গিয়ে আমরা একটু চেষ্টা করলে হয়তো হিন্দিটা একটু বেটার বলি, বা মানে আমাদের উচ্চারণগুলো একটু বদলেছে, অনেক কিছু হয়েছে।
2: ইভেন আমরা আরেকটা কাজও করি, আমরা যখন মেইনলি, এটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ করি, যে একটা হিন্দি বা ইংরেজি উচ্চারণ আমরা যারা একটু হয়তো জানি না বা হয়তো একটু উইক বিষয়টাতে, বা হয় না এমন কিছু কঠিন কঠিন, আমরা গুগলে গিয়ে সার্চ করি যে প্রোনাউন্সিয়েশনটা, হ্যাঁ সেখানে ওইটা শুনে নিয়ে শুনে একটু প্র্যাকটিস করে, মানে আমরা এখন অনেকটা কনসার্ন।
1: কিন্তু সেই সময় এটা ছিল না,
2: ছিল না,
1: গদরের সময় তো এটা ছিল না, এবং সেই জন্য ব্যাপারটা গাডার গদর এরকম প্রচুর বিষয়ের মধ্যে থাকতো। কিন্তু বিষয়টা হচ্ছে
2: কিন্তু সিনেমাটা ছিল প্রচুর কদর।
1: হ্যাঁ, এইটাই আমি বলতে যাচ্ছিলাম, একই সঙ্গে ধার করে নিল কথাটা, তাহলে কি ভালো সেই উত্তরে না গিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সিনেমায় একজন ছিল,
2: হ্যাঁ শুধু ছিল না, হ্যাঁ মানে এই যে সিনেমাটা গদর, গদর এক প্রেম কথা, তার কিন্তু পার্ট 2 রিসেন্টলি রিলিজ হয়েছে, এবং তাতে যা যা মানে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, মানে সেটা সানি দেওল হোক কিংবা আমিশা প্যাটেল, তারা তো যা ছিলেন ছিলেন নায়ক নায়িকার ভূমিকায়, কিন্তু আরেকজন যিনি ছিলেন পুচকি, মানে ছোটা পাকেট বেলা ধামাকা, ওই উৎকর্ষের শর্মা, তাকে হঠাৎ করে আমরা দেখলাম উমা ওই পুচকি কুটিটা উমা কত বড় হয়ে গেছে। ওই হয় না, ওই বাড়িতে অনেকদিন পরে কেউ দেখলে ওই মাসি পিসি কাকিমারা, উমা তুই কত বড় হয়ে গেলি,
1: পুচকি উৎকর্ষের আবার বড় উৎকর্ষের,
2: হ্যাঁ আজকে জন্মদিন। এবং তাই জন্যই আমরা জাস্ট মানে ইন্ট্রো নেওয়ার আগেই, বার্থডেতে এন্ট্রি নেওয়ার আগে আমরা কিন্তু সেই গদর এক প্রেম কথা, সেই পুরনো গদর এক প্রেম কথার গানটা বাজালাম। কিন্তু তাছাড়াও আজকে আরও দুজনের জন্মদিন, কিন্তু সেটা বলার আগে বলি যে আজকে যদি তোমার জন্মদিন হয় তাহলে তোমাকেও শেষের অরিজিৎ জানাচ্ছে হ্যাপি বার্থডে।
1: ইয়াস, আর যদি কেউ বলো যে মানে আমার মতো কাউকে যদি খুব কম লোকে উইশ করে এরকম যদি মানে মানুষ হও আর কি, তাহলে তুমি লিখতে পারো লজ্জা কেন্নার মাথাকে, লিখতে পারো আজ আমার জন্মদিন তোমরা একটু উইশ করে দাও।
2: হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি করি, আমি কিন্তু রীতিমতো ম্যানিপুলেট করি সোশ্যাল মিডিয়ায়, আজ আমার জন্মদিন, আজ আমি বুড়ো হয়ে গেলাম, আমি কিন্তু হ্যাঁ মানে খুব মজা পাই যে লোকজন আমাকে উইশ করবে, আমার ফোনে কেউ পাবে না, বলবে আরে তোকে তো ফোনে পাওয়াই যাচ্ছে না, খুব এনজয় করি।
1: মানে এই দিনটা কেমন নিজেকে একটা সেলেব
2: ফিল হয়, একদম একদম। আর যেটা বলার যে আজকে তাছাড়াও আজকে দুজন সেলিব্রিটির জন্মদিন, একজন হচ্ছেন রজিত কাপুর। রজিত কাপুর বললেই
1: মানে ব্যোমকেশ,
2: হ্যাঁ ব্যোমকেশ একেবারেই তাই। রজিত কাপুর প্রচুর টেলিভিশনে, প্রচুর ওয়েব সিরিজে এখনো অভিনয় করছেন, প্রচুর ভালো ভালো সিনেমাও করেছেন, কিন্তু স্টিল নাও হিন্দি ব্যোমকেশ অ্যাজ এ মেগা সিরিয়াল, আমরা মানে যখন রজিত কাপুরকে দেখেছিলাম আমরা ভাবলাম আরে বাবা হিন্দিতে এইরকম ভাবে ব্যোমকেশকে ভাবা যায়, এবং স্টিল নাও এখনো যখন রজিত কাপুরের ব্যোমকেশ আমরা অন্য কোথাও স্টোরেজ পাই এবং সেটা যখন ভিডিওটা দেখি, এখনো কিন্তু আমরা ওই দেখতে শুরু করলে থামতে পারি না।
1: ট্রু, আর এইরকম দেখতে শুরু করলে বা এইরকম বাবার এরকম মেয়ে হলে ইন্ডাস্ট্রিতে না থামা যায় না, বুঝতে পেরেছো?
2: একদমই তাই।
1: সেরকম আরো একজনের আজকে জন্মদিন, যার বাবা মোটামুটি ইন্ডাস্ট্রি নিজে, তার দেখুন যতই আমরা বলি সব নেপোটিজম এসব বলে টোলে লাভ নেই, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি সে শাহরুখ খানের মেয়ে।
2: হ্যাঁ, তাই জন্য নেপোটিজমের গল্প না রেখে বরং আপাতত আমরা এই যে সামনে ডিসেম্বরেই বোধহয় কিং রিলিজ হওয়ার কথা, যেখানে ওই বাপকা বেটি আসবেন এবং অবভিয়াসলি সঙ্গে বাবা তো থাকবেনই, মানে এটা ওই
1: ঠান্ডায় মোটামুটি আমাদের গরম ফিল দেওয়ার জন্য রেডি হচ্ছে
2: একেবারেই তাই। এবং আমরা মোটামুটি যারা শাহরুখ ফ্যান, এসআর কে ফ্যান, তারা কিন্তু অলরেডি ভাবছে আমি কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, আমি কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। কিন্তু আজকে মেয়ের জন্মদিনে একটু বাবার গানই না হোক হোক।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: জানো আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 FM रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे দুটো লাইন আরো একবার একটুখানি বলে দাও।
1: হ্যাঁ, আমাদের ছড়া কাটিং এর যে দুটো লাইন ছিল সেই দুটো লাইন হচ্ছে, কেউ চিংড়ি কেউ ইলিশ, আমরা সবাই খেলায় মাতি। আচ্ছা, এরপরে মেসেজে চলে যাই।
0: একদম
1: ছড়াঘাটিং অরিজিৎ অ্যান্ড শশী, কেউ চিংড়ি কেউ ইলিশ, আমরা সবাই খেলায় মাতি। ফুটবল নিয়ে চলছে চলবে আমাদের আবেগে ভাষা মাতামাতি।
0: ভালো আছে
1: সুভাষ চক্রবর্তী উত্তরওয়ালি থেকে লিখেছেন।
0: আর
1: সেইখানে এরা অন্যরকমের একদম হাটকে একটা মেসেজ
0: এসেছে,
1: শোনো তুমি, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, শুতে হবে নিয়ে পাশ বালিশ, ওরে বৃষ্টি চলে আয় বলে কাঁদি। সোহিনী কর্মকার লিখেছে যাদবপুর থেকে।
0: সোহিনী ভাই, বুঝতে পারছি, মানে একটা বিচ্ছিরি রকম অবস্থা ভাই। তাহলে মাটির সঙ্গে কোনোভাবে একটা হর্ষই দিয়ে কিছু মেলানোর জন্য একেবারে কান্নাকাটি করে ফেললে। তবে এই বৃষ্টির জন্য কান্নাকাটিটা এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই মানে চিংড়ি ইলিশের সঙ্গে এই কান্নাটা কেমন লাগে, মানে যাকে ঠিক আছে,
1: মানে ওই চিংড়ির পাতলা ঝোল হয়ে গেল।
0: তবে এই এই কান্নার জন্য যদি একটু মেঘ কাঁদতে শুরু করে তাহলে বোধ হয় সেটা আমাদের প্রত্যেকের জন্য একটু বেটার।
1: একেবারেই তাই। গুড আফটারনুন, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি, খেলায় হার জিত ভুলে একসাথে চলো হয়ে যাই সাথী। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, এটা ভালো।
0: আমরা সবাই সাথী হয়ে গেলাম, আর এখন আমাদের সঙ্গে সাথী রয়েছে ব্যাক টু ব্যাক তিনটে গান। আমরা পৌঁছে যাচ্ছি সেটা তিরেক কে তিনের হ্যাট্রিকে। তিনটে গান মানে শুনলেই আর উফ তেরি আদা। তারপর হচ্ছে চলবে আরো দুটো ব্যাক টু ব্যাক, অরিজিৎ সিং রয়েছে, হই হই রে ব্যাপার চলছে, নাচুন রোম্যান্স করুন যা খুশি করুন, ঘটনা হচ্ছে আমরা ফিরবো আবার নিউজ ব্রেকের পরে। টাটা।
2: FM রেনবোতে 3-1।

0: আপনি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের বৈঠকের পর আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেছেন। তিনি বলেন, সাইপ্রাস মুম্বাইয়ে একটি বাণিজ্য কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিস্টোডৌলিডেস মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলে 26/11 সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্র প্রবীণ নাগরিকদের সুবিধার্থে আজ জয়েন্ট এল্ডারলি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক বা জীবন নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে এই অ্যাপটি চালু করেন। এই অ্যাপের মাধ্যমে প্রবীণ নাগরিকরা সরকারি বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচির তথ্য, জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাবেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ একটি ব্যাংক জালিয়াতি কাণ্ডে 119 কোটি টাকার অর্থ তছরূপ মামলায় মুম্বাই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায়। শ্রীহরি এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশনস লিমিটেডের সঙ্গে যুক্ত দুটি পৃথক ঘটনায় এই তল্লাশি অভিযান চলে। বেশ কিছু বেআইনি নথিপত্র এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। মাউন্ট এভারেস্ট থেকে নিচে নামার সময় দুই ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করার পর চূড়া থেকে নিচে নামার সময় অরুণ ও সন্দীপ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। গাইড তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হননি। গতকালই তারা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। উল্লেখ্য, চলতি বছরে এভারেস্টে এটি চতুর্থ মৃত্যুর ঘটনা। বিরোধী দলনেতা নিয়ে নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল আজও বিধানসভায় বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতার প্রস্তাবিত ঘরের সামনে মেঝেতে বসে শোভনদেব চট্টোপাধ্যায় সহ 15-16 জন বিক্ষোভে সামিল হন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: ওয়েদার কিরকম সেটাও জানিও, স্টুডিওর ভেতরে জাস্ট বুঝতে পারছি না, বাইরে গিয়ে কিভাবে শিখবো সেদ্ধ হবো সেটাও বুঝতে পারছি না। যাই হোক, এই ছড়া কাটিং এ আমরা দুটো লাইন দিয়েছিলাম এবং সেখানে ইলিশ চিংড়ি দুটোই জড়িয়েছিল,
2: হ্যাঁ
1: মাতামাতি জড়িয়েছিল,
2: খেলাও জড়িয়েছিল, কেউ চিংড়ি কেউ বা ইলিশ তবুও সবাই খেলায় মাতি, এটা ছিল আমাদের ছড়া কাটিং এর লাইন। আর এর মধ্যে আমাদের কাছে প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসে আছে, কেউ চিংড়ি কেউ বা ইলিশ খেলা হলেই আমরা মাতি। আচ্ছা, হোক না পাড়ার অলি গলি, হোক না ছোট মাঠ, খেলায় কি খেলায় করব শেষ, বলবো যুগ যুগ থাক গণেশ।
1: বুঝতে পারলাম না, গণেশ একটু ঘেঁটে গেছিল মাঝখানে, যাকগে ঠিক আছে,
2: কষ্ট করে পড়লাম। ওই খেলা হলে ওই যেরকম হয় আর কি, মানে একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে, সব সব চলতে হয়। কেউ চিংড়ি কেউ বা ইলিশ আমরা সবাই খেলায় মাতি, জ্যোৎস্না ঘুমায় চাঁদের বুকে, এই তো এলো সোহাগ রাতি, দু চোখে আজ আলোর ছোঁয়া, হৃদয়ে জাগলো মাতাল হাওয়া। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
1: পায়েল, তুমি যেভাবে চিংড়ি ইলিশ খেলার মাঠ থেকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে লাভ জাংশনে নিয়ে গেছো, সেই ব্যাপারটার জন্য তোমাকে স্যালিউট। আর আজকে আমি বুঝতে পারছি তুমি প্রচন্ড ভাবে লাভ জাংশনের জন্য ওয়েট করছো, রাত্রি 9টায় লাভ জাংশন আছে এবং আজকে লাভ জাংশনে যারা তোমার সঙ্গে থাকবে সে দুজনকে দেখলেই আবার একটু ভালোবাসা পায়, বুঝতে পেরেছো?
2: দেখলে এবং শুনলেও,
1: হ্যাঁ, মানে একজন অপরূপা আর একজন শ্রেয়া, এই দুজন থাকছে তোমার সঙ্গে লাভ জাংশনে রাত্রি 9টা থেকে 12টা। চুপ কথা কে থাকছে জিজ্ঞেস করে লাভ নেই, আমি নিজেই জানি না তো কি বলবো, শুধু অ্যাটলিস্ট আমরা নেই,
2: না আমরা নেই, কিন্তু তোমার কথা যে চুপ থাকবে না সেটা আমরা সবাই জানি। আর লাভ জাংশন শুনতে শুনতেই তুমি না হয় তখন জেনে নিও যে চুপ কথা কে থাকছে। নেক্সট মেসেজে চলে যাই, কেউ চিংড়ি কেউ বা ইলিশ আমরা সবাই খেলায় মাতি, আজকের এই খুশির দিনে সাইকেলটাকে সঙ্গে নিয়ে চল না একটু দেখে আসি, তোরার আমার বাঁশ ঝাড়বাতি, রূপকুমার হাওড়া থেকে।
1: রূপকুমারের জীবনটা বাঁশময় হয়ে গেছে, বাঁশময় জীবন। রূপকুমার যে জীবনে কতবার বাঁশ খেয়েছে, সেই বেচারির যে কোনো, মানে একটু আগে পায়েল পুরো ব্যাপারটাকে ভালোবাসায় ঘুরিয়ে দিল, রূপকুমার পুরো ব্যাপারটাকে বাঁশে ঘুরিয়ে দিল। এইবার তুমি যদি বলো আমাকে যে ভালোবাসা এবং বাঁশ দুটো সমার্থক শব্দ কিনা, সেই নিয়ে উত্তর দিতে পারে একমাত্র অপরূপার শ্রেয়া আজকে লাভ জানতে।
2: হ্যাঁ, এবং সেই নিয়ে তর্কে আমরা নেই
1: নেই, কিন্তু আমরা বলতে পারি যে মন অ্যাটলিস্ট এইটুকু জানলেও জানতে পারে যে ভালোবাসা কি আদৌ বাস।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: যেভাবে ছড়াকাটিং আমরা এগিয়ে চলেছি এবং যেভাবে তোমাদের যে হারে মেসেজ, তাতে তো মানে খেলায় হার জিতটা কোনো ম্যাটারই নয়। তোমরা যে কোনোভাবে একটা মাটি থেকে কোন দিকে যে মাতামাতি করে নিয়ে চলে যাচ্ছ বুঝে উঠতে পারছি না। এমন কিছু মেসেজ রয়েছে যে মেসেজগুলো পড়ে উঠতে পারলাম না, মানে বোধগম্য হলো না। তো যেগুলো বোধগম্য হলো অ্যাটলিস্ট আমাদের ক্ষুদ্র মাথায়, সেগুলো একটুখানি পড়ি।
2: আর একটা কথা বলে দিই, অনেকেই হয়তো এরপরে মেসেজ করবে, দিদি আমার মেসেজটা পড়লে না। না মানে আমরা কিন্তু দু একটা মেসেজ বাদ দিয়েছি এই সূত্রে যে যেটা আমরা টপিক দিয়েছিলাম। অনেকে মানে মাটির সাথে মুড়ি ইত্যাদি ইত্যাদি, এবং মানে আমাদের মনে হচ্ছে যে না মানে এটা
1: ঠিকঙ্গল এটা ডিজার্ভ করে না।
2: ও মাই গড, ও মাই গড, এটা কি বলে দিল, এটা কি বলে দিল, মানে ওফ, মানে কালকে
1: কি খাওয়াবে, কি খাওয়াবে বলো,
2: চলো বেরো, কি খেতে চাও বলো, কি খাবে। যাই হোক, আমি আবার উত্তেজিত হয়ে গেছি,
1: প্রচন্ড উত্তেজিত।
2: হ্যাঁ, আমি হঠাৎ করে আবার খুব উত্তেজিত হয়ে গেছি। শুভ সন্ধ্যা, উইকেন্ড ক্যাফেতে গানগুলো দুর্দান্ত শোনাচ্ছেন, খুবই ভালো লাগছে উইকেন্ড ক্যাফে। আর ছড়া কাটিংটা বেশ মজবুত। ওকে, কেউ চিংড়ি কেউ বা ইলিশ, আমরা সবাই খেলায় মাতি। 22 বছর পরে বাংলা পেল ISL কাপ, আনন্দেতে সবাই মিলে করবো চড়ুই ভাতে, উত্তরাদাশ বহরু ঘোষপাড়া থেকে। না, এখানে একটা ইনফরমেশন একটু ভুল আছে, সেটা হচ্ছে 22 বছর পর ইস্টবেঙ্গল পেল ISL কাপ। কারণ জাস্ট আমি যদি খুব ভুল না করে থাকি, বোধ হয় আগের বছরের কাপটাই মোহনবাগান পেয়েছিল। সেও তো মোহনবাগান অবভিয়াসলি বাংলার টিম, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটোই বাংলার টিম, সেখানে মোহনবাগান মানে বাংলা কিন্তু কাপ পেয়েছে, সেটা মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল হোক, বাংলা মানে মোহনবাগানের মারফত প্রচুর কাপ পেয়েছে, ISL পেয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল 22 বছর পরে ISL পেল। অবভিয়াসলি মোহনবাগান পেলেও বাংলারই পাওয়া হয়, ইস্টবেঙ্গল পেলেও বাংলারই পাওয়া হয়। এইটাই আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি যে বাংলা মানে বহুবার ভারত সেরা হয়েছে। সো যেহেতু আমরা একেবারেই মানে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, আর মেসেজ করবো না। টালিগঞ্জ থেকে বুম্বা একটা মেসেজ পাঠিয়েছে, এটাই কিন্তু আজকের লাস্ট মেসেজ হবে। কেউ চিংড়ি কেউ বা ইলিশ, তবুও সবাই খেলায় মাতি, ইস্টবেঙ্গল শুধু নয় বাংলা আবার ভারত সেরা, তাই আমরা সবাই এক দলেতেই একসঙ্গেই সবাই জিতি।
1: আহা, এইটা একটা ভালো, সবাই মিলেমিশে একটা জেতার গল্প তৈরি হলো, এই জেতার গল্পটুকুই থাকুক। আর উশস্বী আর অরিজিৎ তোমাকে এটুকু বলতে পারে যে অ্যাটলিস্ট এই যে উইকেন্ডটা আসে না, মানে একটুখানি ছোট্ট করে পুচকে একটা জ্ঞান দিয়ে চলে যাই, বুঝলে। এই জ্ঞানের মধ্যে একটা থাকছে যে আমরা খুব ছোট ছোটোভাবে এই উইকেন্ডটাকে কিন্তু সেলিব্রেট করতে পারি, মানে অনেক সময়

0: এমনটা নয় যে উইকেন্ড মানেই আমাদের প্রচুর দূরে বেরিয়ে যেতে হবে, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, কিন্তু তুমি তোমার বাড়ির বারান্দাটায় বা তোমার ঘরের কোজি কর্নারটাকে যদি একটা সুন্দর করে একটুখানি এই শুক্রবারের রাত বা শনিবারের রাত্রে সাজিয়ে নাও, এবং সেখানে তোমার পছন্দের মিউজিক, তোমার পছন্দের বই, একটা ছোট্ট তোমার পুচকে যেটা খুব পছন্দের বালিশ সেটাকে রেখে তোমার সেই নয় ফ্ল্যাট বা নয় বাড়ির যেখানেই থাকুক না কেন সেখান থেকে তুমি বাইরেটা দেখতে থাকো আর তোমার নিজের মতো করে এনজয় করো, তাহলে আমার মনে হয় যে উইকেন্ডটা অনেকটা বেশি রকমভাবে সর্টেড হয়। কারণ সবসময়তেই আমাদের পক্ষে এটা কখনো সম্ভব হয় না কারোর পক্ষে যে প্রত্যেকটা উইকেন্ড মানে দূরে দূরে বেরিয়ে পড়া।
1: একেবারেই তাই। এবং যদি আমি ধরে নিই যে তোমার বাড়িতে সেই কর্নারটা তুমি কোথাও খুঁজে পাচ্ছ না, প্রচুর জিনিসে ভর্তি হয়ে গেছে, যদি তাও হয় উইকেন্ড কিন্তু শুধুমাত্র ঘুরে বেড়ানো বা প্রচুর টাকা খরচ করলাম একটা মাল্টিপ্লেক্সে হলে গেলাম সিনেমা দেখলাম বা প্রচুর মানে টাকা খরচ করে একটা রেস্টুরেন্টে খেলাম না, এমনিতেই মাসের শেষ উচসি আর অরিজিৎ নিজেদের পকেটের অবস্থা, ঠিক আছে, মানে অরিজিৎ হঠাৎ করে পকেটে হাত বলাতে শুরু করলো, সেসব যদি নাও হয় লাগবে না, বাড়ির ছাদ আছে বা ফ্ল্যাটের ছাদ আছে, একটা চেয়ারকে বগল দেওয়া করো, করে ওপরে উঠে যাও, গিয়ে তুমি একা নিজের সঙ্গে যে বইটা অনেকদিন পড়োনি বা যে গানটা অনেকদিন ধরে শোনোনি সেটা চালাও, নিজের সঙ্গে একটু উইকেন্ডটা স্পেন্ড করো বা তোমার প্রিয় কোনো মানুষের সঙ্গে বা বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সাথে স্পেন্ড করো, দেখবে উইকেন্ডটা না হঠাৎ করে এই 107 এফএম রেনবোর মতনই ভীষণ রেনবো, ভীষণ কালারফুল হয়ে যাবে।
0: আচ্ছা, এই কালারফুলের কথা যখন বলছো তখন আমাদের একটু ছোটবেলায় গেলে একটা ইন্ডি পপের একটা ব্যাপার স্যাপার ছিল।
1: হ্যাঁ, আমরা তখন টিভিতে গান দেখতাম,
0: ট্রু, এবং প্রথম গান দেখা শুরু হয়েছিল এবং সেখানে প্রচুর কালারফুল জামা, কালারফুল সেট, এই সমস্ত কিছু দেখতে পেতাম। আর একটা কালারফুল ব্যান্ড যদি বলা হয়, একটা কালারফুল মানুষ, যে মানুষটার প্রেমে মানে নারী পুরুষ নির্বিশেষে পড়েছে এটা বলাই যায়, মানে সেই মানুষটা
1: পলা সেন,
0: ট্রু। চলো
1: আর স্টারি ব্যান্ড ইউফোরিয়া থেকে এই গানটা।
2: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: এই ঘন্টাটা বাজলে ছোটবেলা থেকেই একটা ছুটি ছুটি ভাব হতো। তারপর যখন শিলাদা বাজলো ছুটির ঘন্টাটাকে সুপারহিট করে দিল, তখন সত্যিই মনে হতো যে এই ক্লাস বেলটা কতক্ষণ পড়বে, ক্লাসের ঘন্টাটা কতক্ষণ পড়বে। আর আজকে মোটামুটি আমাদের উইকেন্ড ক্যাফের ঘন্টা পড়ে গেছে।
1: কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, মেইনলি আমরা যারা হট সিটে বসে থাকি, আমরা তোমাদের সাথে কথা বলতে যখন এসে তখন যতটাই আনন্দ হয়, এই ছুটির ঘন্টাটা বাজলে আমাদের কিন্তু মন খারাপ হয়। কিন্তু আজকের এই ছুটির ঘন্টাটা আমাদের দুজনের জন্য নয়, আজকে উইকেন্ডে যারা অফিস থেকে উড়ে বেরোনি বেরো,
0: চল ভাই একটা ভালো সিনেমা দেখে আর ওয়েব সিরিজ দেখা বাকি আছে, তাদের জন্য এই ছুটিটা থাকুক 48 ঘন্টা সামনের, ভীষণ ভালো থাকো, মজা করো, নিজের সাথে থাকো, নিজের ফ্যামিলির সাথে থাকো।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণ দেবেন। এই রোজগার মেলা দেশে 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ BSF ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। তিনি সীমান্ত সুরক্ষা বাহিনী BSF অনুপ্রবেশ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR ঘোষণা করেছেন। এক সাংবাদিক ব৮ তিনি আজ জানান, রাজ্যে 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000 বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 থেকে অক্টোবরের 7 অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় 2 ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তেওয়ারি ও সন্দীপ আড়ে মারা গেছেন। নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তারা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হয়, তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই দুজনকে নিয়ে 4 মারা গেলেন। রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্র সরকারের নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিকদের কাছে বিস্তারিত গাইডলাইন পাঠিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের বৈঠকের পর আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ একটি ব্যাংক জালিয়াতি কাণ্ডে 119 কোটি টাকার অর্থ তছরূপ মামলায় মুম্বাই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায়। শ্রী হরু এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশন লিমিটেডের সঙ্গে যুক্ত দুটি পৃথক ঘটনায় এই তল্লাশি অভিযান চলে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আজ এক নির্দেশিকায় জানিয়েছে, কেন্দ্রীয় নীতি মেনে কোনো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি হওয়া চলবে না। এই সংক্রান্ত নীতি নির্দেশিকা ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রামের মধ্যে রাখতে হবে। পাশাপাশি প্রি প্রাইমারিতে কোনো ব্যাগ আনা নিষিদ্ধ। চিংড়িঘাটায় মেট্রোর দ্বিতীয় দফার কাজ আজ রাতে শুরু হচ্ছে। 318 নম্বর পিলার থেকে 300

19 নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ শুরু হবে রাত 8টায়, সোমবার সকাল 8টা পর্যন্ত তা চলবে। এই কাজের জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি আজ 10 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আদালত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে।

0: এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের তিনটি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান যে শুল্ক দেশগুলির থেকে আদায় করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে চলতে দেওয়া যাবে না। ন্যাটোর বিদেশ মন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, যদি হরমুজ প্রণালীতে এ ধরনের বিষয় চলতে পারে তাহলে বিশ্বের বাকি জায়গাগুলোতেও তা বলবৎ করা হবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে রুবিও বলেন, এ ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে, যদিও ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র সংগ্রহ করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কৌশল নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং শীর্ষস্থানীয় শিল্প সংগঠনগুলির আধিকারিকদের সঙ্গে আজ এক বৈঠকে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ স্নাতক নিট 2026-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। সত্যি তো, ভালোবাসা ছাড়া কী বা চাই বলো তো? আমরা আমাদের মনে হয় সবসময় যে এক টুকরো ভালোবাসাতেই বোধ হয় আমরা আমাদের গোটা জীবনটা পার করে দিতে পারি, তাই না শ্রেয়া?
1: হ্যাঁ, সেটা তো আমাদের সত্যিই মনে হয়। ওই ভালোবাসা এমন একটা জিনিস, মনে হয় যেন এক মুহূর্তের জন্যেও যদি হয় ওই অনুভূতিটা, ওটাই তো সত্যি।
0: বাহ, সত্যিই তাই, সত্যিই তাই।
1: আর আজকে এই রাত 9:10 বাজে এখন, তোমার সঙ্গে 107 FM রেইনবোতে লাভ জাংশনে শ্রেয়া আর অপরূপা। এবং অপরূপা, আমি একটা কথা তোমার সাথে শেয়ার করি। 2023-তে,
0: হ্যাঁ,
1: 22nd May,
0: হ্যাঁ,
1: আমরা দুজনই করেছিলাম লাভ জাংশন।
0: বাপরে, এটা তো দারুণ একটা সারপ্রাইজ।
1: আমার মনে পড়ল, এবং আগের দিন যখন দীপদার আমি চুপ কথা করছি, তখন আমরা একসাথে লাভ জাংশন করলাম। এবং সেদিনকে আমি বলছিলাম যে জানো তো এরকম এরকম একটা ব্যাপার, এবং সেম ব্যাপার হচ্ছে, জানো, তোমার সাথেও আমার এটাই হলো, আর আজকে অপরূপার সঙ্গে আবার সেটাই হলো।
0: এটা তো দারুণ, এটা তো, তার মানে আমরা অ্যাকচুয়ালি আজকে থ্রি ইয়ার সেলিব্রেশন চলছে। উহু, এটা মজা, এটা আমি দারুণ আনন্দ পেয়েছি শুনে। কারণ দেখো, গুটি গুটি পায়ে আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি, মনে হয় যেন এই তো সেদিন লাভ জাংশন শুরু হলো, এই তো সেদিন আমরা একসাথে হট সিটে বসলাম, সেই এই তো সেদিনটা 3 বছর এভাবেই আমাদের সম্পর্কের নানান মোড়ে এসে দাঁড়িয়ে মনে হয় সম্পর্কটার এতগুলো বছর বয়স হয়ে গেল, এই তো সেদিন শুরু হলো। স্মৃতি, সময়, সবটাই আঁকড়ে ধরে আমরা বাঁচি, এবং সেই আঁকড়ে ধরে বাঁচতে গিয়ে ঘাত প্রতিঘাত, আঘাত, ভালো লাগা, মন্দ লাগা, সবটাই আমাদেরকে জানান দেয় যে শোনো না, আমি না আছি, ভালোবাসা নামক জিনিসটা আমি এখনও আছি, ভালোবাসা থাকবে, ভালোবাসা চিরস্থায়ী, ভালোবাসা দীর্ঘস্থায়ী। সেই ভালোবাসার গল্প নিয়েই আজকে লাভ জাংশনে অপরূপা আর শ্রেয়া।
1: গ্যাস, আর আমরা দুজন যখন আছি, তোমার মনটা একদম ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য প্রচুর প্রচুর ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো কী ইনস্ট্রুমেন্ট, সেটা কিন্তু একদম হার্ট টু হার্ট কানেক্ট করবে, যেমন করে তোমাদের সঙ্গে আমরা জুড়ে যাই।
0: একদম, এই জুড়ে যাওয়া এইরকমভাবেই জুড়ে যাওয়া থাকুক, এইরকমভাবেই সবটা একসাথে বেঁধে বেঁধে থাকি আমরা। স্টুডিও ক্লক বলছে প্রায় 9:00 বেজে গেছে, 9:12 হয়ে গেছে, আমরা লাভ জাংশন শুরু করে দিয়েছি। আর এই যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা, তার মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে আমাদের মিউজিক লাইব্রেরি। যে গানগুলো শুনলে তোমার মোটামুটি মনে হবে যে না, প্রেমটা না এবার করেই ফেলি, আর কোনো উপায় নেই। অপরূপার শ্রেয়া, আজকে দায়িত্ব নিই তোমাকে প্রেমে, কি বলে,
1: প্রেমে পড়াবেই।
0: একদম, একদমই তাই। এছাড়াও শ্রেয়ার আর লেখা আজকে একটা দারুণ লাভ শর্ট আছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি জানি যে তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তবে ক্রমশ প্রকাশ্য এক্ষুনি লাভ শর্ট না, কটার সময় আজকে প্রথমবারের জন্য লাভ শর্ট শুনছো না শুনছো সেটা আমরা বলছি, তাই তো শ্রেয়া?
1: একদমই। আর এখন আপাতত সব কিছু সাসপেন্স থাক, তোমরাও একটু প্রিপেয়ার হও, আমরাও হতে থাকি জুড়ে যাওয়ার জন্যে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন চলছে একদম শুরু হয়ে গিয়েছে ঠিকঠাক টাইমে, আর যে টাইমটাতে তুমি জয়েন করতে পারোনি কোনো অসুবিধে নেই। এখন 9:18, শ্রেয়া আর অপরূপা তোমার জন্যে তোমার সাথে একদম তোমার বাড়িতে, মানে তোমার বেডরুম, ড্রয়িং রুম, স্টাডি রুম, যেই রুমই বলো না কেন, তুমি কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে তোমার যেই রুমটাতে ভালো লাগবে সেই রুমে গিয়ে নিশ্চিন্তে বসে পড়তে পারবে। এবং এই যে আমরা আমাদের লাইফের এই জার্নিটা, এই দেখো আমাদের এক একটা রুম যেমন থাকে না বাড়িতে, কোনো একটা গেস্ট রুম, কোনো একটা স্টাডি রুম, কোনো একটা একটা স্পেশাল কোনো ব্যালকনি, ডাইনিং স্পেস, আমাদের মনের মধ্যেও না আমরা কিন্তু এরকমভাবে অনেকগুলো কুঠুরি তৈরি করি, করি না বলো?
2: একদমই তাই।
1: এবং মানুষগুলোকেও আমরা কিন্তু এইভাবেই জায়গা দিয়ে রাখি, তার কারণ অপরূপা দেখবে তোমাকে যদি বলা হয় খুব স্পেসিফিক কিছু জিনিস, তোমাকে যদি আমি বলি তুমি কার সঙ্গে ফুড বা খাবার দাবার খুব এনজয় করো, তুমি যার সাথে এনজয় করো তোমার একদম জলজল করে তার নামটা প্রায় চোখে ভেসে উঠবে এবং মুখেও আসবে।
2: ঠিক
1: এরকমই আমি যদি তোমায় বলি যে তুমি কার সঙ্গে মার্কেটিং করতে ভীষণ আগ্রহী বা খুব এনজয় করো, একই নাম কি আসবে?
2: না, নাম পাল্টে যেতে পারে, আবার একই নাম থাকলেও
1: পারে,
2: আসতেও পারে, কিন্তু পাল্টেও যেতে পারে, মানে পাল্টে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আমাদের এত কিছু ভালো লাগা, খাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, সিনেমা দেখা বলো, গান শোনা বলো, এই আলাদা আলাদা ভালো লাগার জন্য না ভালো লাগার মানুষগুলোও পাল্টাতে পাল্টাতে যায়। কারণ তোমার আমার ওয়েভলেন্থ এক নাই।

0: পারে, মানে আমি যদি শ্রেয়ার সাথে সিনেমা দেখাটা বেশি এনজয় করি, হতে পারে শ্রেয়া আমার সাথে গান শোনাটা ততটা নাই এনজয় করতে পারে। তো ওয়েভলেন্থের ব্যাপার তো থাকেই
1: ভীষণভাবে, এবং এই জিনিসটা যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের লাইফে অনেক কিছুতে না অনেকটা সুবিধা হবে। যেমন ধরো আজকে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা তোমার খুব কাছের একটা মানুষ যার সঙ্গে তুমি তোমার জীবনটা কাটাতে চাও বা জীবন কাটানোর কথা ভেবেছ, তুমি একদিন ভাবলে যে যাই আমার লেখা কবিতাটা গিয়ে তাকে শোনাই, এমন হতেই পারে তুমি যদি তার থেকে বেটার তাকে একটা রান্না নিয়ে কিছু একটা বলতে, খেলা নিয়ে কিছু একটা বলতে, সে হয়তো খুব এনজয় করতো। তোমার কবিতাটা সে শুনছে ঠিকই, কিন্তু তুমি যে এক্সপেকটেশন নিয়ে তার কাছে গিয়েছিলে, ঠিক যেটা তোমার সকলের ক্ষেত্রে হয়, সকলে যখন তোমার লেখা শুনে শুনে যে রিয়াকশন দেয়, সেটা ভালো খারাপ যেমন হোক প্রশ্ন করে, তার মনের ভাবটা প্রকাশ করে, হয়তো সেই মানুষটা করে উঠতে পারলো না সেটা, এবং সেটা অনেক সময় হয় একটু খারাপ লাগা তৈরি করে। তাই আমরা যদি এইটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি যে একটাই মানুষের থেকে জীবনে আমরা সবটুকু আনন্দ পেতে পারবো না, এবং এই জন্যে কিছু কিছু জিনিস আমরা বোধহয় আলাদা আলাদা মানুষের সাথেই এনজয় করতে পারবো। হ্যাঁ, তার মানে এটা নয় একই অনুভূতি সবার ক্ষেত্রে হবে, তুমি যাকে ভালোবাসো যে তোমার জীবনসঙ্গী সে তো সেই জায়গাটাই ওন করে,
0: ঠিক,
1: কিন্তু এমন হতেই পারে যে তোমার সিনেমা দেখতে তার সঙ্গে এনজয় করছো না, কিংবা খেতে এনজয় করছো না, ফুড নিয়ে গল্প করতে এনজয় করছো না, সেটা অন্য একটা মানুষের সঙ্গে করতেই পারো।
0: একদমই তাই, একদমই তাই। এবং এই পাল্টে যাওয়াগুলো খুব একটা অস্বাভাবিক কিছু নয়, সবসময় সব কিছু যে নির্দিষ্ট একজন মানুষের সাথে তুমি ভাগ করে নিতে পারবে তেমনটা কিন্তু নাও হতে পারে। একটা খুব সুন্দর কবিতা আমাদের মিষ্টি মেয়ে লিখে পাঠিয়েছে গড়িয়া থেকে। মিষ্টি মেয়ের লেখা আমরা ভীষণ পছন্দ করি, মিষ্টি মেয়েকে বলবো যে কখনো সময় থাকলে, সুযোগ থাকলে যদি আমাদেরকে একটা লাভ শর্ট লিখে পাঠাও তাহলে আমরা ভীষণ খুশি হব। 9903653992, একটু ধীরে ধীরে বলে দিই, 9903653992 এই নাম্বারটায় এই মুহূর্তে মিষ্টি মেয়ের একটা কবিতা যেমন আছে আমি জানি তুমি টাইপ করছো, তুমিও পাঠাবে, তোমার মেসেজও আমাদের হাতে ঠিক পৌঁছে যাবে। আপাতত মিষ্টি মেয়ের কবিতাটা পড়ে ফেলি। কবিতা বলবো না, মনের আবেগ বলতে পারি, মনের ভাব বলতে পারি। আজকাল রাত নামলেই পুরনো কথাগুলো ফিরে আসে, যত গভীর হয় অন্ধকার তত বেশি মনে হয় ভেতরটা কেউ ধীরে ধীরে যেন ছিঁড়ে দিচ্ছে। ঘুম আর আসে না, এক কোণ থেকে আরেক কোণে সরে যাই আর চোখ দুটো জ্বালা করতে থাকে নিঃশব্দে। জানলার বাইরে হাওয়ার শব্দ শোনা যায়, মনে হয় যেন কেউ দূর থেকে ডাকছে। তোমার সঙ্গে এই জীবনের গল্পটা এভাবেই শেষ হয়ে গেল, তবু মাঝে মাঝে মনে হয় কোনো এক অচেনা বিকেলে হঠাৎ আবার দেখা হবে। তুমি হয়তো না চেনার ভান করবে, আমিও হয়তো কিছুই বলতে পারবো না, তবু চোখের ভেতর জমে থাকবে অসংখ্য না বলা কথা। মিষ্টিমের লেখা আমরা বরাবর বলি খুব ভালো, এটাও ততটাই ভালো। তারপরে তুমি লিখেছো যে প্রিয় দিদিরা তোমরা কেমন আছো, সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা সাবধানে বাড়ি ফিরো, রাত তিনটে পর্যন্ত আছি। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি মেয়ে, আমরা ভালো আছি, তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিও কেমন।
1: এবং আমরা কিন্তু তোমার লাভ শর্টসের অপেক্ষায় থাকবো, আর তুমি যেটা করবে সেটা হলো তোমার লাভ শর্টসটা চেষ্টা করবে অ্যাটলিস্ট 1600 শব্দের মধ্যে লিখে ফেলার, আমরা অপেক্ষায় থাকবো কিন্তু।
0: একদমই তাই। তাহলে এবার আমরা একটু গান শুনি, গানের উপরে আবার আসব, এবং আমাদের লাভ শর্টও কিন্তু রেডি, তাই তো?
1: লাভ শর্টস রেডি।
0: তাহলে আজকে লাভ শর্টস প্রথমবারের জন্য কখন শুনছি না শুনছি, আমার মনে হয় শ্রেয়া আমরা কি এই গানের ব্রেকে ডিরেক্ট যাব নাকি একবার আসব,
1: দেখি দেখা যাক কি করে। আমরা এখনই বলে দেব না,
0: মোট কথা আজকে হবে, একদম মোট কথা আজকে লাভ শর্টস কিন্তু মারাত্মক ভালো। হ্যাঁ, সেখানে হ্যাঁ প্রচুর চরিত্র এবং একটা অদ্ভুত না মিশেল রয়েছে, একাল সেকালের মিশেল রয়েছে, সেই জন্যই বলা যে আজকে লাভ শর্টস ভীষণ মন দিয়ে শুনো। তাই একটু অপেক্ষা করো, আশেপাশে যদি মাকে পাও, দিদুনকে পাও, ঠাম্মিকে পাও, তাহলে এক জায়গায় হয়ে বসে পড়ো। চলো, আমি একটা একটা একটা ক্লু দিয়ে দিলাম, একাল সেকালও বলে দিলাম, মা ঠাম্মা দিদুনকে নিয়ে পাশাপাশি বসে পড়ো এটাও বলে দিলাম। তাহলে আজকে লাভ শর্টস

বললাম মোটামুটি বোঝা যাচ্ছে যে কী বিষয় হতে পারে না পারে। যদি তারপরেও বুঝতে না পারো, আমরা আসছি তোমার সাথে তোমার কানে নিয়ে লাও শর্টস। তবে এখন সানাইয়ের গাওয়া এই গানটা তোমার কানে রইল, ফিরে আসছি ঠিক 4 মিনিট 24 সেকেন্ড পর।

0: শুনছো লাভ জাংশন, শুক্রবার রাত 9টা বেজে গেলেই জানি যে তোমার মনটা না ওই স্টেশনের সেই ট্রেনটা ধরতে ইচ্ছে করে, যে ট্রেনটার প্রতিটা কম্পার্টমেন্টে শুধুই শুধুই এবং শুধুই ভালোবাসার ছড়াছড়ি। আর আমরাও তো সেইটাই, মানে ওই ভালোবাসার ফেরিওয়ালা। আমরা এত এত ভালোবাসা নিয়ে বসে থাকি এবং শুধু খুঁজি কখন সেগুলোকে তোমাদের কাছে ফেরি করব, কখন তোমাদের কাছে পৌঁছে দেব। আর ওই প্রতিটা কম্পার্টমেন্টে তোমরা যখন আসো, একজন একজন করে মানুষ আসে, যেমন মিষ্টি মেয়ে এলো একটু আগে, জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো। তোমরা যখন আসো না, সেই ট্রেনটার কামরাগুলোতে একেবারে আলো ঝলমল করে, আর সেই আলোয় আমি আর অপরূপা ভীষণ গ্ল্যামারাস ফিল করছি আজকে।
1: উফ, কি সুন্দর বললে শ্রেয়া, কি সুন্দর গুছিয়ে সুন্দর করে বললে, দারুণ লাগলো তোমার এই পুরো বিষয়টা। আমি না ভিজুয়ালি দেখছি আর কি, ভিজুয়ালাইজ করছি যে কি ভালো লাগছে ব্যাপারটা দেখতে। এবং তোমার সাথে আমি ভীষণভাবে একমত যে আমরা এক ঝুলি ভালোবাসা নিয়ে আছি এই কম্পার্টমেন্টে, আমরা সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। তবে ভালোবাসার আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক, এবং যা ছাড়া ভালোবাসা একেবারে পরিপূর্ণ নয়, তা হলো বিরহ। ভালোবাসায় ভীষণ ভালো আছি, দারুণ আছি, দারুণ কাটছে দিনকাল, পাশাপাশি আজ না আমি ভালো নেই, আমার ভালোবাসা ভালো নেই, আজ আমাদের অনেক দিন হয়ে গেল দেখা নেই, সবটা নিয়েই কিন্তু ভালোবাসা। এই যে দুটো মানুষ দুটো দূরত্বে, অনেকটা দূরে, একে অপরের থেকে দূরে থাকার যে কষ্ট, যে যন্ত্রণা, আবার একসাথে নেই, দুজন দুটো প্রান্তে রয়েছে, সম্পর্কটাও আর নেই, তারপরেও যখন হঠাৎ কোনো একটা চেনা গন্ধে, কোনো একটা চেনা ছন্দে, কোনো জামার রং দেখে, কোনো বইয়ের কভার দেখে, কোনো কবিতার লাইন, পারফিউম, কোনো কবিতার লাইন পড়ে যখন আবার দুম করে তাকে মনে পড়ে যায়, তখন আবার সেই জীবনটা বাঁচতে ইচ্ছে হয়, আবার ফিরে যেতে ইচ্ছে হয়, ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়টায়। এটাই বোধ হয় ভালোবাসা। এবং ভালোবাসার এই প্রত্যেকটা চ্যাপ্টারে না এত এত সারপ্রাইজ, এত এত সারপ্রাইজ। যারা মন খুলে ভালোবাসতে জানে, যারা মন খুলে সবটা সবসময় সাদরে গ্রহণ করতে জানে, তারা ফিল করে। তাই আমরা একটাই কথা বলি সবসময় এই হট সিটে বসে, যে ভালোবাসার ক্ষেত্রে একদম রিজিড হয়ে থাকবে না, যে আমি তো ওয়ান ম্যান ওমেন বা আমি তো ওয়ান ওমেন ম্যান, এই ব্যাপারগুলো না আমার মনে হয় যে কোথাও একটা তোমার জেদকে জানান দেয়, যে শোনো আমি বড্ড জেদি। ব্যাপারটা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে ওই আমি একটিমাত্র মানুষকে সারা জীবন ভালোবেসে গেলাম, এইটা বোধ হয় খুব একটা সত্যি হয় না। জীবনে যখন তখন যে কোনো মোড়ে কোনো মানুষের প্রতি ভালো লাগা তৈরি হয়, কোনো মানুষের প্রতি আগ্রহ তৈরি হয়, সেটাকেও খুব একটা নাক কুঁচকে এটা কি, এটা তো ঠিক না, ওরকমও ব্যাপারটা নয়। ভালোবাসা একটা বৃহৎ ব্যাপার, যে ব্যাপারটার মধ্যে যতটা পবিত্রতা, যতটা তৃপ্তি, সেই তৃপ্তি পবিত্রতা সবটুকু না একদম মন ভরে গ্রহণ করতে হয়। আর তার জন্য মনের জানালা, মনের দরজা, যা কিছু বলো না কেন, ভীষণভাবে খুলে রাখতে হয়, তাই তো?
0: আমি একদম একমত অপরূপার সাথে, সত্যিই তাই। আমরা কি জীবনে সব কিছুই খুব ভেবে চিনতে, দেখে শুনে আর পা ফেলতে পারি? পারি না। তাই এমন রিজিডিটির কোনো মানে নেই যে আমি একজনকেই ভালোবাসতাম। তোমার ভালোবাসাটা আমরা সবসময় চাইবো, যে একটা মানুষের ভালোবাসাটা সে যেমন করে চেয়েছে তেমন করেই পরিপূর্ণ হোক, কিন্তু যদি না হয় জীবন ওখানে থেমে থাকে না,
1: ঠিক?
0: তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি তুমি যেমন ধরো তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি খাচ্ছ, ঘুমোচ্ছ, সেরকমভাবেই জীবনে এমন কোনো মানুষ যদি থাকে যে তোমায় ভালোবাসে, তুমি কি পারবে তার থেকে মুখ ফেরাতে? একটু ভেবে দেখো, যদি তোমারও ইচ্ছে হয় হ্যাঁ এমন একটা মানুষ আমার জীবনে থাকুক যে আমায় ভালোবাসবে, যার সঙ্গে জীবনটা আমি কাটাবো, যার সঙ্গে শুধু জীবন কাটানো নয় জীবনটা যাপন করব। জীবনে একজন মানুষ থাকা বা পাওয়া সহজ, কিন্তু লাইফ পার্টনার পাওয়া সহজ নয়, এটা সবাই পায় না।
1: ঠিক, ঠিক, একদমই তাই। তাহলে এই লাইফ পার্টনারের খোঁজে যারা যারা এই মুহূর্তে আমাদের 107 FM রেইনবোতে শুনছো, তারা মোটামুটি একটু আভাস পেয়ে যাবে যে সঠিক চয়ন কাকে বলে। কারণ আমরা দুজন নিজেদের জীবনে কতটা এক্সপার্ট সেসব কথায় নাই বা গেলাম, কিন্তু এই হট সিটে বসলে আমাদের মধ্যে একটা অদ্ভুত একটা ক্ষমতা চলে আসে, যে ক্ষমতার উপর আমরা ভর করে তোমাদেরকে মোটামুটি ভালোবাসায় ভালো থাকার পথটা বলে দিতে পারি। আপাতত আজকে শ্রেয়ার লেখা দারুণ একটা লাভ শর্টস, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, যেখানে এক ফ্রেমে দুটো সময়কে তুলে ধরা হয়েছে। বলেছিলাম না দিদুনকে, ঠাম্মিকে, মাকে সবাইকে নিয়ে বসে এক জায়গায়, আশা করি সেটাই করেছ। তাহলে আর দেরি কিসের, সবাই মিলে একসাথে আজকে 107 FM রেইনবোর এই সুন্দর লাভ শর্টটা এনজয় করো।

0: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে বিহু, ইন্দ্রাণী, উজ্জ্বল, আত্রেয়, রাজীব, অনির্বাণ, সৌমি ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস পাহাড়ি জ্বরের ওষুধ।
1: আচ্ছা, ভালোবাসা কি জেনারেশনের সাথে সাথে বদলে যায়, নাকি শুধু তার ভালোবাসার ভাষাগুলো বদলায়? আমরা লিখি রিচ হোম অথবা হাই হোয়াটসঅ্যাপ, আর ওরা লিখত আমার চিঠি পেলে জানিও তোমার চিঠির অপেক্ষায় থাকব। কিন্তু এই যত্ন, এই অপেক্ষা, এগুলো কি আলাদা হয়তো না, কিন্তু বারবার ফিরে আসে।
2: দিদা, দিদা, আমার ওই ক্রিম কালারের সোয়েটারটা কোথায়?
3: যেটা তুই গত বছর এস্থেটিক বলে কিনেছিলি।
2: উফ দিদা, সব নিয়ে মজা করো না তো।
3: আগে বল, কোথায় যাচ্ছিস?
2: দার্জিলিং।
3: ও মা, কার সাথে?
2: ফ্রেন্ডস গ্রুপ।
3: ফ্রেন্ডস গ্রুপ মানে?
2: ওই তো আর্য, ইন্দ্রিলা, সুচরিতা আর ওই ঐশিক।
1: এই ঐশিকের নামটা নিতে গিয়ে একটু কি হুঁচট খেল নয় রিতা? মনে হচ্ছে দিদার নজর কিন্তু এড়ায়নি।
3: ঐশিকটাকে
2: ফ্রেন্ড,
3: শুধুই ফ্রেন্ড?
2: ইয়েস। উফ, আবার মেসেজ করছে।
3: কে
2: কে আবার? ঐশিক ওষুধগুলো নিয়েছে কিনা, ফারের জ্যাকেট নিয়েছে কিনা, যেন ও একাই সব জানে।
3: খারাপ কি বলেছে? যে খোঁজ নেয় সে মানুষ বড় যত্নবান।
2: না, আমি বলছি না যে খারাপ, কিন্তু ও এত চুপচাপ থাকে। জানো, প্রথমে তো যেতেই চাইছিল না আমাদের সঙ্গে।
3: তোর দাদুও আমার টাইপ ছিল না।
2: কি বললে? দিদা, তুমিও? তাহলে দাদু কিরকম ছিল বলো না, বলো না।
3: তোর দাদু একদম কঙ্কাল সার ছিল। এত রোগা মানুষ আমি জীবনে দেখিনি। আর চশমাটা যেন রাগী টিচার।
2: তুমি প্রেমে পড়লে কিভাবে তাহলে?
3: প্রথমে প্রেমে পড়িনি তো, ওই পড়েছিল। একটা অচেনা মানুষ আমাকে চিঠিতে লিখেছিল,
4: আপনি পাহাড় ভালোবাসেন, আমি একদিন আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে নিয়ে যাব।
2: ও মা, চিঠি লিখেছিল?
3: আর আমি উত্তর দিইনি 3 মাস।
2: এটা কিরকম দিদা? নট ফেয়ার, তুমি একটা রিপ্লাইও করোনি।
3: তখনকার যুগে রিপ্লাই না দেওয়াটাই ছিল তোদের ভাষায় অ্যাটিটিউড।
2: তোমরা তো দেখছি আমাদের থেকেও ভয়ঙ্কর ছিলে।
1: ট্রেনে উঠে সকলে ব্যস্ত হয়ে পড়েছে যে যার নিজের লাগেজগুলো ঠিকঠাক করে রাখার জন্য। কেউ আবার জায়গা দখল করার জন্য ব্যস্ত, আর কেউ কেউ ভাবছে তাড়াতাড়ি করে আপার বার্থে উঠে হালকা করে কম্বলটা গায়ে দিয়ে গল্পের বইটা নিয়ে শুয়ে পড়ি।
5: এই শোন, উইন্ডো সিটটা কিন্তু আমার। হ্যাঁ,
2: নেভার আর্য, টিকেটে সিট নাম্বার লেখা আছে।
6: এই নৈরিতা, চা খাবি?
2: আমি তো তোদের মতো চা প্রেমী নই।
6: জানি, তাও মানে এসি ট্রেনের মধ্যে তো একটু গরম চা খেলে ভালো লাগতো, তাই বললাম।
1: কিছু মানুষ প্রকাশ্যে যত্ন করে, আর কিছু মানুষ একটু লুকিয়ে।
5: ব্রো, ঐশিককে কেমন একটা ডাউন লাগছে না?
2: এই, তোকে উইন্ডো সিটটা ছেড়ে দেওয়া হয়েছে, চুপ করে বসে জানলা দিয়ে দৃশ্য দেখ।
1: জানলার বাইরে অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট স্টেশনগুলো এসে মিলে যাচ্ছিল। কোথাও চায়ের দোকানের আলো, আবার কোথাও দু একটা মানুষ প্ল্যাটফর্মের উপর যাতায়াত করছে। ট্রেনের ওই হালকা দুলুনের মধ্যে নৈরিতার এটা বারবার মনে হচ্ছিল যে এই ট্রিপটা হয়তো শুধু বেড়াতে যাওয়া নয়, আরো অনেক এক্সাইটমেন্টে ভরা। দেখতে দেখতে সকাল হয়ে গেল, দার্জিলিং পৌঁছে গিয়েছে ওরা, আর আবহাওয়া বেশ মনোরম।
2: ও মাই গড, কি সুন্দর না, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই এদিকে তাকা তোরা সবাই।
6: নৈদিতা, এই পার্পল কালারের মাফলারটা কি তোর?
2: হ্যাঁ, ওটা আমার, কখন পড়ে গেছে দেখ, বুঝতেই পারিনি।
6: নে মাফলারটা জড়িয়ে নে। দার্জিলিংয়ে প্রথম দিনই এত ঠান্ডা হাওয়া লাগিয়ে ফেললে বাকি দিনগুলো কি করবি?
1: বেশ জোরেই খিদে পেয়ে গেছে ওদের। দার্জিলিংয়ের খুব পপুলার কিছু ক্যাফে আছে, সেগুলোরই কোনো একটা খুঁজতে খুঁজতে উঠে পড়ল ওরা একটা রুফটপ ক্যাফেতে। এক একটা টেবিলে সেখানে এক এক রকমের দৃশ্য, একদল বসে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করছে, কেউ কেউ সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে খাবারের ওপর, আর কেউ কেউ মানুষের ওপর।
2: নৈরিতা, তোর বাঁদিকে একটু পিছনে একবার তাকিয়ে দেখ, ব্লু জ্যাকেট পরা ছেলেটা অনেকক্ষণ ধরে তোকে ফলো করছে।
7: কোন ছেলেটা?
2: আরে ভালো করে দেখ, ব্লু জ্যাকেট পরা।
1: উইন্দ্রলার অবজারভেশনটা ভুল ছিল না, আর সেটা প্রমাণ হয়ে গেল কিছুক্ষণ পরেই। নৈরিতা রুফটপ ক্যাফের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই ব্লু জ্যাকেট পরা ছেলেটা নিজে থেকে এসে নৈরিতার সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথোপকথন হয়। নৈরিতার বন্ধুরা সেটা দূর থেকে বসে দেখছিল, বেশ মজাও পাচ্ছিল। হ্যাঁ, তবে সকলেই মজা পাচ্ছিল কি না সেটা বলতে পারব না।
8: আচ্ছা, তোমার স্ট্রেঞ্জারদের ভয় লাগে না?
2: ভয় কেন লাগবে? আর তাছাড়া লাস্ট 11 মিনিটস ধরে যাকে আমি চিনি তাকে স্ট্রেঞ্জার মনে হবে কেন?
8: ইন্টারেস্টিং।
2: উফ নৈরিতা, কি হ্যান্ডসম রে ছেলেটা, তবে তোর সাথে পেট ভরে ফ্লার্ট করছিল। কি বলছিল জানিস? বলছে ও নাকি খুব চুপচাপ থাকতে পছন্দ করে, চট করে কারোর সাথে কথা বলে না।
5: ঐশিকের থেকেও চুপচাপ? সেই দৃশ্য দেখতে গেলে তো আমাকে 7 বার জন্ম নিতে হবে রে।
2: সে যাই বল, কেন জানি ঐশিকের মতো এত শান্ত আমি কাউকে দেখিনি। দেখ, চুপচাপ দূরে দাঁড়িয়ে পাহাড় দেখছে, ও ভীষণ সেফ, সকলের জন্য টু সেফ মেবি।
1: রাত বাড়ার সাথে সাথে দার্জিলিং যেন আরো অন্যরকম হয়ে উঠছিল। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট আলো চলছে, যেন কেউ অন্ধকার আকাশের নিচে হাজারটা জোনাকে ছড়িয়ে দিয়েছে। ওরা ক্যাফে থেকে বেরোতেই প্রায় অন্ধকার নেমে এসেছিল। সবাই যখন বেরিয়ে ম্যালরোডটা ধরে হাঁটছিল, তখন হালকা ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে সুচরিতা বলল,
9: এই আমি আর এক পাও হাঁটতে পারবো না, কেউ একটা সলিড দুধ চা খাওয়া তো আমাকে।
5: এই তুই দার্জিলিং বেড়াতে এসেছিস না খেতে এসেছিস রে? এই ঐন্দ্রিলা, তুই যে নতুন মাফলারটা কিনলি, প্লিজ ওটা দিয়ে ওর মুখটা একটু টাইট করে বেঁধে রাখতো, যাতে আর এরকম খাই খাই না করে।
2: সবাই আগে এই জায়গাটায় আয়, দারুণ ছবি উঠবে এখানে, দাঁড়া ভালো করে।
9: ঠিক আছে, চিকেন উইংস খেতে চাস তো আমার কাছে, ভালো করে খাওয়াবো।
1: ছবি তুলতে তুলতেই হঠাৎ নৈরিতার চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা ঐশিকের দিকে। সবাই একসঙ্গে হাসছে, গল্প করছে, অথচ ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে ওই পাহাড়ের দিকে তাকিয়ে। যেন ওর ভেতরেও একটা আলাদা পাহাড় আছে, যেখানেও খুব সহজে কাউকে ঢুকতে দেয় না।
2: এই ঐশিক, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস?
6: ভাবছিলাম এই সন্ধ্যাটার এক্সিস্টেন্স আমাদের কাছে এভাবে বদলে গেল। এনিওয়ে বল, কি বলছিলি?
2: এই তুই তো টি লাভার, জানা তুই আর সুচরিতা একটু চা খেয়ে না, না হলে এক্ষুনি আর্যর সঙ্গে ঝগড়া বাঁধবে ওর।
6: তুইও তো একটু খেয়ে দেখতে পারতিস দার্জিলিং এর চা।
2: বল চল তাহলে তিনজন মিলেই যাই।
1: পাহাড়ি শহরের রাতগুলো অদ্ভুত রকম নিঃশব্দ হয়, বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবারও সব চুপচাপ। জানলার কাছে ছোট্ট ছোট্ট জলের ফোঁটা জমে আছে। নৈরিতা কম্বলটা গায়ে টেনে নিয়ে বিছানার একটা কোণে বসে ফোনে দিদার কথা শুনছিল, আর পাশে ঐন্দ্রিলার সুচরিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, কিন্তু নৈরিতার চোখে ঘুম নেই। রাত তখন 12:30। নৈরিতা দিদার সঙ্গে কথা বলছে প্রায় আধ ঘন্টা হতে চলল।
2: তারপর আবার কি, আমার সঙ্গে কথা বলে চলে গেল, আর যাওয়ার সময় ইনস্টাগ্রামে ফলো করলো, সেসব বাদ দাও। আমি একটা জিনিস খেয়াল করলাম, পাহাড়ের মানুষগুলোকে না সত্যি অন্যরকম লাগে দিদা, কি সহজ সরল, যেন একটু বেশি অনেস্ট সবাই।
3: পাহাড় মানুষকে থামতেও শেখায় রে, শুধু দৌড় কি জীবনের সব।
2: জানো দিদা, তোমাকে ঐশিকের কথা বলছিলাম না, ওকে কেমন যেন বদলে যেতে দেখছি এখানে এসে। মানে ও আগেও শান্ত ছিল, কিন্তু এখানে এসে আরো চুপচাপ হয়ে গেছে।
3: যারা ভেতর থেকে গভীর হয় তারা খুব সহজে নিজেদের খুলে দেখাতে পারে না। বলতে পারিস নিজেকে অহেতুক ব্যক্ত করায় এদের কোনো আগ্রহ নেই।
2: কিন্তু জানো, ও ভীষণ কেয়ারিং, বলতে পারো খুব সেফ ফিল করায় সবাইকে। এই তো সন্ধেবেলা উইন্ডিলার হাতে চোট লেগেছিল, আর ঐশিক সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে একটা অয়েন্টমেন্ট বার করে ওকে দিল। আর তারপর গতকাল আমি মাফলারটা কোথায় ফেলেছিলাম আমার খেয়ালই ছিল না, হঠাৎ দেখি আমাকে দেখে মাফলারটা দিল। আর আজকে ক্যাফেতে সবাই মজা করছিল, কথা বলছিল, আর ও শুধু তোর থেকে সব খেয়াল রাখছিল।
3: হ্যাঁ রে, খুব ঠান্ডা লাগাচ্ছিস না তো?
2: না দিদা, একদম না। বাই দ্য ওয়ে দিদা, তুমি তো সেদিন পুরো গল্পটাই বললে না দাদুর, তোমাদের বাকি গল্পটা এখন বলো না প্লিজ, আমি এখনই শুনবো।
3: সে তো কলকাতায় ফিরলেই শোনাতে পারবো।
2: না না, এখন প্লিজ তোমাকে বলতে হবে।
3: প্রথমবার যখন দার্জিলিং এ হানিমুনে যাই তখন আমার খুব জ্বর এসেছিল,
4: গায়ে কম্বলটা জড়িয়ে কিছুক্ষণ বসো, একদম নড়বে না, আমি ওষুধ নিয়ে আসছি।
1: তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো বলো তো?
4: যদি খুব কষ্ট হয় তাহলে হোটেলের এই ফোন থেকে রিসেপশনে ফোন করবে, এক্সটেনশন নাম্বারটাই কাগজে লিখে দিয়ে গেলাম, আমি এক্ষুনি চলে আসবো ওষুধটা নিয়ে।
3: রাত প্রায় দেড়টা, পাহাড়ি বৃষ্টির মধ্যে ও 3 কিলোমিটার হেঁটেছিল শুধু আমার জন্য, তখন আর কতটুকুই বা চিনি মানুষটাকে, তবুও কি মায়া মানুষটার মনে। রাত 2টো বাজে, যাও এবার ঘুমিয়ে পড়ো, কাল তো আবার ভোরবেলা বেরোবে।
2: আচ্ছা দিদা, এবার আমি ঘুমিয়ে পড়ি বুঝলে, আমি কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখার জন্য ভীষণ এক্সাইটেড।
3: তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ো, আর সাবধানে থেকো।
1: পাহাড়ি রাতে ঠান্ডা হওয়ার মধ্যেও কেন যেন বুকের ভেতরটা অদ্ভুত উষ্ণ লাগছিল নৈরিতার।
9: আরে ওঠ না তোরা তাড়াতাড়ি, ঐশিক কতবার কল করেছে জানিস?
1: বেশ কাটলো দার্জিলিং এ 2টো দিন, বাইরে কনকনে ঠান্ডা হাওয়া তার মধ্যে বৃষ্টি, নৈরিতার শরীরটা একটু বেগরবাই করছে, এদিকে ওদের টাইগার হিল যাওয়ার প্ল্যান, সেটারই বা কি হবে।
5: টাইগার হিল আজকে যেতেই হবে, এই সানরাইজটা মিস করলে চলবে না ব্রো।
2: আমি পারবো না, তোরা যা, আমি গাড়িতেই বসে আছি।
5: মানে তুই সানরাইজ মিস করবি?
2: প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বসতে পারছি না, এমনকি ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না রে, ভীষণ ব্রিদিং ট্রাবল হচ্ছে।
6: আরজু, ঐন্দ্রিলা, তোরা এগো, আমি আসছি।
1: সবাই সানরাইজ দেখতে চলে গেল, কিন্তু একজন বাদে ঐশিক। গাড়িতে উঠে গাড়ির দরজাটা বন্ধ করল।
6: নৈরিতা, আমার দিকে তাকা, যা বলছি মন দিয়ে শোন, স্লোলি পেট থেকে টেনে নিঃশ্বাসটা নে। হ্যাঁ, নে নে নে, হোল্ড কর, হোল্ড কর। এবারে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়, ছাড় ছাড়, গুড, আরো দুবার চেষ্টা কর, কর। যখনই শ্বাসকষ্ট হচ্ছে মনে হবে আস্তে আস্তে এটা করার চেষ্টা করবি। একই রে, তোর হাতটা তো গরম।

0: তুই তুই আমার জন্য সানরাইজ মিস করলি?
1: সানরাইজ দেখতে আবারও অনেকবার আসতে পারবো, কিন্তু তোর কিছু হলে সেটা কি রিপ্লেস হবে? একটু মুখ খোল, আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে তোকে খাইয়ে দিচ্ছি, তারপর এই ওষুধটা খাবি।
2: যেন একটা দীর্ঘ নিস্তব্ধতা। নৈরিতা একটু একটু করে বিস্কিটে কামড়টা দেয়, আর মাঝে মাঝে ঐশিক চায়ের ভাঁড়টা আলতো করে ধরে নৈরিতাকে খাইয়ে দেয়। তারপর ওষুধটা খেয়ে আস্তে আস্তে ঐশিকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। সেদিন প্রথমবার হয়তো নৈরিতা ভেতরে ভেতরে অনুভব করতে পেরেছিল যে আকর্ষণটা ওই রঙিন প্রজাপতির মতো, ঠিক যেমন ওই ক্যাফের ব্লু জ্যাকেট, কিন্তু যত্ন সেটা মানুষকে নিরাপদ বোধ করায়।
0: ঐশিক।
1: হ্যাঁ বল। ও হ্যাঁ, এই ওষুধটা তোর ব্যাগে রেখে দে।
0: তুই এত কেয়ারিং কেন রে? জানিস ঐশিক, এরকম কেয়ার দিদা ছাড়া এই পৃথিবীতে আমাকে আর কেউ করেনি। আর দিদা, দিদা মানে দাদু ছাড়া এই পৃথিবীতে দিদাকে এরকম কেয়ার আর কেউ করেনি।
1: তাই? তার মানে তোর দাদুও নিশ্চয়ই তোর দিদাকে খুব ভালোবাসত।
0: আর তুই, তুই আমাকে কেন ভালোবাসিস?
2: দার্জিলিং এর এই কোন কোনে ঠান্ডা হাওয়ার চেয়েও চরম ঠান্ডা একটা হাওয়া যেন বয়ে যাচ্ছে ঐশিকের হৃদয়ের ভেতর। হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল, ঐশিক একটু দ্বিধা না করে বলল,
1: তুই তুই বলে।
2: পাঁচ দিনের ট্যুর কমপ্লিট করে ওরা ফিরল নিজের শহর কলকাতায়। কলেজের এই দু বছর ধরে কলকাতা শহর ওকে যা চেনাতে পারেনি, দার্জিলিং ওকে সেটা চিনিয়ে দেবে ভাবতেই পারেনি নৈরিতা। কিন্তু ঠিক কি দিল দার্জিলিং ওকে?
3: ফিরলি? আয় আয় আয়। উফ, কতগুলো দিন দেখিনি বলতো তোর মুখটা। কিরে, তোর মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? তাকা আমার দিকে। কে হলো? তাকা, এ কি কি হয়েছে?
2: নৈরিতা দিদাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে।
0: দিদা, তুমি তুমি দাদুকে খুব মিস করো তাই না? আমি আমি এতদিনে বুঝতে পেরেছি দাদু তোমাকে ঠিক কতটা ভালোবাসত।
3: কি কি হয়েছে বলতো তোর? এই তো সবে ফিরলি, আর এসে এমন করলে আমার কেমন লাগে বলতো? কি হয়েছে আমাকে বল।
0: হাওড়া স্টেশনে নামার পর থেকে আমার বারবার মনে হচ্ছে জানো কি একটা মিস করছি আমি। তুমি জানো আমি না দার্জিলিংয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এমনকি পরশুদিন সকালে তোমায় বললাম না যে সানরাইজ দেখতে যাব, সেটাও দেখতে পারলাম না, এমন জ্বর এসেছিল।
3: কি বলছিস, আমাকে একবারও বললি না তো সে কথা? এখন শরীর কেমন আছে?
0: আমার আমার জ্বর সেরে গেছে দিদা, কিন্তু কিন্তু
3: মনের জ্বর বাঁধিয়েছিস তাই তো? কাঁদিস না, যে জ্বর বাঁধিয়েছে ওষুধ তার কাছেই আছে, আর এই ডাক্তারের নামও আমি জানি।
0: তুই জানো ও আমার জন্য সানরাইজটা পর্যন্ত দেখলো না, বললো
3: এরকম অনেক সানরাইজ দেখতে পাবে, কিন্তু তোর কিছু হলে।
0: তুমি কি করে জানলে?
3: তো দাদু কি বলতো জানিস?
0: কি?
3: যত্ন করলে শুকিয়ে যাওয়া গাছও ফল দেয়। হুম, আর এ তো মানুষ।
0: আই লাভ ইউ দিদা। থ্যাংক ইউ দিদা, হ্যান আই লাভ ইউ।
3: মনের কথাটা যখন মুখে চলে এসেছে তখন আমাকে না বলে যাকে বলার তাকে গিয়ে বলো। আরে হয়েছে হয়েছে বাবা, ছাড় ছাড় আমাকে। ও
0: ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ, আমি আসছি, বাই। যদি ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে যায় তুমি কিন্তু খেয়ে নিও, বাই।
2: জেনারেশন বদলায় কিন্তু ভালোবাসার ভাষা বদলায় না, আর সেটা হলো যত্ন। বাই দ্য ওয়ে নৈরিতা, অল দ্য বেস্ট।

0: থ্যাংক ইউ।
1: হ্যালো
0: হ্যালো, তুই কোথায়?
1: প্রিন্সেপ ঘাটে একটা কাজে এসেছিলাম। কেন?
0: অশিক, ওখানেই থাক তুই, আমি আসছি। থাকিস কিন্তু, রাখছি, ওকে, বাই।
2: হাঁপাতে হাঁপাতে পৌঁছলো নৈরিতা। ঐশিক রেলিং এর পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল।

0: হ্যাঁ, সেই জন্যই তো।
1: মানে?
0: শোন, তুই আমাকে দার্জিলিং এর এই কটা দিন ভীষণ ডিস্টার্ব করেছিস।
1: আমি মানে?
0: দিদা বলে মাঝে মাঝে যে মানুষ তোমাকে নিরাপদ বোধ করে তাকে কখনো হারাতে নেই।
1: তোর দিদা খুব ম্যাচিওর বমান।
0: হ্যাঁ, আর তুই আমার সেফ প্লেস। আই থিঙ্ক আমি তোকে, জাস্ট এ মিনিট, শোন, আমি প্রপোজ করলে তুই রিজেক্ট করে দিবি না তো?
2: ঐশিক মুখে কোনো উত্তর না দিয়ে শুধু আলতো করে নৈরিতার ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে,
1: ভালোই যদি বাসিস তাহলে এত তাড়া কিসের? সম্পর্ক শুরুর প্রথম দিনের যত্নটা একইভাবে কন্টিনিউ করে প্রতিদিন পাশে থাকাটাই ভালোবাসা।
0: আমি আমি শিখে নেব তোর থেকে ঐশিক, যেমন করে রোজ দিদার থেকে শিখি, বুঝেছিস?

লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের ন্যারেশনে অরিজিৎ, নৈরিতা বিহু, দিদা ইন্দ্রাণী, দাদু উজ্জ্বল, ঐশিক আত্রেয়, আর্য অনির্বাণ, ঐন্দ্রিলা সৌমি, সুচরিতা আম্রপালি ও ছেলেটি রাজীব।

0: শুক্রবারের রাত 10:02 বাজে, পাহাড় যদি ডাকে টুকুর টিকিট কেটে ভালো, শনি রবিবারটা তো রইল হাতে। যদি তোমারও ইচ্ছে হয় এইরকম ঐশিক আর্য নৈরিতা উইন্ড্রিলা ওদের মতন করে, তোমারও তো ইচ্ছে হয় এরকম একটা ফ্রেন্ডস গ্রুপের ট্রিপ হোক, এমন এমন মিষ্টি মিষ্টি কিছু ঘটনা ঘটুক তোমার জীবনে, ইচ্ছা হয় অপরূপা?
1: ইচ্ছে তো ভীষণ হয়, আর এখন জানো তো উপায়ও আছে। মানে এখন যদি তুমি ট্রেনের টিকিট না পাও, দুম করে আর তৎকাল কাটারও সময় নেই দেখছো, তো তুমি বাস পেয়ে যাবে। তুমি এসপ্ল্যানেড থেকে এবং হাওড়া থেকে নানান বড় বড় টার্মিনাল থেকে কিন্তু বাস পেয়ে যাবে। তাই এখনও যদি মনে হয় যে দুম করে একটু টুক করে ঘুরে আসা যায়, আমার অফিসেই একজন আজকে ভীষণভাবে সবাইকে আমি পাহাড় যাচ্ছি বলে দৌড় লাগিয়েছে হ্যাঁ পাহাড়ে, তো সেরকম যদি তোমার ইচ্ছা হয় তুমিও যেতে পারো, যেমনটা শ্রেয়া বলল। এছাড়া দেখো, ঘুরতে যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। নৈরিতা পাহাড়ে গিয়ে পাহাড়ের সেই সুরে, পাহাড়িয়া সুরে তার মনের মানুষকে খুঁজে পেল। কি বলো তো, প্রত্যেক দিনের দিন যাপনে তুমি যখন তোমার নির্দিষ্ট গঁতে বাঁধা জীবনে তুমি যখন এগিয়ে যাচ্ছ, তুমি জানো যে এরপর এটা, সেই সময় হয়তো তুমি অনেক কিছুই ফিল করে উঠতে পারো না, কিন্তু তুমি যদি একটা দিন ছুটি নাও, তুমি যদি একটা দিন মনকে বোঝাও যে আজকের দিনটা পুরো ছুটির দিন, আজকে আমি কোথাও একটা ঘুরতে যাব বা বাড়িতেই বসে থাকবো কিন্তু একটু অন্যরকমভাবে কাটাবো, সেই দিনগুলো আমার মনে হয় যে আবেগ এবং অনুভূতিগুলো না আরও বেশি বেশি করে ধরা দেয়। অনেক কিছু যেন মন খুলে থাকে, যে মন উন্মুক্ত হয়ে থাকে সবটা মেনে নেওয়ার জন্য, সবটা গ্রহণ করার জন্য। তো সেই রকমভাবেই একটা ছুটি যদি দরকার হয়, একটা ছুটি নাও, সবটা অনুভব করো জানো তো, কারণ ভালোবাসার প্রতিটা পরতে সারপ্রাইজ, প্রচুর সারপ্রাইজ, সে যে কখন কোন মুহূর্তে এসে তোমাকে চমকে দিয়ে যাবে তুমি জানতে পারবে না। তাই অতিরিক্ত ব্যস্ততায় সেটা আমরা অনেক সময় ফিল করি না, মানে ব্যাক টু ব্যাক দৌড়চ্ছি এটার পর সেটা করতে গিয়ে অনেক সময় যদি তুমি সেটা ফিল নাও করো, একটু ফাঁকা হলে তুমি দেখবে ভালোবাসার চমকগুলো তোমাকে ভীষণ আনন্দ দিচ্ছে।
0: অপরূপা, এই তোমার কথাটা শুনতে শুনতে মনে হলো,
1: বলো,
0: কিছু কিছু সম্পর্কে কি হয় অনেক সময় না, দিনের পর দিন অনেক কিছু চলতে চলতে একটা জায়গায় না সবটা একদম স্টাক হয়ে যায়, একটা পুরো আটকে যায় এবং সেখান থেকে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। মানে রোজকারই গতবাধার জীবনে আর কেউ কনফেশনটা করে উঠতে পারছে না কারোর কাছে, কেউ বলেই উঠতে পারছে না যে কি করলে ওই জায়গাটা ভেঙে বেরোনো যায় বা নিজেকে ওই স্মুথ জায়গাটায় নিয়ে যেতে পারছে না, যেখানে গেলে সে অন্তত স্পষ্ট করে বিপরীত দিকের মানুষটার কাছে কনফেস করতে পারে। ঠিক এইরকম সময়তে যদি তোমার মনে হয় যে না কোথাও একটা যাওয়া দরকার, এমন একটা জায়গায় যাই যেখানে গেলে আমাদের ডেইলি লাইফটা থাকছে না, অর্থাৎ আমাদের ওই রোজ একটা নির্দিষ্ট টাইমে ওঠা, উঠে কাজ করতে যাওয়া, তারপর ফেরা, তারপরে ওই ফেরার পর ওইটুকু টাইম তুমি ধরো ফোনে বলছো, কথা বলছো, কিংবা কোনো একটা দিন ছুটি

0: ছুটিতে তোমরা ঘুরতে গেলে, এটা না ইনাফ সবসময় হয়ে ওঠে না। তাই কখনো কখনো যদি এমনটা চেষ্টা করা যায় যে এমন একটা জায়গায় আমরা যাব কিছুটা সময় নিয়ে, যেখানে আমাদের ডেলি রুটিন থেকে আমরা বেরোতে পারি, এবং বেরিয়ে যদি একে অপরের সাথে খোলামেলাভাবে আলোচনা করি, অনেক কিছু সহজ সমাধান উঠে আসে। আর সেরকমই আজকের এই লাভ শর্টসটা, পাহাড়ি জ্বরের ওষুধ। হ্যাঁ, পাহাড়ে গিয়ে জ্বর বাঁধলে যে ওষুধ খেতে হয়, সেই ওষুধগুলো সত্যি সত্যি সেই মানুষগুলোর কাছে থাকে যাদের সঙ্গে ওই মুহূর্তটা তুমি কাটাতে চাও।
1: ঠিক। একটা মেসেজ পড়ি যেখানে তুমি লিখছো যে, অপরূপা শ্রেয়া, এই গরমে তোমরা কেমন আছো? আমরা ভালো আছি আপাতত, এবং যেটুকু যা মন্দ থাকি সেই খারাপ থাকাগুলো, খারাপ লাগাগুলো আমরা এই হট সিটে বসলে কোথাও একটা ভুলে যাই। এই তিনটে ঘন্টার জার্নিতে আমরাও ভীষণ আনন্দে, খুব উত্তেজনার মধ্যে দিয়েই কাটাই। আমাদের মনে হয় যে কোথায় ঝড়, ঝড় তো নেই, ঝড় তো আবার 12টার পর আসবে, তো বিষয়টা সেই রকম। আচ্ছা, এবার তুমি একটা কথা লিখেছো এবং কথাটার মধ্যেই আমরা আজকের লাভ মিটারের একটা ছোঁয়া পাচ্ছি, তো সেটা একটু পড়ে নিই। ভালোবাসার মানুষটা আজ কতই না বদলে গেছে, যে আমার একটা কথা না শুনে কোথাও যেত না, আজ নিজেকেও তো পাল্টেছে, তার সঙ্গে ফোন নাম্বারটাও পাল্টেছে। কিন্তু গত কয়েকদিন হলো ওই নাম্বারটা পাল্টানোই ও ভীষণ সমস্যাতেও পড়েছে, কারণ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ওই নাম্বারটা ইউজ হতো, সেটা পারছে না। গত কয়েকদিন ও খুব টেনশনে আছে। কালকে আমি ওর নাম্বারে কল করে বললাম, আমার সঙ্গে চলো, আমি সব ব্যবস্থা করে দেবো, কিন্তু ও রাজি হলো না। যাই হোক, সব শেষে বলবো, ভালো থাকিস সোনাই, আমি তোর কোনো দিন খারাপ চাইনি, চাইবো না। আমাদের মেসেজ করেছো তুমি হাওড়া থেকে আন্দুল, সরি, হাওড়া থেকে আন্দুল বলছি, রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে, জানি না সম্পর্কটা কেন ভেঙে গেছে, তুমি তো সেটা পরিষ্কার করে বলোনি। তুমি বলছো উল্টোদিকের মানুষটা বদলে গেছে, তার কাছে পৌঁছলে সে বলবে যে তুমি হয়তো বদলে গেছো, কারণ একটা সম্পর্ক যেমন গড়ে ওঠে না একজনের ওপর ভর করে, তেমন একটা সম্পর্ক ভাঙেও না একজনের কারণে। তাই তোমার পার্টনার তোমার সাথে এখন নেই, তুমি এতবার বলার পরেও যখন তোমার সাথে ফিরতে চাইছে না, তখন তোমার কী কী ভুল ছিল সেটাও একবার দেখে নিও, আদৌ ছিল কি না বা কতটা ছিল, সবটা একবার একটু জরিপ করে নেওয়া ভালো। তাহলে কি হবে বলো তো, তুমি বুঝতে পারবে যে সম্পর্কটায় তুমি কি কি ভুল করেছ বা করনি, কি কি এক্সপেক্ট করেছিলেন উল্টো দিকের মানুষটি যেটা তুমি দিতে পারোনি, সবটা নিয়ে একটা একটা ফিরে দেখা, একটুখানি ফিরে দেখার প্রয়োজন। এই একটা ব্যাপার রইল। এবং এই যে তুমি একটা কথা বলেছো না যে আমাকে না বলে কোথাও যেত না, এইটা না ঠিক নয়। আজকে লাভ মিটারেও আমরা বলতে চাইছিলাম যে ভালোবাসার তো কোনো কারণ থাকে না, সেরকমই একটা লাভ মিটার আজকে পোস্ট করা হয়েছে আমাদের 107 FM রেইনবো, আমাদের যে ইনস্টা হ্যান্ডেল সেখানে। তো সেই সেটার ব্যাপারেও তুমি বলতে পারো যে তোমার কী মনে হয়। আপাতত আমার মনে হয় যে তুমি একটু চেষ্টা করো, চেষ্টা করে দেখো মানুষটি ফিরে আসতে চান কি না। তবে ফিরে আসার আগে একবার নিজে দেখে নিও যে তোমার কোনো ভুল ছিল কি না বা আছে কি না, তাই তো শ্রেয়া?
0: গেস। আচ্ছা অপরূপা, আমাদের কাছে এই যে লাভ মিটারে এত এত কমেন্ট এসছে, আচ্ছা 4টে কমেন্ট এসছে আপাতত, এবং কেউ কেউ DM করেছে, তা আমরা কি সেটা এখন বলবো না পরে বলবো? আজকে লাভ মিটারে আমাদের যে টপিকটা ছিল সেটা হলো ভালোবাসতে কোনো কারণ লাগে না। এবার তুমি তোমার মতামত জানিয়েছো ইয়েস অর নোতে, আপাতত ইয়েসের ভোটটা বেশি রয়েছে, নোয়ের ভোটটা কম আছে, কিন্তু তোমার মতামত তুমি স্পষ্ট করে জানাতেই পারো, এবং কেন এই মতামতটা তোমার সেটাও তুমি কমেন্ট করে বলতে পারো আমাদেরকে। ক্রিকেট লাভার প্রিয়া বলছে, ভালোবাসতে কোনো শর্ত লাগে না, ভালোবাসা নিঃস্বার্থ, নিঃস্বার্থ হয় যদি ভালোবাসার শর্ত থাকে, তবে সেটা রিয়েল লাভ হয় না। ওকে। আর আনারুল ইসলাম বলছে, ভালোবাসা হলো মানুষের মনের এক স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অনুভূতি যা কোনো হিসাব নিকাশ বা শর্ত মেনে আসে না। রূপ গুণ বা স্বার্থের টানে যে আকর্ষণ তৈরি হয় তা সাময়িক হতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা কোনো বাহ্যিক কারণ ছাড়াই হৃদয়ের গভীরে তৈরি হয়, তাই কোনো কারণ বা যুক্তির ফ্রেমে ভালোবাসাকে বাধা চায় না।
1: বাহ,
0: এরা দুজন পক্ষে, মানে এরা দুজনেই এটাই বলতে চাইছে যে ইয়াস, ভালোবাসার কিন্তু কোনো কারণ লাগে না।
1: এটাই হওয়া উচিত জানো তো, মানে যারা মনে করেন যে হ্যাঁ অবশ্যই ভালোবাসতে কয়েকটা কারণ দেখা জরুরি, তারা হয়তো খুব একটা মানে সাহসের সাথে বুক ফুলিয়ে সে কমেন্টটা করবেন না যে হ্যাঁ আমি মনে করি ভালোবাসা ভালোবাসতে গেলে কয়েকটা কারণ জরুরি। আমার মনে হয় আজকে আমরা বেশিরভাগ মেসেজই তাতেই পাবো যে সত্যিই ভালোবাসতে কোনো কারণ লাগে না। ভালোবাসাটা সত্যি নীরবে নিভৃতে কখন যে হয়ে যাবে, কার প্রতি যে তোমার ভালো লাগা তৈরি হবে সেটা ভালোবাসায় পরিণত হবে তুমি সেটা কিন্তু নিজেও জানো না। তবে হ্যাঁ অবশ্যই যার সাথে বা যার প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হয় তার সাথে ভালো লাগার পর একটা সময় কাটাতে হয়, যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হওয়ার জন্য যেটুকু সময় প্রয়োজন সেই সময়টা কাটাতে হয়, না হলে ভালো তো আমাদের কত কী লাগে, দূর থেকে কত মানুষকে কতজনকে মনে হয় যে বাহ বেশ ভালো তো, কিন্তু সেই মানুষটার সাথে তো আর ভালোবাসা মানে পরিণতি পায় না, তার কারণ সেই মানুষটার সাথে আলাপচারিতা না বাড়লে আর ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হবে কী করে। যাই হোক, আজকে তাহলে আমরা বেশ কিছু ভালো ভালো কমেন্টস পাচ্ছি, সেই রকমই দুটো সুন্দর কমেন্টস আমরা পড়লাম, আবারও তোমাদের কমেন্ট নিয়ে আমরা ফিরব। তবে তার আগে বলে রাখি যে শোনো 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, যেখান থেকে কিন্তু মাঝে মধ্যে আমরা লাইভও চলে আসি, তাই তুমি যদি চাও যে আমাদের সাথে একটু সরাসরি আড্ডা দেবে মানে আমাদেরকে দেখবে এবং শুনবে দুই করবে, তাহলে কিন্তু আমাদের 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলটা ফলো করতে হবে। তাছাড়াও আমাদের ইনস্টা হ্যান্ডেলে তো সবসময় পার্টিসিপেশন থাকি, পার্টিসিপেট করতে হয়, তোমায় যেমন এখন লাভ মিটারে করছো, আবার আগামী মঙ্গলবার তুমি ইনস্টা কুইজ করবে কুইজওয়ালাতে। তো যাই হোক, খুব খুব খুব ভালো ব্যাপার আমাদের ইনস্টাটা ফলো করে রাখা, কারণ এখানেও ভালোবাসারই মতো প্রত্যেক মাকে মাকে অজস্র সারপ্রাইজ থাকে। স্টুডিও তো বলছে, মানে স্টুডিওর ঘড়ি বলছে যে 10:13 হয়ে গেছে। শ্রী, আমরা কি একটা গান শুনবো?
0: ইয়েস ইয়েস ইয়েস, আমরা একটা গান শুনি, আর সেই গান শুনতে শুনতে আমরা চলে যাব তোমাদের সেই কমেন্টগুলো নিয়েও গানের পরে এসে, যারা যারা তোমরা এটা বলেছ যে হ্যাঁ ভালোবাসতে কারণ লাগে, ভীষণ স্ট্রং কিছু পয়েন্ট নিয়ে তোমরা কথা বলেছ, অবশ্যই আমরা সেটাতেও ফিরব। আর 9903653992 এই নম্বরে তুমি তোমার ভালোবাসার কথা, তোমার লাভ লাইফ নিয়ে যে কোনো রকমের প্রবলেম আমাদের সঙ্গে ডিসকাস করতে পারো নিশ্চিন্তে।
1: ঠিক,

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে তোমার মেসেজ নিয়ে আমি এবং শ্রেয়া, আমরা দুজন, অপরূপা আর শ্রেয়া, একদম সময় মতো চলে এসেছি যেমনটা বলেছিলাম। চলো তাহলে এবার তোমার মেসেজ পড়ব। তুমি বলছো যে হাই প্রিয় লাভ জাংশন, আমি সরিয়া, আচ্ছা সরিয়া বলছি, সরিয়া হবে হয়তো নাকি সূর্য, হ্যাঁ সরিয়া গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি। আমি আজ এটা তোমাদের শুনছি না, আজ আমি আমার এক বেস্ট ফ্রেন্ড সমুদ্রিতার সাথে তোমাদের শুনছি। ও আচ্ছা, আমি একা শুনছি না, সমুদ্রিতার সাথে তোমাদের শুনছি, মানে ও ওর বাড়িতে শুনছে আর আমি আমার বাড়িতে শুনছি। আমি ওকে বলেছি 107 FM রেইনবো শুনতে আছি তোমাদের সাথে তিনটে পর্যন্ত, ওয়েট করছি চুপ কথার জন্য। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরও ভালো রেখো, কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি যেও। লাভ ফ্রম সৌর্য। থ্যাংক ইউ সো মাচ সৌর্য,
2: ভীষণ। সৌর্য তো আমাদের রেগুলার লিসনার, সৌর্যর এই কথাগুলো শুনে অপরূপা যেটা মনে হচ্ছে ক্লাস এইট, এইটা হচ্ছে আমাদের কৈশোরকালের, হ্যাঁ কৈশোরকালের শুরু। এবং তখন তো আমরা প্রেমটা বুঝি না, তখন আমরা ক্রাশ খাই, আমাদের একেবারে গায়ে কাটা দেয় সেই মানুষটাকে দেখলে, তার কথা ভাবলে।
1: বলো বলো। এবং সেই মানুষটা ম্যাক্সিমাম সময় কারা হতো? স্কুলের স্যার ম্যামরা।
2: এবং
1: অনেস্ট অনেস্ট আমি ভীষণভাবে অনেস্টলি বলতে চাই যে আমার ভীষণ রকমভাবে আমার অঙ্কের স্যারকে ভালো লাগতো ওই সময়টায়, যে বা স্যারটা তো ব্যাপক। এবং সেই অঙ্কের স্যারকে ভালো লাগার নমুনা তুমি শুনবে, যার অঙ্ক করতে রীতিমতো হাত হাত কেঁপে যেত, দাঁত ভেঙে যেত, সেই মানুষটা আমার অঙ্কে 50-50 পেয়ে গেল।
2: ও
1: আমি সেই ব্যক্তি,
2: যখন চাই
1: জীবনে একটি মার আমি ফুল মার্কস পেয়েছি, বাকি সবাই 10-2 এবং 50-5 পেয়ে।

0: অভ্যস্ত মানুষটি হঠাৎ করে 50-এ 50 পেয়ে গেছিল কি না, সেই স্যারকে ইমপ্রেস করতে হবে। তাই এইটা কিন্তু আমি শেয়ার করে ফেললাম, এবং আমার মনে হয় যে ওই সময় যে ওই ছোট্টবেলায় আমরা ভীষণভাবে ক্রাশ খেতাম।
1: এবং আমার মনে হয় না, একটা কথা বলে যে ভালোবাসা মানুষকে বদলে দেয়, অপরূপাকে কৈশোরকালে ওর ক্রাশ একেবারে এইরকম লেভেলে যদি বদলায় তাহলে এই এরকম ক্রাশ খাও, পেট ভরে এরকম ক্রাশ খাও, এরকম হওয়াই উচিত। এবং এই যে সেই সময়তে আমার নিজের যেটা হতো সেটা হলো যে এই সময়তে আমি মোটামুটি এক লাফে বুদ্ধদেব গুহ পড়তে শুরু করেছিলাম।
0: ওরে বাপ রে।
1: এবং যখন আমি মেলায় যাই, আমি যখন কিনতে যাই বই, আমাকে প্রচুর প্রশ্ন করা হয়েছিল, আমার খুব রাগ হয়েছিল। তখন তো একটা ব্যাপার না আমাদের ভেতরে, মানে আমি নিজে আমার পয়সা দিয়ে, আমি নিজের জমানো পয়সা দিয়ে এত কৈফিয়ত ওনাকে কেন দেবো, তো এই ব্যাপারটা হচ্ছিল, আমার খুব রাগ হচ্ছিল। কিন্তু ফাইনালি আমি বইপত্র কিনে আনি। এবং ওই সময়টাই না আমাদের সেই একটা ওই দেখবে যেখানে যেখানে আমাদের গণ্ডি আছে, আমাদের গণ্ডি পেরোনোর একটা প্রবণতা থাকে। তাই হ্যাঁ, এই সময়টাতেই আমাদের ইচ্ছে হয় যে একেবারে সব কিছু বাধা বিপত্তি ভেঙে যেন আমরা একেবারে বেরিয়ে যাব। এবং মনে হয় একটা অদ্ভুত জোর কাজ করে ভেতরে ভেতরে, ফিজিক্যালি এবং মেন্টালি মনে হয় সব হয়ে যাবে, সব করে দেবো, এই তো সব কিছু করে ফেলবো। ইনফ্যাক্ট দেখবে অপরূপা, ধরো আমরা এরকম একটা সময়তে বেশ অনেকটা সময় বন্ধুদের সঙ্গে কাটাচ্ছি, এবং পরের দিন পরীক্ষা কি পড়া এরকম কিছু, তখন মনে হয় বাড়ি গিয়ে করে নেব। এখন এই যে আমি সন্ধেবেলা আমার 6টা অবধি থাকার কথা, তার থেকে আমি 8টা অবধি যে টাইম কাটালাম, ওকে ওকে ওকে, আমি আমি রাত 2টো থেকে 4টে অবধি এইটা পড়ে ম্যানেজ করে নেব, এইটা কিন্তু আমরা তখন করতাম। মানে সেই সময় একটা অদ্ভুত পাওয়ার, সৌর্য মিলে যাচ্ছে। আর সমাজিতা, তুমিও তো আজকে শুনছো, আমাদের সঙ্গে একটু জুড়ে যেতেই পারো।
0: একদমই তাই। পরের মেসেজ পড়বো। পরের মেসেজ বলছো যে, হ্যালো লাভ জাংশন, প্রথমেই বলো এই প্রচুর গরমে কেমন আছো, ছাত্র জীবনের প্রেম হোক, প্রেম হোক একটা সুন্দর অনুপ্রেরণা, কোনো পিছু টান নয়, একে অপরের হাতটা এমনভাবে ধরা উচিত যাতে পড়াশোনা আর ক্যারিয়ারের সিঁড়িটা একসাথে পার হওয়া যায়, যেখানে ভালোবাসা মানে শুধু রাত জেগে চ্যাটিং নয়, বরং একে অপরের স্বপ্নকে সম্মান জানানো এবং একসাথে সফল হওয়া। সহজ কথায়, পড়াশোনাকে সঙ্গী করে যে প্রেম এগিয়ে যায় তার ভবিষ্যৎ সত্যিই সুন্দর হয়। আর একটা কথা, 107 FM রেইনবো, দ্য কুইন অফ অল রেডিও স্টেশন, শ্রিয়া মুখার্জি আমাদেরকে বেহালা থেকে এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমাদের মেসেজের অপেক্ষায় তো আমরা থাকবোই, এবং এখনই মুহূর্তে তোমার জন্য ব্যাক টু ব্যাক থাকতেও পারে, একটাও গান থাকতে পারে, কিন্তু তারপরে তোমাদের জন্য লাভ শর্টসও থাকবে। আজকের লাভ শর্টস আরও একবার ঠিক 10:30, যাতে তোমরা রেডি হয়ে যাও, তাই আমরা আগের থেকে বলে দিলাম। তাহলে কি করবো অপরূপা,
0: আমরা একটা সুন্দর গান শুনবো, গানের ওপারে আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাকে সাথে নিয়ে, আর গানের পরেই কিন্তু আজকের লাভ শর্ট।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে বিহু, ইন্দ্রাণী, উজ্জ্বল, আত্রেয়, রাজীব, অনির্বাণ, সৌমি ও আম্রপালী। শুরু হচ্ছে লাভ শর্টস পাহাড়ি জ্বরের ওষুধ।
1: আচ্ছা, ভালোবাসা কি জেনারেশনের সাথে সাথে বদলে যায়, নাকি শুধু তার ভালোবাসার ভাষাগুলো বদলায়? আমরা লিখি রিচড হোম অথবা হাই হোয়াটসঅ্যাপ, আর ওরা লিখত আমার চিঠি পেলে জানিও তোমার চিঠির অপেক্ষায় থাকব। কিন্তু এই যত্ন, এই অপেক্ষা, এগুলো কি আলাদা হয়তো না, কিন্তু বারবার ফিরে আসে।
2: দিদা, দিদা, আমার ওই ক্রিম কালারের সোয়েটারটা কোথায়?
3: যেটা তুই গত বছর এস্থেটিক বলে কিনেছিলি।
2: উফ দিদা, সব নিয়ে মজা করো না তো।
3: আগে বল, কোথায় যাচ্ছিস?
2: দার্জিলিং।
3: ও মা, কার সাথে?
2: ফ্রেন্ডস গ্রুপ।
3: ফ্রেন্ডস গ্রুপ মানে?
2: ওই তো আর্য, ইন্দ্রিলা, সুচরিতা আর ঐশিক।
1: এই ঐশিকের নামটা নিতে গিয়ে একটু কি হুঁচট খেলো নৈরিতা? মনে হচ্ছে দিদার নজর কিন্তু এড়ায়নি।
3: ঐশিকটাকে
2: ফ্রেন্ড,
3: শুধুই ফ্রেন্ড?
2: ইয়েস। আবার মেসেজ করছে।
3: কে
2: কে আবার? ঐশিক ওষুধগুলো নিয়েছে কিনা, ফায়ার জ্যাকেট নিয়েছে কিনা, যেন ও একাই সব জানে।
3: খারাপ কি বলেছে? যে খোঁজ নেয় সে মানুষ, বড় যত্নবান।
2: না, আমি বলছি না যে খারাপ, কিন্তু ও এত চুপচাপ থাকে। জানো, প্রথমে তো যেতেই চাইছিল না আমাদের সঙ্গে।
3: তোর দাদুও আমার টাইপ ছিল না।
2: কি বললে? দিদা তুমিও? তাহলে দাদু কিরকম ছিল বলো না, বলো না।
3: তোর দাদু একদম কঙ্কাল সার ছিল, এত রোগা মানুষ আমি জীবনে দেখিনি। আর চশমাটা যেন রাগী টিচার।
2: তুমি প্রেমে পড়লে কিভাবে তাহলে?
3: প্রথমে প্রেমে পড়িনি তো, ওই পড়েছিল। একটা অচেনা মানুষ আমাকে চিঠিতে লিখেছিল,
4: আপনি পাহাড় ভালোবাসেন, আমি একদিন আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে নিয়ে যাব।
2: ও মা, চিঠি লিখেছিল?
3: আর আমি উত্তর দিইনি 3 মাস।
2: এটা কিরকম দিদা? নট ফেয়ার, তুমি একটা রিপ্লাইও করোনি।
3: তখনকার যুগে রিপ্লাই না দেওয়াটাই ছিল তোদের ভাষায় অ্যাটিটিউড।
2: তোমরা তো দেখছি আমাদের থেকেও ভয়ঙ্কর ছিলে।
1: ট্রেনে উঠে সকলে ব্যস্ত হয়ে পড়েছে যে যার নিজের লাগেজগুলো ঠিকঠাক করে রাখার জন্য। কেউ আবার জায়গা দখল করার জন্য ব্যস্ত, আর কেউ কেউ ভাবছে তাড়াতাড়ি করে আপার বার্থে উঠে হালকা করে কম্বলটা গায়ে দিয়ে

0: গল্পের বইটা নিয়ে শুয়ে পড়ি।
1: এই শোন, উইন্ডো সিটটা কিন্তু আমার। হ্যাঁ,
2: নেভার আর্য, টিকিটে সিট নাম্বার লেখা আছে।
0: এই নৈরিতা, চা খাবি?
2: আমি তো তোদের মতো চা প্রেমী নই।
0: জানি, তাও মানে এসি ট্রেনের মধ্যে তো একটু গরম চা খেলে ভালো লাগতো, তাই বললাম।
3: কিছু মানুষ প্রকাশ্যে যত্ন করে, আর কিছু মানুষ একটু লুকিয়ে।
1: ব্রো, ওই শিককে কেমন একটা ডাউন লাগছে না?
2: এই, তোকে উইন্ডো সিটটা ছেড়ে দেওয়া হয়েছে, চুপ করে বসে জানলা দিয়ে দৃশ্য দেখ।
3: জানলার বাইরে অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট স্টেশনগুলো এসে মিলে যাচ্ছিল। কোথাও চায়ের দোকানের আলো, আবার কোথাও দু একটা মানুষ প্ল্যাটফর্মের উপর যাতায়াত করছে। ট্রেনের ওই হালকা দুলুনের মধ্যে নৈরিতার এটা বারবার মনে হচ্ছিল যে এই ট্রিপটা হয়তো শুধু বেড়াতে যাওয়া নয়, আরো অনেক এক্সাইটমেন্টে ভরা। দেখতে দেখতে সকাল হয়ে গেল, দার্জিলিং পৌঁছে গিয়েছে ওরা, আর আবহাওয়া বেশ মনোরম।
2: ও মাই গড, কি সুন্দর না, চোখ জুড়িয়ে যাচ্ছে। এদিকে তাকা তোরা সবাই।
0: নৈরিতা, এই পার্পল কালারের মাফলারটা কি তোর?
2: হ্যাঁ, ওটা আমার, কখন পড়ে গেছে দেখ, বুঝতেই পারিনি।
0: নে, মাফলারটা জড়িয়ে নে। দার্জিলিং এ প্রথম দিনই এত ঠান্ডা হাওয়া লাগিয়ে ফেললে বাকি দিনগুলো কি করবি?
3: বেশ জোরেই খিদে পেয়ে গেছে ওদের। দার্জিলিং এর খুব পপুলার কিছু ক্যাফে আছে, সেগুলোরই কোনো একটা খুঁজতে খুঁজতে উঠে পড়ল ওরা একটা রুফটপ ক্যাফেতে। এক একটা টেবিলে সেখানে এক এক রকমের দৃশ্য, একদল বসে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করছে, কেউ কেউ সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে খাবারের ওপর, আর কেউ কেউ মানুষের ওপর।
4: নৈরিতা, তোর বাঁদিকে একটু পিছনে একবার তাকিয়ে দেখ, ব্লু জ্যাকেট পরা ছেলেটা অনেকক্ষণ ধরে তোকে ফলো করছে।
2: কোন ছেলেটা?
4: আরে ভালো করে দেখ, ব্লু জ্যাকেট পরা।
3: ঐন্দ্রলার অবজারভেশনটা ভুল ছিল না, আর সেটা প্রমাণ হয়ে গেল কিছুক্ষণ পরেই। নৈরিতা রুফটপ ক্যাফের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই ব্লু জ্যাকেট পরা ছেলেটা নিজে থেকে এসে নৈরিতার সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথোপকথনও হয়, নৈরিতার বন্ধুরা সেটা দূর থেকে বসে দেখছিল, বেশ মজাও পাচ্ছিল। হ্যাঁ, তবে সকলেই মজা পাচ্ছিল কি না সেটা বলতে পারবো না।
5: আচ্ছা, তোমার স্ট্রেঞ্জারদের ভয় লাগে না?
2: ভয় কেন লাগবে? আর তাছাড়া লাস্ট 11 মিনিটস ধরে যাকে আমি চিনি তাকে স্ট্রেঞ্জার মনে হবে কেন?
5: ইন্টারেস্টিং।
4: উফ নৈরিতা, কি হ্যান্ডসম রে ছেলেটা, তবে তোর সাথে পেট ভরে ফ্লট করছিল।
2: কি বলছিল জানিস? বলছে ও নাকি খুব চুপচাপ থাকতে পছন্দ করে, চট করে কারোর সাথে কথা বলে না।
1: ওই শিকের থেকেও চুপচাপ? সেই দৃশ্য দেখতে গেলে তো আমাকে 7 বার জন্ম নিতে হবে রে।
2: সে যাই বল, কেন জানি ঐশিকের মতো এত শান্ত আমি কাউকে দেখিনি। দেখ, চুপচাপ দূরে দাঁড়িয়ে পাহাড় দেখছে, ও ভীষণ সেফ সকলের জন্য, টু সেফ মেবি।
3: রাত বাড়ার সাথে সাথে দার্জিলিং যেন আরো অন্যরকম হয়ে উঠছিল। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট আলো চলছে, যেন কেউ অন্ধকার আকাশের নিচে হাজারটা জোনাকে ছড়িয়ে দিয়েছে। ওরা ক্যাফে থেকে বেরোতেই প্রায় অন্ধকার নেমে এসেছিল। সবাই যখন বেরিয়ে ম্যান রোডটা ধরে হাঁটছিল, তখন হালকা ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে সুজনিতা বলল,
6: এই আমি আর এক পাও হাঁটতে পারবো না, কেউ একটা সলিড দুধ চা খাওয়া তো আমাকে।
1: এই, তুই দার্জিলিং বেড়াতে এসেছিস না খেতে এসেছিস রে? এই ঐন্দ্রিলা, তুই যে নতুন মাফলারটা কিনলি, প্লিজ ওটা দিয়ে ওর মুখটা একটু টাইট করে বেঁধে রাখতো, যাতে আর এরকম খাই খাই না করে।
4: সবাই আগে এই জায়গাটায় আয়, দারুণ ছবি উঠবে এখানে, দাঁড়া ভালো করে।
6: ঠিক আছে, চিকেন উইংস খেতে চাস তো আমার কাছে, ভালো করে খাওয়াবো।
3: ছবি তুলতে তুলতেই হঠাৎ নৈরিতার চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা ঐশিকের দিকে। সবাই একসঙ্গে হাসছে, গল্প করছে, অথচ ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে ওই পাহাড়ের দিকে তাকিয়ে। যেন ওর ভেতরেও একটা আলাদা পাহাড় আছে, যেখানেও খুব সহজে কাউকে ঢুকতে দেয় না।
2: এই ঐশিক, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস?

0: ভাবছিলাম এই সন্ধ্যাটার এক্সিস্টেন্স আমাদের কাছে এইভাবে বদলে গেল। এনিওয়ে বল, কি বলছিলি?
1: এই তুই তো টি লাভার, যা না, তুই আর সুচরিতা একটু চা খেয়ে আয় না, না হলে এক্ষুনি আর্যর সঙ্গে ঝগড়া বাঁধবে ওর।
0: তুইও তো একটু খেয়ে দেখতে পারতিস দার্জিলিং এর চা।
1: বল চল তাহলে তিনজন মিলেই যাই।
2: পাহাড়ি শহরের রাতগুলো অদ্ভুত রকম নিঃশব্দ হয়। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবারও সব চুপচাপ। জানলার কাছে ছোট্ট ছোট্ট জলের ফোঁটা জমে আছে। নলিতা কম্বলটা গায়ে টেনে নিয়ে বিছানার একটা কোণে বসে ফোনে দিদার কথা শুনছিল, আর পাশে ঐন্দ্রিলা আর সুচরিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু নৈরিতার চোখে ঘুম নেই। রাত তখন 12:30। নৈরিতা দিদার সঙ্গে কথা বলছে প্রায় আধ ঘন্টা হতে চলল।
1: তারপর আবার কি, আমার সঙ্গে কথা বলে চলে গেল, আর যাওয়ার সময় ইনস্টাগ্রামে ফলো করলো, সেসব বাদ দাও। আমি একটা জিনিস খেয়াল করলাম, পাহাড়ের মানুষগুলোকে না সত্যি অন্যরকম লাগে দিদা, কি সহজ সরল, যেন একটু বেশি অনেস্ট সবাই।
3: পাহাড় মানুষকে থামতেও শেখায় রে, শুধু দৌড় কি জীবনের সব।
1: জানো দিদা, তোমাকে ঐশিকের কথা বলছিলাম না, ওকে কেমন যেন বদলে যেতে দেখছি এখানে এসে। মানে ও আগেও শান্ত ছিল, কিন্তু এখানে এসে আরো চুপচাপ হয়ে গেছে।
3: যারা ভেতর থেকে গভীর হয় তারা খুব সহজে নিজেদের খুলে দেখাতে পারে না, বলতে পারিস নিজেকে অহেতুক ব্যক্ত করায় এদের কোনো আগ্রহ নেই।
1: কিন্তু জানো, ও ভীষণ কেয়ারিং, বলতে পারো খুব সেফ ফিল করায় সবাইকে। এই তো সন্ধেবেলা উইন্ডিলার হাতে চোট লেগেছিল, আর ঐশিক সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে একটা অয়েন্টমেন্ট বার করে ওকে দিল। আর তারপর গতকাল আমি মাফলারটা কোথায় ফেলেছিলাম আমার খেয়ালই ছিল না, হঠাৎ দেখি আমাকে দেখে মাফলারটা দিল। আর আজকে ক্যাফেতে সবাই মজা করছিল, কথা বলছিল, আর ও শুধু তোর থেকে সব খেয়াল রাখছিল।
3: আরে খুব ঠান্ডা লাগাচ্ছিস না তো?
1: না দিদা, একদম না। বাই দ্য ওয়ে দিদা, তুমি তো সেদিন পুরো গল্পটাই বললে না দাদুর, তোমাদের বাকি গল্পটা এখন বলো না প্লিজ, আমি এখনই শুনবো।
3: সে তো কলকাতায় ফিরলেই শোনাতে পারবো।
1: না না, এখন প্লিজ তোমাকে বলতে হবে।
3: প্রথমবার যখন দার্জিলিং এ হানিমুনে যাই তখন আমার খুব জ্বর এসেছিল।
4: গায়ে কম্বলটা জড়িয়ে কিছুক্ষণ বসো, একদম নড়বে না, আমি ওষুধ নিয়ে আসছি। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো বলো তো? যদি খুব কষ্ট হয় তাহলে হোটেলের এই ফোন থেকে রিসেপশনে ফোন করবে, এক্সটেনশন নাম্বারটাই কাগজে লিখে দিয়ে গেলাম, আমি এক্ষুনি চলে আসবো ওষুধটা নিয়ে।
3: রাত প্রায় 1:30, পাহাড়ি বৃষ্টির মধ্যে ও 3 কিলোমিটার হেঁটেছিল শুধু আমার জন্য। তখন আর কতটুকুই বা চিনি মানুষটাকে, তবুও কি মায়া মানুষটার মনে। রাত 2 বাজে, যাও এবার ঘুমিয়ে পড়ো, কাল তো আবার ভোরবেলা বেরোবে।
1: আচ্ছা দিদা, এবার আমি ঘুমিয়ে পড়ি বুঝলে, আমি কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখার জন্য ভীষণ এক্সাইটেড।
3: তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ো, আর সাবধানে থেকো।
2: পাহাড়ি রাতে ঠান্ডা হওয়ার মধ্যেও কেন যেন বুকের ভেতরটা অদ্ভুত উষ্ণ লাগছিল নৈরিতার।
5: আরে ওঠ না তোরা তাড়াতাড়ি, ঐশিক কতবার কল করেছে জানিস?
2: বেশ কাটল দার্জিলিং এ 2 দিন, বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টি, নৈরিতার শরীরটা একটু বেগরবাই করছে। এদিকে ওদের টাইগার হিল যাওয়ার প্ল্যান, সেটারই বা কি হবে?
6: টাইগার হিল আজকে যেতেই হবে, এই সানরাইজটা মিস করলে চলবে না ব্রো। হারি আপ হারি আপ হারি আপ।
1: আমি পারবো না, তোরা যা, আমি গাড়িতেই বসে আছি।
6: মানে তুই তুই তুই সানরাইজ মিস করবি?
1: প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বসতে পারছি না, এমনকি ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না রে, ভীষণ ব্রিদিং ট্রাবল হচ্ছে।
0: আর্যু ঐন্দ্রিলা তোরা এগো, আমি আসছি।
2: সবাই সানরাইজ দেখতে চলে গেল, কিন্তু একজন

0: কৌশিক গাড়িতে উঠে গাড়ির দরজাটা বন্ধ করল।
1: নয়িতা, আমার দিকে তাকা, যা বলছি মন দিয়ে শোন। স্লোলি পেট থেকে টেনে নিঃশ্বাসটা নে। হ্যাঁ, নে, হোল্ড কর। এবারে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়। গুড, আরো দুবার চেষ্টা কর। যখনই শ্বাসকষ্ট হচ্ছে মনে হবে, আস্তে আস্তে এটা করার চেষ্টা করবি। একই রে, তোর হাতটা তো গরম।
2: তুই আমার জন্য সানরাইজ মিস করলি?
1: সানরাইজ দেখতে আবারও অনেকবার আসতে পারবো, কিন্তু তোর কিছু হলে সেটা কি রিপ্লেস হবে? একটু মুখ খোল, আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে তোকে খাইয়ে দিচ্ছি, তারপর এই ওষুধটা খাবি।
0: যেন একটা দীর্ঘ নিস্তব্ধতা। নৈরিতা একটু একটু করে বিস্কিটে কামড়টা দেয়, আর মাঝে মাঝে ঐশিক চায়ের ভাঁড়টা আলতো করে ধরে নৈরিতাকে খাইয়ে দেয়। তারপর ওষুধটা খেয়ে আস্তে আস্তে ঐশিকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। সেদিন প্রথমবার হয়তো নৈরিতা ভেতরে ভেতরে অনুভব করতে পেরেছিল যে আকর্ষণটা ওই রঙিন প্রজাপতির মতো, ঠিক যেমন ওই ক্যাফের ব্লু জ্যাকেট, কিন্তু যত্ন সেটা মানুষকে নিরাপদ বোধ করায়।
2: ঐশিক।
1: হ্যাঁ বল। ও হ্যাঁ, এই ওষুধটা তোর ব্যাগে রেখে দে।
2: তুই এত কেয়ারিং কেন রে? জানিস ঐশিক, এরকম কেয়ার দিদা ছাড়া এই পৃথিবীতে আমাকে আর কেউ করেনি। আর দিদা মানে দাদু ছাড়া এই পৃথিবীতে দিদাকে এরকম কেয়ার আর কেউ করেনি।
1: তাই? তার মানে তোর দাদুও নিশ্চয়ই তোর দিদাকে খুব ভালোবাসত।
2: আর তুই আমাকে কেন ভালোবাসিস?
0: দার্জিলিং এর এই কনকনে ঠান্ডা হাওয়ার চেয়েও চরম ঠান্ডা একটা হাওয়া যেন বয়ে যাচ্ছে ঐশিকের হৃদয়ের ভেতর। হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল, ঐশিক একটুও দ্বিধা না করে বলল,
1: তুই বলে।
0: পাঁচ দিনের ট্যুর কমপ্লিট করে ওরা ফিরল নিজের শহর কলকাতায়। কলেজের এই দু বছর ধরে কলকাতা শহর ওকে যা চেনাতে পারেনি, দার্জিলিং ওকে সেটা চিনিয়ে দেবে ভাবতেই পারেনি নৈরিতা। কিন্তু ঠিক কি দিল দার্জিলিং ওকে?
3: ফিরলি? আয় আয় আয়। উফ, কতগুলো দিন দেখিনি বলতো তোর মুখটা। কিরে, তোর মুখটা মন শুকনো হয়ে আছে কেন? তাকা আমার দিকে। কে হলো তাকা? কি হয়েছে?
0: নৈরিতা দিদাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে।
2: দিদা, তুমি তুমি দাদুকে খুব মিস করো তাই না? আমি আমি এতদিনে বুঝতে পেরেছি দাদু তোমাকে ঠিক কতটা ভালোবাসতো।
3: কি হয়েছে বলতো তোর? এই তো সবে ফিরলি, আর এসে এমন করলে আমার কেমন লাগে বলতো? কি হয়েছে আমাকে বল।
2: হাওড়া স্টেশনে নামার পর থেকে আমার বারবার মনে হচ্ছে জানো কি একটা মিস করছি আমি। তুমি জানো আমি না দার্জিলিংয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এমনকি পরশুদিন সকালে তোমায় বললাম না যে সানরাইজ দেখতে যাব, সেটাও দেখতে পারলাম না, এমন জ্বর এসেছিল।
3: কি বলছিস, আমাকে একবারও বললি না তো সে কথা? এখন শরীর কেমন আছে?
2: আমার জ্বর সেরে গেছে দিদা, কিন্তু
3: মনের জ্বর বাঁধিয়েছিস তাই তো? কাঁদিস না, যে জ্বর বাঁধিয়েছে ওষুধ তার কাছেই আছে, আর এই ডাক্তারের নামও আমি জানি।
2: তুমি জানো ও আমার জন্য সানরাইজটা পর্যন্ত দেখলো না, বলল
3: এরকম অনেক সানরাইজ দেখতে পাবে, কিন্তু তোর কিছু হলে।
2: তুমি কি করে জানলে?
3: তো দাদু কি বলতো জানিস?
2: কি?
3: যত্ন করলে শুকিয়ে যাওয়া গাছও ফল দেয়। আরে তো মানুষ।
2: আই লাভ ইউ দিদা, থ্যাংক ইউ দিদা, এন্ড আই লাভ ইউ।
3: মনের কথাটা যখন মুখে চলে এসেছে তখন আমাকে না বলে যাকে বলার তাকে গিয়ে বলো। আরে হয়েছে হয়েছে বাবা, ছাড় ছাড় আমাকে।
2: ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ, আমি আসছি, বাই। যদি ফিরতে ফিরতে দুপুর

0: ಬೈ ದ ವೇ ನೋಡಿತಾ, ಆಲ್ ದ ಬೆಸ್ಟ್.
1: ಥ್ಯಾಂಕ್ ಯು.
2: ಹಲೋ
1: ಹಲೋ, তুই কোথায়?
2: প্রিন্সেপ ঘাটে একটা কাজে এসেছিলাম. কেন?
1: ওশিক, ওখানেই থাক তুই, আমি আসছি. থাকিস কিন্তু, রাখছি, ওকে, বাই.
0: হাঁপাতে হাঁপাতে পৌঁছলো নৈরিতা. ঐশিক রেলিং এর পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ছিল.
1: ঐশিক, এই ঐশিক,
3: এ কি রে, এত দৌড়ে এসেছিস কেন? শরীরটা পুরো ঠিক হয়েছে তোর?
1: হ্যাঁ, সেই জন্যই তো.
3: মানে?
1: শোন, তুই আমাকে দার্জিলিং এর এই কটা দিন ভীষণ ডিস্টার্ব করেছিস.
3: আমি? মানে?
1: দিদা বলে মাঝে মাঝে, যে মানুষ তোমাকে নিরাপদ বোধ করে তাকে কখনো হারাতে নেই.
3: তোর দিদা খুব ম্যাচিওর বোমান.
1: হ্যাঁ, আর তুই আমার সেফ প্লেস. আই থিঙ্ক আমি তোকে, জাস্ট এ মিনিট, শোন, আমি প্রপোজ করলে তুই রিজেক্ট করে দিবি না তো?
0: ঐশিক মুখে কোনো উত্তর না দিয়ে শুধু আলতো করে নৈরিতার ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে,
3: ভালোই যদি বাসিস তাহলে এত তাড়া কিসের? সম্পর্ক শুরুর প্রথম দিনের যত্নটা একইভাবে কন্টিনিউ করে প্রতিদিন পাশে থাকাটাই ভালোবাসা.
1: আমি আমি শিখে নেব তোর থেকে ঐশিক, যেমন করে রোজ দিদার থেকে শিখি, বুঝেছিস?

লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের ন্যারেশনে অরিজিৎ, নৈরিতা বিহু, দিদা ইন্দ্রাণী, দাদু উজ্জ্বল, ঐশিক আত্রেয়, আর্য অনির্বাণ, ঐন্দ্রিলা সৌমি, সুচরিতা আম্রপালি ও ছেলেটি রাজীব।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন জাংশনে তোমাকে ওয়েলকাম। এবার স্টুডিও ক্লক জানিয়ে দিয়েছে যে শোনো না, 11টা বেজে গেছে আর 4 মিনিট হয়ে গেছে। জানি না আজকে এত দ্রুত কী করে সময় চলে যাচ্ছে, তবে হ্যাঁ সময়টা চলে যাচ্ছে। আজ খুব সুন্দর একটা লাভ শর্টস লিখেছে শ্রেয়া, এবং কারা কারা কী কোন কোন চরিত্রে অভিনয় করেছেন সবটাই তোমরা শুনেছ। খুব সুন্দরভাবে লাভ শর্টসের ইন্ট্রোডাকশন আমাদের আর যে সৌমি দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আজকের লাভ শর্টস কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা আমাদেরকে জানাতে একদম ভুলবে না। 9903653992 তোমার পাঠানো মেসেজে, তোমার পাঠানো টেক্সটে আমরা পাবো আজকের লাভ শর্টস কেমন লাগলো তার ছোঁয়া। তো প্লিজ মেসেজ করো, এবং তার সাথে পাশাপাশি তোমার পাঠানো যে মেসেজ যেখানে তুমি তোমার ভালোবাসার কথা লিখেছো সেইগুলো এখন আমাদের হাতে।
2: অনু দে ডোমজুর থেকে লিখে পাঠিয়েছে, আমি অনুষ্ঠান শুনছি আর লাভ শর্টসটা শুনলাম, খুব ভালো লাগলো।
1: ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনু।
2: চোখে জল আর মনটা ভরিয়ে দিলে দিদি, খুবই ভালো লাগলো লাভ শর্টটা। কৃষ্ণেন্দু বারাসাত থেকে ভালো থেকো লিখেছেন।
1: থ্যাংক ইউ কৃষ্ণেন্দু,
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো আর যে দিদি ভাই, দুই দিদি ভাই, আপনাদের অনুষ্ঠানে আমি শুনি, আমার খুব ভালো লাগে আপনাদের। ইলিয়াস লিখেছে বজবজ থেকে।
1: আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস।
2: এবার আমাদের রেগুলার লিসনারদের মধ্যেই আরও একজন পায়েল, পায়েল বলছে হাই লাভ জাংশন, সোহাগের এই বন্যা তুমি আনলে হৃদয় জুড়ে, মিলন বেলা বাজলো তাই আজ এই সুরে সুরে, রোদ্দুরের এই আলপনাতে ভালোবাসার আবেদন, জল তরঙ্গে সুরে আজ তোমার আলাপন, সারেঙ্গের এই সুরে আজ পাখিরা শুনি

0: পাখিদের শুনি ডাক, উষ্ণ এই আবেশে যেন জড়িয়ে নিলে তাকে। মিলন বেলায় উঠল বেজে তোমার আমার গান, এইভাবেই পাশে থেকো তুমি অনির্বাণ। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আচ্ছা, এটা পায়েলের হাজব্যান্ড এবং তার জন্য পায়েল এটা লিখেছেন।
1: কি সুন্দর, খুব ভালো পায়েল, খুব ভালো।
0: আমাদের কাছে আরও আরও আরও প্রচুর মেসেজ রয়েছে, আমরা একটু চটপট পড়ে ফেলার চেষ্টা করব। হাই ডিয়ার লাভ জাংশন, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার অপরূপা দি এবং শ্রেয়া দি, তোমরা কেমন আছো জানো তো লাভ জাংশন, খুব মিস করি আমার পুকির সাথে কাটানো একসাথে সেই সময়গুলো। যখন কোনো কাপল যায় রাস্তা দিয়ে দেখি, তখন মনে পড়ে যে যদি আমরাও, আমারও কেউ থাকতো, কিন্তু কেউ নেই, খুব কষ্ট হয়। খুব ভালোবাসা পেতে ইচ্ছে করে, কিন্তু আমার জীবনে কেউ নেই, এত বড় পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই।
1: দেখো, এতটা ভেঙে পড়ো না, কারণ তুমি আজ বলছো তোমাকে ভালোবাসার মতো কেউ নেই। তুমি হয়তো জানোও না যে তোমার জীবনেও একজন সঠিক মানুষ আসবেন, যিনি তোমাকে খুব খুব খুব ভালোবাসবেন, খুব ভালো রাখবেন। কাজেই এক্ষুনি এক্ষুনি এতটা ভেঙে পড়ার মতো কোনো কারণ নেই। জীবন অনেক বড়, এবং জীবনে যে মানুষটাকে আজ হাতে, মানে হাত, যে মানুষটার হাত ধরেছি, যে মানুষটা আজ তোমার হাত ধরেছে, তার তো কোনো নিশ্চয়তা নেই বলো যে সেই মানুষটা সারা জীবন থাকবে। আমাদের তো কত সম্পর্ক গড়ে, কত সম্পর্ক ভেঙে যায়। কাজেই যে সম্পর্ক ভেঙে গেছে, সেটা গেছে, ভেঙে যাওয়ার ছিল বলেই গেছে, কিন্তু এরপর যে সম্পর্কটা থেকে যাওয়ার জন্য আসবে, সেটা কিন্তু থেকে যাবে। কাজেই এতটা ভেঙে এক্ষুনি পড়ো না।
0: প্রিয় লাভ জাংশন, অয়ন বলছি, আমি একজনকে ভালোবাসি কিন্তু বলতে পারি না, কিভাবে বলবো একটু বলো না প্লিজ।
1: ও মা, ভালোবাসো, এ তো একদম সুন্দর করে বলে ফেলো। কারণ দেখো, সময় বদলাচ্ছে, যদি যে মানুষটাকে ভালো লাগে তাকে যদি সঠিক সময়ের মধ্যে না বলো, তাহলে কিন্তু গণ্ডগোল আছে ভাই। আজ থেকে অনেকগুলো বছর আগে, যখন আমরা একটু একটু করে বড় হচ্ছি, সেই সময় আমাদের যদি কাউকে ভালো লাগতো, তাহলে না আমাদের একটা, তাও কোথাও একটা অ্যাসিওরেন্স ছিল যে মানুষটাকে আজ ভালো লাগছে, কালও ভালো লাগার সুযোগটা থাকবে। এমন নয় যে কালকে দুম করে দেখবো মানুষটা মিঙ্গল হয়ে গেছে। তখন না মানুষ একটু ধৈর্য ধরত। এখন সময় বদলাচ্ছে, এখন মানুষ খুব ফাস্ট মুভ করে। হ্যাঁ, তো কাজেই আজ ভালো লাগছে বলবো বলবো করে 10টা দিন 15টা দিন একটা মাস কাটিয়ে দিলে, কোনো শিওরিটি নেই যে সেই মানুষটা তোমার, মানে তোমার থেকে পাওয়া প্রপোজালের জন্য অপেক্ষা করবেই। তো সেই জন্য বেশি দেরি করো না, ভালো যখন লাগছে বলে ফেলো। এবার ব্যাপারটা হচ্ছে, অবশ্যই সে যদি না বলে যে না আমি এই সম্পর্কে যেতে চাই না, না আমি বন্ধুত্ব করতে চাই না, না আমার তোমাকে ভালো লাগে না, সেটা কিন্তু মেনে নিও। সেটা নিয়ে আবার সমস্যা যে কেন এটা বললো, কেন এটা হলো, আমি এটা মানি না, এই ধরনের কোনো কোনো বিবাদে না গিয়ে তার উত্তরটাকে রেসপেক্ট জানিও। সে যদি হ্যাঁ বলে তাহলে তোমাদের দুজনের জন্য রইল শুভকামনা, আর সে যদি না বলে তাহলে তাকে তার মতো থাকতে দিও, আর তোমার জন্য রইল 107 FM রেইনবোর পক্ষ থেকে এক আকাশ শুভেচ্ছা, কারণ সঠিক মানুষকে তুমি তোমার জীবনে ঠিক পাবে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ এরকম করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অপরূপা যা বলে দিল, এইটা শোনার পর প্লিজ তুমি এই কথাগুলো মনে রেখে একটু আজকে রাত্রে একবার ভেবো।
1: ঠিক, একটা না মেসেজ এসছে শ্রেয়া, যেখানে লিখছেন যে, বলছি দিদি আমরাও কি লাভ শর্টস লিখতে পারি? অবশ্যই লিখতে পারেন। 9903652992 যে নাম্বারে আপনি এই মেসেজটা পাঠিয়েছেন, এই নাম্বারেই সুন্দর করে একটা লাভ শর্টস লিখুন, এবং লাভ শর্টসের মাথায় অবশ্যই হ্যাশট্যাগ লাভ শর্টসটা দেবেন, নাহলে এত মেসেজের ভিড়ে একটু হারিয়ে যেতে পারে। কেমন?
0: গ্যাস, আর সেটা অবশ্যই 1500 থেকে 1600 শব্দের মধ্যে যেন শেষ হয়, এটা একটু চেষ্টা করতে হবে। অ্যান্ডি বলছে, হ্যালো স্টারলিং বার্ড অপরূপা।
1: হ্যালো অ্যান্ডি।
0: মিষ্টি স্নিগ্ধ ম্যাচিওর ভয়েস শ্রেয়া। ওকে, ভালো আছো তো বলো?
1: আমি ভালো আছি, শ্রেয়াও ভালো আছে, তাই তো শ্রেয়া?
0: দুজনকেই জিজ্ঞাসা করছে, আর আমরা দুজনে একসাথে এখানে খুব ভালো আছি। আজ লাভ শটটা নাইস ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার সাথে হ্যান্ডশেক করলাম কেন, কেন জানো? কারণ ঐশিক নামটা আমি আমার বাবুকে দিয়েছিলাম। ওকে, বেঙ্গলি ডিকশনারি থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো এটা জেনে যে তোমার নামের চয়েস আমার নামের চয়েসটা বেশ মিলে গেছে, এবং ওর প্রত্যেকের অভিনয়ের কথা বলেছে, খুব ভালো লেগেছে। আজ লাভ মিটারের টপিকটা লাভ শর্টসের সঙ্গে সিমিলারিটি আছে। আমি মনে করি কারোর প্রেমে পড়তে কোনো কারণ লাগে না, যখন ট্রেন থেকে নিজের বাড়িতে ফিরলে মনটা ভারাক্রান্ত হয়, প্রথম দিকটা অসুস্থতার ফিলিংস হয়। আর তোমার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে বুঝতে পেরেছি, বলে বোঝানো যায় না সেটা কী। আর শ্রেয়া, তোমার লেখাটা এক কথায় অসম, থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ। আমাদের কাছে এখনো কয়েকটা মেসেজ রয়েছে, ওকে, আর একটা মেসেজ পড়ে আমরা একটা গানে যাব তো অপরূপা?
1: একদম,
0: ওকে। প্রিয় লাভ জাংশন, কেমন আছো? আমার সবচেয়ে প্রিয় দিদিভাইরা কেমন আছো? দুই কোকিল কণ্ঠী, তোমাদের আর নতুন করে কি বলি বলো। অপু দিদিভাইকে অনেকদিন পর পেলাম, আর শ্রেয়াদিকে তো এখন প্রতিদিনই পাই। আর দিদিভাইকে জানাই বিলেটেড হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ স্পন্দন, থ্যাংক ইউ। আর দিদি, আমার প্রেমিকা যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে গেছে, একসঙ্গে বেরিয়েছিলাম, যা কষ্ট ছিল সব হওয়াটা সব উড়ে গিয়ে এখন ওর মুখেও হাসি দেখে খুব ভালো লাগছে। শ্রেয়াদি থ্যাংক ইউ, আর তোমার কাছে অনেক ভালোবাসা রইল, এখন সব ভালোবাসাতেই আছে, রাত তিনটে পর্যন্ত আছে তোমাদের স্পন্দন। এটা এটা সত্যি সত্যি বাড়তি পাওনা আমার কাছে, বার্থডের পরে এই বার্থডে উইশ পাওয়া, সত্যি সত্যি আমরা জানতেই পারি না যে আমাদের আড়ালে বসে কত কত মানুষ আমাদের জন্য কত ভালোবাসা রেখে দেয়। মানে আমরা চাই এক, আর যদি একটু মেঘলা আকাশ চাই, তারা যে বৃষ্টি ঝরিয়ে দেয় ভাবাই যায় না। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ স্পন্দন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন নিয়ে অপরূপা আর শ্রেয়া আবার আমরা চলে এসেছি এবং 9903653992 তোমার পাঠানো মেসেজ এই মুহূর্তে আমার হাতে। তুমি লিখছ, হাই লাভ জাংশন, জানো কিছুদিন হলো একজনের সাথে আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু প্রতিদিন কথা বলতে বলতে এমন, আচ্ছা প্রতিদিন হবে, প্রতিদিন কথা বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে যে দিনে একবারও কথা না বললে আমার নিজেকে খুব অস্থির লাগে, জানি না কেন। আর জানো, ও খুব ভালো কবিতা লেখে, আর নিজের ওর কবিতাটা শুনতে পেয়ে না খুব ভালো লাগে। আচ্ছা, আমার লেখের মানে, ও বলতে চাই, তুমি বলতে চাইছো যে ওর কবিতায় তুমি নিজেকে পাও, সেটা দেখে তোমার খুব ভালো লাগে, বেশ। কিন্তু ও আমাকে এখনও পর্যন্ত প্রপোজ করেনি, যদিও কিছু হিন্ট ও আমাকে মাঝে মধ্যেই দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তবুও মাঝে মাঝে মনে হয় ও সত্যি আমায় ভালোবাসে তো, নাকি সব কিছুই আমার ভুল। শুধু বলে যে ও চাকরি পেলে তারপর কিছু বলবে আমায়, জানি না কবে সেই দিনটা আসবে, নাকি কোনো দিন আসবেই না। মাঝে মাঝে ঝগড়া হয়, যেমন আজই হলো, কিন্তু ও এখনো পর্যন্ত ওর নাম্বারটাও আমাকে দেয়নি। আচ্ছা বলো তো, ও কি সত্যি আমায় ভালোবাসে? আর প্লিজ, আচ্ছা দরখাস্ত গানটা আমাকে শুনিও, বিলেটেড হ্যাপি বার্থডে শ্রেয়াদি।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: তোমাদের জন্য আমিও জানতে পারলাম, আমিও খুব বাজে একটা ব্লান্ডার করেছি, আমিও মিস করে গেছিলাম ওর বার্থডেটা।
2: অপূর্বা অজান্তেই একটা জিনিস করে ফেলেছে, সেটা হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশনটা অলরেডি ও আমাকে বার্থডে গিফট দিয়ে ফেলেছে আগে। দিয়ে ফেলার পরে আমি ভাবলাম দেখবে কোনো কিছু না, এমনি এমনি হয় না, কিছু একটা কারণ থাকেই। এবার আমি ওকে বললাম যে এই যে আমার গিফটটা দিয়েছো তুমি, এমনি এমনি না, এটার কারণটা আসলে এটাই, তুমি অজান্তেই দিয়েছো, সো ও আমার বার্থডে গিফট দিয়ে ফেলেছে। কিন্তু
1: বেশ বেশ, এত হালকাতে হবে না, হ্যাঁ মানে ব্যাপারটা একটু গ্র্যান্ড হবে, শ্রেয়ার জন্মদিন বলে কথা। আচ্ছা এবার আসি তোমার মেসেজে, সেখানে দেখো সে তোমাকে ভালোবাসে কি বাসে না এটা বলাটা না ভীষণ, না এখন যদি আমি বলি হ্যাঁ ভালোবাসে সেটাও ঠিক হবে না, না ভালোবাসে না সেটা বলাও ঠিক হবে না। দেখো লক্ষণ অনুযায়ী যদি আমি দুয়ে দুয়ে চার করতে চাই অঙ্কের মতো, সেখানে আমি বলবো ও নাম্বার দেয়নি তাহলে হয়তো ভালোবাসে না বা জড়াতে চায় না। বা আবার যদি আমি দুয়ে দুয়ে চার করতে চাই যে ও ঝগড়া হচ্ছে, ঝগড়া হলে তো মনের টান আছে তাহলে হয়তো ভালোবাসে। ব্যাপারটা ভীষণ মানে কম সময়ের মধ্যে জাজ করাটা একটু ডিফিকাল্ট। আমি শুধু একটাই কথা বলবো তোমায়, তোমার তার সাথে কথা বলতে ভালো লাগছে, তুমি কথা বলো। তোমার তাকে নিয়ে ভাবতে ভালো লাগছে, তুমি তাকে নিয়ে ভাবো, কিন্তু একটু নিজেকে সংযত রেখে। যদি মানুষটি সত্যি তোমাকে ভালোবাসেন, যদি মানুষটি তোমাকে নিজের করে পেতে চান, তাহলে সম্পর্কটা অনেক দীর্ঘস্থায়ী হবে, অনেক দিন এগিয়ে যাবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তুমি যদি নিজেকে একটু সংযত রাখো, তাহলে কয়েক মাস পর তার যদি তোমার প্রতি একটা একঘেয়েমি আসে এবং সে যদি চায় এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে, এই কথোপকথনে না থাকতে আর, তাহলে কিন্তু তোমার খুব একটা কষ্ট হবে না। কিন্তু তুমি যদি এখন আবেগে ভেসে যাও, তাহলে এই মানুষটি যদি দুম করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা লক করে দেয় বা তোমাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু তোমার খুব কষ্ট হবে। তাই তুমিও বিষয়টাকে, যে মানুষটাকে কাছ থেকে দেখোনি, যে মানুষটাকে স্পর্শ করোনি, যে মানুষটার কথা শোনোনি, তার সাথে চ্যাটিংয়ে সোশ্যাল মিডিয়াতে যতটুকু জড়ানো যায় বুদ্ধি দিয়ে ততটুকুই জড়াও, তার থেকে বেশি নয়। এবং একটা ছোট্ট কথা, তুমি আমাদের স্নেহের বোনেরই মতো, তোমাকে একটা কথা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটু সচেতন থাকা ভালো। তার মানে এটা নয় যে সোশ্যাল মিডিয়াতে প্রেম হয় না বা ভালো মানুষ পাওয়া যায় না, ডেফিনেটলি পাওয়া যায়, কিন্তু এখন না সোশ্যাল মিডিয়াটা একটুখানি

0: জরিপ করে নিতে হয় ভাই, দুম করে দেখা করতে যেতে চাইলে, দেখা করতে চাইলে দুম করে এমন কোনো ক্লোজড ডোরে চলে যেও না যেখানে তুমি কোনো বিপদে পড়তে পারো। প্রথম দেখাটা, দ্বিতীয় দেখাটা, তৃতীয় দেখাটা একটু ওপেনলি করো, একটু খোলা আকাশের নিচে এইরকম কোথাও করো, তারপর ধীরে ধীরে একে অপরকে জানলে, চিনলে, কথা হলে তারপর তোমরা তোমাদের নিজেদের সবটাই চুজ করতে পারো। কিন্তু আমি বলছি যে যে মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে চেনো সেই মানুষটা তুম করে যদি কালকে নিজের বাড়ি ও বন্ধুর বাড়ি কোনো এক ক্লোজড ডোর যেটাকে বলে সেরকম কোথাও যদি ডাকে যে দেখা করবে, তাহলে কিন্তু আবেগে ভেসে গিয়ে চলে যাবে না। এটা আমার মনে হলো তোমাকে একটু ওয়ার্ন করা দরকার, তার কারণ এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, ভালো মন্দ সবটাই তো হয়। তাই ভালোর জন্যে অসংখ্য শুভেচ্ছা, কিন্তু মন্দ কিছু হয় যদি তার জন্য আমরা তো তোমার সাথে আছি, তাই তোমাকে একটু সচেতন করলাম। মানুষটা তোমাকে ভালোবাসে কি বাসে না এটা এক্ষুনি বলা সম্ভব নয়, তুমি নিজেকে সংযত রাখো। তার সাথে কথা বলতে ভালো লাগছে, কথা বলো, তাকে নিয়ে ভাবতে ভালো লাগছে, তাকে নিয়ে ভাবো, কোনো ক্ষতি নেই, তাই না?
1: একদম ঠিক। আসলে জীবনে যে কোনো কাজের জন্যই একটা মার্জিন খুব জরুরি। অনেক সময় আমরা নিজেকে সেটা দিতে ভুলে যাই, কিন্তু নিজেকে যদি সেটা দিতে পারি বোধহয় আমাদের থেকে খুশি আর কেউ থাকবে না।
0: আজকে লাভ শটটা দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে শ্রেয়াদি ভাই, দারুণ, ভীষণ ভালো লিখেছো,
1: থ্যাংক
0: ইউ। কল্পনায় ভালোবাসা সুন্দর, বাস্তবে তো নয়, তোমার সাথে পথ চলা শুধুই বেদনাময়। মেসেজ যে করেছো, নাম রিঙ্কু বাউরিয়া থেকে, ভালোবাসার মানুষের সাথে পথ চলা যদি বেদনাময় হয় তাহলে খুব বেশি তিক্ততা ছড়িয়ে পড়ার আগে, খুব বেশি তিক্ত হওয়ার আগে দূরে যাও। তার কারণ তাহলে না ভালোবাসার মানুষটার প্রতি যেটুকু ভালো লাগা অবশিষ্ট রয়েছে সেটা রয়ে যাবে, সেটা মিলিয়ে যাবে না। কিন্তু একদম শেষ সীমানায় এসে প্রচণ্ড একে অপরকে বিতৃষ্ণা, ভালোবাসাটা ঘেন্নায় পরিণত করে, ঘৃণায় পরিণত করে দুটো হাত ছেড়ে দেওয়ার চেয়ে পরবর্তীতে দুদিন পর খালি একে অপরের প্রতি খারাপ দুটো মন্তব্য করার চেয়ে, আমার মনে হয় যখন বুঝতে পারছো যে একসাথে পথ চলাটা অনেক বেশি বেদনাদায়ক, তখন দুটো মানুষ মিউচুয়ালি আলাদা হোক, তার ফলে কি হবে তোমাদের বন্ধুত্বটা থেকে যাবে। মানে একটা তিক্ততা সাময়িক থাকবে, এক মাস, দু মাস, তিন মাস, ছ মাস, এক বছর, দু বছর, তারপর দেখবে একটা বন্ধুত্ব রয়েছে, যে বন্ধুত্বে একে অপরকে খারাপ কথা বলতে ইচ্ছে করবে না, একে অপরকে দেখলে মুচকি হেসে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে ইচ্ছে করবে, বা মনে হবে যে ভালো আছো, ভালো আছি, কেমন চলছে দিনকাল, এটুকু জানতে ইচ্ছে করবে। এটা না হলে একদম তিক্ত হয়ে গেলে কিন্তু এগুলো কিছুই আর হবে না, তখন কাদা ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি ছাড়া আমার মনে হয় না জীবনে আর কিছু বাকি থাকবে। তাই বেশি তিক্ত হওয়ার আগে একটা স্টেপ নেওয়া বেটার।
1: একদমই। আর তোমার যদি মনে হয় এই স্টেপগুলো তুমি নিয়ে উঠতে পারছো না, এমন একটা জায়গা যে তোমার যদি মনে হয় যে না আমি না এখানে আটকে গেছি, আমি বেরোতে পারছি না সম্পর্কটা থেকে, তাহলে একটু নিজের কাছে কারণগুলো জানতে চাও, কি কারণ এমন আছে যে এই এত যন্ত্রণা সহ্য করেও তুমি থাকতে চাইছো না। এটা শুধুমাত্র ভালোবাসার জন্য থাকা যায় এমন নয়, আরও অনেক কারণ থাকে, একটু ভেবে দেখো। আর একটা মেসেজ কি পড়বো?
0: হ্যাঁ, একদম একদম।
1: হাই লাভ জাংশন, আমি মালদা জেলা থেকে রাজদীপ পাল বলছি। আমার গার্লফ্রেন্ডের নাম দীপা পাল, যে থাকে দক্ষিণ দিনাজপুরে। আমার বাড়ি থেকে তার দূরত্ব 41 কিলোমিটার। দেখা হয় বছরে মাত্র একবার, কথা হয় ফোনে। এখন আমি ক্লাস 11-এ পড়ছি, সায়েন্স নিয়েছি, তাই পড়ার পর্যন্ত চাপ, ওরও দুজনের প্রচণ্ড চাপ। এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি ধাপ মাত্র, তবে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমরা অনেকটা সংযত অবস্থায় রয়েছি যাতে আমাদের নিজেদের ভবিষ্যৎটা আমরা ভালোভাবে রঙিন করতে পারি। যাই হোক, আমি মাধ্যমিকে এবার একটা ভালো রেজাল্ট করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য আমার নেক্সট টার্গেট তারও সেম। ওকে বাই, গুড নাইট। বাহ, ভীষণ ভালো কথা রাজদীপ, তোমাদের দুজনের খুব ভালো। আর এই যে একটু আগে অপরূপাও সংযমের কথা বলছিল, আর কোনো মানুষ যখন নিজে থেকেই নিজেদের সংযমটা তৈরি করতে পারে তার থেকে বেটার বোধ হয় কিছু হয় না। বিলেটেড হ্যাপি বার্থডে শ্রেয়াদি, এই তুমি নাম লেখনি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেন। আচ্ছা, তোমরা এই যারা আমাকে এইরকম একটা বার্থডে উইশ, বার্থডের পরে মানে 18 তারিখে বার্থডে ছিল, আজকে 22 তারিখ, হট সিটে বসে রেডিওর মধ্যে দিয়ে তোমাদের বার্তা আমার কাছে ভীষণ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা সো এই গানটা তোমাদের জন্যে, যারা যারা আমাকে এত এত মিষ্টি একটা উপহার দিলে উইশ করে এবং অপরূপার জন্য।
0: থ্যাংক ইউ।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়ান জিরো সেভেন এফ এম রেইনবোতে তুমি শুনছো লাভ জাংশন। আর এই মুহূর্তে যদি কেউ টিউন করে থাকো, তাহলে বা একটু আগে যদি টিউন করে থাকো, ভাবছো হয়তো যে আজকে লাভ শর্টসের এত প্রশংসা, ইস আমি তো মিস করে গেলাম। তাহলে তোমাকে বলি, মোটেই তুমি মিস করনি। এক্ষুনি তুমি শুনবে আজকের লাভ শর্টস আরও একবার এবং শেষবারের মতো, কারণ আমরা 12টায় সাইন আউট করব। আজকে চুপ কথায় চমক আছে, চমক। কেন এভাবে বলছি বলো তো? কারণ আমার ভীষণ প্রিয় দুজন আছেন চুপ কথায়, যারা চুপ কথাটা একদম জমিয়ে রাখে। মানে আমার যদি ভীষণ আমি ক্লান্ত থেকে ঘুমিয়ে না পড়ি, তাহলে আমিও এই দুজন মানুষের চুপ কথা শোনাটা, তুমিও না, ভীষণভাবে ভীষণভাবে মন চাই এই দুজন মানুষের চুপ কথা শোনার ইচ্ছে হয়। এবং এইরকম দিন খুব কম হয় যখন দুজন খুব প্রিয় মানুষ একসাথে হট সিট শেয়ার করে। তো আজকের চুপ কথায় সেই চমক রয়েছে। আমি এর থেকে বেশি কিছু এক্ষুনি বলবো না, ক্রমশ প্রকাশ্য। শুধু এইটুকু বলে বলে রাখি যে তুমি যেটা ভাবছো সেটাই, মানে তুমি যা ভাবছো সেটাই, সেই দুজনই আজকে আছে লাভ চুপ কথায়। তো ব্যাপারটা হচ্ছে যে চুপ কথায় যাওয়ার আগে আর যে মাত্র 29টা মিনিট আমাদের হাতে আছে, সেই 29টা মিনিটে এই মুহূর্তে তোমার জন্য রইল আজকের লাভ শর্টস শেষবারের মতো। কেমন? আজকের লাভ শর্টস লিখেছে শ্রেয়া, আর অভিনয় করেছেন অনেকে, একগুচ্ছ আরজেরা। ভীষণ ভালো একটা লাভ শর্টস, আমার খুব ভালো লেগেছে। তুমি তোমার দিদুন, ঠাম্মি, মা সবাইকে নিয়ে পাশাপাশি বসে একসাথে এনজয় করো আজকের লাভ শর্টস, কারণ একাল আর সেকালের কথা আছে। আর

0: এখন তোমার জন্য ইনস্টা লাইভে থাকবে শ্রেয়ার অপরূপা, আর সাথে কে সেটা দেখতে হবে।
1: আচ্ছা বেশ, ইনস্টা লাইভ, ওকে দেখা যাক।

0: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে বিহু, ইন্দ্রাণী, উজ্জ্বল, আত্রেয়, রাজীব, অনির্বাণ, সৌমি ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস পাহাড়ি জ্বরের ওষুধ।
1: আচ্ছা, ভালোবাসা কি জেনারেশনের সাথে সাথে বদলে যায়, নাকি শুধু তার ভালোবাসার ভাষাগুলো বদলায়? আমরা লিখি রিচড হোম অথবা হাই হোয়াটসঅ্যাপ, আর ওরা লিখত আমার চিঠি পেলে জানিও তোমার চিঠির অপেক্ষায় থাকব। কিন্তু এই যত্ন, এই অপেক্ষা, এগুলো কি আলাদা হয়তো না, কিন্তু বারবার ফিরে আসে।
2: দিদা, দিদা, আমার ওই ক্রিম কালারের সোয়েটারটা কোথায়?
3: যেটা তুই গত বছর এস্থেটিক বলে কিনেছিলি।
2: উফ দিদা, সব নিয়ে মজা করো না তো।
3: আগে বল, কোথায় যাচ্ছিস?
2: দার্জিলিং।
3: ও মা, কার সাথে?
2: ফ্রেন্ডস গ্রুপ।
3: ফ্রেন্ডস গ্রুপ মানে?
2: ওই তো আর্য, ইন্দ্রিলা, সুচরিতা আর ঐশিক।
1: এই ঐশিকের নামটা নিতে গিয়ে একটু কি হোঁচট খেল নয়রিতা? মনে হচ্ছে দিদার নজর কিন্তু এড়ায়নি।
3: ঐশিকটাকে
2: ফ্রেন্ড?
3: শুধুই ফ্রেন্ড?
2: ইয়েস। আবার মেসেজ করছে।
3: কে
2: কে আবার? ঐশিক ওষুধগুলো নিয়েছে কিনা, ফায়ার জ্যাকেট নিয়েছে কিনা, যেন ও একাই সব জানে।
3: খারাপ কি বলেছে? যে খোঁজ নেয় সে মানুষ বড় যত্নবান।
2: না, আমি বলছি না যে খারাপ, কিন্তু ও এত চুপচাপ থাকে। জানো, প্রথমে তো যেতেই চাইছিল না আমাদের সঙ্গে।
3: তোর দাদুও আমার টাইপ ছিল না।
2: কি বললে দিদা, তুমিও? তাহলে দাদু কিরকম ছিল বলো না, বলো না।
3: তোর দাদু একদম কঙ্কাল সার ছিল, এত রোগা মানুষ আমি জীবনে দেখিনি। আর চশমাটা যেন রাগী টিচার।
2: তুমি প্রেমে পড়লে কিভাবে তাহলে?
3: প্রথমে প্রেমে পড়িনি তো, ওই পড়েছিল। একটা অচেনা মানুষ আমাকে চিঠিতে লিখেছিল,
4: আপনি পাহাড় ভালোবাসেন, আমি একদিন আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে নিয়ে যাব।
2: উমা চিঠি লিখেছিল?
3: আর আমি উত্তর দিইনি 3 মাস।
2: এটা কিরকম দিদা, নট ফেয়ার। তুমি একটা রিপ্লাইও করোনি।
3: তখনকার যুগে রিপ্লাই না দেওয়াটাই ছিল তোদের ভাষায় অ্যাটিটিউড।
2: তোমরা তো দেখছি আমাদের থেকেও ভয়ঙ্কর ছিলে।
1: ট্রেনে উঠে সকলে ব্যস্ত হয়ে পড়েছে যে যার নিজের লাগেজগুলো ঠিকঠাক করে রাখার জন্য। কেউ আবার জায়গা দখল করার জন্য ব্যস্ত, আর কেউ কেউ ভাবছে তাড়াতাড়ি করে আপার বার্থে উঠে হালকা করে কম্বলটা গায়ে দিয়ে গল্পের বইটা নিয়ে শুয়ে পড়ি।
5: এই শোন, উইন্ডো সিটটা কিন্তু আমার। হ্যাঁ,
2: নেভার আর্য, টিকিটে সিট নাম্বার লেখা আছে।
5: এই নৈরিতা, চা খাবি?
2: আমি তো তোদের মতো চা প্রেমী নই।
5: জানি, তাও মানে এসি ট্রেনের মধ্যে তো একটু গরম চা খেলে ভালো লাগতো, তাই বললাম।
1: কিছু মানুষ প্রকাশ্যে যত্ন করে, আর কিছু মানুষ একটু লুকিয়ে।
5: ব্রো, ঐশিককে কেমন একটা ডাউন লাগছে না?
2: এই, তোকে উইন্ডো সিটটা ছেড়ে দেওয়া হয়েছে, চুপ করে বসে জানলা দিয়ে দৃশ্য দেখ।
1: জানলার বাইরে অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট স্টেশনগুলো এসে মিলে যাচ্ছিল। কোথাও চায়ের দোকানের আলো, আবার কোথাও দু একটা মানুষ প্ল্যাটফর্মের উপর যাতায়াত করছে। ট্রেনের ওই হালকা দুলুনির মধ্যে নৈরিতার এটা বারবার মনে হচ্ছিল যে এই ট্রিপটা হয়তো শুধু বেড়াতে যাওয়া নয়, আরো অনেক এক্সাইটমেন্টে ভরা। দেখতে দেখতে সকাল হয়ে গেল, দার্জিলিং পৌঁছে গিয়েছে ওরা, আর আবহাওয়া বেশ মনোরম।
2: ও মাই গড, কি সুন্দর না, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই এদিকে তাকা তোরা সবাই।
5: নৈদিতা, এই পার্পল কালারের মাফলারটা কি তোর?
2: হ্যাঁ, ওটা আমার, কখন পড়ে গেছে দেখ, বুঝতেই পারিনি।
5: নে মাফলারটা জড়িয়ে নে। দার্জিলিং এ প্রথম দিনই এত ঠান্ডা হাওয়া লাগিয়ে ফেললে বাকি দিনগুলো কি করবি?
1: বেশ জোরেই খিদে পেয়ে গেছে ওদের। দার্জিলিং এর খুব পপুলার কিছু ক্যাফে আছে, সেগুলোরই কোনো একটা খুঁজতে খুঁজতে উঠে পড়ল ওরা একটা রুফটপ ক্যাফেতে। এক একটা টেবিলে সেখানে এক এক রকমের দৃশ্য, একদল বসে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করছে, কেউ কেউ সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে খাবারের ওপর, আর কেউ কেউ মানুষের ওপর।
2: নৈরিতা, তোর বাঁদিকে একটু পিছনে একবার তাকিয়ে দেখ, ব্লু জ্যাকেট পরা ছেলেটা অনেকক্ষণ ধরে তোকে ফলো করছে।
6: কোন ছেলেটা?
2: আরে ভালো করে দেখ, ব্লু জ্যাকেট পরা।
1: উইন্দ্রলার অবজারভেশনটা ভুল ছিল না, আর সেটা প্রমাণ হয়ে গেল কিছুক্ষণ পরে। নৈরিতা রুফটপ ক্যাফের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই ব্লু জ্যাকেট পরা ছেলেটা নিজে থেকে এসে নৈরিতার সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথোপকথনও হয়। নৈরিতার বন্ধুরা সেটা দূর থেকে বসে দেখছিল, বেশ মজাও পাচ্ছিল। হ্যাঁ, তবে সকলেই মজা পাচ্ছিল কি না সেটা বলতে পারবো না।
7: আচ্ছা, তোমার স্ট্রেঞ্জারদের ভয় লাগে না?
2: ভয় কেন লাগবে? আর তাছাড়া লাস্ট 11 মিনিটস ধরে যাকে আমি চিনি তাকে স্ট্রেঞ্জার মনে হবে কেন?
7: ইন্টারেস্টিং।
2: উফ নৈরিতা, কি হ্যান্ডসম রে ছেলেটা, তবে তোর সাথে পেট ভরে ফ্লার্ট করছিল। কি বলছিল জানিস? বলছে ও নাকি খুব চুপচাপ থাকতে পছন্দ করে, চট করে কারোর সাথে কথা বলে না।
8: ওই শিকের থেকেও চুপচাপ? সেই দৃশ্য দেখতে গেলে তো আমাকে 7 বার জন্ম নিতে হবে রে।
2: সে যাই বল, কেন জানি ঐশিকের মতো এত শান্ত আমি কাউকে দেখিনি। দেখ, চুপচাপ দূরে দাঁড়িয়ে পাহাড় দেখছে, ও ভীষণ সেফ সকলের জন্য।
1: রাত বাড়ার সাথে সাথে দার্জিলিং যেন আরো অন্যরকম হয়ে উঠছিল। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, যেন কেউ অন্ধকার আকাশের নিচে হাজারটা জোনাকি ছড়িয়ে দিয়েছে। ওরা ক্যাফে থেকে বেরোতেই প্রায় অন্ধকার নেমে এসেছিল। সবাই যখন বেরিয়ে ম্যান রোডটা ধরে হাঁটছিল, তখন হালকা ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে সুচরিতা বলল,
9: এই আমি আর এক পাও হাঁটতে পারবো না, কেউ একটা সলিড দুধ চা খাওয়াতো আমাকে।
10: এই তুই দার্জিলিং বেড়াতে এসেছিস না খেতে এসেছিস রে? এই ঐন্দ্রিলা, তুই যে নতুন মাফলারটা কিনলি, প্লিজ ওটা দিয়ে ওর মুখটা একটু টাইট করে বেঁধে রাখতো, যাতে আর এরকম খাই খাই না করে।
2: সবাই আগে এই জায়গাটায় আয়, দারুণ ছবি উঠবে এখানে, দাঁড়া ভালো করে।
9: ঠিক আছে, চিকেন উইংস খেতে চাস তো আমার কাছে? ভালো করে খাওয়াবো।
1: ছবি তুলতে তুলতেই হঠাৎ নৈরিতার চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা ঐশিকের দিকে। সবাই একসঙ্গে হাসছে, গল্প করছে, অথচ ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে ওই পাহাড়ের দিকে তাকিয়ে। যেন ওর ভেতরেও একটা আলাদা পাহাড় আছে, যেখানেও খুব সহজে কাউকে ঢুকতে দেয় না।
2: এই ঐশিক, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস?
5: ভাবছিলাম এই সন্ধ্যাটার এক্সিস্টেন্স আমাদের কাছে কিভাবে বদলে গেল। এনিওয়ে বল, কি বলছিলি?
2: এই তুই তো টি লাভার, যা না, তুই আর সুচরিতা একটু চা খেয়ে আয় না, না হলে এক্ষুনি আর জোর সঙ্গে ঝগড়া বাঁধবে ওর।
5: তুইও তো একটু খেয়ে দেখতে পারতিস দার্জিলিং এর চা।
2: বল, চল তাহলে তিনজন মিলেই যাই।
1: পাহাড়ি শহরের রাতগুলো অদ্ভুত রকম নিঃশব্দ হয়। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবারও সব

0: চুপচাপ। জানলার কাছে ছোট্ট ছোট্ট জলের ফোঁটা জমে আছে। নৈরিতা কম্বলটা গায়ে টেনে নিয়ে বিছানার একটা কোণে বসে ফোনে দিদার কথা শুনছিল, আর পাশে ঐন্দ্রিলার সুচরিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। কিন্তু নৈরিতার চোখে ঘুম নেই। রাত তখন 12:30। নৈরিতা দিদার সঙ্গে কথা বলছে প্রায় আধ ঘন্টা হতে চলল।
1: তারপর আবার কি, আমার সঙ্গে কথা বলে চলে গেল, আর যাওয়ার সময় ইনস্টাগ্রামে ফলো করলো, সেসব বাদ দাও। আমি একটা জিনিস খেয়াল করলাম, পাহাড়ের মানুষগুলোকে না সত্যি অন্যরকম লাগে দিদা, কি সহজ সরল, যেন একটু বেশি অনেস্ট সবাই।
2: পাহাড় মানুষকে থামতেও শেখায় রে, শুধু দৌড় কি জীবনের সব।
1: জানো দিদা, তোমাকে ঐশিকের কথা বলছিলাম না, ওকে কেমন যেন বদলে যেতে দেখছি এখানে এসে। মানে ও আগেও শান্ত ছিল, কিন্তু এখানে এসে আরো চুপচাপ হয়ে গেছে।
2: যারা ভেতর থেকে গভীর হয় তারা খুব সহজে নিজেদের খুলে দেখাতে পারে না। বলতে পারিস নিজেকে অহেতুক ব্যক্ত করায় এদের কোনো আগ্রহ নেই।
1: কিন্তু জানো, ও ভীষণ কেয়ারিং, বলতে পারো খুব সেফ ফিল করায় সবাইকে। এই তো সন্ধেবেলা উইন্ডিলার হাতে চোট লেগেছিল, আর ঐশিক সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে একটা অয়েন্টমেন্ট বার করে ওকে দিল। আর তারপর গতকাল আমি মাফলারটা কোথায় ফেলেছিলাম আমার খেয়ালই ছিল না, হঠাৎ দেখি আমাকে দেখে মাফলারটা দিল। আর আজকে ক্যাফেতে সবাই মজা করছিল, কথা বলছিল, আর ও শুধু তোর থেকে সব খেয়াল রাখছিল।
2: আরে খুব ঠান্ডা লাগাচ্ছিস না তো?
1: না দিদা, একদম না। বাই দ্য ওয়ে দিদা, তুমি তো সেদিন পুরো গল্পটাই বললে না দাদুর, তোমাদের বাকি গল্পটা এখন বলো না প্লিজ, আমি এখনই শুনবো।
2: সে তো কলকাতায় ফিরলেই শোনাতে পারবো।
1: না না, এখন প্লিজ তোমাকে বলতে হবে।
2: প্রথমবার যখন দার্জিলিং এ হানিমুনে যাই তখন আমার খুব জ্বর এসেছিল।
3: গায়ে কম্বলটা জড়িয়ে কিছুক্ষণ বসো, একদম নড়বে না, আমি ওষুধ নিয়ে আসছি। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো বলো তো? যদি খুব কষ্ট হয় তাহলে হোটেলের এই ফোন থেকে রিসেপশনে ফোন করবে, এক্সটেনশন নাম্বারটাই কাগজে লিখে দিয়ে গেলাম, আমি এক্ষুনি চলে আসবো ওষুধটা নিয়ে।
2: রাত প্রায় 1:30, পাহাড়ি বৃষ্টির মধ্যে ও 3 কিলোমিটার হেঁটেছিল শুধু আমার জন্য। তখন আর কতটুকুই বা চিনি মানুষটাকে, তবুও কি মায়া মানুষটার মনে। রাত 2 বাজে, যাও এবার ঘুমিয়ে পড়ো, কাল তো আবার ভোরবেলা বেরোবে।
1: আচ্ছা দিদা, এবার আমি ঘুমিয়ে পড়ি বুঝলে, আমি কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখার জন্য ভীষণ এক্সাইটেড।
2: তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ো, আর সাবধানে থেকো।
0: পাহাড়ি রাতে ঠান্ডা হওয়ার মধ্যেও কেন যেন বুকের ভেতরটা অদ্ভুত উষ্ণ লাগছিল নৈরিতার।
4: আরে ওঠ না তোরা তাড়াতাড়ি, ঐশিক কতবার কল করেছে জানিস?
0: বেশ কাটলো দার্জিলিং এ 2 দিন, বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টি। নৈরিতার শরীরটা একটু বেগরবাই করছে, এদিকে ওদের টাইগার হিল যাওয়ার প্ল্যান, সেটারই বা কি হবে?
5: টাইগার হিল আজকে যেতেই হবে, এই সানরাইজটা মিস করলে চলবে না ব্রো। আরে আফারি আফারি,
1: আমি পারবো না, তোরা যা, আমি গাড়িতেই বসে আছি।
5: মানে তুই তুই তুই সানরাইজ মিস করবি?
1: প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বসতে পারছি না, এমনকি ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না রে, ভীষণ ব্রিদিং ট্রাবল হচ্ছে।
6: আরজু ঐন্দ্রিলা তোরা এগো, আমি আসছি।
0: সবাই সানরাইজ দেখতে চলে গেল, কিন্তু একজন বাদে ঐশিক। গাড়িতে উঠে গাড়ির দরজাটা বন্ধ করলো।
6: নৈরিতা আমার দিকে তাকা, যা বলছি মন দিয়ে শোন, স্লোলি পেট থেকে টেনে নিঃশ্বাসটা নে। হ্যাঁ, নে নে, হোল্ড কর হোল্ড কর। এবারে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়, গুড, আরো 2 বার চেষ্টা কর কর। যখনই শ্বাসকষ্ট হচ্ছে মনে হবে আস্তে আস্তে এটা করার চেষ্টা করবি। এ কি রে, তোর হাতটা তো গরম।

0: তুই আমার জন্য সানরাইজ মিস করলি?
1: সানরাইজ দেখতে আবারও অনেকবার আসতে পারবো, কিন্তু তোর কিছু হলে সেটা কি রিপ্লেস হবে? একটু মুখ খোল, আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে তোকে খাইয়ে দিচ্ছি, তারপর এই ওষুধটা খাবি।
2: যেন একটা দীর্ঘ নিস্তব্ধতা। নৈরিতা একটু একটু করে বিস্কিটে কামড়টা দেয়, আর মাঝে মাঝে ঐশিক চায়ের ভাঁড়টা আলতো করে ধরে নৈরিতাকে খাইয়ে দেয়। তারপর ওষুধটা খেয়ে আস্তে আস্তে ঐশিকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। সেদিন প্রথমবার হয়তো নৈরিতা ভেতরে ভেতরে অনুভব করতে পেরেছিল যে আকর্ষণটা ওই রঙিন প্রজাপতির মতো, ঠিক যেমন ওই ক্যাফের ব্লু জ্যাকেট, কিন্তু যত্ন সেটা মানুষকে নিরাপদ বোধ করায়।
0: ঐশিক।
1: হ্যাঁ বল। ও হ্যাঁ, এই ওষুধটা তোর ব্যাগে রেখে দে।
0: তুই এত কেয়ারিং কেন রে? জানিস ঐশিক, এরকম কেয়ার দিদা ছাড়া এই পৃথিবীতে আমাকে আর কেউ করেনি। আর দিদা, দিদা মানে দাদু ছাড়া এ পৃথিবীতে দিদাকে এরকম কেয়ার আর কেউ করেনি।
1: তাই? তার মানে তোর দাদুও নিশ্চয়ই তোর দিদাকে খুব ভালোবাসত।
0: আর তুই আমাকে কেন ভালোবাসিস?
2: দার্জিলিং এর এই কনকনে ঠান্ডা হাওয়ার চেয়েও চরম ঠান্ডা একটা হাওয়া যেন বয়ে যাচ্ছে ঐশিকের হৃদয়ের ভেতর। হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল, ঐশিক একটু দ্বিধা না করে বলল,
1: তুই বলে।
2: পাঁচ দিনের ট্যুর কমপ্লিট করে ওরা ফিরল নিজের শহর কলকাতায়। কলেজের এই দু বছর ধরে কলকাতা শহর ওকে যা চেনাতে পারেনি, দার্জিলিং ওকে সেটা চিনিয়ে দেবে ভাবতেই পারেনি নৈরিতা। কিন্তু ঠিক কি দিল দার্জিলিং ওকে?
3: ফিরলি? আয় আয় আয়, উফ, কতগুলো দিন দেখিনি বলতো তোর মুখটা। কিরে, তোর মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? তাকা আমার দিকে, কে হলো? তাকা, এ কি হয়েছে?
2: নৈরিতা দিদাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে।
0: দিদা, তুমি তুমি দাদুকে খুব মিস করো তাই না? আমি আমি এতদিনে বুঝতে পেরেছি দাদু তোমাকে ঠিক কতটা ভালোবাসত।
3: কি হয়েছে বলতো তোর? এই তো সবে ফিরলি, আর এসে এমন করলে আমার কেমন লাগে বলতো? কি হয়েছে আমাকে বল।
0: হাওড়া স্টেশনে নামার পর থেকে আমার বারবার মনে হচ্ছে জানো কি একটা মিস করছি আমি। তুমি জানো আমি না দার্জিলিংয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এমনকি পরশুদিন সকালে তোমায় বললাম না যে সানরাইজ দেখতে যাব, সেটাও দেখতে পারলাম না, এমন জ্বর এসেছিল।
3: কি বলছিস, আমাকে একবারও বললি না তো সে কথা? এখন শরীর কেমন আছে?
0: আমার আমার জ্বর সেরে গেছে দিদা, কিন্তু
3: মনের জ্বর বাঁধিয়েছিস তাই তো? কাঁদিস না, যে জ্বর বাঁধিয়েছে ওষুধ তার কাছেই আছে, আর এই ডাক্তারের নামও আমি জানি।
0: তুমি জানো ও আমার জন্য সানরাইজটা পর্যন্ত দেখলো না, বলল
3: এরকম অনেক সানরাইজ দেখতে পাবে, কিন্তু তোর কিছু হলে।
0: তুমি কি করে জানলে?
3: তো দাদু কি বলতো জানিস?
0: কি?
3: যত্ন করলে শুকিয়ে যাওয়া গাছও ফল দেয়। আর এ তো মানুষ।
0: আই লাভ ইউ দিদা, থ্যাংক ইউ দিদা, এন্ড আই লাভ ইউ।
3: মনের কথাটা যখন মুখে চলে এসেছে তখন আমাকে না বলে যাকে বলার তাকে গিয়ে বলো। আরে হয়েছে হয়েছে বাবা, ছাড় ছাড় আমাকে। ও
0: ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ, আমি আসছি, বাই। যদি ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে যায় তুমি কিন্তু খেয়ে নিও, বাই।
2: জেনারেশন বদলায় কিন্তু ভালোবাসার ভাষা বদলায় না, আর সেটা হলো যত্ন। বাই দ্য ওয়ে নৈরিতা, অল দ্য বেস্ট।
0: থ্যাংক ইউ।
4: হ্যালো,
0: হ্যালো, তুই কোথায়?
4: প্রিন্সেপ ঘাটে একটা কাজে এসেছিলাম। কেন?
0: অশিক, ওখানেই থাক তুই, আমি আসছি। থাকিস কিন্তু, রাখছি, ওকে, বাই।
2: হাঁপাতে হাঁপাতে পৌঁছলো নৈরিতা। ঐশিক রেলিং এর পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ছিল।
0: ঐশিক, এই ঐশিক,
5: এ কি রে, এত দৌড়ে এসেছিস কেন? শরীরটা পুরো ঠিক হয়েছে তোর?
0: হ্যাঁ, সেই জন্যই তো।
5: মানে?
0: শোন, তুই আমাকে দার্জিলিং এর এই কটা দিন ভীষণ ডিস্টার্ব করেছিস।
5: আমি? মানে?
0: দিদা বলে মাঝে মাঝে, যে মানুষ তোমাকে নিরাপদ বোধ করে তাকে কখনো হারাতে নেই।
5: তোর দিদা খুব ম্যাচিওর বোমান।
0: হ্যাঁ, আর তুই আমার সেফ প্লেস। আই থিঙ্ক আমি তোকে, জাস্ট এ মিনিট, শোন, আমি প্রপোজ করলে তুই রিজেক্ট করে দিবি না তো?
2: ঐশিক মুখে কোনো উত্তর না দিয়ে শুধু আলতো করে নৈরিতার ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে,
5: ভালোই যদি বাসিস তাহলে এত তাড়া কিসের? সম্পর্ক শুরুর প্রথম দিনের যত্নটা একইভাবে কন্টিনিউ করে প্রতিদিন পাশে থাকাটাই ভালোবাসা।
0: আমি আমি শিখে নেব তোর থেকে ঐশিক, যেমন করে রোজ দিদার থেকে শিখি, বুঝেছিস?

লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প পাহাড়ি জ্বরের ওষুধ। গল্পের ন্যারেশনে অরিজিৎ, নৈরিতা বিহু, দিদা ইন্দ্রাণী, দাদু উজ্জ্বল, ঐশিক আত্রেয়, আর্য অনির্বাণ, ঐন্দ্রিলা সৌমি, সুচরিতা আম্রপালি ও ছেলেটি রাজীব।

0: নাকি দ্বিমত পোষণ করছো সবটাই তোমরা জানিয়েছো, তো সেটাই আমরা এখন একটু পড়ে নেব। আমরা বেশ কিছু মেসেজ পড়েছি,
1: হ্যাঁ আমরা একটু পড়ে ফেলি চটপট কমেন্টগুলো। বাস্তবধর্মী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য ভালোবাসা সুনির্দিষ্ট কারণের ওপর নির্ভর করে। মানুষের গুণাবলী, বিশ্বস্ততা, আচার ব্যবহার এবং মানসিক টান ভালোবাসার মূল কারণ হিসেবে কাজ করে। ওকে, আর ঠিক প্রিন্সেস অফ টিয়ার্স বলেছে ভালোবাসার জন্য কারণ লাগে, আর সেই কারণটা হলো আমি যাকে ভালোবাসি সে একজন সত্যিকারের ভালো মানুষ হবে। ওকে, আর কি বলেছো দেখি। ক্রিকেট লাভার প্রিয়া বলেছে ভালোবাসতে কোনো শর্ত লাগে না, ভালোবাসা নিঃস্বার্থ হয়। সূর্য বলেছে আমিও মনে করি যে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, শুধু প্রেমের দিক দিয়েই বলবো না, এরকম অনেক মানুষ, পশু পাখি ইত্যাদি, মানে সব ক্ষেত্রেই বলেছে কারণ লাগে না।
0: বাহ, চমৎকার। দেখো সত্যি কথা বলতে তোমরা অনেকেই বলেছো ভালোবাসতে কোনো কারণ লাগে না, আবার যারা বলেছো যে হ্যাঁ ভালোবাসতে কারণ লাগে তারা কিন্তু খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, সুন্দর করে লিখেছো যে কী কারণ লাগে। না মানুষটাকে ভালো হতে হয়, ওয়েভলেন্থ ম্যাচ করতে হয়, সব শেষে একটাই কথা বলার যে আসলেই ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ হয়, সেটাই বোধহয় প্রকৃত ভালোবাসা। তবে সময়ের সাথে সাথে আমাদের সংজ্ঞাগুলো পাল্টাতে পাল্টাতে যায়, তোমার কাছে একরকম সংজ্ঞা, আমার কাছে আরেক রকম। প্রত্যেকের জীবনে নিজের নিজের একটা এখতিয়ার আছে, নিজের ভালোবাসাটাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে ভালো লাগে। তাই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, তোমরা পার্টিসিপেট করেছো, এবং পাশাপাশি বলে রাখি এরকম আরও পার্টিসিপেশন কিন্তু চাই।
1: একদমই, আর আমরা অপেক্ষায় থাকবো তোমাদের লেখা লাভ শর্টস আমরা প্লে করার জন্যে। 1500 থেকে 1600 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে আর আজকের মতো শ্রেয়া আর অপরূপা এইরকম একটা সুন্দর দিন থেকে, সুন্দর মুহূর্ত থেকে বিদায় নিচ্ছে, এবং চুপ কথায় থাকছে তোমাদের জন্য দেব এবং বাসু।
0: দেবদা এবং বাসুর সাথে আজকের চুপ কথা জমে উঠবে। আপাতত অপরূপা আর শ্রেয়া টাটাই, টাটা বাই বাই বলছে। প্লিজ ভালো থেকো আর উল্টো দিকের মানুষগুলোকে ভালো রেখো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

কোনো কোনো দিন অন্য দিনের থেকে একটু আলাদা হয়। ধরে নেওয়া যাক আজকের সন্ধেটা, আজকের সকালটা, আজকের দুপুরটা, সবগুলোই অন্য দিনের থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে আজকের দিনের সঙ্গে হয়তো অনেক কিছু এমন থাকে আমাদের যেটা কালকের থেকে একটু আলাদা ছিল বা কালকে থেকে আজকে আলাদা। এই কারণে যে অনেক কিছুই হয়তো আজকে নতুন হয়েছে, আমি অনেক কিছু আজকে নতুন পেয়েছি, কিছু মানুষকে হারিয়েছি, কিছু বন্ধুত্ব হারিয়েছি, তাই সব কিছুকে নিয়ে প্রত্যেকটা দিনই কিন্তু তার আগের দিনের থেকে আলাদা হয় বা পড়ে সবসময়। তো সেই সমস্ত দিনগুলোর কথা, মুহূর্তগুলোর কথা কিছু আমরা মনে রাখি, কিছু মনে রাখি না। যে মনে রাখি, যে কথাগুলো মনে রাখি, যে মুহূর্তগুলোকে মনে রাখি, সেগুলোই তো আমাদের কাছে নিজের কথা হয়ে থাকে। আর সেটাই আমরা

চুপ কথা আমরা পাঠিয়ে দিই 9903659992 তে। দেব আর বাসু আজকে তোমাদের সঙ্গে রাত 3টে পর্যন্ত শুধুমাত্র 107 FM রেইনবোতে। চুপ কথায় আমরা আছি, 9903659992 আছে ম্যাজিক্যাল নাম্বার, তোমরা টেক্সট করো, হোয়াটসঅ্যাপ করো, তোমাদের কথা শুধুমাত্র তোমাদের প্ল্যাটফর্ম চুপ কথায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কথা বলতে তো অর্ষ হয় না এমন একটা রাত্রি, মনে হয় অপেক্ষা কখন শেষ হবে, কখন একটু কথা বলবো তোমাদের সাথে, কখন মনের কথা মনের সঙ্গে এই বেতারের মাধ্যমে জুড়ে যাবে। একটু আগেই যখন গানটা চলছিল তখন দেবদাকে বলছিলাম যে দেবদা জানো, আমি তো কখনো ভাবিনি যে একদিন এরকমভাবে বসে বেতারের মাধ্যমে এত মানুষের সঙ্গে কথা বলবো। মনে হয় কোনো না কোনো পারপাস আছে, তাই এখানে এসে পৌঁছতে পেরেছি। না হলে সালটা 2019-20 প্যান্ডেমিকের জন্য, যখন চতুর্দিকে খুব খারাপ খারাপ খবর আমরা শুনছি, সেই সময় একটা খুব খারাপ সময় যাচ্ছিল বেতারের জন্য। এবং আমাদের কলকাতার বেশ কিছু বেতার স্টেশন সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল, FM স্টেশন। তো সেই FM স্টেশনগুলোতে ভাবতাম যে হ্যাঁ, এই FM স্টেশনটা গিয়ে কথা বলতে পারলে বোধহয় খুব মজা হবে। হয়নি, বন্ধ হয়ে গেছে চ্যানেলগুলো। তারও বছর দুয়েক পর আমার মনে হলো যে যাই একবার পরীক্ষা দিই, যাই একবার চেষ্টা করি, যদি মানুষের সাথে কথা বলার একটা সুযোগ পাওয়া যায়। হয়েও গেল, এসে বসেও পড়লাম, পড়ে চুপ কথার হট সিটে বসে এই যে সবার সাথে কথা বলি, তাই আর তর্ষ হয় না। অনেকগুলো বছর কেটেছে এই কথা বলতে চাওয়ার জন্য তোমাদের সাথে। জানি না কতক্ষণ কথা বলতে পারবো, আজ রাত 3টে অবধি নাকি আরও কিছু রাত 3টে অবধি কথা বলবো, তবে হ্যাঁ আজকের এই রাতটা অবশ্যই তোমাদের সঙ্গে একদম মন থেকে সবসময়ের মতো করেই থাকছি। বাসু আর দেব, তোমরা শুনছো চুপ কথা 107 FM রেইনবোতে।
2: এই তো তুমি একটা কথা বললে না, যে বেতারের কথা বললে, যদিও আজকে আমরা মূল চুপ কথার যে বিষয়গুলো সেটা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু এই যে প্যান্ডেমিকের কথাটা তুমি বললে, খুব মজার একটা ঘটনা আছে যে সেই সময় আমাদের প্যান্ডেমিক যখন চলছিল, যখন কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তখন কিন্তু রেডিওতে প্রোগ্রাম হচ্ছে, আমাদের রেডিওতেও কিন্তু শো হচ্ছে, কেউ কেউ সেই মাস্ক পরে আসছেন, খুব ডিস্টেন্স মেনটেন করছেন, দূরে থেকে একজন একজন করে শো করছেন। তো সেই সময়ও ওই প্যান্ডেমিক পিরিয়ডের সময় তোমার নববর্ষের বৈঠক এরকম একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে বিখ্যাত ব্যক্তিরা এসে মানে তাদের গলা শোনা গিয়েছিল। তো প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমি শুনেছি যে কোনো একজন শ্রোতা তিনি খুব রেগে গিয়ে একটা কমপ্লেন করেছিলেন যে এই যে আপনারা এতবার করে বলছেন যে আপনারা সকলে ডিস্টেন্স

0: করতে, এই যে এতগুলো শিল্পীকে আপনারা স্টুডিওতে ডেকে এনে আপনারা প্রোগ্রামটা করলেন, এতে কি ডিস্টেন্সটা মেনটেন হলো না? এতে তো সবাই একসঙ্গে মিলেমিশে গেলেন, তাহলে কি করে আপনারা ডিস্টেন্সটা মেনটেন করেন? তো যিনি যার কাছে প্রশ্নটা করেছিলেন তিনি তখন জবাব দিয়েছিলেন, বিশ্বাস করুন আমরা কেউ স্টুডিওতে যাইনি, আমরা সকলেই বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে রেকর্ড করে আমরা পাঠিয়েছিলাম, এমনভাবে আমরা সেটাকে সাজানো হয়েছিল যেন মনে হচ্ছে সবাই স্টুডিওতে বসে আছে। এটাও কিন্তু একটা রেডিওতে প্রাপ্তি, যে বন্ধুরা বুঝতেই পারেন না অনেক সময় যে আমাদেরকে অনেক কিছু করতে হয় রেডিওর বাইরে, মানে রেডিওতে শুনতে যেরকম মনে হয় আর কি, তার বাইরেও যে একটা
1: জগৎ আছে,
0: কুসুমাস্তীর্ণ নয়, এটা যে কণ্টকাকীর্ণ রাস্তা থাকে অনেক সময়, সেটাও কিন্তু অনেক ভাবতে হয়। এনিওয়ে, আসলে জীবনে চ্যালেঞ্জটা না থাকলে বোধ হয় জীবনে এগোনো যায় না, চ্যালেঞ্জটা থাকতেই হয়। কেউ তোমাকে একটা চ্যালেঞ্জ দেবে, তাহলে বোধ হয় তুমি তোমার ডেস্টিনেশনের পৌঁছানোর জন্য যে অড্রিনালিনের যে ক্ষরণ, সেই ক্ষরণটা তৈরি হবে তখনই যখন তোমার কাছে কেউ চ্যালেঞ্জটা দেবে। যদি সেটা কেউ না দেয় তাহলে বোধ হয় অড্রিনালিনের মানে ক্ষরণটা তৈরি হয় না।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং তুমি চ্যালেঞ্জের কথা বলতে আমার মনে পড়ল যে আমি একটা গল্প পড়েছিলাম,
0: নিশ্চয়ই
1: তোমার থেকে শিখে নিয়েছি, রবার্ট ব্রুসের গল্প।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমরা অনেকেই পড়েছি,
0: ঠিক,
1: অনেকেই জানি। আসলে ওই মাকড়সাটা যে গুহায় ছিল, সে রবার্ট ব্রুসকে এটাই দেখাতে চাইছিল যে তুমি নিজেকে মহান কিছু মনে করো না, চ্যালেঞ্জ প্রকৃতি, প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীটার দিকেও ছুঁড়ে দেয়, একটা মাকড়সার দিকেও প্রকৃতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আমি মানুষ বলে আমি বিরাট মহান, আমাকে কেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রকৃতি বা সময়, তা নয়। ওই মাকড়সাটাকেও 7 বার পড়ে 8 বার চেষ্টা করে উঠতে হয়েছিল, রবার্ট ব্রুসকেও 9 বার হেরে 10 বার চেষ্টা করে জিততে হয়েছিল।
0: ঠিক,
1: চ্যালেঞ্জ না থাকলে প্রকৃতি তোমাকে কেন মেনে নেবে যে ইউ আর দ্য ফিটেস্ট?
0: এক্স্যাক্টলি তাই। এই জন্য আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তিনি সার্ভাইভ করবেন যিনি ফিট করে যাবেন।
1: একদম তো, একদম।
0: আজকে প্রথম টেক্সট 9903653992, বিষয় কিছু রাখিনি কারণ চুপ কথা কোনো বিষয় থাকে না। হ্যাঁ, কখনো কখনো এরকম আমাদের এক একটা কথার মাঝখানে কোনো কোনো বিষয় উঠে আসবে, সেগুলো তো আসবেই। বন্ধু মানে শুধু হাসির সঙ্গী নয়, অন্ধকার সময় পাশে দাঁড়ানোর আরেকটা নাম। জীবনের পথে হাজার মানুষ আসবে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে তোমার খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। তাই স্বপ্ন দেখো, লড়াই করো, আর পাশে থাকা বন্ধুদের মূল্য দাও, কারণ সাহস একা বাড়ে না, কখনো কখনো বন্ধুর কাঁধই নতুন করে বাঁচার শক্তি দেয়। সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে।
1: সৌভিক খুব ইন্টারেস্টিং কথা লিখে, আজকে খুব ইন্টারেস্টিং মেসেজ পাঠালো। তবে একটা কথা সৌভিক, আমি জানি না তোমাকে কারেক্ট করব, কারেক্ট করে দেব তোমাকে, নাকি যারা শুনছে তাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিই। পাশে থাকা মানে কিন্তু সবসময় ফিজিক্যালি পাশে থাকা নয়, এমন বহু বন্ধু আছে যারা ফিজিক্যালি আমাদের সঙ্গে থাকেন না পাশে, ঠিক যেমন চুপ কথা ফিজিক্যালি তোমাদের সঙ্গে থাকে না, কিন্তু কথায় কথায় তোমাদের সঙ্গে থাকে, আবেগে জড়িয়ে থাকে, ইমোশনে জড়িয়ে থাকে, মোটিভেশনে জড়িয়ে থাকে। আমরাও কিন্তু ঠিক ততটাই ভালো বন্ধু যতটা ভালো বন্ধু রাত্রি দুটোর সময় তোমার ফোন ধরে।
0: পরের টেক্সট, প্রিয় দেবদা বাসুদা, আশা করি তোমরা খুব ভালো আছো। জানো তো এতদিন জীবনটা খুব ভালো কাটছিল, কিন্তু মাঝে কিছু দূর স্বপ্নের মতো কিছু ঘটনা ঘটে যায়, যার ফলে এখন অনেক দিন হয়ে গেল চোখে আর ঘুম নেই। তখনই চোখ বন্ধ করি, বিভিন্ন ভাবনা আসে, আর কি করব প্লিজ বলো। সবশেষে সাবধানে বাড়ি যেও, সোনারপুর থেকে পূর্ণিমা লিখছে।
1: কিছু বলবে তো তুমি?
0: পূর্ণিমা লিখেছে, দেখো অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে ভাবনাগুলো, যে ভাবনাগুলো আমাদের ঘুমটা নষ্ট করে দেয় আমাদের জীবনে, কিন্তু প্রত্যেকের জীবনে ঘুমটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি যে কোনো সাডেন কারণে, আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম, কোনো একজন ডক্টর বলছিলেন যে আমাদের জীবনে প্রচুর পরিশ্রম হলেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ঘুম প্রয়োজন আছে, শরীর কিন্তু সেই সময় নিজেকে কিন্তু যে সমস্ত জায়গাগুলোয় ছোটো ছোটো ক্ষতিগুলো হচ্ছে সেগুলো মেরামত করার জন্য শরীরের একটা সময় দরকার, আর তার জন্য ঘুমটা আমাদের দরকার, ভীষণ দরকার। এবং খুব কমপক্ষে একটা 6 ঘন্টা 5-6 ঘন্টার একটা 6 ঘন্টার ঘুমটা কিন্তু খুব প্রয়োজন আর কি, অনেকে তার বেশিও বলেন। তো সেই জন্য যদি সত্যি সত্যি তোমার ঘুম না আসে, তাহলে তুমি দেখবে তোমার সারাদিন কেমন একটা ঘুম ঘুম পাবে, তোমার কাজের ইচ্ছে নষ্ট হয়ে যাবে, তোমার ভাবতে ইচ্ছে করবে না, তোমার কোনো কিছু নতুন করে তুমি যে

0: এনার্জিটা নিয়ে কাজ করবে, সেই এনার্জি তুমি পাবে না, এবং অনেক কিছু তুমি মনে করতে পারবে না, তুমি ভুলে যেতে থাকবে। সেজন্য ইমিডিয়েটলি আমি মনে করি, ঘুম যদি ঘুমের সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি তোমাকে কিন্তু কোনো একজন ডক্টরের সাহায্য নিতে হবে, তোমাকে তার কাছে যেতে হবে। হ্যাঁ, একদিন দুদিন তিন দিন চার দিন, এই তিন চার দিন পাঁচ দিন ঘুম আসছে না, ঠিক আছে, কিন্তু তারপরে যদি আবার তোমার ঘুমটা ওই ইনিশিয়েশনটা যদি না হয় তাহলে ডেফিনেটলি তোমাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, কারণ সেখানে যাওয়া প্রয়োজন। এবং তিনি তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে তোমাকে উনি ডেফিনেটলি কিছু মেডিসিন সাজেস্ট করবেন, এবং একটা নির্দিষ্ট সময়ের পর উনি যখন মেডিসিনটাকে তিনি দেখবেন বাড়ানো কমানো, আস্তে আস্তে হয়তো ডোজটাকে কমাবেন, এবং যখন দেখবেন আবার তোমার নর্মাল সার্কেলটা চলে এসছে তখন হয়তো বন্ধ করে দিতে পারেন। কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করো পূর্ণিমা, এটা আমি ডেফিনেটলি সাজেস্ট করব। ঘুমটাকে অবহেলা করো না, আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর সমস্যা আছে। আমি একদম বলছি, আমার উল্টো দিকে বাসু বসে আছে, আমি সামনে বসে আছি, আমার জীবনে প্রচুর প্রবলেম আছে, বাসুর জীবনেও প্রবলেম আছে, বাট প্রবলেমটা থাকবে, প্রবলেমটাকে আমরা সলভ করবো অন প্রায়োরিটি বেসিস। দশটা প্রবলেম আছে, দশটা প্রবলেমের মধ্যে কোন প্রবলেমটা আমার ইমিডিয়েটলি সলভ করা প্রয়োজন, না হলে কিন্তু আমার সমস্যা তৈরি হবে, তাহলে আমরা আগে সেটাকে ধরবো। আমরা 1, 2, 3, 4, 5, 6 করে আমরা দশটা প্রবলেমকে যদি আমরা মার্ক করে নিই, ইমিডিয়েটলি যে প্রবলেমটা আমাকে সলভ করতে হবে আমি সেটা ইমিডিয়েটলি করবো, তারপরে যেটা মনে হবে সেটা কালকে বা পরশুটা প্রবলেমটা সলভ করা যাবে সেটা পরশু করবো, এই করে করে করে করে কিন্তু আমি প্রবলেমগুলোকে সলভ করবো। হয়তো আবার নতুন করে দুটো নিতে প্রবলেম চলে আসবে, আবার নতুন করে ঢুকে যাবে তাতে, কিন্তু তাতেও আমি মনে করি প্রবলেমটা সলভ করতে হবে। প্রবলেমটা মাথায় নিয়ে বসে থাকলে কিন্তু প্রবলেম সলভ হয় না, প্রবলেমকে ডায়াগনোসিস করতে হয়, তার রুটটা খুঁজতে হয়, তারপর কিন্তু তা সলভ করতে হয়।
1: অ্যাবসলিউটলি,
0: এটাই আমার মনে হয়।
1: এবং দেবদা যেটা বললো সেটার সঙ্গে ছোট্ট করে একটু অ্যাড করে দিই, ঘুমের কথা দেবদা বললো, কীভাবে ঘুম আসবে, প্রবলেম যেগুলোর কথা তুমি বলেছিলে অ্যাড্রেস করলে দেবদা সেগুলোতে, এবং আমি তোমাকে অ্যাড্রেস করবো শুধু তোমার ভাবনাগুলো নিয়ে। দেবদা ঠিক যেরকমভাবে বললো যে তোমাকে 1, 2, 3, 4 করে প্রায়োরিটি করতে হবে, যে কোনটা কোনটা প্রবলেম তোমার আগেই সলভ করা দরকার, ঠিক তেমনই আই উড সাজেস্ট ডেলি জার্নালিং। শুনতে খুব মুখ ভরা গাল ভরা একটা কথা মনে হবে, কিন্তু একেবারেই গাল ভরা কোনো জিনিস নয়, একটা খাতা একটা পেন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি কী কী ভাবছো, তোমার মাথায় কী কী দুশ্চিন্তা আসছে, কী কী ভালো চিন্তা আসছে, লিখে ফেলো। তুমি লিখে ফেলো, একদিন তুমি লেখো, প্রথমে তোমার দেখবে যে তুমি লিখতেই পারছো না যে তোমার কী প্রবলেম। আমি ট্রাস্ট মি,
0: লেখা যায় না,
1: ঠিক। আমি যখন এই পদ্ধতিটা চেষ্টা করা শুরু করলাম, আমার মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুম আসতো না, মাথার মধ্যে নানান রকম চিন্তাভাবনা আসতো, যা হয় মানুষ হিসেবে। তো আমাকে আমার বন্ধু এবং আমাকে একজন কাউন্সেলিং করেছিলেন, আমি কাউন্সেলিং করি মাঝে মধ্যেই, করি প্রয়োজন আমার মনে হয় যে কোনো শিল্পী মানুষের একবার করে কাউন্সেলিং করার, তো আমি মাঝে মধ্যেই করি, বছরে অন্তত একবার যাওয়ার তো চেষ্টা করি, সব সময় হয় না, কখনো দু বছরে একবার হয়। তো আমাকে আমার সেই কাউন্সিলর বলেছিলেন যে অবশ্যই তুমি কিন্তু তোমার সমস্যাগুলো, তুমি রোজ কতটা খারাপ আছো কতটা ভালো আছো যতটুকু লেখা সম্ভব, যতটুকু লিখতে পারো, যদি দু লাইন সম্ভব হয় দু লাইনই লেখো। আমি প্রথম দু তিন দিন পাত্তাই দিইনি, চার দিনের পর একটু ধাতানি খেয়ে বসলাম লিখতে, দেখলাম প্রথমে কিছু লিখতে পাচ্ছি না। আমি ভাবছি যে কোন প্রবলেমটা দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব। যাক, গিয়ে প্রথম শব্দ লিখেছিলাম যে আজকে দিনটা খুব খারাপ গেল, মনটা ভালো লাগছে না, কালকে লিখব। আমার প্রথম লেখা মাত্র দুটো লাইন, এবং তারপরে আস্তে আস্তে দেখলাম আমার কথা বেরোতে শুরু করলো খাতার কাছে, যে কথাগুলো আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না, আমি লিখে সেগুলো রিলিজ করতে শুরু করলাম ভিতর থেকে। করতে করতে করতে করতে করতে করতে করতে দেখলাম ইয়েস দেয়ার আর প্রবলেমস, দশটা কেন, বারোটা প্রবলেম আছে, কিন্তু আমি যখন মাথায় শুধু ভাবছি প্রবলেমটা নিয়ে তখন প্রবলেমের হদিশটা পাচ্ছি না, উৎসটা পাচ্ছি না। যে মোমেন্টে লিখছি আমার চোখের সামনে দেখছি যে আমার বাথরুমটা অপরিষ্কার, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, যেই আমি দেখলাম লেখাটা আমি ভাবতে শুরু করলাম আরে অমুক সময়ে অমুক একটা দু ঘন্টা তো আমি রোজ ল্যাদ খাই, একদিন ল্যাদ না খেয়ে কাজ করলেই তো হয়ে যায়। আমি বলছি এখনো বহু সমস্যা আছে যেগুলো সলভ করতে পারিনি, কিন্তু অ্যাটলিস্ট আমি জানি যে আমি কখন সময় পেলে, কতটা সুযোগ পেলে এবং কতটা রিসোর্সেস আমার কাছে থাকলে আমি কাজটা করে ফেলতে পারবো। যতক্ষণ না আমার কাছে

0: রিসোর্সেসগুলো আসছে কোনোভাবেই প্রবলেমটা সলভ করার নয়। তোমার জীবনে এরকম একটা প্রবলেম থাকবেই, যে প্রবলেমটা
1: নিয়ে সলভ করার জন্য হবে,
0: যে প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে সময়ের উপর নির্ভর করতেই হবে। ওই রিসোর্সটা যতক্ষণ না সময়ে তোমাকে দিচ্ছে, তুমি প্রবলেমটা সলভ করতে পারবে না। অ্যান্ড ইট ইজ ভেরি এভিডেন্ট, বহু মানুষ পৃথিবী থেকে বহু সমস্যা বহু মায়া মমতার মাঝখান দিয়েই হঠাৎ করে চলে যান। এটা কোনো বড় ব্যাপার না। ডোন্ট ওভার থিঙ্ক, রাইট, রিড অ্যান্ড সলভ।
1: অ্যাবসলিউটলি। রাকেশ উলুবেরিয়া থেকে লিখছে, আমার যখন মন খারাপ থাকে তখন আমার প্রিয় অর্ধাঙ্গিনী সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করে, ও আমাকে সাহায্য করে এই মন খারাপ থেকে বেরোতে। আর ওকে আমি একটা কথাই বলতে চাই যে ও আমার জীবনে সব কিছু, ওর জন্য সব সময় আমি একটা গান গাইতে চাই। লিখেছে ও এই গানটা ওর অর্ধাঙ্গিনী অর্থাৎ সুমিতার জন্য বলেছে আর কি।
0: ঠিক, একটা ছোট্ট জিনিস একটু জানিয়ে দিই, যারা একদম নতুন শুনছো, দু তিন দিন হলো চুপ কথা, তাদেরকে আমাদের চুপ কথার নাম্বারটা একবার বলে দিই, 9903659992 9903659992। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করতে পারো, তোমাদের সমস্যা হোক, তোমাদের কোনো কথা বলতে ইচ্ছা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার মেসেজটা পড়ার।
1: আমার মাথায় কেউ একটু হাত দিয়ে কথা বললে বা বাবা করে কথা বললে আমি গলে যাই, কোনো বড় কেউ যদি এই কথা বলে তাহলে আরও বেশি, এটা কি কোনো খারাপ? আমাকে দয়া করে বলবে
0: না, তোমার কেতু স্ট্রং আছে। না, একদমই খারাপ নয়, মজা করেও বলছি এবং সিরিয়াসলিও বলছি, যদি তোমার কারুর স্পর্শে কারোর ভালো করে কথা বলাতে তোমার ভালো লাগে, সেই ভালো লাগাটা যদি জেনুইন হয় তাহলে সেটা খারাপ কেন হবে? তবে হ্যাঁ, ওই যে গলে যাও কথাটা বললে, এটাতে আমার একটু সমস্যা আছে। যে গলে যাও মানে তুমি বলতে চাইছো যে সেই সময় তোমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে দেওয়া যায়, অর্থাৎ তুমি ভাবনায় বিগলিত হয়ে গিয়ে ভীষণ ভালনারেবল হয়ে যাও, এটা ঠিক না।
1: দেখো, সব সময় আমরা এটা বলি যে যত তোমাকে কেউ যদি জেনে যায় যে তোমার তুমি যে কোনো ভালো কথা বললে তুমি খুব গলে যাও আর কি, তাহলে কিন্তু অনেক সময় এটা হয় যে অনেকে হয়তো ইন্টেনশনালিও সেটা করতে পারেন, তোমাকে একটু ভালো ভালো কথা বলে তোমাকে কিছু করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে ডেফিনেটলি তুমি যখন কেউ বাবা করে কথা বলুক বা খুব ভালো বিহেভ করুক, আমরা সবাই কিন্তু তার সঙ্গে ইকুয়াল বিহেভটাই আমরা করব, তার সঙ্গে ভালো ব্যবহার করব, সব ঠিক আছে। কিন্তু কখনো কখনো তুমিও ভেবে নিও যে দেখে নিও আর কি দাদার, যে যখন কেউ তোমাকে ওই ওই রকম সম্বোধন করছেন তার পেছনে তার কোনো উদ্দেশ্য নেই তো, সেটা একটু ভেবে নিও। আর যদি দেখো কেউ সত্যি সত্যি কোনো উদ্দেশ্য ছাড়াই তোমাকে স্নেহ করে ওইভাবে তোমাকে অ্যাড্রেস করছেন বা তোমার সঙ্গে কথা বলছেন, ফাইন এনাফ, নো প্রবলেম।
0: আর আমি এই মানে উপদেশটা তোমায় হাওয়ায় দিলাম না, আমি তোমার সাথে ভীষণভাবে কানেক্ট করতে পারি, কারণ এক সময় আমিও ঠিক তোমার মতোই ছিলাম। এবং এই রকম একটা কি বলবো, সুযোগের সদ্ব্যবহার বা অপব্যবহার করে বহু মানুষই কিন্তু আমাকে দিয়ে বহু অন্যায় কাজ করিয়েছেন, যার জন্য পরে আমি কষ্ট পেয়েছি, আমি দুঃখ পেয়েছি। এটাও তোমাকে বলি যে কথাটা বলতে খুব অদ্ভুত লাগছে, এটা একটা সিনেমায় দেখেছিলাম, এটা বিক্রম বেতালের একটা গল্প থেকে ইন্সপায়ার্ড, সিনেমাটার নাম বিক্রম বেদা। যে ধরো একটা পাখিকে তীর ছোড়া হলো, তীরটা খেয়ে পাখিটার আঘাত লাগলো বা পাখিটার মৃত্যু হলো, তাহলে দোষটা কার? তীরটার, যে হাত তীরটা ছুঁড়েছে, নাকি যে মস্তিষ্ক, যে ব্যক্তি তীরটা চালিয়েছে? হাতের, মানুষটার, নাকি তীরটার, কার দোষ? এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমার বহু সময় লেগেছে। আসলে কিন্তু মানুষের সবটুকুই কন্ট্রোল তার মগজের উপর, তার মগজই তাকে কন্ট্রোল করে, তাই সব দিয়ে দেবে বন্ধু। মহারথি কর্ণ সমস্তটুকু দিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র তার মগজটা কাউকে দেননি। মৃত্যু হয়েছে, কিন্তু মগজটা নিজের কাছে রাখতে হবে। নিজের মগজ কাউকে বন্ধক দেওয়া যাবে না, সে তোমাকে যা সম্পদই দিক না কেন, তোমাকে সাত রাজার ধন একমানিক দিক, তোমাকে আদর ভালোবাসা দিক, তোমাকে যা খুশি দিয়ে দিক, তুমিও তাকে সব কিছু দিয়ে দাও, কিন্তু নিজের মগজটা কাউকে ধার দিও না।
1: অবশ্যই ঠিক। পরটেক্সে যাচ্ছি,
0: একদম
1: 9903652992, এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারে তুমি টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। একটা কথা খুব শান্তভাবে বলতে চাই, আমাদের 41 কিলোমিটার দূরত্বের কারণে এমনিতেই কম দেখা হয়, এই অবস্থায় মেসেজ বা ফোনেই আমাদের সম্পর্কটা টিকে থাকার কথা, কিন্তু ইদানিং দেখছি তুমি বান্ধবীদের সাথে সারাদিন কথা বলছো, হোয়াটসঅ্যাপে স্টেটাস দিচ্ছ, অথচ আমার জন্য একটা গুড মর্নিং লেখার 30 সেকেন্ড সময়ও তোমার হচ্ছে না। এটা দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, ব্যস্ততা সবারই থাকে, কিন্তু ইচ্ছে থাকলে ভালোবাসার মানুষের জন্য কয়েক সেকেন্ড সময় বার করা যায়। আমি শুধু জানতে চাই, আমি কি সত্যি তোমার লাইফে আর কোনো গুরুত্ব রাখি না, একটু পরিষ্কার করে বলো। ব্যস্ততার একটা সীমা থাকে, সারাদিন বান্ধবীদের সাথে গল্প করার আর হোয়াটসঅ্যাপে স্টেটাস দেওয়ার টাইম পাও, অথচ আমার মেসেজের উত্তর দেওয়ার 30 সেকেন্ড সময় পাও না, এই অজুহাতটা আর মেনে নেওয়া যাচ্ছে না। এখানে টাইমের অভাব নেই, অভাবটা তোমার ইচ্ছের আর ইম্পর্টেন্সের। জোর করে কারো কাছ থেকে আমি সময় বা ভালোবাসা ভিক্ষা নিতে চাই না। তোমার যদি আমার সাথে সম্পর্কে থাকার ইচ্ছে না থাকে, তবে ব্যস্ততার বাহানা না দিয়ে পরিষ্কার জানিয়ে দিও, আমিও আর তোমাকে বিরক্ত করব না। সে হয়তো শুনছে চুপ কথা, বাকি সবাইকে গুড নাইট, তিনটে অবধি আছে। নামটা লিখে নি, মানে রাদার নাম আছে, কিন্তু সে রিকোয়েস্ট করেছে নামটা না পড়তে।
0: বন্ধু, তোমার তোমার ভালোবাসার মানুষটিকে উত্তর দিতে হবে না, আমি উত্তর দিয়ে দিচ্ছি তার হয়ে। সে চুপ কথা শুনছে তো, আমি তার হয়ে উত্তর দিয়ে দিচ্ছি। তুমি এবার আশা করাটা বন্ধ করো, এক্ষুনি বললাম মগজটা কারোর কাছে দিয়ে দিও না, কিন্তু ভালো থাকো তো ঘুমাও, যদি ঘুম পায় ঘুমাও, যদি মনে হয় চুপ কথা শুনবে তাহলে শোনো। বড় বোকামি করো তোমরা, দেখছো তোমাকে পাত্তা দিচ্ছে না, তাহলে তুমি কিসের ভ্যালিডেশন চাওয়ার জন্য এই মেসেজটা করছো? কার কেন ভ্যালিডেশন চাইছো মানুষের কাছ থেকে? যদি কেউ তোমাকে ভালোবাসে এবং তুমি তাকে ভালোবাসো, তাহলে তার জন্য তো কোনো রকম ভ্যালিডেশনেরই দরকার হয় না। আর জানো তো একটা জিনিস বলে, যে এই যে মেসেজ তুমি চাইছো, এই যে তুমি চাইছো তোমার সাথে কথা বলুক, এতে তোমার স্থানটা না অনেকটা নিচু হয়ে যাচ্ছে। আই এম রিয়েলি সরি, তোমার হয়তো খারাপ লাগছে আমার উত্তরগুলো শুনে। নিজের জায়গাটাকে খারাপ করো না, নিজের জায়গাটাকে নষ্ট করো না, একটু পজ দাও, তাকেও একটু বিরতি দাও না, দেখো না 10 দিন যখন তুমি নিজে মেসেজ করবে না, তারপরে সে এসে তোমাকে কি উত্তর দেয়? যদি উত্তর না দেয় 10 দিন পর, 1 সপ্তাহ পর, তাহলে কোনো কানেকশন রাখার দরকার নেই। কিছু সম্পর্ক এইভাবেই ছেড়ে দিতে হয়, কোনো কথা না বলে, কোনো এক্সপ্লানেশন না দিয়ে, কোনো ভ্যালিডেশন না চেয়ে কিছু সম্পর্ক এইভাবে ত্যাগ করা প্রয়োজন হয়। নিজের ওয়ার্থটা বুঝো, আর কবে বুঝবে?
1: খুব ভালো লাগছে আজকে চুপ কথা। আমি প্রতি শুক্র ও শনিবার শুনি তোমাদের এই প্রোগ্রাম। তোমরা সবাই খুব ভালো, তবে দুজন আমার খুব প্রিয় মানুষ, তাদের একজন আজকে চুপ কথায়। আমার বয়স 57, একটা কথা বলবে যে আমি শুনেছি স্বর্গ নরক সবই আছে আমাদের মধ্যে, তাহলে কিসের এত লড়াই? কেন আমরা ছোট ছোট স্বার্থের জন্য লড়াই করি? কিছুই তো নিয়ে যাব না, তাহলে কেন এত সব কিছু পাওয়ার জন্য মারামারি করে সকলে? তোমরা মাঝে মধ্যে স্পিরিচুয়াল কথা বলো, তাই কথাগুলো লিখলাম। মৃন্ময় সাহা, ছাতাখল, দমদম থেকে।
0: তো তোমার পোর্টে বলো, তারপরে না তুমি বলো, প্লিজ একটু শুনি তোমার কথা।
1: দেখো ভালো, মানে এটা আমি কোন একটা লেখায় পড়েছিলাম, যে আমাদের তো মানে সেই মাইথোলজি অনুযায়ী আমাদের তো 4 যুগ, সত্য, দাপর, ত্রেতা, কলি। তো বলা হতো যে সত্য যুগে দেবতা এবং দানব তারা থাকতেন আলাদা আলাদা লোকে, মানে ডিফারেন্ট জায়গায় থাকতেন, দেবলোক, দৈত্যলোক, পাতাল লোক, সত্য যুগে ওটা। ত্রেতা যুগে তারা একই লোকে থাকতে শুরু করলেন, রাম এবং রাবণ একই লোক।

0: আছে। দাপরে তারা চলে এলেন এক পরিবারে, পাণ্ডব এবং কৌরব, কলিতে একটা শরীরে, ভালো এবং মন্দ। সুতরাং ভালো মন্দ আমার মধ্যেই আছে, স্বর্গমর্থ বিশ্বাস করি আমরা, যারে ভালো কাজ করলে আমাদের স্বর্গ স্বর্গ লাভ হবে, খারাপ কাজ করলে নরক হবে, যে যেভাবেই সেটাকে ডেসক্রাইব করুক না কেন। তেনি একটা ঘটনা মনে পড়লো, একটা গল্প মনে পড়লো, সেটা একটু বলি তা
1: প্লিজ।
0: একবার একটা মন্দিরে, একটা গ্রামের মন্দির আর কি, তো সেই মন্দিরে কৃষ্ণ ঠাকুর আছেন, তো সেই মন্দিরে একজন পূজারী পুজো করেন এবং গ্রামের সবাই সেখানে আসে মন্দিরে পুজো টুজো করে। তো সেই গ্রামে একজন চিত্রকর, একটি ছেলে, খুব ভালো ছবি আঁকে, ভীষণ সুন্দর ছবি আঁকে। তার অল্প অল্প করে তার নাম হচ্ছে, সবাই তাকে, অন্যান্য গ্রাম থেকে তাকে ডাকছে। তো একদিন পূজারি যিনি আছেন তিনি তাকে বললেন যে শোনো, তুমি না তো আমাদের কৃষ্ণ ঠাকুরের একটা ছবি এঁকে দাও না। তো বলল যে আমি তো আঁকতে পারি, কিন্তু আমার কাছে মানে আমি আমি না কল্পনা করতে পারি না, আমি কারোকে সামনে বসিয়ে তবে গিয়ে আমি ছবিটা আঁকতে পারবো। তখন পুরোহিত বললেন যে আমাদের গ্রামে তো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, তুমি তাদের কাউকে একটা দেখে তুমি তাদের মধ্যে থেকে একটা কৃষ্ণ ঠাকুর আঁকার চেষ্টা করো। তো ছেলেটা তখন গ্রামের সমস্ত বাচ্চা ছেলেগুলোকে ডাকলো, ডাকার মধ্যে যাদেরকে ডাকলো তাদের সবাই যখন এসে হাজির, তার মধ্যে একটি ছেলেকে তার ভীষণ পছন্দ হলো, ভীষণ ইনোসেন্ট, ভীষণ ভালো দেখতে এবং খুব মিষ্টি হাসি, ওকে সামনে বসিয়ে তিনি তার ছবিটা আঁকলেন। দৃশ্যটা হচ্ছে কৃষ্ণ কংসের দরবারে গেছে, এই রকম একটা ছবি উনি আঁকছেন। তো কৃষ্ণটা আঁকা হয়ে গেল, ছেলেটাকে দেখে সবাই খুব প্রশংসা করলো, দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর, এবার কংসকে আঁকতে হবে। এর মধ্যে সেই যে চিত্রকর, সে শহরে কোন একটা কাজের জন্য সে অ্যাপ্লাই করেছিল, তা একদিন তার কাছে ডাক চলে এলো। তো সে শহরে গেল, শহরে যাওয়ার পর সে একটা বড় জায়গায় সে কাজ পেল, ছবি আঁকারই কাজ, এবং সেখানে সে ছবি আঁকতে শুরু করলো। সে আর গ্রামে আসে না, সে শহরেই থাকে, এবং সে দেখতে দেখতে একজন বিরাট নাম করা চিত্রকর হয়ে উঠল, দেশে বিদেশে তার এক্সিবিশন হচ্ছে, সবাই তাকে নিয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে 20টা বছর কেটে গেল। তো একদিন 20 বছর পরে তার গ্রামের একজন শহরে এসছে, তো তার সঙ্গে দেখা, দেখা হওয়ার পর চিত্রকর বলছে, আরে তোমাকে এতদিন পর দেখলাম। বলল, সেই যে তুমি, তখন সেই লোকটি বললেন যে সেই যে তুমি চলে এলে, আর তো 20 বছরে তুমি গ্রামে আর ফেরত গেলে না। বলে, হ্যাঁ তা তো যাইনি। বলে, একবার এসো, আমরাও তো তোমাকে ভালোবাসি, আমরা, তুমি যে আমাদের গ্রামের গর্ব, তোমাকেও তো আমরা চিনতাম, তো আমরাও একদিন তোমাকে তোমাকে পেতে চাই আমরা। তো সেই চিত্রকর বললেন, বেশ আগামী সপ্তাহে বা আগামী মাসে আমি যাচ্ছি, তখন আমার কিছু ছুটি ছাটা আছে, তখন আমি যাব, আমি তোমাদের গ্রামের আমার পুরনো বাড়িটাও দেখে আসব, আমি যাব। তো তিনি সত্যি সত্যি সেই গ্রামে গেলেন। 20 বছরে গ্রাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে, মন্দিরটা একটু আগের থেকে একটু বেটার হয়েছে। তিনি হাঁটতে হাঁটতে সেই মন্দিরের কাছে গেলেন, গিয়ে দেখলেন সেই সেদিনের যে পূজারী অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু স্টিল তিনি পুজো করেন। তো সেই পূজারী তাকে দেখে তাকে বললেন, বাহ তোমাকে দেখতে তো, তুমি তো সেই যে চলে গেলে আর তো এলে না, সেই ছবিটাও তুমি আর পূর্ণ করলে না। তখন বললে, কোন ছবি? বলছে, ওই যে তুমি একটা কৃষ্ণ এবং কংসের ছবি আঁকবে বলেছিলে। তো তখন বলল, বেশ, সে তখন ছবিটা দেখলো, সেখানে তখনও টাঙানো ছিল, বললো ঠিক আছে তাহলে আমাকে তো কংসের ছবিটা আঁকতে হবে, কিন্তু আমাকে তাহলে একটা কংসের মতো মুখ চাই, তো তাহলে আমি কিভাবে পাবো? তো বললো, তুমি সেম, তুমি গ্রামের লোকজনকে তুমি দেখো। তো গ্রামের সবাইকেও দেখলো, ওর পছন্দ হচ্ছে না, যে না কংসের মধ্যে যে নিষ্ঠুরতা সেটাও চাইছে, সেটাও পাচ্ছে না, মুখের মধ্যে যেটা দরকার। তো তখনও একজন লোক ওকে বললো যে তুমি একটা কাজ করো, আমাদের এখানটায় একটা কারাগার আছে, সেখানে অনেক মানে দুর্দণ্ড খারাপ কয়েদিরা আছে, তুমি তাদের মধ্য থেকে কাউকে পেলেও পেতে পারো। তো গিয়ে খোঁজ করতে করতে করতে করতে সত্যি সত্যি একজনকে পেল, যে দেখতে ওই রকমই, মানে একদম নিষ্ঠুর, ওরকম মুখ, একটা ব্রুট যাকে বলে আর কি।

0: নির্মম। তো তাকে ডেকে আনলো, ডেকে আনার পর তাকে দেখে দেখে দেখে দেখে দেখে কংসের ছবিটা আঁকলো। এইবার ছবিটা পরিষ্কার হলো যে কৃষ্ণ এবং কংস দুজনকেই দেখা যাচ্ছে ছবিতে। সবাই গ্রামের যারা আছে সবাই মানে দারুণ উচ্ছ্বসিত, ওকে মানে পারলে এক্ষুনি ওকে পুজো করে এরকম, ওকে ভীষণভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করতে লাগলো। কিন্তু দেখলো সবাই হঠাৎ করে যে কংসের যে যে ছেলেটিকে কংস করে রাখা হয়েছে, মানে যে ছেলেটাকে দেখে কংসের ছবিটা আঁকা হয়েছে, সেই ছেলেটি হঠাৎ হাউ হাউ করে কাঁদতে লাগলো। তখন সবাই জিজ্ঞেস করলো, কি হলো, তুমি কাঁদছো কেন, তোমার কি মন খারাপ হচ্ছে, তোমার কি মনে হচ্ছে তোমার এত পাপ করা খারাপ করা উচিত হয়নি? তখন সে বলছে যে আজ থেকে 20 বছর আগে যে ছেলেটিকে দেখে আপনি কৃষ্ণ এঁকেছিলেন সেই আমি। আমি 20 বছরে এত খারাপ কাজ করে আজকে আমি জেলে গেছি, আজকে আমি কংস হয়ে গেছি। তো অর্থাৎ একটা মানুষের মধ্যে কৃষ্ণ কংস দুটোই থাকে।
1: গল্পের রাজা।
0: তো আমার ঘটনাটা এই কারণে মনে হলো, মৃন্ময় বাবু আপনি বোধহয় টেক্সট করেছিলেন যে আমাদের মধ্যেই ভালো মন্দটা থাকে। এবার আমি ওই যে কৃষ্ণ তার মধ্যে যে ইনোসেন্সটা ছিল সেটা সে 20 বছরে হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে, সামাজিক কারণ বিভিন্ন কারণে, কিংবা তার মনে হতে পারে আমি হঠাৎ করে একটু অর্থ রোজগার করব, আমি আমি সবাইকে টপকে তাকে সরিয়ে আমি একটা জায়গায় পৌঁছবো, আমার সব কিছু হবে, হয়তো সেই জায়গা থেকে সে অপরাধগুলো করতে শুরু করেছে। তার ফলেই সে কিন্তু সে কংসের রূপ তার মধ্যে চলে এসছে, কৃষ্ণকে সরিয়ে কংসের নির্মমতা তার মধ্যে চলে এসছে। তো সেই জন্য এই ভালো মন্দ, খারাপ ভালো, স্বর্গ নরক সবটা আমাদের মধ্যে, আমরা কতটা তাকে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমাদের উপর নির্ভর করবে।
1: আর তো কিছু বলার থাকে না এরপরে,
0: তাই না?
1: সত্যি আর কিছু বলার থাকে না তুমি যেভাবে শেষ করলে। এবং হ্যাঁ, তোমাদের মেসেজ আসবে এবং অবশ্যই দেবদার থেকে আমরা এরকম সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে, গল্পের মাধ্যমে সেই প্রবলেমগুলোর একটা ফিলোসফিক্যাল সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা তো সাইকোলজিস্ট নই, আমরা কিছু ফিলোসফির কথা বলি। সমস্ত দর্শন থেকে, সমস্ত শ্রবণ থেকেই মানুষের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। তোমাদের উত্তর দেবো 9909935992, 9909935992, এই নাম্বারে তোমাদের প্রশ্নের এবং তোমাদের মেসেজ এবং হোয়াটসঅ্যাপের।
0: আর সেই সঙ্গে একটা ছোট্ট করে বলে দিই, আজকে কিন্তু ফোন নেব, আজকে ফোনেও কথা হবে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, কেমন আছো তোমরা? অনেকদিন পর প্রিয় বাসুদা আর দেবদাকে একসাথে শুনতে পেলাম। জানো, আজ এমন একজনের বার্থডে যাকে বার্থডে উইশ করতে চেয়েও করতে পারছি না, যার সাথে কথা বলার জন্য একটা রাতও ছোট পড়ে যেত। কিন্তু আজ এত বড় রাত থাকা সত্ত্বেও তার সাথে কথা হয় না। যাই হোক, হ্যাপি বার্থডে, ভালো থেকো। জীবনে আমার না হতে পারলেও অন্য কারো হয়েও, আর প্লিজ দরখাস্ত, আচ্ছা দরখাস্ত গানটা শোনাবে প্লিজ, নাম লেখনি, চেষ্টা করো তোমার গানটা শোনানোর, এবং দেবদা কিছু বলবে। ওকে,
2: না আমি কিছু বলবো না, এটা তুমি বেটার বলতে পারবে।
1: যে দেখো আমাকে এরকম ধর্ম সংকটে ফেলো
2: না। দেখো, আমরা যাকে ভালোবাসি, ভালো চাই, যার তার ভালো হলেই আমাদের ভালো লাগে, তাই না? সব ভালো লাগার, সব ভালো জিনিস তো আমি নাও পেতে পারি। আমার জীবনে যে সব ভালোগুলো আমার কাছে এসে ধরা দেবে এমনটা তো নয়। অন্যের ভালোটাও আমাকে অনেক সময় দেখে ভালো লাগতে পারে। ধরে নেওয়া যাক, আজকে বাসু খুব ভালো একটা কিছু করলো এবং ওর একটা সাকসেস ওর জীবনে এলো। বাসু আমার খুব ভালো বন্ধু, ভালো মানুষ, ভালো ভাই। তো আমি ওই সাকসেসটা তো আমার জীবনে এলো না, কিন্তু বাসুর জীবনে এলো। এবার আমি যদি বাসুর একজন ওয়েলউইশার হই, তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, আমি খুশি হব। আর যদি আমি ওয়েলউইশার না হই, তাহলে আর কি করতে হবে? তাহলে আমাকে মন খারাপ করে বসে থাকতে হবে, আমার কেন হলো না, আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে। তো সেই জন্য যাকে তুমি ধরে নেওয়া যাক, যাকে হয়তো তুমি উইশ করতে পারছো না, কিন্তু তুমি তার ভালো চাও, তুমি চাইছো সে কারোর সঙ্গে ঘর বাঁধুক, সঙ্গে থাকুক, তাহলে এইটুকুই বলার থাকতে পারে যে তুমি তার ওই ভালো লাগাটুকু নিয়েই আমাদের চলতে হবে, তোমার জীবনে অন্য ভালো আসবে হয়তো, তাই না?
1: মানে মন খারাপের মিষ্টি মেসেজ এগুলো,
2: ঠিক?
1: আসলে যখন তুমি বুঝতে পারবে যে জীবনটা এর থেকে অনেক বড়, তখন তোমার এগুলো নিয়ে মন খারাপ হবে না
2: একদম।
1: কিন্তু একটা বেশ জটিল মেসেজ এসেছে।
2: আচ্ছা,
1: আমাদের এক বোন পাঠিয়েছে, ও লিখছে, খুব খারাপ লাগে, আমার মা বাবা এত খারাপ যে বাড়িতে আমি কোনো নিজের কাজ করতে পারি না।
2: না, ঠিক বোঝা গেল না, আরেকটু বড় করলে, আরেকটু বড়ভাবে লিখলে হয়তো বোঝা যেত।
1: আমার মনে হয় যে ওর মা বাবার কিছু কাজের

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ফিরে এসেছি আবার চুপ কথায়, বাসু এবং দেব। 9903659992 তে তোমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেজ পড়ছি।
2: একটা সরাসরি ফোন আছে, ফোনটা নিয়ে নি, আজকের প্রথম ফোন।
1: বেশ।
2: হ্যালো, হ্যাঁ বলো। সূর্য
3: কেমন আছো?
2: ভালো আছি, আমরা ভালো আছি। আচ্ছা
1: বলো সূর্য, কি সমস্যা তোমার বলো?
3: সমস্যা কিছুই নেই।
1: কোনো সমস্যা নেই, এটা তো সব থেকে বড় সমস্যা। ভালো ভালো,
3: এটা প্রথম সমস্যা।
1: হ্যাঁ, এই তো একটা করে সমস্যা বেরোচ্ছে, গরমটা প্রথম সমস্যা, তারপরে
3: আমি ছাদে বসে এখন গাছ লাগাচ্ছি।
1: গাছ লাগাচ্ছো
2: এত রাতে?
3: গরম বাড়িতে।
2: আচ্ছা,

0: গাছ লাগাচ্ছ
1: না, কেটে গেছে,
0: কেটে গেছে।
1: হ্যাঁ, আমরা টেক্সটে যাই আবার, 9903653992 এই নম্বরে আমরা সরাসরি তোমরা টেক্সট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর হ্যাঁ আমাদেরকে ফোন করতে পারো, 0332213131 এই নাম্বারে, 2213-1341 এটা আমাদের নাম্বার, তার আগে অবশ্যই 033 লাগাতে হবে। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? এই অসহ্য গরমে তোমাদের কণ্ঠস্বর কিছুটা সময় হলেও শীতল বাতাস বয়ে আনবে, এই স্বস্তি। জানো তো আমার জেঠু কাকু পিসি সবাই আছেন, কিন্তু নেই তাদের সঙ্গে আত্মীয়তা, সবাই আত্মকেন্দ্রিক। দেখা হলেই বাবা মা আমাদের দুই বোনকে অপমান আর কটুক্তি ছাড়া কিছুই করেন না, তাই তাদের ভালোবাসা কিংবা কাজিনদের মধ্যে কি সম্পর্ক হয় সেটা জানা নেই। দেখেছি চেষ্টা করেও এই সমস্যার সমাধান সম্ভব নয়, এখন এগুলো নিয়ে এতটা আর ভাবি না। কিন্তু যখন দেখি অন্য কাজিনদের অ্যাচিভমেন্টে তারা শুভেচ্ছা জানায়, আশীর্বাদ করে, আর আমাদের অ্যাচিভমেন্টে তারা জাজ করতে শুরু করে, ভাবি সত্যি পৃথিবীতে কত বিচিত্র বিচিত্র মানুষের বাস। বাবা মা সবসময় বলেন কষ্ট না পেয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে, তবেই হয়তো এই অপমান অবহেলার জবাব নীরব থেকেও দেওয়া যাবে। তারই চেষ্টা করি রোজ, মনে হয় 10টা মুখোশ পরা মানুষকে নিয়ে বড় বৃত্ত বানানোর চেয়ে দুজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে সুখে বাঁচাটাই শ্রেয়। ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে।
0: সঞ্চারী, প্রশ্নের যে উত্তর তুমি দিয়ে দিয়েছ, আমাদের নতুন করে কিছু বলার নেই, তবে বাবা মার কথাটা মন দিয়ে শোনো এবং বাবা মার কথাটুকুই ভাবো এবং বাবা মার কথা শুনেই চলো, বাকি কে কী করছে তা নিয়ে তো ভেবো না। এবং সত্যি কথাই তারা বলছেন, নিজেরা যখন অ্যাচিভমেন্ট করবে, আমি জানি না তারা আবার তোমাদের সাথে, তোমাদের সেই আত্মীয়রা তোমাদের সঙ্গে ভাব জমাতে আসবে কিনা, তবে হ্যাঁ একটা সময় তোমাদের অ্যাচিভমেন্ট দেখে তারা কিন্তু এটুকু অন্তত বলবে, বাবা ওরা কতটা বড় হয়ে গেল দেখেছো, অবশ্যই বলবে। কিন্তু সেটা তোমার গোল হওয়া উচিত নয়, যেটা কাকু কাকিমা বলেছেন সেটা অবশ্যই শোনো, নিজের লক্ষ্যে অবিচল থাকো, এগিয়ে যাও, ভালো থাকাটাই তো দরকার, কটা লোকের সাথে থাকলে সেটা তো প্রয়োজন নয়।
1: এটা খুব সমস্যা, যে কঠিন সমস্যা, এটা তোমাকেই ইয়ে করতে হবে, তোমাকে এটা সলিউশন দিতে হবে। দেবদা বাসুদা কেমন আছো? আমি পারমিতা কল্যাণী থেকে। জানো তো প্রচুর গরম পড়েছে, বাট চুপ কথা ছেড়ে ঘুমোতে যেতেও ইচ্ছে করে না, কি করব বুঝতে পারছি না, তোমরা বলে দাও কি করব। সাবধানে বাড়ি ফিরো, দুজনকে অনেক ভালোবাসো।
0: প্রথম কথা বললো যে প্রচুর গরম, তারপরে বললো যে চুপ কথা ছেড়ে যেতে পারছি না, কোথায় যাবে
1: মানে ঘুমোতে যেতে পারছে না,
0: কেন চুপ কথা শোনার জন্য কোথায় বসে থাকতে হচ্ছে,
1: মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমিয়ে পড়তে পাচ্ছি না আর কি, মানে চুপ কথাও শুনতে ইচ্ছে করছে আর ঘুমও পাচ্ছে আর কি।
0: একটাকে তো প্রায়োরিটি দিতেই হবে। এবার আমার মতে বলে যে আমরা ঘুম নিয়ে এত কথা বলেছি, চুপ কথা নিয়ে এত কথা বলেছি, তার মধ্যেও এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে যদি সত্যিই তোমার ঘুম পায়, নিজের চোখকে আর শরীরকে কষ্ট দিয়ে চুপ কথা শুনতে হবে না, এটা আমি বলতে পারি, একদমই কষ্ট দিয়ে কিছু করতে হবে না, কারণ আগামীকাল সকালটা তাহলে তোমার বার্ডেন হয়ে যাবে, সেটাও তো আমরা চাই না। আমরা চাই তোমরা যাতে ফ্রেশ থাকো, কথা শুনে যদি তোমার মনটা ক্লিয়ার হয়ে গিয়ে ঘুম পায়, তাহলে তার থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে কিছু নেই।
1: হাই চুপ কথা, আমি জীবনের সব কিছু হারিয়ে আজও খুব ভালো আছি। এত সহজ ছিল না শুরুতে অ্যাকসেপ্ট করতে, কারণ আমি আমার ব্রেকআপ, জবলেস, ব্যাংকরাপসি হবে, সব একসাথে হয়েছিল, দেন আই অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, সো লাইফ ইজ আ চ্যালেঞ্জ, ওভারকাম ইট। সঞ্জয় পাল বিজয়গড় থেকে লিখছে।
0: এই যে চ্যালেঞ্জের কথা আমরা বলছিলাম সেটাই ও বললো,
1: ঠিক।
0: থ্যাংক ইউ সঞ্জয়।
1: সত্যি কথা বলতে কি জানো তো, যে তুমি, আমি, আমার সবসময় মনে হয় যে তোমার জীবনে যত চ্যালেঞ্জ তত তোমার জীবনের গল্প। আমাদেরও তো কখনো কখনো ইচ্ছে করে আমাদের জীবনের গল্প কারোর সঙ্গে শেয়ার করতে। আমরা কতদিন অন্য লোকের গল্প পড়বো, কতদিন অন্য মানুষের অ্যাচিভমেন্টের কথা বলবো, কখনো কখনো নিজের অ্যাচিভমেন্টের কথাও তো বলতে ইচ্ছে করে। আর সেই নিজের অ্যাচিভমেন্ট করতে গেলেই আমাকে কেউ চ্যালেঞ্জ দিতে হবে, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, সমস্ত হার্ডলসগুলো পেরিয়ে তবে কি করে আমরা অ্যাচিভমেন্টটা আমার হয়েছে সেই গল্পটা যদি আমি বলতে না পারি, আমি যদি অ্যাচিভ করতে না পারি, তাহলে আমারও কাছে কিন্তু গল্প বলার থাকবে না। সেই জন্য আমার সবসময় মনে হয় চ্যালেঞ্জেস ভীষণ ইম্পর্টেন্ট। সত্যি বলছি বাসু, আমার জীবনও সবসময় মনে, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ না দেয় আমি না কাজ করার মোটিভেশন পাই না।
0: এটা শুধু তোমার না, এটা মনে হয় আমাদের মধ্যে অনেকেরই সমস্যা, যার জীবনে

0: জীবন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় না, বা যে জীবনকে নিয়ে সর্টেড তাকে নিজের চ্যালেঞ্জটা খুঁজে নিতে হয়।
1: ঠিক, একদম
0: একদম নিজের চ্যালেঞ্জটা খুঁজে নিতে হয়। আমি এরকম বহু মানুষকে দেখেছি, তারা লাইফে এত সর্টেড, এত সর্টেড, এত ঠান্ডা মাথা, তার ফলে তারা তাদের জীবনে হয়তো কেউ চল্লিশ অর্ধ হয়ে গেছেন, এখন নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন।
1: ঠিক,
0: যে আমি আগামী দু বছরের মধ্যে ঠিক করেছি আমার বাইসেপটা 10-16 করব, এটা আমার চ্যালেঞ্জ। আই এম সো ইমপ্রেসড বাই দেম যে
1: ট্রু,
0: চলো মানে জীবন তো সর্টেড, এখনই তো এটা করতে হবে।
1: একদম একদম দেবদান বাসুদা, আমি প্রথম প্রেম করেছি আমার 17 ইয়ার্স ওল্ড, ইজ ইট রাইট টু ফল ইন লাভ, নাও দ্য বয় অলসো লাভ মি, হোয়াট উই ডু। দুর্গা ফ্রম পোস্তা।
0: জব প্যার কি এত ডার না কি আর কি বলবো। দেখো প্রেম ভালোবাসা এগুলো তো বয়স দেখে হয় না দুর্গা, যে কোনো বয়সেই প্রেম বা ভালোবাসা আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। শুধু একটাই কথা বলবো, তোমাদের মধ্যে যে প্রেমটা বা যে ভালোবাসাটা জন্মেছে সেটা ইনফ্যাচুয়েশন নয়, তো এইটুকু খালি কনফার্ম করে নাও। কারণ এই প্রশ্নটা করাটা কিন্তু কোনো অপরাধ নয়।
1: ঠিক,
0: যে তুমি যেটাকে প্রেম ভাবছো বা ভালোবাসা ভালোবাসা ভাবছো সেটা ইনফ্যাচুয়েশন কি না, সেই প্রশ্নটা নিজেকে করো, উল্টো দিকের মানুষটাকে করো না। নিজেকে করে নিজে যদি সঠিক উত্তর পাও তারপরেই এটাতে এগিয়ে যাও, এইটুকুই আমার বলার।
1: হাই চুপ কথা, আমি জয়িতা কলকাতা থেকে। জানো আমি সকাল 7টায় উঠে পড়তে যাই, আমি ক্লাস 5-এ পড়ি, আচ্ছা, আবার 9টা বাজলে স্কুলে আসি, 3টেতে আবার 6টা বাজলে, আচ্ছা আমি স্কুলে আসি 3টে, আবার 6টা বাজলেও পড়তে যাই, 8টায় এসে সকালের হোমওয়ার্ক করে 9:30-তে অনলাইন ক্লাসের মধ্যে খেলার সময় পাই না। তাও মা বলে আমার পড়াতে মন নেই, আমার ইচ্ছে করে পড়া না করার, কিন্তু আজকে কিন্তু আটকে যাই, প্লিজ কি করি বলো।
0: ফাঁকিবাজকে ফাঁকিবাজি দেওয়ার প্রশ্ন করেছে। দেখো আমি আমি বলছি, আমি এটাকে সমর্থন করি না। আমি এই বিষয়টাকে 24 ঘন্টা একটা মানুষকে পড়াশোনার মধ্যে রেখে দেওয়াটাকে আমি সমর্থন করি না, এই কারণেই এটা ঠিক ততটাই অপরাধ যতটা অপরাধ একটা স্বাধীন মানুষকে, একজন এল্ডার মানুষকে 24 ঘন্টা কাজের মধ্যে আটকে রাখা। মানে আজকে যদি আজকে যদি আমাদের বাবারা আমাদের মায়েরা সকাল 7টা থেকে রাত 9টা অবধি শুধু কাজই করতেন, আমাদেরকে যদি সময় না দিতেন, আমাদের যতটা রাগ হতো ঠিক ততটাই রাগ আমার তখনও হয় যখন আমি শুনি যে সকাল 7টা থেকে রাত 9টা অবধি আমাকে শুধু পড়াশোনা করতে হবে, আমি খেলতে যেতে পারবো না কেন। এটা তো মানে এতো আমি তো বলবো এটা হিউম্যান রাইটস উল্লঙ্ঘন করা। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স দ্য জ্যাক আ ডাল বয়, এটা আমরা সবাই জানি। আমি এটাকে একদম মান্যতা দিতে পারবো না। 24 ঘন্টা পড়িয়ে আপনি নিজের সন্তানকে আইনস্টাইন বানাতে পারবেন না।
1: তার আইনস্টাইন হওয়ার হলে সে এমনিই হবে।
0: হ্যাঁ, আইনস্টাইন নিজে খুব খারাপ স্টুডেন্ট ছিলেন একটা সময় অবধি, ভয়ঙ্কর ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলেন। তিনি বিয়ে করেন, বিয়ে করার পর তিনি তার ওয়াইফের সঙ্গে, তিনি আইনস্টাইন অঙ্কে খুব খারাপ ছিলেন, আইনস্টাইন ওয়াজ বেসিক্যালি আ ফিলোসফার, ফিজিক্সের ফিলোসফার ছিলেন, কিন্তু অঙ্ক ছাড়া ফিজিক্সের যেহেতু কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়, ওনার ওয়াইফ প্রথমবার ওনাকে এই প্রবলেম সলভ করতে সাহায্য করেন, তারপরে গিয়ে আইনস্টাইন আইনস্টাইন হয়েছেন। সো ইউ নেভার নো কেন অযথা একটা মানুষকে এইভাবে, আমার খুব খারাপ লাগে আজকালকার স্টুডেন্টদের জন্য।
1: আমি রিসেন্টলি একটি একটি ভিডিও মানে একটি রিলস আমার কাছে এসেছিল রিসেন্টলি, যে পরীক্ষাগুলো হলো না, যে রেজাল্ট বেরোলো, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কোন পরীক্ষার পর, তো কোনো একজন ছাত্র সে বোধ হয় আউট অফ 500 499 পেয়েছে,
0: রাইট,
1: মানে টপার। তো যখন তার মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন মা বলছেন ইস আরেকটুর জন্য এক নম্বর পেলো না, তাহলে 500-এ 500 পেতো, আরেকটু যদি মন দিয়ে পড়তো তাহলে 500-এ 500 পেতো।

0: আমার ভিডিওটা শুনে প্রচুর হেসেছি, যে হাসার একটাই কারণ যে এই যে রেজাল্ট আউট অফ 500-এ 500 পাও, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, তার বাইরে কিছু নয়। তার কারণ হচ্ছে যে ধরো কেউ যদি কোনো পরীক্ষা, মানে যখনই কোনো রকম এর পরে যখন সে পরের পরীক্ষাটা দেবে, তখন কিন্তু 500-এ সে 499 পেয়েছে কি সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না, কারণ সেখানে তাকে নতুন করে আবার শুরু করতে হবে এবং সেখানে তাকে আবার বেটার রেজাল্ট করতে হবে। এই করতে করতে সে যখন পরবর্তীকালে প্র্যাকটিক্যাল লাইফে যাবে, সেখানে হয়তো তার প্রাথমিক ইন্টারভিউটা তার হয়তো নাম্বারের উপরে ডিপেন্ড করে তার ইন্টারভিউটা হবে, মানে ইন্টারভিউটা অ্যারেঞ্জ হবে, কিন্তু তাকে ইন্টারভিউটা ক্র্যাক করতে গেলে তাকে ওই মুহূর্তে তার যে মানে ওই সময়ের যে তার উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি তার উপরে নির্ভর করবে। সেই সময় সে যদি ঠিকঠাক উত্তর দিতে না পারে তাহলে 500-এ 500 পেয়েও কোনো লাভ নেই।
1: আমি একটা খুব বিতর্কিত কথা বলতে চাই।
0: খুব বিতর্কিত হবে কি
1: জানি না, ফিলোসফিক্যাল লেভেলের বিতর্ক, এখানে কোনো কমন গ্রাউন্ডে কিছু বিতর্ক নয়।
0: না না নিশ্চয়ই,
1: আমরা তো শিশু শ্রমের বিরুদ্ধে কথা বলি, যে 18-এর নিচে কোনো ছেলে বা মেয়ে অর্থ রোজগারের জন্য পরিশ্রম করবে না, কারণ 18-এর নিচে প্রত্যেকটি ছেলে মেয়ের এটা অধিকার যাতে সে পড়াশোনা করতে পারে, এটা তার অধিকার, প্রাথমিক অধিকার। 18-এর নিচে প্রত্যেকটি ছেলেকে এবং মেয়েকে পড়াশোনা করাতে হবে, এটা আমাদের সরকার দিয়েছে আমাদেরকে অধিকার, আমাদের দেশ দিয়েছে, সংবিধান দিয়েছে। যদি তুমি পড়াশোনা করতে না পারো, তুমি যদি গিয়ে বলো আবেদন করো আমি পড়াশোনা করতে চাই, তাহলে তোমাকে পড়াশোনা করতে দিতে বাধ্য আমাদের দেশ। ঠিক তেমনই আমরা যেমনি একটি 18-এর নিচের ছেলেকে বা মেয়েকে অর্থ রোজগারের জন্য খাটাতে পারি না, আমরা তার বাবা হই মা হই যেই হই, ঠিক তেমনই 18-এর নিচের কোনো ছেলেকে বা মেয়েকে নিজের প্রাইড রোজগার করার জন্য পড়াশোনা করাতে পারি না, 24 ঘন্টা
0: ফোর্স করতে পারি না আর কি। ঠিক,
1: আমার সন্তান 500 পাচ্ছে 499 পাচ্ছে, সে কতটা আনন্দিত হচ্ছে, হয়তো সে 300 পেয়েই আনন্দিত, বাট আমি ওকে ফোর্স করছি তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সেকেন্ড হতে হবে,
0: ঠিক,
1: বিকজ আপনি ওর মাধ্যমে নিজের প্রাইড আনতে চাইছেন সোসাইটিতে, এটা বলার জন্য যে আমার ছেলে খুব
0: 500-এ 500 পেয়েছে,
1: আমার মেয়ে ফার্স্ট হয়েছে, এটা ক্রাইম। আজকে যারা শুনছো, ভবিষ্যতে যারা বাবা মা হবে, তারা একটা মাথায় রেখো, ইটস আ ক্রাইম। নিজের স্বার্থের জন্য যেমন তুমি অন্যকে খাটাতে পারো না, আর অর্থ রোজগারের জন্য, নিজের প্রাইড রোজগারের জন্য তুমি কাউকে খাটাতে পারো না, তুমি নিজের স্বার্থের জন্য কাউকে খাটাতে পারো না, স্বার্থের জন্য, সার্ভাইভালের জন্য বলছি না। এরকম বহু বাবা মা আছেন যারা চান যে তাদের সন্তান একটু ভালো রেজাল্ট করুক, একটু ভালো জায়গায় চাকরি পাক, তাতে সার্ভাইভালটা সুবিধা হবে, আমি এটাকে খারাপ বলছি না,
0: ঠিক,
1: কিন্তু প্রাইড রোজগার করার জন্য, অর্থ রোজগার করার জন্য তোমাকে ডাক্তার হতেই হবে, কারণ তুমি যদি ডাক্তার হও তাহলে আমরা ক্লাসে উঠে যাব,
0: এটা ঠিক না। ঠিক,
1: সরি, আমি প্রবল বিরোধিতা করছি।
0: 9903652992 তে পরের টেক্সট, মেঘবালিকা নিউ টাউন থেকে। অপেক্ষা করা কি খারাপ? কারণ আমি একটা মানুষের জন্য অপেক্ষা করছি আজ 2 বছর হয়ে গেল, আমি জানি না কেন করছি, এর উত্তরও আমার কাছে নেই।
1: নামটাই এত কাব্যিক, তার সমস্যাও একটু কাব্যিক
0: না, আমি এক লাইনে বলি, বাকিটা তুমি বলো। দেখো, অপেক্ষা করছো তার কারণ তোমার আশা আছে, তুমি অপেক্ষা করছো কারণ তোমার তুমি ভাবছো যে সে আমার কাছে আসবে, সে আমার একদিন অপেক্ষার অবসান হবে, এই হোপ হোপ থেকেই তো তুমি অপেক্ষাটা করছো। তোমার জীবনে যদি কোনো আশা না থাকতো তাহলে তুমি অপেক্ষাটাও করতে না। তো সুতরাং আমার তো মনে হয় যে এই আশাটুকুর জন্যই তোমার অপেক্ষা। তুমি যদি জানতে যে কোনোভাবেই সে তোমার জীবনে কোনোদিন আসতে পারবে না, তাহলে তুমি অপেক্ষাটা তার জন্য তুমি অপেক্ষাও করতে না। যখন আমরা কি ভাবি যে ধরো কোন একটা খেলা, আমি জানি আমার অপোনেন্ট ভীষণ ভীষণ স্ট্রং, আমার জেতার কোনো চান্স নেই, কিন্তু তবুও মনের মধ্যে একটা আশা থাকে আজকে বাই চান্স যদি ওর ব্যাড ডে হয় আর আমার ডেটা যদি যে গুড ডে হয় তাহলে আমি তাকে জিতেও যেতে পারি,
1: রাইট,
0: তাই না? তো সুতরাং এই যে আশা, এই আশা থেকেই কিন্তু আমরা

0: কখনো কখনো অতিমানবিক কিছু করে ফেলি ওই এক্সপেকটেশন থেকে। তো সিমিলারলি আমার মনে হয় মেঘবালিকা যে তুমি ওই যে কেন করছো করছো, কারণ তোমার জীবনে একটা কোথাও হলেও সূক্ষ্ম রেখা আছে, রে অফ হোপ আছে, সেই রে অফ হোপের জন্যই কিন্তু তুমি তার জন্য অপেক্ষা করছো।
1: মেঘবালিকা কি কোনো মেঘবালকের জন্য অপেক্ষা করছে?
0: না তা জানি না, সেটা লেখেনি, বলেছে আমি একজনের জন্য অপেক্ষা।
1: ওই তো একজন মানে কোনো এক মেঘবালকই হবে হয়তো, তার জন্য তুমি অপেক্ষা করছো। দেবদা যেটা বললো সেটার সাথে আমি কিন্তু সম্পূর্ণ সহমত, শুধু একটা বিষয় বাদ দিয়ে।
0: কোনটা বলো?
1: সেই বিষয়টা হচ্ছে যে আশাটা সব কিছুর উপর করা যায়, মানুষের উপর নয়।
0: না আমি কি বলছি, আমার আশাটা আছে, আই এম নট শিওর, আমি কি বলছি, আমি চেষ্টা করব, আমি আশা করছি যে সে আমার জীবনে ফিরবে, এই ফিরবে বা আমার জীবনে আসবে, সেই জন্যই তো আমি তার জন্য অপেক্ষা করছি। আমি যদি আশা না করতাম তাহলে অপেক্ষাও করতাম না, আমার যদি জীবনে কোনো আশাটা নাই থাকতো আমি অপেক্ষাও করতাম। এবার ইন ফিউচার কি হবে কেউ জানে না।
1: আচ্ছা তোমার কি মনে হয় যে একদম কমন গ্রাউন্ড থেকে বলছি যে ব্যর্থ আশা, কারণ এরকম বহু ঘটনা আমাদের জীবনে ঘটে যে আমরা ব্যর্থ আশা নিয়ে বাঁচি, মানে হবে না স্টিল একটা কিছু 0.1% এর জন্য চান্সের জন্য অপেক্ষা করো,
0: তাহলে সেটা কোনো লাভ নেই।
1: তাহলে তুমি বুঝতে পারছো কি বললাম, দেবদাও সেই কথাটাই বলছে যে সেই মানুষটার ফিরে আসার যদি 0.1% চান্সও থাকে ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা জানো যে তার 0.1%ও চান্স নেই তাহলে এই ব্যর্থ আশাটা করো না, এটুকুই আমার বলার।
0: আমি শান্তনু, কাল 22 বছর পর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আজ মাথায় ফ্ল্যাগ তোলা হলো, খুব মাঠে ফ্ল্যাগ তোলা হলো, খুব আনন্দ করলাম, থ্যাংক ইউ, রাত 3টে পর্যন্ত আছি
1: শান্তনু, জয় ইস্ট বেঙ্গল।
0: না সত্যি
1: জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান, অবশ্যই একদম। আমি আমি আমি তো নিজে একজন ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে বলছি, এই 22 বছর পর যে একটা ন্যাশনাল ট্রফি পেলাম এতে যে আনন্দিত হয়েছি, আনন্দে আমার কালকে ঘুম আসেনি, রাত্রিবেলা প্রায় 3:30-4 অবধি।
0: না আমি কালকে অনেকগুলো ভিডিওস আমার কাছে এসছে, তার মধ্যে যেমন খুব পরিচিত মুখও আছে আবার অপরিচিত মুখও আছে, সবাই সেই মোমেন্টসগুলোকে ধরে রেখেছেন, বহু মানুষ কাঁদছেন, আমি দেখেছি মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন যে এই 22 বছর ধরে এত অপমান সহ্য করেছি, আমার আমার আমার পাশের বাড়ির লোক আমাকে অপমান করেছে, একটাও ট্রফি জিততে পারিস না, অমুক না তমুক না করে, এই এই এই আনন্দটা আমি কোথায় রাখবো? এক বৃদ্ধ কাঁদছেন যে আমি জানতাম, আমি আমি জানতাম না বেঁচে থাকতে আমি আর এই আনন্দটা পাবো কিনা, আমি পেয়ে গেছি আর কি। মানে সো কালকের আনন্দটা অন্য রকমের আনন্দ শান্তনু, যারা মানে ফুটবল ভালোবাসেন তারা এই ইমোশনটাকে বুঝবেন, মানে সেটা আমি কিন্তু মনে করি সেটা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের জন্য নয়, যারা যারা ফুটবল ভালোবাসেন তাদের কাছে একটা দীর্ঘদিনের অধরা ট্রফি যে পাওয়ার যে কত আনন্দ, এবং সেটা যদি এতদিনের অপেক্ষা হয় যে প্রায় 22 বছর একটা প্রজন্ম শুধু অপেক্ষা করতে করতে কাটিয়ে দিল, তাদের কাছে এই আনন্দটা সত্যি মানে আনপ্যারালাল, কোনো প্যারালাল নয়।
1: যেরকম একটা স্বপ্ন আমি এখনো দেখি যে আমি অন্তত একবার আমার জীবৎকালে আমি ট্রফি অবধি ভাবছি না, আমি ইন্ডিয়ান ফুটবল টিমকে, বিট মেন বিট উমেন, ইন্ডিয়ান ফুটবল টিমকে আমি বিশ্বকাপ খেলতে দেখব, খেলতে দেখব, আমি শুধু চাই যে সূত্রপাতটা হয়ে যাক।
0: হতেই পারে, হতেই পারে। দেখো সত্যি কথা বলতে গেলে ওই যে বললাম যে কখন কখন যে মোমেন্টামটা শুরু হয়, মানে তুমি তুমি ভাবো না যে স্পোর্টসে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের যে একটা গতিমুখটা পাল্টে গেছে, সেটা তো 1983 বিশ্বকাপের পর, তো মানে যখন 1987 বিশ্বকাপটা হচ্ছে তখন তো অ্যারেঞ্জ করার মতো আমাদের কাছে সাফিসিয়েন্ট ফান্ডও ছিল না, অনেক গল্প আমরা শুনেছি আর কি সেসব নিয়ে। আজকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের নাম হচ্ছে
1: বিসিসিআই।
0: তো সুতরাং কখন কিভাবে সিচুয়েশন চেঞ্জ হয় সেটাও আমরা বলতে পারি না, তবে ডেফিনেটলি এটা আমাদের এক্সপেকটেশন যে একদিন ইন্ডিয়ান ফুটবলের টিম টিম ইন্ডিয়া একদিন বিশ্বকাপটা খেলছে।
1: একদম একদম।
0: শর্বাণী কুমার বলছি, আমার বোন শ্রাবণী কুমার, আমরা দুজনে চুপ কথা শুনছি, 3টে পর্যন্ত থাকবো, আজ প্রথম সাহস করে মেসেজ করেছি, আর দুজনেই 7-এ পড়ি, ভালোভাবে ভালো থেকো, ভালোভাবে বাড়ি ফিরো।
1: থ্যাংক ইউ
0: প্রিয়, চুপ কথা কেমন আছো, এটা পড়েছি। সুভাষ ভবন হাওড়া থেকে মৌরিমিল বাজার, রেণুকা মুখার্জি এবং সুরজিৎ মুখার্জি,

0: মা এবং ছেলে তারা শুনছেন সেটাই লিখেছেন। দেবদা বাসুদা, আপনাদের ফিলসফি খুব লজিক্যাল অ্যান্ড সলিউশন, থ্যাংক ইউ ফ্রম সঞ্জীব ইন কলকাতা 39 থেকে।
1: অনেক ধন্যবাদ।
0: পরেরটা হচ্ছে, দেব স্যার অ্যান্ড বস, তোমাদের দুজনকে একসাথে পেয়ে খুব আনন্দ হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় উপহার। আমার মন কয়েকদিন ধরেই ভালো নেই, আজ অনেকদিন পর লাভ জাংশনে মেসেজ করেছিলাম, তবে সব বন্ধুরা এত সুন্দর মেসেজ করেন, আমার অতি সাধারণ কথাগুলো হারিয়ে যায়। এখন মন ভালো হয়ে গেছে তোমাদের শুনে। তুমি তো জানোই কিছুদিন হলো খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেটা কি তোমাকে জানিয়েছিলাম আগের বার যেদিন বন্ধু দীপ ছিলেন তোমার সাথে, সেদিন হয়তো হারিয়ে গেছিল, আজ আরেকবার জানাতে চাই। গত 22 বছর ধরে যে বাড়িতে ছিলাম সেটা ছেড়ে দিতে হচ্ছে না, ছেড়ে দিতে হচ্ছে বিয়ে নয় চাকরি নয়, একটু ভালোভাবে বাঁচার জন্য, শুধু একটু শান্তির জন্য, কিন্তু খুব কষ্ট হচ্ছে, তাও হাসি মুখে থাকতে চাই। এই বাড়িতে আমার স্বপ্ন আছে, আমার প্রিয়জনের স্মৃতি আছে, বলতে পেরে ভালো লাগছে, জানি না এই প্রিয় বাড়িতে বসে চুপ কথা শুনতে পাবো কিনা, তবে তোমাদের শুনতে পাবো এটাই বড় কথা। কেউ যখন যত্ন করার থাকে না তখন নিজেই নিজেকে যত্ন করতে হয়। ভালো থেকো, ডোরা।
1: ডোরা, বাড়ি ছাড়ার এরকম ছোট ছোট দুঃখের গল্প আমি অনেক দেখেছি, নিজের জীবনে শুনেছি। আমাদের পাশের বাড়িতে, আমি যখন ছোট ছিলাম, আমার পাশের বাড়িতে এক দাদু দিদা এবং এক পিসি থাকতো, আমি এই সম্বোধনই তাদেরকে করতাম।
0: আচ্ছা।
1: তখন খুব ছোট বলছি, তখন আমি ক্লাস KG 1-2 পড়ি, হয়তো 4-5 বছর বয়স।
0: আচ্ছা।
1: তো আমার সেই পিসি খুব ভালো গান গাইতেন, অসাধারণ গান গাইতেন, এবং রীতিমতো সেই সময়ে বলছি 90-এর দশকে পাড়ার ফাংশনের রীতিমতো তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো গান করার জন্য, এই মাপের শিল্পী ছিলেন।
0: আচ্ছা আচ্ছা।
1: খুব গুণী শিল্পী, সম্ভবত বেতারেও গান গাইতেন, আমি জানতাম না। তো সেই পিসির কাছে আমার ছোটবেলার গানের তালিম হয়েছিল।
0: আচ্ছা।
1: সারেগামাটা তিনি আমাকে বসিয়ে হারমোনিয়ামে শিখিয়েছিলেন।
0: ওকে।
1: হারমোনিয়াম বাজাতে পারতাম না, কিন্তু তার সঙ্গে বসে বসে গলা সাজতাম আমি।
0: আচ্ছা।
1: আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল, যতদিন না আমি অভিনয়ের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, যে আমি মিউজিকে থাকব। আমি গান লিখতাম, আমার গল্প এখানে বলছি না। তো সেই পিসিরা আমার যখন ওই 10 বছর বয়স, মানে আমি ওই সেই পিসিদেরকে পেয়েছি, পিসিকে তার দাদু দিদাকে পেয়েছি প্রায় 6-7 বছর, এবং 6-7 বছরে একটা বাচ্চা যার বাড়িতে রেগুলার যাতায়াত করে তাদের সাথে একটা বড় ঘন সম্পর্ক তৈরি হয়, এবং সেই দাদু দিদা নিজের নাতির মতো করেই ভালোবাসতেন। তারা ভাড়া বাড়ি ছেড়ে তারা চলে যাচ্ছেন, সেদিনটা এত কষ্টের ছিল আমার কাছে। এবং আমি বলছি, সেই সময়ে বাড়িতে বাড়িতে টেলিফোন ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কিভাবে যোগাযোগ করব জানতাম না, এবং আমি এতটাই ছোট ছিলাম যে আমার পক্ষে এত প্রশ্ন মাথায় আসার কথাও নয় যে যোগাযোগ কিভাবে রাখবো। ওরা তো চলে যাচ্ছে, চলে যাচ্ছে মানে আর কোনোদিন দেখতে পাবো না।
0: ঠিক।
1: এবং এখনো আমি মাঝে মধ্যে ফেসবুকে খুঁজি আমার সেই পিসিকে, দোলা পিসিকে, জানি না সেই দোলা পিসিকে কেউ চেনে কিনা। দোলা ব্যানার্জি ছিল তার নাম।
0: মেবি হয়তো আজকে হয়তো হঠাৎ করে তিনি চুপ কথা শুনতেও পারেন,
1: মেবি। তো যদি এরকম ছোট ছোট ঘটনা আমাদের সবার জীবনে ঘটে, তোমার জীবনেও ঘটে, আমাকেও আমার বাড়ি ছেড়ে আমাকে এখন একটা অন্য জায়গায় থাকতে হয়, যে বাড়িতে আমি বড় হয়েছি সেই বাড়ি ছেড়ে দিয়েছি, এই সব ঘটনাগুলোই তো আমাদের জীবনের গল্প তৈরি করে।
0: ঠিক। আমাদের এই যে চলার পথ,
1: একটা একটা ছোট জিনিস অ্যাড করি,
0: বলো বলো।
1: এই যে দেবদা, দেবদা পশ্চিমবঙ্গের জন্মাননি,
0: না
1: আসামে জন্মেছেন এবং সেখানে বড় হয়েছেন।
0: ঠিক।
1: সেখান থেকে এখানে এসে এই আমাদের সঙ্গে মিশে গেছেন এত বছরে, কিন্তু দেবদার কি একটু মন খারাপ হয়নি যখন নিজের রাজ্য ছেড়ে আসছিলেন?
0: একদম। 16-18 বছর অবধি আমি ওখানে থেকেছি,
1: একদম কৈশোর বেলাটা,
0: একদম জন্ম, মানে বর্ন এন্ড ব্রট আপ।
1: তারপরে কেমন লেগেছিল তোমার?
0: স্বাভাবিকভাবে এখানে তো প্রথম 1-2 বছর তো কারোর সঙ্গে সেভাবে বন্ধুত্বই তৈরি হয়নি। স্কুল, মানে স্কুলটা শেষ হয়েছিল ওখানটায়, কলেজটা এখানটায়, তো ন্যাচারালি যখন এখানে কলেজে যাচ্ছি, বন্ধু বান্ধব, এবার ওখানকার ছেলেমেয়েরা এখানকার ছেলেমেয়েদের একটু

0: মানে মানসিকতাতেও পার্থক্য আছে। আমরা যেভাবে মিশেছি, যেভাবে আমাদের, আমরা খুব সহজ সরল ভাবে বড় হয়েছি,
1: জিওগ্রাফিক্যাল অ্যাবসলিউট মানসিকতা,
0: মানসিকতা একদম কিছু করার নেই ওটাই। তো তোমাকে না, তুমি যখন, বাকিরাও দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে তোমারও কিন্তু ওদের সঙ্গে মেশার ইচ্ছেটা থাকতে হবে, আর ওরাও তোমাকে অ্যাকসেপ্ট করার মতো ইচ্ছে থাকতে হবে,
1: রাইট?
0: এই দুটো যখন হবে তখনই কিন্তু তুমি কারোর সঙ্গে মিশতে পারবে। তো আমার ধরে নাও, আমি প্রথমে ওই যেহেতু আমার একটা নাটকের গ্রুপে আমি অভিনয় করতাম, একটু একটু আবৃত্তি করতাম, আগে সেগুলোকে খুঁজছি এখানে কোথায় সেই অর্গানাইজেশনগুলো আছে লোকালি, সেখানে একটু অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করেছি, কলেজে গেছি, মানে কলেজের বন্ধুদের সঙ্গে একটু মিশেছি, ওই করতে করতে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এবং তারপরে কিন্তু এখনও আমার বন্ধুরা, যখন আমার ওখানকার বন্ধুরা, স্কুলের বন্ধুরা যখন কোনো স্কুলের ইউনিয়ন করে, আমি যেতে পারি না, ওরা ছবি পাঠায়, মন খারাপ হয়, কিংবা ধরো সেই স্কুলের বেঞ্চে ওরা বসে, ওরা ছবি তোলে, বলে এখানে তুই বসতিস, এখানে আমরা বসতাম, ভীষণ মন খারাপ হয়, ডেফিনেটলি মন খারাপ হয়।
1: আর মাঝে মধ্যে তো যাও, যেতে পারো
0: না? আমি যেতে পারিনি, আজ অব্দি যাইনি।
1: তাহলে বলো ডোরা, কি করব আমরা? আমরা তো এইভাবেই সময়ের দাস। ভালো থেকো ডোরা, তোমার সব লড়াইয়ে আমরা মানসিকভাবে তোমার সঙ্গে রয়েছি, তুমি চিন্তা করো না। মেসেজ করলে আমাদেরকে ফোনের ব্যাপারে অবশ্যই পাবে,
0: 9903653992। টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, 9903653992। ফোন করতে পারো 0332231341, 0332231341। একটা গানের ব্রেক, ছোট্ট গানের ব্রেক, তারপর ফিরে আসছি আবার তোমাদের টেক্সট, হোয়াটসঅ্যাপ এবং অবশ্যই ফোন কলস নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652992 তে তো SMS বা টেক্সট থাকবেই, কিন্তু তার আগে ফোন আছে 2213-1341 এই নম্বরে। সরাসরি ফোনে কথা বলি। হ্যালো, আপনার নামটা বলবেন, আমার নামটা শোনা হয়নি।
2: হ্যাঁ, আমার নাম শুভজিৎ, আমি বেলঘরিয়া থেকে বলি।
1: হ্যাঁ হ্যাঁ শুভজিৎ বল।
2: আমার একটা চিন্তা সবসময় মাথায় ঘোরে, খুব বেসিক, মানে সবাই এটা জানে। সেটা হচ্ছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন কম্পোজিশন যখন আসতো, তো আমাদের একচুয়ালি, আমি আসলে ICSE থেকে বলে, আমাদের বিভিন্ন ধরনের টাইপস অফ কম্পোজিশন থাকতো, ন্যারেটিভ, আর্গুমেন্টেটিভ, এরকম। তো একটা কম্পোজিশন হতো যেটা আমার খুব টাচিং লাগতো, কারণ খুব রিয়েলিটি শক, সেটা হচ্ছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। তখন স্কুলে যখন থাকতাম তখন মনে হতো যে, আমাদের কালে আর কি, তখন মনে হতো যে আমি যদি খুব আইডিয়ালিস্টিক ওয়েতে লিখি তাহলে লিখবো, হ্যাঁ সত্যি তো মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। কিন্তু যত বড় হই তখন বুঝতে পারি যে রিয়েলিটি শকটা কোথায়, একটা ইলিউশনাল ওয়ার্ল্ডে হয়তো ছিলাম, হয়তো এটা এটা পার্ট অফ দ্যাট এডুকেশন সিস্টেম, যেটা আমাকে আইডিয়াল একটা ওয়ার্ল্ড সবসময় করতে করতেই হয়। কিন্তু ছোটবেলা থেকে যেভাবে আমি বড় হয়েছি বা যেভাবে কষ্টে বড় হয়েছি, আমার খুব ছোটবেলায় বাবা সেলিব্রেটটা হওয়ার পরে মানে পারিবারিক ভাবে খুব খারাপ অবস্থায় যাই, মানে সেখানে মানি অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে শিখি খুব ছোটবেলা থেকে, মানে ক্লাস 4 থেকে। তো তখন মনে হয়, এবং যখন সেই মানিটা আর হ্যাপিনেস, মানে মানি ছাড়া যে হ্যাপিনেস নেই সেটা আরো বুঝতে পারি যখন আত্মীয় স্বজন, খুব ক্লোজ যারা, একদম নিকটতম আত্মীয়, তারা যখন আস্তে আস্তে পিছিয়ে যায়, যখন তারা হসপিটালে আর আসতে ভয় পায় যে যদি টাকা চেয়ে বসে, এই ধরনের অভিজ্ঞতা। তো তারপরে দেখি যে মানি, মানে টাকা পয়সাটা এমনই একটা জিনিস এখনকার দিনে যেটা ছাড়া মানুষ মানুষ কতটা অচল। আমার রিসেন্ট, মানে আমি আমার জীবনটা মোটামুটি হসপিটাল, ডাক্তার এসব নিয়েই কেটেছে, মানে নিজের নয় পরিবারের থেকে বলছি, মানে যার জন্য আমার পড়াশুনো, আমার ক্যারিয়ার সবকিছুই, মানে একদম তাতে আমার কোনো আফসোস নেই। কারণ আমি যদি

0: কষ্ট করেছি, আমার বাবা মার জন্যই করেছি, বাবা মাকে ভালো রাখার জন্যই করেছি, তার জন্য যদি স্যাক্রিফাইস হয় সেটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মানি যে আমাদের হ্যাপিনেস সত্যি দেয় সেটা একটা, এখনো পর্যন্ত আমি ঠিক এক সপ্তাহ আগে আমার এক খুব কাছের একজন, তিনি একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে যখন একটা হাসপাতালে দেয়া হয় বেসরকারি হাসপাতালে, একদিনে তার 1,18,000 টাকার বিল ওকে বিল করা হয় এবং সেখানে পরবর্তীকালে দেখা হয় যে বিভিন্ন টেস্টও হয়েছে যেটা দরকার ছিল না। যাই হোক, তার কষ্টটা সেখানে এমনই যে তার মেডিক্লেমের টাকাও আলটিমেটলি শেষ হয়ে যায়, এবং কারণ একটা মেডিক্লেম করতে গেলেও, একটা 5,00,000 টাকার মেডিক্লেম করতে গেলেও সেখানে আপনাকে প্রিমিয়াম কতটা দিতে হবে আমরা মোটামুটি জানি। তো এই এই যে প্রসেসটা, এবং সেই সময় তার নিজের ছেলে পর্যন্ত নেই সেখানে, সেও একটু দূরে দূরে থাকার চেষ্টা করছে বা কাছাকাছি লোক নেই, পাড়ার লোকেরা গিয়ে কোন রকম সাপোর্ট দিচ্ছে, সবসময় তো আমাদের হয় না যে ফিনান্সিয়াল সাপোর্টটাই দিতে পারি। তো এই যে হোল, এই যে আমি জীবনটা দেখছি, হ্যাঁ, বা আমরা অনেকেই দেখছি, এটা খুব কষ্টদায়ক, মানে স্পেশালি হেলথ কেয়ার সেক্টরে। আমার মনে হয় যে কিছু হোক না হোক, মানে যদি নুন ভাত খেয়েও থাকতে হয় সেটা ঠিক আছে, কিন্তু মানুষ যখন অসুস্থ হবে, এই যে হসপিটালের চার্জে যে আমাদের সারা জীবনের পুঁজি শেষ হয়ে যায়, এর থেকে বেদনাদায়ক কিছু নেই, স্পেশালি এমন সময় যে সময় আপনার আশেপাশে কেউ নেই, আপনি পুরো একা।
1: আমার যেটা প্রশ্ন তোমাকে, তুমি প্রশ্নটা কি করতে চাইলে শুভজিৎ, যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস নাকি মানি ক্যান নট বাই হেলথ?
0: মানি মানে আমার, আমি যে ভাবি যে মানি অ্যাকচুয়ালি ক্যান ব্রিং হ্যাপিনেস, বিকজ আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমার হ্যাপিনেস কোথায় এলো? সেটা সেই জন্যই
2: না, আমার একটা কথা শুভজিৎ, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানি ডেফিনেটলি দরকার আছে, এই যে তুমি বলছো রিকোয়ারমেন্ট, যখন আমি আমার প্রয়োজনটা আছে যেটা, এবং সেটা আমি প্রয়োজনটা অনলি আমি মানি দিয়েই সেটাকে পেতে পারি, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি মানি তো রিকোয়ারমেন্ট আছেই, মানে ট্রুলি মানি তো তখন ভীষণই, মানে হ্যাপিনেসটা যদি আমার, ধরো আমার যে যে জিনিসগুলো প্রয়োজন, সেই প্রয়োজনগুলো যতক্ষণ, যেগুলো প্রয়োজনগুলো আমার মিট করলে আমার হ্যাপিনেসটা আসবে, সেগুলো কিনতে গেলে আমার মানিটার দরকার আছে, ঠিক আছে? বাট যখন আমার প্রচুর মানি চলে এসছে কিন্তু আমি তখন কোনো একটা জিনিসকে চাইছি কিন্তু সেই মানি দিয়ে সেটাকে আমি কিনতে পারছি না, তখন কিন্তু মানি হ্যাপিনেস আনতে পারে না। মানে আমি ফর এক্সাম্পল বলি, বিশ্বের সবচেয়েতে ধনী ব্যক্তি যার কাছে টাকাটা কোনো ইস্যু নয়, তার পরিবারের কারোর যদি খুব খারাপ একটা রোগ হয়, যে রোগটা থেকে বাঁচার কোনো চান্স নেই, তখন তার ক্ষেত্রে মানি কি হ্যাপিনেস আনতে পারে? পারে না।
0: কিন্তু যদি আমি দেখি যে শতকরা কত পার্সেন্ট আছে যারা ওই ক্যাটাগরিতে পড়ে, মানে অ্যাফ্লুয়েন্ট ক্লাস যেটাকে আমরা বলি,
2: না না ঠিক, আমি আমি তোমার কথা, তুমি ঠিকই বলেছো যে ধরো সেই ক্যাটাগরিটা হয়তো খুব কম, হয়তো সেটা
0: মানে আমরা মধ্যবিত্তরাই এত বেশি, আমাদের কষ্টটা বেশি হাইলাইটেড হয়ে যায়।
1: আমি একটা কথা বলবো আজ শুভজিৎ, তুমি যে গ্রাউন্ড থেকে প্রশ্নটা করলে, যে ছোটবেলাটা প্রবাদ পড়েছিলে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস, এটা থেকে তো তোমার প্রথম লজিক্যাল প্রশ্নটা শুরু হয় যে এই কথাটা ভুল। আমি বলছি এই কথাটা সত্যি ভুল যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। তার একটা সব থেকে বড় উদাহরণ, আজ থেকে প্রায় 1,500 আগে আমাদের একজন ফিলোসফার, আমাদের দেশের একজন ফিলোসফার যার নাম চাণক্য, বিষ্ণুগুপ্ত কৌটিল্য, তিনি লিখে গেছেন যে আলস্যস্য কুতো বিদ্যা, বিদ্যস্য কুতো ধনম, অধনস্য কুতো মিত্রম, অমিত্রস্য কুতো সুখম।
2: ঠিক,
1: অলস ব্যক্তি বিদ্যা লাভ করে না, বিদ্যাহীন ব্যক্তি ধনলাভ করে না, ধনলাভ ব্যক্তি ধনহীন ব্যক্তি বন্ধু লাভ করে না, এবং বন্ধুহীন ব্যক্তি সুখ লাভ করে না। তিনি বলেই দিচ্ছে যদি তোমার কাছে ধন না থাকে, তোমার কোনো বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, সুখ থাকবে না। তো আমি যদি একটা ভুল কথাকে জাস্টিফাই করার চেষ্টা করি নিজের জীবন দিয়ে, তাহলে সত্যি সেটাই আমরা হতাশই হব। মানি ক্যান নট বাই হ্যাপিনেস ইজ আ ভেগ কথা, আইডিয়ালিস্ট করার জন্যই প্রত্যেকটা মানুষকে এই কথাটা বলা হয়ে এসেছে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। অ্যাকচুয়ালি হ্যাপিনেস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, হ্যাপিনেস ক্যানট বি বট, বাট থিং দ্যাট ব্রিংস হ্যাপিনেস ক্যান বি বট বাই মানি।
2: মানে আমার হ্যাপিনেসের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো তো আমি মানি দিয়েই পাচ্ছি,
1: অ্যাবসলিউটলি,
2: কিন্তু যখন আমার সেটা ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু মানি আমার হ্যাপিনেসটাকে আনতে পারে না।
0: আর যখন একটা মানুষই অসুস্থ হয়ে যায় বা
2: তখন তো ডেফিনেটলি দরকার, ট্রু ট্রু,
0: তখন মনে হয় যে বাবা টাকাটা নেই, কেউ নেই,
2: ঠিক

0: আজকে যদি থাকতে পারে কত যে এই যে কষ্টটা আমরা প্রত্যেক মধ্যবিত্ত ফ্যামিলি আমরা ফিল করি খুব।
1: থ্যাংক ইউ ফোন করার জন্য, ভালো থেকো।
0: একদম আপনারও।
1: সময় 1:40, আবারও ফোন আসতে পারে, আমরা ফোনের অপেক্ষা করব। 2213131 এই নম্বর। হ্যাঁ, বলতে বলতে আর একটা ফোনও এসছে, সরাসরি ফোনটা নিয়ে নিই বাসু, এবং তারপর আমরা টেক্সটে যাবো আবার। সরাসরি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, না কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। এনিওয়ে আমরা আবার টেক্সটে যাই। বেশ কিছু টেক্সট জমা হয়ে গেছে ইতিমধ্যে। আমি সায়ন নন্দীগ্রাম থেকে বলছি, আমি আমার ইগোর জন্য, আমি আমার জীবনে অনেক এগিয়েছি কিন্তু এই সমস্ত ইগোর জন্য আমি কিছু বন্ধু সহ আমার সব থেকে প্রিয় মানুষকে হারিয়েছি। আমি যেন এখন খুব ভেঙে পড়েছি। কি করলে সব ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারবো, কিছু একটা অ্যাডভাইস দিও দাদারা। সায়ন লিখছে,
2: ইগোর জন্য এগিয়েছো এবং ইগোর জন্য বন্ধু হারিয়েছো। দেখো, সব জিনিসেরই না একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে। তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না। তুমি যদি মনে করো যে তুমি জীবনে অনেকটা এগিয়ে যেতে চাও, সেই এগিয়ে যাওয়াটার কারণ ইগো হোক বা তোমার সাফল্য হোক বা তোমার চলার পথ হোক বা তোমার লক্ষ্য হোক বা তোমার যাই হোক না কেন, আইডিয়াস বা আইডিয়ালিজমস হোক না কেন, জীবনে তোমার মতন করে তুমি যখন এগিয়ে যাবে তখন এক এক করে অনেকেই পিছনে পড়ে যাবে, অনেক বন্ধু পিছনে পড়ে যাবে, কিচ্ছু করার নেই। সেইটা তোমার ইগোর জন্য হয়েছে, তোমার খারাপ ব্যবহারের জন্য হয়েছে, নাকি তোমার সততার জন্য হয়েছে, সরি, সেটা নিয়ে বেশি ভেবো না যদি এগিয়ে যেতে চাও। আর যদি মনে করো যে না, রিলেশনশিপসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, উইচ আই অ্যাবসলিউটলি রেসপেক্ট, কারণ বহু মানুষের কাছেই তাদের সম্পর্কগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট হওয়া উচিত, এবং যে যেটা করে ভালো থাকে, কারোর কাছে তার জীবনের অ্যাচিভমেন্টস ইম্পর্ট্যান্ট, কারোর কাছে তার জীবনের রিলেশনশিপস ইম্পর্ট্যান্ট, তোমার যেটা ইম্পর্ট্যান্ট মনে হয় তুমি সেটাকে ধরে রাখো, এত ভাবছো কেন?
1: ফোন আছে আর একটা, আবার একটু সরাসরি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, কেউ তো একটা ফোনে আছো আমাদের সঙ্গে। হ্যালো,
2: হ্যালো,
1: না যে আছো সে হয়তো বুঝে উঠতে পারেনি। এনিওয়ে আমরা সরাসরি আবার যাই। চুপকথা, কেমন আছো? তোমাদের একসাথে শুনতে খুব ভালো লাগছে। ঐশী বলছি মেদিনীপুর থেকে। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, আবার সেমিস্টার এক্সামও চলে এসছে, কিন্তু এই ওয়েদারের জন্য পড়াতে পুরো মন দিতে পারছি না। কিভাবে কনসেন্ট্রেট করব প্লিজ বলো দাদা, পুরো সময় আছি তোমাদের সাথে, সাবধানে থেকো।
2: এখন যেটা চলছে সেটাকে বলে এল নিনো, উষ্ণ প্রবাহ বা উষ্ণ ঝড়। এটা শুধুমাত্র মেদিনীপুরে বা কলকাতায় নয়, এটা গোটা পৃথিবী জুড়ে চলছে এবং এর পরিমাণটা গত 7-8 বছরে বেড়েছে। তার জন্য বিশ্ব উষ্ণায়নও দায়ী নয়, কারণ এই ঝড়টা, এই উষ্ণ প্রবাহটা, এটা সরাসরি সূর্য থেকে আসছে।
1: ঠিক,
2: আমরা পৃথিবীর এবং সূর্যের এমন একটা অ্যাক্সিসে এই মুহূর্তে রয়েছি যে আমাদেরকে এই ঝড়টা ফেস করতেই হবে এবং এর মধ্যেই সার্ভাইভ করতে হবে, এর মধ্যেই পরীক্ষা দিতে হবে, এর মধ্যেই পড়াশোনা করতে হবে, এর মধ্যেই পাশ করতে হবে। কনসেন্ট্রেট কীভাবে করবে সেটার আলাদা করে কোনো উপায় এই মুহূর্তে আমাদের পক্ষেও বলা সম্ভব না। তবে যদি তোমরা এই গরম থেকে এসকেপটা পড়াশোনার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করো তাহলে হয়তো হতে পারে। কেন এল নিনো হচ্ছে সেটা ভূগোলে খুঁজে বার করো, কেন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটা শিল্প বিপ্লবে খুঁজে বার করো, কী জন্য পলিউশন হচ্ছে সেটা ফিজিক্সে খুঁজে বার করো, কী করলে জীববৈচিত্র্য ঠিক হবে, উষ্ণায়ন কমবে সেটা জীবনবিজ্ঞানে খুঁজে বার করো, কষ্ট হলে গল্প পড়ো, মন খারাপ হলে কবিতা পড়ো, আর যদি ভীষণ সমস্যার মধ্যে থাকো, মাথা কাজ না করে, তাহলে অঙ্ক করো। অঙ্ক কনসেন্ট্রেট করতে খুব সাহায্য করে। আমি অঙ্কে একদম ধাঁড়াতাম, কিন্তু একটা সময় বুঝেছি যখন মাথায় হাজারো চিন্তা চলে কিছু একটা তুমি অঙ্ক করো, তোমার ঠিক কনসেন্ট্রেশন আবার জায়গায় চলে আসবে। এমনি মনে মনে অঙ্ক করো, 2+2=4, 4+4=8, 8+8=14 নম্বরে করতে থাকো, তোমার কনসেন্ট্রেশন চলে আসবে।
1: দাদারা কেমন আছো? তোমরা জানো তো, আগে ছোটবেলায় ভাবতাম বড়রা হয়তো খুব ভালো থাকে, বড়রা হয়তো নিজেদের মতো সমস্ত কাজ করতে পারে, কিন্তু যখন নিজে বড় হলাম তখন বুঝতে পারলাম বড় হওয়া, বড় হয়ে যাওয়াটা কতটা দুষ্কর, বিশেষ করে ছেলেদের। ছেলেরা বড় হয়ে গেলে তাদের ওপর যে কত দিক থেকে কত রকমের চাপ এসে পড়ে সেটা একমাত্র সেই ছেলেটাই বুঝতে পারে। একটা মেয়ে নিজের দুঃখ কষ্ট নিজের মা কাছের মানুষকে যতটা খুলে বলতে পারে সেটা ছেলেরা কখনোই পারে না, তারা সেই কথাগুলো নিজের মধ্যেই জমিয়ে নেয়। স্নেহাংশু লিখছে কলকাতা থেকে।
2: স্নেহাংশু, এই যে এতবার করে তুমি ছেলে ছেলে ছেলে ছেলে বললে এবং তারপরে একটা জায়গায় মেনে নিলে যে মায়েরা মেয়েরা যেভাবে একে অন্যের সঙ্গে গল্প করে কাটিয়ে দিতে পারে, একটা ছেলে সেটাও করতে পারে না, এতে একটা সামাজিক গণ্ডি আছে জানো তো। আমাদের মনের মধ্যে সমাজ একটা গণ্ডি টেনে দিয়েছে যে ছেলেরা কাঁদতে পারে না, ছেলেদের এই তুই না ছেলে তুই কাঁদছিস কেন, এই তুই না ছেলে এত কথা বলছিস কেন, এগুলো যেমন আছে তেমনই একটা ফিলোসফিক্যাল জায়গাও আছে, জায়গাও আছে যে ছেলে মানে সে মন থেকে নরম হতে পারে না, ছেলে বলে সে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারে না। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল আমাদের সময়ে,
1: একটা সময়। হ্যাঁ, এটা সামাজিক ট্যাবু যেটাকে বলে আর কি।
2: আমি যখন আর্টস নিয়ে পড়াশোনা করতে গেছি আমার বাড়ির লোকজনই বলছে তো ওটা মেয়েদের সাবজেক্ট, আমার নিজের পিসি বলেছে ওটা তো মেয়েদের সাবজেক্ট, তুই কেন আর্টস নিয়ে পড়ছিস। এই যে আমরা ভেবে নিই এত কিছু, সময় পাল্টে গেছে, তুমি একটু সময়ের সাথে পাল্টে দেখো, তোমার যে সমস্যা তোমার যে কান্না তোমার যে দুঃখ সেগুলো তোমার মায়ের সাথে আলোচনা করে দেখো নিজের মধ্যে। এখন তো নানান রকম ফিলোসফিক্যাল কথা আসছে, শরীর তত্ত্ব আসছে, মেডিটেশনস আসছে, ম্যানিফেস্টেশনস আসছে, এনার্জিজের কথা আসছে। তো বলছে দু রকম এনার্জি আছে, মাস্কুলিন আর ফেমিনিন। তো নিজের ফেমিনিন এনার্জিটাকেও জাগিয়ে তোলো না একবার, দেখো না কি হয়। এই যে আমরা শিবকে দেখি, শিবের যে সম্পূর্ণ রূপটা দেখি, এই শিবের রূপের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে শিবের মাথায় বাঁদিকে অর্ধচন্দ্র রয়েছে। জানো এই চাঁদ কিসের রূপক? চাঁদ হচ্ছে ফেমিনিন এনার্জির রূপক, আরেকটা দিকে দেখানো হয় না। অ্যাকচুয়ালি যদি কেউ শিবের অরিজিনাল ছবিটা দেখে বা পোর্ট্রিয়ালটা পড়ে, অ্যাকচুয়ালি ছবি তো কিছু আঁকা হতো না, পোর্ট্রিয়ালটা যদি কেউ পড়ে তাহলে শিবের মাথার জটার বাঁদিকে যেমন চন্দ্র আছে ডান দিকে তেমন সূর্য আছে। গল্পটা হচ্ছে রাহু এবং কেতুর হাত থেকে বাঁচার জন্য চন্দ্র এবং সূর্য দুজনে শিবের কাছে এসে আশ্রয় নেয়। শিব ডান দিকে দেয় সূর্যকে জায়গা, বাঁদিকে দেয় চন্দ্রকে জায়গা। সূর্য হচ্ছে মাস্কুলিন এনার্জি আর চন্দ্র হচ্ছে ফেমিনিন এনার্জি। এবং এই যে গঙ্গার প্রবাহটা মাথার জটার উপর দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদেরকে সুষুম্না কাণ্ডের এনার্জি বলা হয়, নিউট্রাল এনার্জি। এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছু মিলিয়েই তো পৃথিবী। তোমার মধ্যে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে মাস্কুলিন আর ফেমিনিন এনার্জি রয়েছে, এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, তুমি যদি সেটা থেকে এসকেপ করার চেষ্টা করো তাহলে তোমার কষ্ট বাড়বে, কমবে না। নিজেকে সহনশীল যেরকম করতে হয় পুরুষের মতন, নিজেকে তেমন নরমও করতে হয় একজন নারীর মতন।
1: ঠিক, একদমই তাই। আর নতুন করে কিছু বলার নেই, একদম ঠিক উত্তর, ঠিক প্রশ্ন। তো ঘড়িতে সময় 1:54, একটা গানের বিরতিতে যাই এবং তারপর ফিরে এসে আবার বাকি টেক্সট, হোয়াটসঅ্যাপ এবং সঙ্গে তোমাদের টেলিফোন।

0: একটা 59 ঘড়িতে সময় আর সঙ্গে টেলিফোন, সরাসরি চুপ কথায় কে আছেন আমাদের সাথে? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যালো দেবদা।
0: হ্যাঁ বলছি।
1: হ্যাঁ
0: কে বলছেন?
1: দুজনকে নমস্কার জানাচ্ছি।
2: আপনি আপনার রেডিওটা থেকে একটু দূরে গিয়ে বা অফ করে আমাদের সাথে ফোনে কথা বলুন, না হলে ফিডব্যাক নিচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, বলছি যে,
2: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, এইমাত্র বাসুদা বললেন না টাকা বড় কথা নয়।
2: না আমি এটা বলিনি, টাকা বড় কথা নয়,
0: টাকাই বড় কথা।
2: টাকাই বড় কথা আমি বলেছি।
1: টাকাই বড় কথা?
0: হ্যাঁ।
1: ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার তো শুনছি একটু ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে। শুনে খুব ভালো লাগছিল, কারণ বর্তমান এই ডাক্তারখানা হসপিটাল এই সমস্ত নিয়ে সত্যি খুবই খারাপ লাগে। কারণ আমার বাবাও তো ভুল চিকিৎসায় চলে গেছেন। আর তার আগে আর একটা কথা শুনলাম, যেটা ওই যে প্রেশার করে পড়াশোনা করানো, সেটা খুব ভালো লাগলো বাসুদার কথা। আর দেবদার ওই গল্পটা ভীষণ ভালো লাগলো। তা নিজেকে একটু একটু ডেভেলপ করতে পেরেছি দেবদা।
0: আচ্ছা।
1: আর আর আপনারা যেন কোনোদিন ওই এখান ছেড়ে, আমাদেরকে ছেড়ে হঠাৎ করে আমেরিকায় চলে গেলেন, চলে গেলে ওইখানেও কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করব আমরা।
2: একদম অবশ্যই ডিস্টার্ব কি, এটা তো আপনাদের ভালোবাসা।
1: মানে ভালোবাসা মানে আপনাদের অনুষ্ঠানটা একটা অক্সিজেনের মতো।
2: তাই তো,
1: পুরোপুরি অক্সিজেন। সারাদিনের শেষে এমনিতে তো দুঃখ কষ্ট ভেতরে যা ছিল আছে সেটা থাকবে, প্রকাশ করার আর প্রকাশ আপনাদের মতো মানুষের কাছে প্রকাশ করা একটা সার্থক আছে, কারণ আপনারা উপলব্ধি করতে পারেন।
2: অনেক ধন্যবাদ
1: সেই কারণে।

0: মন খুলে কথা বলতে পারি, অনেক কথা ভেতরে থেকেও যায়, কিন্তু আপনাদের বলার টেকনিক এত মন থেকে আপনারা বলেন সেটা আপনাদের কথার মধ্যে থেকেই বুঝতে পারি, সেজন্য ভালো লাগে।
1: অনেক ধন্যবাদ,
2: ভালো থাকবেন,
0: ভুলে যাবেন না দেবদা।
2: না না ভুল বলবো, নিশ্চয় ঠিক ঠিক,
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আছি, সব সময় আছি,
2: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন।
2: 2231314 এই নাম্বার আমাদেরকে ফোন করতে পারেন, 033 অবশ্যই দিতে হবে, কিন্তু তার আগে আবার কিছু টেক্সট একটু পড়ে নিই এবং তারপর আবার ফোনে আসব। চুপ কথা, আমি অমিশা ফ্রম বেহালা, বেহালা চৌরাস্তা। তোমরা কেমন আছো এই গরমে? আমার আমার ডিয়ার দুই ভাই দাদা ভাই, আমি ক্লাস টেনে পড়ি, ম্যাথ এক্সাম আছে আমার কোচিং স্যারের কাছে, তাই ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি, খুব ভালো লাগছে, সাবধানে বাড়ি যাও, তোমাদের অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল।
1: থ্যাংক ইউ ভেরি মাচ
2: অমিশা। ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো আমি চুপ কথাকে জানিয়েছিলাম যে আমার মায়ের অসুস্থতার ব্যাপারে, লিখছে ওর মা হসপিটালাইজড হয়েছেন, সব কেমন অন্ধকার লাগছে, সময়টা কেমন যেন থমকে গেছে, অনেক কিছু বলার থাকে কিন্তু তোমাদের জানাতে পারছি না, টাইম ইজ বিন রুড টু আস ফ্রম পাস্ট 5 ইয়ার্স হুইচ ক্যান বি এক্সপ্রেস টুডে। এটা লিখেছে আমাদের অনুষ্কা।
1: খারাপ সময় কেটে যাবে,
2: ঠিক,
1: আমরা আছি তোমার সাথে,
2: সময় আসে এবং সেই সময়টাকে একটু সহ্য করে নিতে হয়,
1: কিছু করার নেই।
2: চুপ কথা শুনছি, আমি গত 6 মাস ধরে আজ টেক্সট করতে ইচ্ছে হলো। আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে একজন বয়স্ক মানুষ আছেন যিনি অনেক দিনের এমপ্লয়ি, সবাই যে যার কাজ করে চলে যায় কিন্তু উনি সবার ডেস্কটপ অফ করে সমস্ত লাইট এসি অফ করে বাড়ি যান, এটা ওনার কাজ নয় কিন্তু উনি এটা করেন। আমার মনে হয় এটা অন্যায় করেন, কারণ যে যার ডেস্কের লাইট সুইচ কম্পিউটার সুইচ অফ করতেই হয়, করলেই হয়, কিন্তু কেউ সেটা করে না। আমি আমারগুলো প্রতিদিন নিজেই অন অফ করি, আমি ওনাকে বলেছি যে আপনি সবারটা কেন করেন, করবেন না, কিন্তু উনি হাসেন, রোজ সবার কাজটা নিজে করেন। তোমরা বলো এটা কি অন্যায় নয়? পারিজাত বাসু সাতগাছিয়া থেকে।
1: একটা স্তরের পরে গিয়ে দেখলে সত্যি অন্যায় নয়, উনি নিজের ভাবনায় নিজের কর্তব্যে অনেস্ট, একেবারেই অন্যায় নয়। উনি শুধু নিজেরটা করে দিয়ে বেরিয়ে যেতেই পারতেন, দ্যাট ওয়াজ স্মার্টনেস। কিন্তু এখন যেটা এটা যে উনি করছেন, আমার মনে হয়েছে এটা উনি অনেকটা ভেবে নিয়ে করছেন। উনি ভাবছেন যে এই অযথা ফ্যান লাইট এগুলো জ্বলবে, এতে যে ইলেকট্রিসিটিটা নষ্ট হবে, সেই ইলেকট্রিসিটিটা এমন কোথাও যেতে পারে যেখানে সত্যি লোডশেডিং চলছে। এইভাবেই তো ইলেকট্রিসিটির সরবরাহ হয়। আমরা বহু মানুষ প্রিভিলেজ পাই, জল ইলেকট্রিসিটি পাই এবং নষ্ট করি, আমরা পাই বলে আমরা নষ্ট করি, অনেক মানুষে পায় না। হয়তো উনি সেই রকমই একটা সময়ের মানুষ, যখন উনি দেখেছেন যে পাশের বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিন্তু তার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কারণ কোথাও একটা বলছে যে অন্য ফেজে একটু বেশি টান পড়ছে তাই আপনাদের ফেজটা বন্ধ। ব্যাস এইটুকু।
2: হ্যাঁ মানে এমনটা হতেই পারে, তুমি যেটা বললে একটু, হয়তো উনি একটু ব্রডার রেসপেক্টে ভাবছেন যে আজকে ধরো কম্পিউটারগুলো ওখানে চলছে, কখনো কখনো কম্পিউটার সারাদিন চলতে চলতে এরকম হয়, যদি কখনো খারাপ হয়ে যেতে পারে, তিনি সেই কোম্পানিকে ভালোবাসেন, তো ন্যাচারালি কোম্পানির ডেভেলপমেন্টের জন্য, কারণ গ্রোটা তো তিনি বলছেন তুমি অনেক দিনে পুরনো এমপ্লয়ি, তো অফকোর্স সেই গ্রোয়ের সঙ্গে মানে কোম্পানি যদি গ্রোথ না হয় তাহলে তো এমপ্লয়িজদের গ্রোথ হয় না, সুতরাং বেনিফিটটা তো ডেফিনেটলি। আমার একটা না এটা এটা বলতে বলতে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, সেটা একটু শেয়ার করি।
1: একদম একদম।
2: সেটা হচ্ছে যে সেম, এটা একটা কোথাও একটা পড়েছিলাম মনে নেই, যে এক ভদ্রলোক বিরাট বড় লোক আর কি, তার প্রচুর অর্থ আছে, তো সেই অর্থ দিয়ে তিনি একটা মন্দির তৈরি করেছেন, খুব সুন্দর সেখানে বিগ্রহ আছে এবং প্রচুর মানুষ সেই রোজ সেই মন্দির দর্শন করতে আসেন। তো সেই বয়স্ক ভদ্রলোক যিনি বিরাট অর্থের মানে যিনি মালিক, তিনি ভাবলেন যে আমার এই যে এত মানে সম্পত্তি, আমার এই মন্দির দেবোত্তর, সেটা তো কাউকে দেখার জন্য একজন কাউকে দরকার, তো আমি কাকে পাবো, কাকে পেতে পারি? তো তিনি এরকম বললেন যে এরকম সঠিক মানুষ দরকার যে আমার এই

0: দেবোত্তর এসব দেখতে পারেন, মন্দির দর্শন মানে মন্দিরটাকে ঠিকঠাক মতো রাখতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন ঠিকঠাক মতো। তো প্রচুর লোক এসছে, কেউ শিক্ষিত, কেউ বিভিন্ন রকমভাবে তার বিভিন্ন রকম ম্যানেজেরিয়াল স্কিল আছে, সেগুলো তারা বলতে এসছেন, ভদ্রলোকের সঙ্গে মিট করেছেন। কিন্তু ভদ্রলোক কিছুতে স্যাটিসফাইড নন। তো তার মনে হচ্ছে যে না, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। তো এই রকম প্রতিদিন যায় ভদ্রলোক, যখন মন্দিরটা খোলে, বিরাট মন্দির, ভদ্রলোক ঠিক তার উল্টো দিকের তার বিল্ডিং, তার নিজের তিনি যেখানে থাকেন সেখানে দরজা খুলে তিনি বসে থাকেন এবং ভাবতে থাকেন এবং দেখেন, প্রতিদিন অবজার্ভ করেন। তো তিনি একদিন কাউকে বললেন যে আমি খুঁজছি, আমি ঠিক খুঁজে পেয়ে যাব। তখন সবাই বললেন যে আপনার কাছে এত লোক আসছে, আপনি কিভাবে খুঁজছেন? বললো আমি খুঁজছি, আমি পেয়ে যাব। তো হঠাৎ একদিন ভদ্রলোক বসে আছেন, একটা লোক মন্দির থেকে বেরোচ্ছে, একটু উস্কো খুস্কো চেহারা, গালে দাড়ি। তো তিনি তার দরওয়ানকে বললেন যে ওই ভদ্রলোককে ডেকে আমার কাছে নিয়ে আসুন। তো ভদ্রলোক আসতেই সেই বড়লোক যিনি মালিক, তিনি বললেন যে আমার একটা বিরাট বড় মন্দির এবং সব কিছু আছে, আপনি কি এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবেন? তো ভদ্রলোক খুব অবাক হলেন, যিনি মন্দির দর্শন করে আসছিলেন, যে তিনিও জানতেন যে এরকম একটা লোকজন নেওয়া হবে, কিন্তু তার মনে হচ্ছে আমার কোনো যোগ্যতাই নেই, আমি কীভাবে অ্যাপ্লাই করবো আর কি। তো তিনি বললেন যে দেখুন, আমি তো বুঝতেই পারছি না আপনি কেন হঠাৎ করে আমাকে আপনি এই প্রপোজালটা দিচ্ছেন, বিকজ অফ আমার অর্থে সত্যিই প্রয়োজন, আমার টাকা পয়সার দরকার, কিন্তু আমার শিক্ষাগত তেমন যোগ্যতা নেই এবং আমি আমি পারবো কি না আমি তো নিজেও জানি না, এবং আপনি কি দেখলেন আমার মধ্যে? তখন ভদ্রলোক বললেন যে মানে যিনি মালিক তিনি বললেন যে আমার শিক্ষার বেশি প্রয়োজন নেই, আমার এমন একজন মানুষকে দরকার যিনি আমার মন্দিরের সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবে। বলছে আমি দেখলাম আপনাকে, আমি পরীক্ষা করেছি। বলে কীভাবে? বলছে মন্দির থেকে একটু দূরে মন্দিরের প্রবেশ পথে আমি একটা ইঁট একটু মাথাটা উঁচু করে মাটিতে গেঁথে রেখেছিলাম, আমি প্রতিদিন দেখেছি বহু মানুষ তারা কেউ ইঁটটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ ইঁটের ঠোক্কর খেয়ে ব্যথা পেয়ে সে কী করেছে, রক্তপাত হয়েছে, কিন্তু তবু সে ভেতরে চলে গেছে। তো আপনাকে আমি আজকে শুরু থেকে দেখছি, আপনি ঢুকবার সময় দূর থেকে আপনার পায়ে আঘাত লাগেনি, আপনি কিন্তু ইঁটটাকে দেখেছেন, দেখে আশপাশের লোককে ডেকে শাবল দিয়ে ইঁটটাকে তুলে সেখানে আপনি আবার পিটিয়ে সেটাকে সোজা করে দিয়েছেন। আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট পারসন হু ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মাই টেম্পল। তো ভদ্রলোক বলছেন এটা আমার কর্তব্য, এটা আমি সাধারণ কাজ, এটা আমি করেছি, আমার যাওয়ার পথে পড়েছে। বলছে প্রচুর লোক দেখেছে, কেউ তো সে কাজটা করেনি, আপনি করেছেন, তার মানে আপনি ভালো চান, আপনি মনে করেন এই মন্দিরে যে মানুষগুলো আসবে তারা যেন সবাই সুস্থভাবে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই জন্যই আপনি সেটাকে ফেলে দিয়ে, শুধু ফেলে দিয়ে আপনি জানি সেটাকে, সেই ইটের জায়গাটাকে আপনি পিটিয়ে সেটাকে নর্মাল রাস্তাটা করে দিয়েছেন যাতে কারো কোনো অসুবিধা না হয়। সো এই যে খুব ছোট্ট একটা ঘটনা থেকে আমি বুঝলাম আপনি আমার পুরো মন্দিরের দায়িত্বটা নিতে পারবেন, সেই জন্য আমার মনে হচ্ছে ইউ আর দ্য রাইট পারসন হু ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি। এই কথাটাতে আমার এটা মনে পড়ে গেল, গল্পটার কথা মনে পড়ে গেল।
1: সুন্দর দেবদা, কি সুন্দর বোঝালে তোমার এই কথাটা শুনে আমার একটা ছোট্ট জিনিস মনে হলো।
0: বলো বলো।
1: আমি ওটা বিশ্বাস করি এবং আমার মনে পড়ে গেল বিশ্বাস হওয়াটা, যে সবসময় এমনটা হয় না যে তুমি যে কাজটা ভাবছো তুমি করতে পারবে সেই কাজটাই তুমি পাবে।
0: ঠিক।
1: হয়তো তুমি জানো না তুমি অলরেডি কোন কাজের জন্য তৈরি আছো,
0: অ্যাবসলিউটলি
1: সেই কাজটা হয়তো তোমায় খুঁজে নেবে।
0: ঠিক।
1: থ্যাংক ইউ এই গল্পটার জন্য।
0: পরের টেক্সটে যাই। ডিয়ার চুপ কথা, আচ্ছা এটা পড়েছি। সর্বাণী বলছি, আচ্ছা সর্বাণী এবং শ্রাবণীর টেক্সট আমরা পড়েছি। সুমিত লিখছে সোনারপুর থেকে, তোমরা যে কথাগুলো বললে এই টপিকে এসআরকে স্যার একটা ইন্টারভিউতে দেখেছিলাম যেখানে উনি বলছেন যে

0: मुझे किसी का बुरा नहीं सोचना, किसी का अच्छा नहीं सोचना, इनफैक्ट किसी के बारे में सोचना ही नहीं। उन्हीं एटा के बोलें selflessly selflessness। হয়তো এই জাজটা এই যুগে এটা অনেকটাই ঠিক। হ্যাঁ, অন্যের ভালো চাওয়াটা ভালো, বাট নিজের ভালো চাওয়াটাও খুবই দরকার। কালই হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, কোনো কারণে পড়নি, আজ আবার সেম টেক্সটাই রিপিট করেছি, পারলে পড়ো। ট্রু সুমিত, অ্যাবসলিউটলি করেক্ট, ঠিক লিখেছ এবং ঠিকই বলেছ। মানে এবং এসআরকে কথাটাতেই তো প্রমাণ করে যে স্যারকে আজকে কোথায় পৌঁছেছেন। তিনি এই ফিলসফিতে বিশ্বাস করেন বলে তিনি ওই জায়গাটাতে পৌঁছেছেন। সত্যিই তাই, ঠিকই বলেছ। পরের টেক্সটে যাই। হাই চুপ কথা, আমার নাম জয়ন্ত। আমি অনেক দিন ধরে এই প্রোগ্রামটা শুনি এবং পছন্দ করি। আমি একজনকে ভালোবাসতাম, আমার ফার্স্ট লাভ, আজ ব্রেকআপ হয়েছে, আজ 7 ইয়ার্স, কিন্তু ওকে এখনও ভুলতে পারিনি। ও আমার স্বপ্নে প্রায়ই আসে। চুপ কথা, আমি কি করব?
1: আসতে দাও, যত স্বপ্নে আসবে তত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। কোনো কিছুকে আটকানোর চেষ্টা করবে না, কোনো ইমোশন, কোনো ফিলিংস, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যা আসছে আসতে দাও, ফিল করো, লেট ইট গো করে দাও।
0: পরেরটা হচ্ছে, পরের টেক্সট, থ্যাঙ্কলেস, থ্যাংকস প্রিয় দাদা দাদারা আমার ফোনটা রিসিভ করার জন্য। আসলে তোমাদের কল করার আগে ভাবি অনেক কিছু বলবে, বাট কলে কিছু বলতে পারি না। খুব খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি বাসু দাদার খুব বড় ফ্যান, খুব ভালো থেকো, লাভ ইউ ফ্রম শৌর্য।
1: শৌর্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করার জন্য এবং কথা বলার জন্য। তোমার সাথে কথা বলে আমাদেরও খুব ভালো লেগেছে, ভালো থেকো।
0: পরের টেক্সট হচ্ছে অপেক্ষা, স্টেশনটা ছোট, প্রায় ভুলে যাওয়া, তবু প্রতি সন্ধ্যায় অরুণ এসে বসে একই বেঞ্চে, হাতে একটা পুরনো ঘড়ি যেটা আর চলে না। লোকজন ভাবে সে কারোর জন্য অপেক্ষা করছে, আসলে সে অপেক্ষা করে একটা সময়ের জন্য। 5 বছর আগে ঠিক এই স্টেশনেই নেমেছিল মেঘলা, বলেছিল ঠিক এই সময় ফিরব। তারপর এক ট্রেন, এক দুর্ঘটনা আর এক অসমাপ্ত প্রতিশ্রুতি। ঘড়িটা থেমে আছে সেই মুহূর্তেই, 6:30। আজও যখন ঘোষণার শব্দ ভেসে আসে, অরুণ তাকিয়ে থাকে লাইনের দিকে। হঠাৎ একদিন ভিড়ের মধ্যে সে দেখতে পেল মেঘলার মতো কাউকে। সে উঠে দাঁড়ালো, বুক ধরফর করছে, কিন্তু ট্রেনটা চলে যেতেই প্ল্যাটফর্ম ফাঁকা। অরুণ আবার বসে পড়ে, ঘড়িটা কানে ধরে শোনে, নিঃশব্দ। তবু সে হাসে, কারণ অপেক্ষাটাই তার এখন বেঁচে থাকা। খেয়াবাত গড়িয়া থেকে মিষ্টি মেয়ে।
1: ভালো ভালো মেসেজ লেখো তোমরা, খুবই ভালো ভালো মেসেজ লেখো, রাতটা আমাদেরও সুন্দরই কেটে যায়।
0: ঠিক,
1: খুব ভালো মেসেজ, থ্যাংক ইউ।
0: পরের টেক্সট হচ্ছে, কেমন আছো তোমরা, আমার নাম সৌম্যজিৎ। একটা কোয়েশ্চেন, টাইম ম্যানেজমেন্ট কেমন করে করব? আমি জাপান থেকে স্ট্রিম করছি, ইউজুয়ালি অন্য রেডিও স্টেশন শুনি, আজ তোমাদের FM পেলাম, আজ থেকে সব সময় শুনবো। আমার নামটা ইন্ডিয়ান কারণ এটা আমার মায়ের, আর তোমরা তো জানো নেট থাকলে হোয়াটসঅ্যাপও। সো হিয়ার, সো আই এম জাস্ট জাপানিজ স্ট্যান্ডার্ড টাইম 4:20, 4:28, ও লিখেছে এটা 1:28 আমাদের, 3 ঘন্টা। ওসাকা থেকে ভালোবাসা, গ্রেড 8 পড়ি আর দিদির সঙ্গে থাকি, তাই মন খারাপ হয়ে যায় মাকে না দেখতে পেয়ে। থ্যাংক ইউ ওয়াসুমি।
1: ওয়াসুমি, প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা
0: ওসাকা থেকে,
1: বাসু এবং দেবের পক্ষ থেকে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে দেবদা বলবে, তবে তোমাকে আমি একটা ছোট্ট জিনিস বলি। আমাদের বাংলার, বাঙালির সবচেয়ে বড় গর্বের মানুষটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।
0: ঠিক,
1: তিনি তো জাপানে গিয়েছিলেন, জাপানে গিয়ে ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে জ্ঞান লাভ করতে গিয়েছিলেন, ঋদ্ধ হয়ে ফিরেছিলেন। জাপান গেছিলেন, রাশিয়া গেছিলেন, আমেরিকা, আর্জেন্টিনা তো গিয়েছিলেনই, আরো পূর্বে গেছেন। এই দেশটার প্রতি আমার একটা ছোটবেলা থেকেই ভালোবাসা আছে। জাপানের আগের নাম নাকি নিপ্পন ছিল, সূর্যোদয়ের দেশ।
0: ঠিক,
1: তো যে দেশে সূর্য ওঠে, যে দেশে আলো সবার আগে ফোটে, সেই দেশে যে রয়েছে তার মন খারাপ কি করে থাকবে?
0: ঠিক,
1: তাই না? রবীন্দ্রনাথ পড়ো, ভালো লাগবে, এটুকুই বলতে।
0: ব্যাস, আর কিছু বলার নেই। টাইম ম্যানেজমেন্টের কথা আমার মনে হয় যে আমরা তো সবসময় জানি যে যারা জাপানে থাকেন, জাপানিজরা ভীষণভাবে সময়ানুবর্তির ক্ষেত্রে ভীষণভাবে স্ট্রিক্ট। মানে আমি শুনেছি এটা যে কোন একটি সময় বোধ হয় ট্রেন এক মিনিট লেট করেছিল, তার জন্য যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ক্ষমা চেয়েছিলেন, ফর ওয়ান মিনিট লেট। সো এতটাই পাংচুয়াল তারা। তো সুতরাং আমার মনে হয় যে বাসু যেটা বলল যে একদম ঠিক, যে দেশে সূর্যোদয় হয় সে দেশে মন খারাপও যেমন থাকতে পারে না, এবং সূর্যকে ঘিরেই তো আমাদের সময়টা সব কিছু, আমরা তো তাকে ঘিরেই সবটা ভাবি।
1: একদম।
0: সুতরাং সে দেশের সময়টা তোমাকে তোমার মতো করে প্ল্যান করে নিতে হবে সব কাজগুলোকে। না, আমরা সব কাজ, আমরা সমস্যাটা কোথায় হয়, আমাদের যে আমরা যেটুকু সময় আমরা অ্যাক্টিভ থাকি, মানে বিভিন্ন কারণে অ্যাক্টিভ থাকে, আমি আমার মানে ফিজিক্যালি ধরো আমি মানে বাইরে যাচ্ছি, জিম করছি, ওয়াক করছি, অফিস যাচ্ছি, আর কিছুটা সময় থাকে এই এই সময়ের জন্য আমার কিছুটা সময় ব্যয় হয়, কিছুটা সময় আমি প্রচণ্ড মানে প্রোডাক্টিভ থাকি, আমি কাজ যখন করছি তখন আমি একদম প্রোডাক্টিভ থাকছি, কখনো আমি অতটা প্রোডাক্টিভ থাকছি না, আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলছি, আমি কোনো কিছু ওয়াচ করছি, আমি কোনো কিছু একটু খাওয়া দাওয়া করছি, কিংবা কোনো কিছু একটু আমি হয়তো সেলফোনটা দেখছি, সেটা আমার প্রোডাক্টিভ সময় নয়। আরেকটা হচ্ছে আমার কমপ্লিটলি যখন আমি রেস্ট নিচ্ছি, আমি ঘুমোচ্ছি, তাহলে টোটাল সময়টাকে যদি আমরা 24 ঘন্টা, তো সময় 24 ঘন্টার মধ্যে আমি যদি এই কোন কোন সময়টা কতটুকু কতটুকু করব সেটা যদি প্ল্যান করে নিতে পারি, যে আমার কাজের জন্য আমি যে কাজটা করি তার জন্য আমার 7 ঘন্টা এনাফ, আমি ওই সময়টুকু দিলে আমি কাজটা কমপ্লিট করতে পারবো। কি আমি পড়াশোনা করি, চাকরি করি, আমি ক্রিয়েটিভ কাজ করি, যেটুকু করি আর কি, ক্রিয়েটিভ কাজে যদিও নির্দিষ্ট কোনো সময় থাকে না, তবুও আমি বলছি একটা নির্দিষ্ট সময়, তাহলে আমি ওই সময়টাকে যখন আমি ক্যালকুলেট করবো যে আমার ওই প্রোডাকশনটা দেওয়ার জন্য, ওইটুকু প্রোডাকশন আমার পাওয়ার জন্য আমার এতটা সময় আমাকে দিতে হবে, তাহলে সেই সময়টাকে যখন আমি ফার্স্ট ক্যালকুলেট করে ফেললাম, বাদবাকি সময়গুলোকে কিন্তু তখন আমাকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিতে হবে, যে আমার ওইটুকুর থেকে ওই সময় থেকে ওই সময়টা আমার আমার কাজের সময় বা আমার পড়াশোনার সময়, আমার চাকরির সময়, আমার এইভাবে সময়, ওই সময়টুকু আমি রেস্ট নেব, বাকি আমার কাছে পড়ে থাকলো এই দুটো সময়, তাহলে এই সময়টায় আমি একটু ফিজিক্যাল দিকে একটু জোর দিলাম, আমি একটু একটু জিম করলাম, একটু হাঁটলাম, একটু বই পড়লাম, একটু করলাম, আর এই সময়টা আমার কাছে অ্যাবসলিউটলি লেজার টাইম, আমি বন্ধুদের সঙ্গে গল্প করতে পারি, আমি একটু মোবাইল ঘাঁটতে পারি, আমি একটু টেলিভিশন দেখতে পারি, আমি এভাবে আমার লাইফটাকে আমি এভাবে আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি। প্ল্যানটা হচ্ছে আমাকে কোনো একটা জায়গায়, আমরা ছোটোবেলায় যখন আমরা যখন বৃত্ত আঁকতাম, সার্কেল আঁকতাম, আমরা কী করতাম, আগে কেন্দ্রটাকে ঠিক করে নিতাম, কেন্দ্রতে আমাদের ওই কম্পাসটাকে বসিয়ে বাদবাকিটা কিন্তু আমরা পুরো বৃত্তটা আঁকতাম, তাই তো? তো এখানেও তাই, তোমাকে এই পুরো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে কোনো একটা জায়গায় কেন্দ্রে আসতে হবে, মানে কোনো একটা সময়কে তোমাকে আগে ফিক্স করতে হবে, সেইটা হচ্ছে তোমার কাজের জায়গাটা, তোমার তুমি যেটার জন্য তুমি ব্যস্ত থাকো, মানে যেটা তোমার আলটিমেট অ্যাচিভ করার জন্য যে জায়গাটা, সেটাই হচ্ছে তোমার ওই জায়গাটাকে তুমি যদি আগে ফিক্স করে ফেলতে পারো যে এই সময়টুকু আমার প্রোডাকশনের সময়টুকু আমি প্রোডাক্টিভ থাকবো, তারপরে তুমি বাদবাকিগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারো।
1: ওর নামটা কি যেন ছিল, ওসাকা?
0: না, ওসাকা থেকে লিখেছে আমি, ও ওর নামটা হচ্ছে, বলে দিচ্ছি, চলে গেল কোথায় আমি খুঁজে পাচ্ছি না, মেবি আমি অনেক এসএমএস এসে গেছে,
1: কোনো ব্যাপার না, আমরা পরে তোমার নামটা আরেকবার মনে করে নেব।
0: পরের টেক্সটে যাই। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি বলছি, আজ আমি আর দাদু একসাথে তোমাদের শুনছি, দাদু আমার নিজের দাদু নয়, সে আমার আমরা কয়েকজন দাদুর বাড়িতে

0: ভেসে থাকি। জানো, আজ দাদু তার ছোটোবেলার ভালোবাসার মানুষটির সম্পর্কে অনেক গল্প বলল। দাদুর কাছে তার ভালোবাসার মানুষটির অনেক পুরনো একটা ছবি আছে, একটা ছোটোবেলার ছবি, সাদা কালো ছবি, যেটা দাদুর বিছানার পাশে টেবিলে সবসময় রাখা থাকে। তোমরা জানলে অবাক হবে, দাদু তার ভালোবাসার জন্য সারা জীবন বিয়ে করেনি। দাদু অনেক বছর আগে তার ভালোবাসার মানুষটিকে দেখেছিল, তারপর আর দেখেনও নি। কিন্তু বড় হওয়ার পর তার ভালোবাসার মানুষটি কেমন দেখতে হয়েছিল তাও দাদু জানে না। তিনি আজও বেঁচে আছেন কি না বা কোথায় আছেন তাও জানে না। বিচ্ছেদের পর দাদু আর কোনোদিন সেই মানুষটির সঙ্গে যোগাযোগও করেনি। বাসুদা আমার দাদুর নাম দিয়েছে ভালোবাসার দাদু। দাদুর আসল নাম শ্যামাপদ রায়।
1: আমার কিন্তু গল্পটা মনে আছে।
0: আমার কাছে না এই যে গল্পগুলো, আমার একটা স্ক্রিপ্ট মনে পড়ে যায়। মানে এগুলো ঘটনা দিয়ে তুমি যদি দেখো, জীবনে যারা লিখতে পারেন, যারা লিখেন, তিনি ঔপন্যাসিক হতে পারেন, তিনি গল্প লিখিয়ে হতে পারেন, গল্পকার হতে পারেন, তারা কোথা থেকে উপাদানগুলো পান? এইসব জায়গাগুলো থেকে, এই যে মানে ব্যক্তিগত মানে সত্যিকারের জীবন থেকে তারা এই উপাদানগুলোকে তারা খুঁজে খুঁজে বার করেন, করে এই গল্পগুলো তারা লেখেন, এবং তার মধ্যে নিশ্চয়ই তার নিজস্ব কল্পনাও তো থাকেই। তো এইটা না আমার একটা অদ্ভুত গল্পের, মানে আমার মনে পড়লো যে এটাতে কিন্তু দারুণ গল্প একটা লেখা যায়, দারুণ একটা স্ক্রিপ্ট তৈরি।
1: ও নিজেই লিখতে যাচ্ছিল তো, নিজে লেখার চেষ্টা করেছিল।
0: আচ্ছা, সেটা আমি জানিছিল
1: এবং সেটা আমার মনে আছে। এবং শ্যামাপদ দাদুর এই গল্পটা শুনে আমার প্রত্যেকবার ভালো লাগে। লিখে ফেলো, এটুকুই বলব।
0: দুটো তেইশ বাজে, খুব বেশি সময় আর নেই, 37 মিনিট আছি আমরা তোমাদের সঙ্গে। দেখো, সেই শুরু করেছিলাম 12টায়, এখন 2:23 বাজে। খুব বেশি গান অবধি আমরা আজকে প্লে করিনি।
1: বেশি নয়, আমি তো বলেছিলাম যে 7টা যদি গান বাজে তাহলেও অনেক। তো এখন আমরা 7 নম্বর গানে পৌঁছেছি।
0: ঠিক,
1: 7 নম্বর গানের পর আবার এসে কথা বলছি তোমাদের সঙ্গে। চুপ কথায় বাসু আর দেব রয়েছে 9903653992 তোমাদের মেসেজ এবং হোয়াটসঅ্যাপে আমরা পড়ছি এবং ফোনও নিচ্ছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঠিক রাত 2:34 সময় বেলা মেহেকা, সম্ভবত বেলফুল বা জুঁই ফুলের কথা বলা হচ্ছে, রাত্রিবেলাই রাতের ফুল ফোটে, রজনীগন্ধা ফোটে এবং সূর্য উঠতে উঠতেই তার সময় ফুরোয়। চুপ কোথাও সেরকমই একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং তারপরে সে শেষ হয়ে যায়, দুদিনের জন্য আসে, 5 দিন অপেক্ষা করিয়ে শেষ মুহূর্তে পৌঁছে গেছি প্রায়। আর কিছু টেক্সট মেসেজ রয়েছে 9903650992 বাসু এবং দেবের সাথে তোমরা কথা বলছো।
1: একটা সরাসরি ফোন ছিল, সেটা দেখি আছেন কিনা। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ বলছি, রাতে আপনার মেসেজ পাঠিয়েছিলাম কিন্তু মেসেজ আপনার তো পৌঁছলি, এর আগে আপনাদের কাছে মেসেজ পাঠিয়েছিলাম।
1: কি জানি অনেক টেক্সট এখনো জমা হয়ে আছে, কে বলছেন আপনি?
2: যতবার জুপটায় যে আপনারা এসছেন দীপদা এবং
1: আপনার মেসেজটা বলুন না, আপনি তো সরাসরি ফোনই পেয়ে গেলেন।
2: কবিতা,
1: আচ্ছা তো সেটা তো এখন আমাদের কাছে, আমরা এখন খুঁজে পাচ্ছি না।

0: আপনাদের কাছে অনেক আগে অযোগ গেছে কিনকে, তাই কবিতা আমি বলছি। হ্যালো,
1: হুম শুনছি বলুন।
0: হ্যাঁ কবিতা বলছি, যখন আছে শুক্রবার ও শনিবার, যখন আছে শুক্রবার ও শনিবার, মুখে হাসি থাকে সবার, যখন আজ শুক্রবার শনিবার মুখে হাসি ফোটে সবার,
1: আমি বুঝতে পারছি আপনার এক্সাইটমেন্ট, আমি বুঝতে পেরেছি।
2: আর আরেকটা কথা গোলপার্ক থেকে সুদেশনা আপনাকে বলি, যে আমাদের চুপ কথায় আমরা যে ধরনের মেসেজগুলোকে বেশি প্রায়োরিটি দিই, অগ্রাধিকার দিই, সেই মেসেজগুলোতে না মানুষে তাদের সমস্যার কথা বলেন। আমরা আপনাদের মেসেজ পড়ি না যে তা নয়, আমরা পড়ি, কিন্তু আমাদের হাতে তিন ঘন্টার সময়, আমাদের এই শোটার মূল কাজ হচ্ছে, আমাদের এই শোটা করার কারণ হচ্ছে মানুষের সমস্যার সমাধান করার, এন্টারটেন করা নয় এবং এন্টারটেন হওয়াও নয়। তবু আমরা লুকিয়ে লুকিয়ে আপনাদের এই কবিতাগুলো পড়ি, গানের রিকোয়েস্টগুলো রাখি, কিন্তু তারপরে যদি আপনারা এরকম রাগ করেন এবং ফোন করে যদি এরকম বলে কেন পড়াননি, তাহলে কিন্তু সত্যি এর পরের বার থেকে আমরা একেবারেই কোনো এন্টারটেনিং মেসেজকে এন্টারটেন করব না, কোনো কবিতা পড়ব না, কোনো অ্যাডভাইজারি মেসেজ নেব না, শুধুমাত্র যারা সমস্যার কথা বলবেন তাদের কথাই বলবো। ধন্যবাদ, ভালো থাকবেন।
1: আমি আইচ শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে। আজকে আমি শুনতে পাচ্ছি অফলাইনে, কিন্তু একটু কষ্ট হচ্ছে, তবু শোনার চেষ্টা করছি, কিছুটা শুনতে পাচ্ছি। মাথার ভেতরে চাপ অনুভব করছি অনেক, এক্সাম শেষ হলো, জীবনে কি করব এই বিষয়টা নিয়ে, যেমন এখান থেকে অর্থাৎ কুষ্টিয়া থেকে ঢাকায় যাব কিনা, বিভিন্ন বিষয়ে তারপর বেশ কয়েকবার চুপ কথাতে অনেক প্রশ্ন করেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছুই শিখেছি, অনেক কিছু ভেবেছি, অনুপ্রেরণা পেয়েছি, অনেক ধরনের স্কিল রয়েছে যা দিয়ে কিছু জীবনযাপন করতে পারবো, অনেক কিছু জানা সত্ত্বেও নিজেকে ব্যর্থ মনে হয় না, পাওয়া প্রেম, না পাওয়া মানুষ, কর্মই ভবিষ্যৎ, ভবিষ্যৎ জীবনসঙ্গী, বাবা মা ভাই দায়িত্ব, মনে হচ্ছে বড় হয়ে গেছি অনেক, পরীক্ষার সময় ফটোগ্রাফির কাজটা করতে পারিনি, হাতে টাকা পয়সা নেই, সামনে ঈদ, যাও একটা কাজ পেলাম ক্যান্সেল হয়ে গেল, কারণ কথায় আছে দুঃখ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে। তবে একটা জিনিস ভালো লাগছে যে শারীরিকভাবে আমি সুস্থ আছি, আমি জানি এখন খারাপ সময় মানে সামনে ভালো সময় আসছে, আর গত সময় যখন ভালো সময় যাচ্ছিল তখন আমি প্রস্তুতি নিতে পারিনি, তবে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তোমাদের থেকে কিছুটা আইডিয়া পেয়ে মাথাটা একটু একটু ঠান্ডা হয়েছে, তারপরেও পুরো শান্ত হতে পারছি না, আমি আমার মনের কথা প্রশ্নগুলো লিখে রাখি চুপ কথাতে তোমাদের জিজ্ঞেস করব বলে, তবে মাঝে মধ্যে ঘুম আসতে চায় না। এর বড় সমস্যা হচ্ছে একটা বিষয় যখন আমার ভাবা শুরু হয় বা মাথায় ঢুকে যায়, সেটা বারবার ওর মধ্যে ঘুরপাক খেতে থাকে, অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও একটু সময় ভালো থাকলেও আবার মনের মধ্যে চলে আসে, তখন সমস্যাটাও তৈরি হয়। এই ঘুমই হচ্ছে তাই ভালো ওষুধ, একটা ব্যথা ভোলায়, একটা মনের হোক একটা শরীরের। আমার অনেক ডিসিশন নিতে চুপ কথা আমায় সাহায্য করেছে, হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এক সময় না এক সময়, কিন্তু তারপরেও এখন ভালো ফিল করছি না, যা কিছু হবে হয়তো ভালোর জন্যই হবে। অনেক বড় করে ফেললাম, দুজন প্রিয় মানুষকে অনেক ধন্যবাদ, দেবদা বাসুদা।
2: ভালো থাকো, এর থেকে বেশি আর নতুন করে কিছু বলার নেই।
1: ঠিক, অনেকটা সময় মানে আমি শুধু এইটুকু বলি, আইচ তুমি আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের বহুদিন ধরে তুমি আমাদেরকে শুনছো, সুতরাং অনেক তোমার প্রতি মানে আমাদের সমস্ত বন্ধুদের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকে এবং আমরা সঙ্গে থাকতে চাই তোমাদের সব সময়। তো সেই জন্য বলি যে প্রবলেম আছে, প্রবলেম থাকবে, প্রত্যেকটি মানুষের জীবনে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা সলভ হবে। কিছু প্রবলেম যেমন শুরুতে বলেছে, কিছু প্রবলেম সলভ হওয়ার নয় ইমিডিয়েটলি, সেটাকে সময়ের হাতে ছেড়ে দিতে হবে, সময় আসলে সেটা সলভ হবে
2: একদম।
1: এর পরেরটা লিখেছ, লাভ জাংশনে করেছ, আমি সলিউশনটা তোমাদের থেকেও শুনতে চাই। না, আমার মনে লাভ জাংশন থেকে যখন শুনেছ, এটা ডেফিনেটলি লাভ জাংশনের প্রবলেম, তুমি যখন এক জায়গা থেকেই শুনেছ ডেফিনেটলি কোনো না কোনো সলিউশন তো ওখান থেকে দেওয়াও হয়েছে তোমাকে। ঠিক আছে, আমরা আপাতত চুপ কথা একটু অন্যরকমের প্রবলেমগুলো নিয়ে কথা বলি, আমার মনে হয় সেই ধরনের প্রবলেমগুলোই

0: ওদেরকে পাঠাও, যেগুলো লাভ জাংশনে পাঠানো যায় সেগুলো লাভ জাংশনেই পাঠাবে। হাই চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। বাসুদা দেবদা কেমন আছো? তোমাদেরকে অভিনন্দন, দেবদা তোমাকে অনেক অভিনন্দন, তোমার ইস্ট বেঙ্গল ট্রফি জিতলো। না শুধু আমার নয়, বাসু আর দেব দুজনেরই কিন্তু আমাদের পছন্দের, তাই লাল হলুদ ভালোবাসা পাঠালাম তোমাকে। যদিও আমি খুব বড় মনে প্রাণে প্রিয় মোহনবাগানের সমর্থক, তবুও দিনের শেষে ফুটবলের জয় হলো, বাংলা ফুটবলের জয় হলো। একসাথে লাভগুরু বাসুদা এবং ম্যাজিক ম্যান দেবদাকে একসাথে অনেকদিন পর চুপ কথায় পেয়ে মনটা ভালো লাগছে। ভালো ছিল না মনটা, এখন ভালো হয়ে গেল। সাবধানে বাড়ি ফেরো, তিনটে অবধি আছে।
1: ঠিক,
0: থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। দেব অ্যান্ড বাসুদা, তোমরা অনেক দিন পর একসাথে চুপ কথায়, খুব ভালো লাগছে তোমাদের আজ একসাথে শুনতে। আর এর বেশি কিছু লিখছি না, তোমরা সাবধানে থেকো এই গরমে। আমি উল্টোডাঙ্গা থেকে সঙ্গীতা বলছি, চুপ কথার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
1: থ্যাংক ইউ সঙ্গীতা, খুব ভালো থেকো।
0: তার পরের টেক্সট, দাদারা আমি মনীষা, এতক্ষণ তোমাদের কথা শুনছিলাম নীরবে, তোমাদের একটা কথা আমার মন কেড়ে নিল, ঈশ্বর তোমার কাজ ঠিক করে রেখেছে। নিজের এই 21 বছরের জীবনে ঈশ্বর থেকে সবসময় যা চেয়েছি তা হয়তো পাইনি, আবার পরে এমন কিছু পেয়েছি যা হয়তো যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি। তিনি সবসময় আমাদের পথ ঠিক করে রাখেন, সময় এলে আমরা ঠিক গন্তব্যে পৌঁছব। ঠিক, একদম। পরেরটা হচ্ছে, আমি ঝড়ের গতিতে পড়ার চেষ্টা করছি আর কি। পূজা লিখছে কসবা থেকে, আমার এখন ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুম পাচ্ছে, ও 2:09 ও লিখেছে আর কি, কিন্তু তাও তোমাদেরকে শুনছি। বেশ, আমার মনে হচ্ছে এতক্ষণ না জেগে নেই বোধ হয়। হাই, তোমরা কেমন আছো? জানো তো আমি না লাড্ডু খেতে খুব ভালোবাসতাম, সেটা খেলে পাওয়ার বুস্ট হয়।
1: এটা সেই ছোটা ভীমের হতো,
0: ঢোলাকুর থেকে ছোটা ভীম, তাই লিখেছে।
1: খুব ভালো মেসেজ, অনেকক্ষণ পরে একটা বেশ মজাদার মেসেজ পড়লাম।
0: আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো, আমি খুব কম দিন আপনাদের সাথে আছি, নামটা লিখেননি,
1: কোনো অসুবিধা নেই,
0: এবার থেকে আপনি জুড়ে গেলেন আমাদের সাথে আর কি।
1: ঠিক ঠিক।
0: বাসু, চুপ কথা শুনতে তোমাদের মতো আমাদেরও হট সিট দরকার। তোমার কথা শুনলে ভালো লাগে, ফ্রেন্ডসরাও ভেরি ভেরি নাইস সং। বাসুদেব, কোল জল খাও, গলাটা ড্রাই হয়ে যাচ্ছে।
1: অ্যান্ডি লিখেছে,
0: হ্যাঁ, আর গলাটায় জল দরকার, এত গরম। আগের দিন পাঠিয়েছিলাম অরিজিতের কাছেও, নামটা লিখে না, অ্যান্ডি লিখেছে।
1: অ্যান্ডি, অ্যান্ডি, এই মেসেজ অ্যান্ডি লিখতে পারে।
0: ডিয়ার চুপ কথা, আচ্ছা এটা তো পড়েছি, অনুষ্কার চুপ লেখা তো পড়েছি আমরা।
1: হ্যাঁ, এই যেমন দেখো, মানে দেবদা এক্ষুনি যিনি ফোন করলেন গুলপার্ক থেকে, সুদেশ না, শেষ ফোন আমরা নিয়েছিলাম, তিনি যেভাবে কথা বললেন, আমি নিতান্তই খুব বিরক্ত হয়েছি। কারণ আমরা যখন অনুষ্ঠান সঞ্চালনা করি, আমরা চেষ্টা করি যে সব রকমভাবে অনুষ্ঠানটা যাতে শুভ সুন্দরভাবে সম্পন্ন হয়।
0: ঠিক ঠিক।
1: আমরা এক্সপেক্ট করি, আমরা চেষ্টা করি সমস্ত মেসেজ পড়ার, কিন্তু রোজ তো তা সম্ভব হয় না, কারণ চুপ কথা এমন একটা শো যেখানে মূলত মানুষ তাদের সমস্ত কথাগুলো ভেন্ট আউট করার জন্য মেসেজ পাঠান। তা আগে তো আমি তাকে অবশ্যই প্রায়োরিটি দেবো যে সমস্যায় রয়েছে, তাই না?
0: একদমই তাই। হ্যাঁ,
1: কিন্তু দেখো, এই যে অ্যান্ডি বা ডোরা বা আরও অনেকে রয়েছে, মিষ্টি মেয়ে আছে গড়িয়া থেকে, সৌভিক আছে ঢাকুরিয়া থেকে, এরা প্রত্যেক দিন প্রত্যেকটা শোতেই অলমোস্ট মেসেজ করে। আমরা বহু মেসেজ পড়ি না ওদের, পারি না, সময় থাকে না।
0: ঠিক ঠিক।
1: ওরা কিন্তু বোঝে এবং ওরা কিন্তু মেসেজ পাঠাতে ভোলে না। এমন নয় যে ওরা সবসময় ওদের মেসেজ পড়া হবে বলেই পাঠায়, তা নয়। কিন্তু
0: ঠিক,
1: আমরা তো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে সুদেশনাথ যেমন রাগ হয়, বাসুরও তেমন রাগ হয়, এবং সুদেশনা যতটা রুড, বাসু তার থেকে 10 গুণ রুড হতে পারে, এবং বাসু হয়ও, বাসু হবেও। বাসু যখন দেখবে যে যে মেসেজটা তুমি পাঠিয়েছো

0: সেটা পড়তে পারছে না, তাহলে তোমার যতটা কষ্ট হয় ততটা কষ্ট বা তার থেকে বেশি কষ্ট বাসুরও হয়।
1: ঠিক,
0: এটা কখনোই ভাববে না যে আমরা কারোকে ইগনোর করছি। বলো দেবদা, তুমি বলো।
1: না, একদমই, আমরা তো সবারটাই পড়ার চেষ্টা করি, তো কখনো কখনো এই যে সময়ের জন্য, এই যে এত কথা বলেছি আমরা, তার মধ্যে আমরা মাত্র আটখানা গান মধ্যে বাজাতে পেরেছি না, আটখানা গান
0: রেডিওতে বসে আছি। এটা তোমাদেরকে বলি বন্ধুদেরকে, এখন পৌনে তিনটে বাজে, অনেকেই শুনছে না হয়তো, রেডিওতে বসে আছি, তিন ঘন্টার শো, আটটা গান বাজিয়েছি। ঠাকুর পাপ দেবে, জানো তো, ঠাকুর পাপ দেবে আমাদেরকে।
1: বেশ, তাহলে বরং ফোন আসছে, আমরা হয়তো মেবি হয়তো লাস্ট ফোন একটা নেব।
0: নিয়ে নি,
1: সরাসরি নিয়ে নেবো।
0: নিয়ে নি
1: তাহলে, সরাসরি নিয়ে নেবো ফোনটা। বেশ, হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
2: শুনতে
0: পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ, আমি ডোরা বলছিলাম। আমি করতাম না, আমার সময় নষ্ট করতাম না, এই করলাম একবার, খুব ভালো লাগছে শুনতে, দেখে দিচ্ছি।
1: হোয়াটসঅ্যাপ করতে পারো।

0: গিটার বোধহয় অনেকের কাছে আমাদের কাছে নস্টালজিয়া, তাই না?
1: একদমই
0: পুরনো গিটার। কিন্তু ফোন আছে একটা, আজকের শেষ ফোন। কে আছেন? হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ কি বলছো?
2: অনুষ্ঠান তো শুনি, কি বলতো, গল্পগুলো শোনার জন্য না আরো আগ্রহ থাকে। তুমি গল্প বলো, আর বাসুদা তুমি বাসুদাও তো ভীষণ গল্প করেন, তো
0: রবীন্দ্র সঙ্গীত শুনতে চেয়েছিলে, কোন একটা চুপ কথা ওদের রিকোয়েস্ট করেছিলে না?
2: যদি তোমার পছন্দ মতন একটা শুনিয়ে দাও লাস্ট।
0: নিশ্চয় চেষ্টা করছি,
2: ভালো থেকো, আবার শুনবো তোমাদের একসঙ্গে।
0: কয়েকটা টেক্সট আছে, ছোট্ট তিন চারটে টেক্সট একটু পড়ে নি, তারপর আমরা সরাসরি
1: দেখো। এবার আমরা এই যে হুড়োহুড়ি করছি, এখানে প্রথমে বলছি হ্যালো চুপ কথা আছে দাদারা, তোমরা এত গরমে হট সিটে কিভাবে বসে আছো? যাই হোক ভালো থেকো দাদারা, স্কাই ফ্রম আর্থ। আচ্ছা বেশ মজার একটা মেসেজ পাঠিয়েছে স্কাই ফ্রম আর্থ। এরপরে কয়েকটা টেক্সট মেসেজ রয়েছে, দীপজ্যোতির মেসেজ পড়ে নিয়েছি, আকাশের মেসেজ পড়ে নিয়েছি। ডিয়ে চুপ কথা, অনুষ্কা বলছি, অনেকবার পাঠিয়েছো বাবা। অনুষ্কা তুমি যখন প্রথমেই মেসেজটা পাঠিয়েছিলে তখনই যদি রাখতে পারতে তাহলে এতক্ষণ আমরা পড়ে ফেলতাম। যাই হোক ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো আমি চুপ কথাকে জানিয়েছিলাম আমার মায়ের অসুস্থতার ব্যাপারে, আর আজ মা হসপিটালাইজড হয়েছেন। সব কেমন অন্ধকার লাগছে, সময়টা কেমন থমকে গেছে।
0: পড়েছি
1: আমরা এই মেসেজটা পড়েছি, তুমি 2:44 আবার পাঠিয়েছো। এবং দেবদা এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো টেক্সট মেসেজ নেই, আমরা সমস্ত টেক্সট মেসেজ শেষ করে ফেলেছি এবং চুপ কথার শেষ মুহূর্তে তো এসেই গেছি। দেখা যাক এই মেসেজটা। গুড নাইট দেব, বাসু। বাসু খুব রাগি, দেবদা একটু রাগে কম, গরমে মাইন্ড ঠিক থাকছে না জানি। আজ আর আজকের পারফরমেন্স অসম, অ্যান্ডি। হেই অ্যান্ডি বলছে গরমে মাথা ঠিক থাকছে না, বাসুর মাথা গরম, বাসু সবসময় মাথা গরম। বাসু ইজ দ্য অ্যাংরি ইয়াং ম্যান বিকজ বাসু হ্যাজ দ্য অ্যাজ এজ টু বি অ্যাংরি। ঠিক আছে, বাসুর এখন অ্যাংরি হওয়ার এজ, দ্যাটস ওয়াই বাসু ইজ অ্যাংরি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর অল দি লাভলি মেসেজেস অ্যান্ড ফোন কলস, থ্যাংক ইউ ভেরি মাচ চুপ কথার সঙ্গে থাকার জন্য রাত 12টা থেকে 3টে অবধি, এবং তোমাদের ভালোবাসায় তো আমরা ভরে আছি। তোমাদের বকাবকি আমরা খাই, আমাদের বকাবকি তোমরা খাও, এই করে তোমাদের ভালোবাসার সম্পর্কটা চলবে, তাই না?
0: একদমই তাই। আর এই বলতে বলতে আজকে আমরা বিদায় নিই, আজকে আমাদের এই চুপ কথা থেকে। আবারও যদি কোনো দিন সময় হয় একসাথে দুজনে মিলে আবার আসব।
1: একদম, আবার আসার ইচ্ছা রইল। চুপ কথায় বাসু এবং দেব আজকে সাইন অফ করছে, টাটা বাই বাই, গুড নাইট।

এ চুপকে চুপকে নেয় না। শুনছিলাম 1963 ছবি ভরসা, শিল্পী মোহাম্মদ রফি, আর গানটির লিরিসিস্ট রাজেন্দ্র কিষেণ, কম্পোজার রবি। পরের গানে গীতা দত্ত।

1956 এর ছবি ঝুমান্তের। এই ছবির গান শুনছিলাম গীতা দত্তের কণ্ঠে। জানিসা ডাক্তার লিরিসিস্ট কম্পোজার ওপি নায়ার। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। এবারের গানে হেমন্ত কুমার।

শুনছিলাম হেমন্ত কুমারের গলায় হিল স্টেশন ছবির গান, এসএইচবিআর লিরিসিস্ট কম্পোজার হেমন্ত কুমার নিজেই। পরের গানে বাণী জয়রাম।

শুনছিলাম বাণী জানামের গলায় পাকিজা ছবির গান নওশাদের কম্পোজিশন। এবারের গানে মান্না দিয়ে

শুনছিলাম রানী রূপমতী ছবির গান গাইছিলেন মান্না দে। এবারের গানে সুমন কল্যাণপুর।

শুনছিলাম সুমন কল্যাণপুরের গলায় এই যে গানটি বাত এক রাত কি, এই ছবির গান। মাস্টার লিরিসিস্ট কম্পোজার এস ডি বর্মন, আপকে লিয়েতে এবারের গানে ইয়েসুদাস।

শুনছিলাম শিক্ষা ছবির গান গাইছিলেন ইয়েসুদাস কম্পোজার বাপ্পি লাহিড়ি। 3:29 শুনছেন আপকে লিয়ে। এবারের গানে হেমলতা।

শুনছিলাম 1953 ছবি আনারকলি, এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় এক নারী এক ব্রহ্মচারী, এই ছবির গান শঙ্কর জয়কিষণের কম্পোজিশন। এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম 1968-এর ছবি নীলকমল, এই ছবির গান গাইছিলেন আশা ভোসলে। আজকে শেষ গান শুনব কুমার শানুর গলায়। এই গানটি শুনব আগালে লাগ যা, এই ছবি থেকে আজকের।

শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। এবার শুরু হচ্ছে প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব। তবলায় ছিলেন পিনাকি চক্রবর্তী, হারমোনিয়ামে প্রদীপ পালিত। এবার শুনবেন সেতার, শিল্পী সৌম্য আড্য, রাগ পরমেশ্বরী।

এতক্ষণ প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন সেতার শিল্পী সৌম্য আঢ্য, রাগ পরমেশ্বরী, তবলায় ছিলেন প্রদ্যুৎ পাল। আর মাত্র কিছু মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ 23 মে শনিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। তবে আজ না বললেই নয়, ভাবছেন ইন্দ্রাণী এই অবস্থায়? এই যে গরম একবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, আর তার সঙ্গে চারপাশের

হুলো সব মিলিমিশিয়ে বেচারা গলা। তবে অনেকেই বলছে ভালোই হয়েছে, ইন্দ্রাণে বেশি কথা শোনাতে পারবে না। নিশ্চয়ই গল্প তো শোনাবই, তবে আজকে এই প্রসঙ্গেই বলি, আজকে না আপনাদের লেখাগুলো একটু ছোট্ট ছোট্ট করে পড়বো। কারণ সমস্যা একটাই হচ্ছে, যদি কখনো কাশি আসছে তখন সত্যি সত্যি মনে হচ্ছে কি কাশি বাসি হয়ে গেলাম, এতই কাশি হচ্ছে যে তাকে থামানো যাচ্ছে না। তাই দীর্ঘক্ষণ ধরে কথা না বলে অনেকটা বড় বড় আপনাদের মেসেজ পড়তে আজ পারবো না, তার জন্য আগে থেকেই কিন্তু করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্প তো শুনবই, অবশ্যই গল্প শুনব, গল্প শুনব, সেই গল্পের মধ্যে থাকা কথা নিয়ে ভাবনা নিয়ে গান শুনব। আজকে জানেন বিশ্ব কচ্ছপ দিবস, একদম প্রায় 365টা দিনের প্রত্যেক দিনই কিছু না কিছু দিবস খুব ভাবনা চিন্তা করেই পালন করা হয়। তার কারণ প্রত্যেকের এই পৃথিবীতে সমান মূল্য, তাই বোধ হয় এ দিবস পালন। আর কচ্ছপ সে যে কত বড় ভূমিকা নিয়ে আছে আমরা গল্পের মাঝে মাঝে কথায় নিশ্চয়ই সে কথা জানব, আর গল্পের শেষে আপনার কাছেও জানব। চলুন কথা গল্প তারই মাঝে থাকবে সেই ভাবের কিছু গান। কচ্ছপ কেন বন্ধু নিশ্চয়ই জানবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি, আর শুরুতেই বলে নিয়েছি আজকে গলা ঠিক বসে নেই, তাই জন্য কষে চেষ্টা করছি গলাতে যত রকমের জোর।

দিয়ে কথা বলা যায় সবটাই বলার। আজকে বলেছি কচ্ছপ, আজ বিশ্ব কচ্ছপ দিবস। শুধু তাই নয়, সে তো প্রত্যেক দিনই কিছু না কিছু দিবস, কিন্তু এই কচ্ছপ আমাদের মানে মোটিভেশনাল গল্প বলুন এবং বিভিন্ন ভাবনায় সে কেমন করে বন্ধু এবং তার একটা স্থায়িত্বের সঙ্গে তার যে মেলবন্ধন, এই নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। মনে পড়ছে কচ্ছপ নিয়ে সেই গল্প? অনেক গল্প রয়েছে, আজকে বোধহয় একটা দুটোর বেশি গল্প বলা যাবে না, তবুও একটু মনে করুন কোন গল্পের কথা বলছি বলুন তো।

জানি তো, ভাবছেন সেই যে খরগোশ আর কচ্ছপ, তারা দুজনে আমাদের কী শিক্ষা দিয়েছিল। আমরা একদম প্রায় পড়াশুনোর শুরুতেই এ কথা জেনেছিলাম, স্লো বাট স্টেডি টু উইন দ্য রেস। ধীর হলেও একেবারে নিরবিচ্ছিন্ন একটা গতি বজায় রাখতে হবে, সেখানে কোনো থামা চলবে না। এই শিক্ষাই আমরা কচ্ছপ আর খরগোশের মধ্যে থেকে পেয়েছিলাম। আর একটা গল্প খুব মনে হচ্ছে, সেই যে দুটো হাঁস আর কচ্ছপ, তাদের খুব বন্ধুত্ব। তারপরে সেই বন্ধুত্বের পর কী ঘটল, সেই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পেলাম, মনে পড়ছে? ছোট্টবেলা তো আমাদের এই সমস্ত গল্প দিয়েই ভর্তি হয়ে থাকে, আর ছোট্টবেলায় শেখা সেই গল্পরা যে সারা জীবনভর কত শিক্ষা দেয়, তা বোধ হয় এই চিরন্তনীতে এসে আমরা সবাই বুঝতে পারি। আমরা পারি মানে আমরা এই প্রান্তে বসে পারি, আপনারাও প্রান্তে, তাই না? একদম। কচ্ছপ আর দুই হাঁস, সেই কচ্ছপ জাতকের গল্প, যেখানে বলা হয়েছিল যে বেশি কথা বলার পরিণাম কি হতে পারে, তাই গল্পে শিক্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। গলা বলছে আজ বেশি কথা বলো না, কিন্তু গল্প শোনাবো কথা বলবো না, তা কি হয়? একটা হ্রদে এক কচ্ছপ আর দুই রাজহাঁস, গভীর বন্ধুত্ব তিনজনের মধ্যে। দিব্যি আছে, সবাই খাওয়া দাওয়া করছে, গল্প গুজব করছে, নিজেদের মধ্যে নানান রকম ভাব বিনিময় করছে। এইভাবে তারা বেশ আরামেই দিন কাটাচ্ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে, চিরদিন সময় কারো সমান নাহি যায়, সবার ক্ষেত্রেই তাই হয়। আমরা মানুষ বলে হয়তো আমাদের মতন করে এ কথা বলেছি, কিন্তু দেখা যায় আরও অনেকেরই মধ্যে এই একই ঘটনা ঘটে। জানি অনেকেই মনে করছেন, সত্যি তো ওই যে গল্পটা পড়েছিলাম তারপর কি কি হয়, আরও অনেকে ভাবছেন এর থেকে কি কি শেখা যায়। ভাবতে থাকুন, তার মধ্যে ছোট্ট করে একটু সুরে সুরে ঘুরে আসি, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অনুসূয়া মুখার্জির কণ্ঠে এই নজরুল গীতিটি। আর গল্প যে বলছিলাম যে এক কচ্ছপ আর দুই রাজহাঁসের মধ্যে দারুণ বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, তিনজনে দিব্যি আছে, খুব আরাম করেই তাদের চলছিল। কিন্তু একবার একটা বড় সমস্যার মুখোমুখি তাদের তিনজনকেই হতে হলো। প্রচণ্ড খরার কারণে হ্রদে জল ক্রমশ শুকিয়ে যেতে শুরু করলো। তখন হাঁস দুটো দেখলো যে আমরা না হয় উড়ে অন্য কোথাও চলে গেলাম, অন্য কোনো বড় হ্রদে, কিন্তু কচ্ছপকে নিয়ে কি করি। তিনজনেই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এই তো বন্ধুত্ব, আমি ভালো আছি তা নয়, আমার বন্ধু ভালো আছে কি? আর এই বন্ধু কে? পাশে থাকা সকলে, যাকে শুধু বন্ধু বলে চিনেছি ছোট্টবেলা থেকে, সে কেবলমাত্র বন্ধু নয়, বন্ধু পাশে যতজন আছেন, পরিচিতজন, প্রিয়জন, কিছু ক্ষেত্রে অপ্রিয়জনও, কিন্তু প্রত্যেকের পাশে প্রত্যেকের থাকাটা খুব জরুরি, তাই বোধহয় শেখায় এই গল্পটা। যাই হোক, তিনজনে মিলে রোজ নানান রকম প্ল্যান করতে লাগলো, কী করা যায় কী করা যায়। এরপরে একটা উপায় বেরোলো যে হাঁসেরা যদি উড়ে উড়ে যেতে পারে, তাহলে কোনো একটা যদি ব্যবস্থা করা যায় যাতে কচ্ছপকেও উড়িয়ে নিয়ে যাওয়া যায়। আপাত দৃষ্টিতে এইসব ভাবনা আমাদের অবাক লাগে। আরে, কচ্ছপ যে গুড় গুড় গুড় গুড় করে হাঁটতে থাকে, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া? কিন্তু বিপদ এমন জিনিস যা আমাদের নানান রকম ভাবনা, নানান রকম অপশন খুঁজতে সাহায্য করে। হাঁস দুটো একটা কাঠের লাঠি নিয়ে এলো। তারা কচ্ছপকে বলল, শোনো,

লাঠির মাঝখানটা তুমি কামড়ে ধরে ঝুলে থাকবে, ঠিক আছে? আর আমরা লাঠির দুটো প্রান্ত ঠোঁটে ধরে আকাশে আমরা উড়ে যাব। কিন্তু এইভাবেই তুমি তো উড়ে যাবে আমাদের সঙ্গে, কিন্তু তুমি একটি কারণেও, কোনো কারণেও মুখ খুলবে না। তুমি ওই যে আমাদের সঙ্গে উড়তে উড়তে মুখ আটকে থাকবে, একদম যেন ঠোঁটটা আটকানো থাকে তোমার এই লাঠির মধ্যে। আমরা যখন গিয়ে তোমাকে বলবো এবার তুমি মুখ খোলো, তখন তুমি মুখ খুলবে, ঠিক আছে? ব্যাস, এই তো প্ল্যান হয়ে গেল কমপ্লিট। যে তারা দুজন, হাঁসেরা দুজন লাঠির দুটো প্রান্তে ঠোঁট দিয়ে ধরবে আর মাঝখানটা কচ্ছপ আটকে থাকবে। এইভাবেই তারা একটা নিরাপদ আশ্রয়, নতুন একটা হ্রদে, নতুন একটা জলাশয়ে তারা একসঙ্গে গিয়ে আবারও থাকবে, বন্ধুত্ব বজায় থাকবে, বিপদ কেটে যাবে, ঠিক আছে এত অবধি কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু আমরাও যেমন সমস্যা ছাড়া কি থাকতে ইচ্ছে করে? বেশ একটা নিস্তরঙ্গ সুন্দর জীবন চলছে, অনেকেরই তা ভালো লাগে না। তারা বলে, আরে সমস্যা আসবে তবেই না বুদ্ধি আছে কিনা সেটা জানা যাবে। যেন বুদ্ধির প্রকাশের জন্য জীবনে সমস্যা আসা খুব জরুরি, তাই জরুরি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কালিকা প্রসাদের গলায় এই গানটি। আর সত্যি তো বন্ধুকে ছেড়ে তো কখনো থাকতে নেই। এই গল্পেও আমরা তাই দেখলাম, প্ল্যান অনুযায়ী তিন বন্ধু নিরাপদ জায়গা খুঁজতে চলল। মানে খুঁজতে চলল মানে হাঁসেরা খুঁজে পেয়েই ছিল, শুধু সেখানে পৌঁছানোর অপেক্ষা। তারা ওড়বার আগে কচ্ছপকে শেষবারের মতো বলে দিল, শোনো তুমি কিন্তু কোনো অবস্থাতেই মুখটা খুলবে না, এটা মনে রেখো কেমন। আমরা একদম গিয়ে তোমাকে নিয়ে পৌঁছবই হ্রদে, ওই জলাশয়ে, তারপর আমরা যখন বলবো তারপর তুমি মুখ খুলবে। ঠিক আছে, সবই ঠিক আছে, এভাবেই তারা চলল। ওরাও শুরু হলো, কচ্ছপ মাঝখানে ধরে থাকলো লাঠির, তারা দুপ্রান্তে উঠতে উঠতে উঠতে উঠতে চলল। এইবারে ব্যাপারটা কীরকম হয়, কোনো জিনিস সহজভাবে চলাটা অনেকের কাছেই ঠিক সহজ থাকে না। ওই জোড়া তিনজন উড়ে যাচ্ছে, নিচে আমাদের মতো কিছু সমালোচকের দল, এ বাবা ওই দেখো কচ্ছপটাকে কেমন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি তো রান্না করা হবে, আমরা যেমন করি। আবার কেউ বলল, দেখেছো কেমন ওরা উঠতে পারে বলে উড়ে যাচ্ছে, আর ইয়ে অপদার্থ, কিচ্ছু পারে না, ডুগুর গুড় গুড় গুড় করে বেড়ায় সারাদিন, সেই রকম লাঠিটা ধরে চলেছে, ছি। এইরকম নানান রকমের মন্তব্য, কটুকথা, কটাক্ষ ইত্যাদি সব চলতে লাগলো নিচ থেকে, মানে তারা আকাশে উপর দিয়ে যাচ্ছে আর স্থলভাগ থেকে ওপরের দিকে এইসব মন্তব্য ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ চুপচাপ রয়েছে, তারপরে ভাবছে এইভাবে এই অপমান সহ্য করে আমাকে বাঁচতে হবে, যেন এই লোকগুলোর এই সব সমালোচনার উপরে ওর বাঁচাটা নির্ভর করছিল। অনেকক্ষণ চুপচাপ থেকে, এবং রাজহাঁসেরা তো কনফার্ম, তারা উড়ে যাবে, একে নিয়ে যাবে, এর মধ্যে আর কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই। সুতরাং তারা যাই শুনুক না কেন, তারা ঠিক নিজের মতন করে উড়ে চলে যাচ্ছে। কিন্তু কচ্ছপকে এসব ব্যঙ্গোক্তি শুনতে হচ্ছে, খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। তারপর যখন আর থাকতে পারল না, সে উত্তর দিতে গেল, আমরা তিনজন বন্ধু, তাই এভাবে ওরা আমাদের নিয়ে যাচ্ছে, ব্যাস যেই মুখটি খোলা সঙ্গে সঙ্গে যাওয়ার তাই হলো। কী হলো বুঝতেই পারছেন না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রঙ্কিনী সেন আর তার সহশিল্পীদের কাছে শুনছিলাম গানটি। গান শুনতে শুনতে এটাই মনে হচ্ছিল, সত্যিই তো বন্ধু কাছেও থাকে দূরেও থাকে, কিন্তু বন্ধু হয়েই সে থাকে। এখানেও দেখুন এই গল্পের মধ্যে বন্ধু হয়েই সবাই চলেছিল, কিন্তু কিছু সমালোচনা কোনো এক বন্ধুকে কোথাও একটা, আমরা বলি না কথায় কথায় ইগো হার্ট হয়, কোথাও একটা গিয়ে আত্ম অহংকারে লাগে, একটা আত্মশ্লাঘা তৈরি হয়। ওরা পারে বা ও পারে, আমি পারি না, এই পারি না বোধটা থেকেই না কোথাও একটা কষ্ট তৈরি হয়, যে কারণে এখানেও যেমন কচ্ছপের ওই সমস্ত সমালোচনা শুনে রাগ হলো আর সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করতে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে মুখটা খুলে গিয়ে সেই লাঠি থেকে সোজা উপর থেকে নিচে পড়ে গেল, পড়ে গিয়ে তার মৃত্যু। এ তো গেল গল্পের কথা, কিন্তু এই গল্পগুলো আমাদের কি শেখায়? যে অবস্থাতেই হোক না কেন, কমিটমেন্ট মানে কমিটমেন্ট। একটা কাজ করব বলে যখন বলেছি তখন তা করবই করব, শেষ না হওয়া পর্যন্ত থামব না, তাই না? অনেককে এই আমাদের যে প্রভাবটা আছে যে যে কথা বলা হয়েছে কথার খেলাপ করা যাবে না। এক্ষেত্রেও তিন বন্ধুর মধ্যে একটা কথা হয়েছিল, কিন্তু কিছু সমালোচনা সেই কথার খেলাপ করিয়ে দিল, যেখান থেকে সমস্যাটা হলো। যদিও জানেন বিশ্বদর্শনে কচ্ছপকে মূলত ধৈর্য, সৃষ্টি আর মহাজাগতিক ভারসাম্য, দীর্ঘায়ু এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতি আর পুরাণে এই কচ্ছপের স্থান খুব গভীর আর তাৎপর্যপূর্ণ। গল্পে আমরা যাই পাই, আবার ওই গল্পটাতেও চলে যেতে পারি একটুখানি খরগোশের সঙ্গে গল্পে। সে কিন্তু তার কর্তব্যে স্থির ছিল, তাই শেষ পর্যন্ত জিতেছিল। আমরা অনেকেই এখন বড় বেশি অস্থির, যা চাই এই মুহূর্তে চাই যেভাবেই হোক, আমরা ভাবি না পাওয়ার পরের পরিবেশ পরিস্থিতিটা কী হবে, ভাবি যেন তার উপায়ে পেয়ে গেলেই হলো, তারপর যা হয় দেখা যাবে। ওই তো, ওই যা হয় দেখাটি আসলে হয় না, সবটুকু দেখা সবটুকু কাজের উপর নির্ভর করে। পৌরাণিক কাহিনীতে আসলে কচ্ছপকে মহাজাগতিক ভিত্তি হিসেবে কল্পনা করা হয়, তো কূর্ম অবতার, তাই না? আমরা শুনেছি এটা কূর্ম অবতার। বলা হয় সে নাকি পৃথিবীকে নিজের পিঠে ধারণ করে ভারসাম্য রক্ষা করে। এই কথাটা যখন পড়েছিলাম সেই ছোট্টবেলায় খুব মজা লেগেছিল। সত্যিই তো কচ্ছপের পিঠটা কেমন গোল, আর পৃথিবী যে গোল তার কত রকম প্রমাণ যে আমরা তখন পড়েছিলাম, একটা বড় প্রশ্ন থাকতো যে পৃথিবী যে গোল তার প্রমাণ দাও, প্রায় 8টা না 9টা পয়েন্ট ছিল, তার মধ্যে এইটা একটা পয়েন্টকে বলে আমার তখন মনে হতো, যেহেতু পৃথিবীটা গোল আর কচ্ছপের পিঠটাও গোল। তো যাই হোক, এই যে পৃথিবীকে সে নাকি এই কূর্ম অবতার নাকি নিজের পিঠে ধারণ করে করে ভারসাম্য রক্ষা করে, এমন একটা বিশ্বাস রয়েছে। এছাড়া চীনা পৌরাণিক কাহিনীতে জানেন তো বলা হয় কি বিশাল কচ্ছপের পিঠে আকাশ ধরে রেখেছে। এই গল্পটা দেখছিলাম, বেচারা আকাশ পথে যাচ্ছিল আর স্থলপথে তার কী শোচনীয় পরিণতি হলো। আর একটা জিনিস যেটা বলছে যে আমেরিকান আদিবাসীদের যেমন ইরোকো বা লেন্যাপ, এদের সৃষ্টিতত্ত্বের মিথ অনুযায়ী কচ্ছপের পিঠেই নাকি পৃথিবীর সৃষ্টি হয়েছে। উত্তর আমেরিকায় অনেক আদিবাসী আজও শ্রদ্ধার সাথে কচ্ছপ দ্বীপ বা টার্টল আইল্যান্ড এই বলে থাকেন। প্রাচ্যের আসলে বিভিন্ন দর্শনে কচ্ছপকে ধীরতা, স্থিরতা আর দীর্ঘায়ুর প্রতীক মনে করা হয়। তো কচ্ছপের আত্মরক্ষা আর